উজ্জয়ন বলল, জানো দাদু, আমি যখন হাউস ইন্টার্নশিপ করছি তখন এক মহিলার সঙ্গে আলাপ হয়েছিল। তিনি দেখাতে এসেছিলেন আমাদের হসপিটালে, তো তখন তিনি একটা এই বিভিন্ন যোগ নিয়ে কথা হচ্ছিল, তো তখন তিনি একটা চিঠি বার করে আমাদের দেখিয়েছিলেন। সেই চিঠিটা কে বলা যায় বরং যোগকে লেখা এক মধ্যবয়সী মহিলার ব্যক্তিগত চিঠি। আমাদের সবার না খুব মজা লেগেছিল সেই চিঠিটাতে, তিনি এত সুন্দর করে যোগকে সেই চিঠিটা লিখেছিলেন। তার একটা কপি আমি করে রেখেছিলাম তার অনুমতি নিয়ে, আমি তোমাদের কিন্তু সেটা শোনাতে পারি। দাদুর সব বন্ধুরা বললে, হ্যাঁ উজ্জয়ন শোনাও শোনাও শোনাও। আপনাদের কি শুনতে ইচ্ছে করছে যোগকে লেখা মধ্যবয়সী এক মহিলার ব্যক্তিগত চিঠি? শোনাবো, তবে এই মুহূর্তে স্বস্তিকা মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি, রবীন্দ্রনাথ।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: উজ্জয়ন সেই চিঠিটা যখন সবাইকে শোনাচ্ছিল, সেটা কিন্তু আমি উজ্জয়নের পারমিশন নিয়ে আমিও কপি করে রেখেছিলাম, সেটাই শোনাই আপনাদেরকে। যোগকে লেখা এক মধ্যবয়সী মহিলার ব্যক্তিগত চিঠি। প্রিয় যোগ, আমার প্রিয় যোগ, যখন আমাদের প্রথম দেখা হয় তখন আমার বয়স ছিল পুরো 30। সেটাও প্রথম দেখাতেই প্রেম ছিল না, যদিও আমি তোমার কথা শুনেছিলাম অনেকের কাছে, অনেককে দেখেছিলাম তোমায় নিয়ে চর্চা করতে, তোমার সম্পর্কে কথা বলতে, তবুও তোমাকে গ্রহণ করার মতো কোনো কারণ বা ইচ্ছে আমার ছিল না। আমি তখন স্পিডি লাইফ, দ্রুতগতির জীবন যাপন করি আর জিমে যাওয়া নিয়েই খুব ব্যস্ত। আর সত্যি বলতে কি, তোমাকে দেখে কেমন নাগালের বাইরের একজন মনে হতো। তোমার কথা খুব বেশি রকমের একঘেয়ে আধ্যাত্মিক টাইপের শোনাতো। খুব গতানুগতিকভাবে আমি লিখি যে ভাগ্য আমাদের জন্য পরিকল্পনা করে রেখেছিল। আমার প্রথম সন্তান গর্ভে থাকাকালীন আমি তখন জিম করতে পারতাম না, তাই প্রসব পূর্ব ওই ক্লাসে আমাদের দেখা হয়েছিল। যোগ, এটা ছিল একটা স্নিগ্ধ মিলন, যেখানে কোনো শক্ত অসম্ভব আসনের ব্যাপার ছিল না। আমরা একে অপরকে ধীরে ধীরে চেনার জন্য সময় পেয়েছিলাম। আমার মেয়ের জন্মের জন্য 6 মাস বাকি ছিল।

এবং আমাদের সপ্তাহে প্রায় তিনবার দেখা হতো, আর আমি তোমাকে ধীরে ধীরে পছন্দ করতে শুরু করলাম। তোমার সাথে থাকাটা আমাকে একটি মসৃণ প্রসবে সাহায্য করেছিল, এবং তখনই আমি নিশ্চিত হয়েছিলাম যে আমার প্রথম সন্তানের পর আমি তোমার সাথে সম্পর্ক ছেদ করব না। গত ছয় মাসে তুমি আমার জন্য কিছু চমৎকার কাজ করেছো। আমি জানতাম যে এখন আমাকে আরও ভালোভাবে তোমাকে জানতে হবে। এটা ছিল একটা উপলব্ধি যে তুমি শুধু ম্যাটের ওপরেই আমার জন্য ছিলে না, আমি তোমার সাথে যে কোনো জায়গায় থাকতে পারি। আমার এখন ছ বছর ধরে একসাথে আছি। আমার কঠিন কাজের মধ্যে ঘরে চিৎকার করা ছোট বাচ্চা, পাহাড়, সমুদ্র, সৈকত সবখানেই আমরা একসাথে আছি। তুমি অসম্ভব ভঙ্গিমার বিষয় নয়, তুমি সিক্স প্যাক পাওয়ারের বিষয় নয়, তোমাকে বই পড়ে শেখা যায় না, তোমাকে আরও ভালোভাবে জানতে গেলে তোমার সান্নিধ্যে থাকাটা খুব জরুরি। যদিও তোমার আধ্যাত্মিক দিকটার অনেক প্রশংসা করা হয়, আমার কাছে তুমি সবসময় মজাদার আর প্রাণবন্ত। তোমার স্ট্রেচগুলো আমাকে আনন্দ দেয়, শান্তি দেয়। দীর্ঘদিনের ক্লান্তি দূর করার জন্যে তুমি আমার নিরাময় স্বরূপ। তুমি আমাকে ভারসাম্য শিখিয়েছ, তুমি আমাকে সূক্ষ্মতা শিখিয়েছ, তুমি আমাকে সমন্বয় করতে শিখিয়েছ। তুমি আমাকে কখনো হাঁপিয়ে তোলনি, কখনো কোনো ব্যথা যন্ত্রণা ক্ষত দাওনি। তোমার সাথে প্রতিটি কঠিন সেশনের পর আমি কেবল আনন্দ পেয়েছি, মুক্তি পেয়েছি। তুমি আমাকে নিজের শ্বাস প্রশ্বাস বুঝতে শিখিয়েছ। যদি বলি আমার মধ্যে ভাঙনের মুহূর্ত আসেনি, তবে মিথ্যে বলা হবে। যখন আমি জীবনের প্রয়োজনে দৌড়ানো শুরু করলাম, ভেবেছিলাম তোমাকে ভুলে যাব, কিন্তু যতবারই ম্যাটে ফিরে এসেছি, পেশাগত জীবনের ডাউনফলের দুঃখ কাটিয়ে উঠতে পেরেছি, ফিনিশিং লাইনে ছোঁয়ার চেয়েও বেশি উত্তেজনা অনুভব করেছি। তোমার সঙ্গে থাকাটা এতটাই চাঙ্গা করে তুলেছে যে জীবনে দৌড়ানোর পর প্রতিবারই ফিরে এসে তোমাকে পুরোপুরি আঁকড়ে ধরি। যোগ আমার ভালোবাসা, শুভকামনা, এবং আমাদের যেন কোনো দিন বিচ্ছেদ না হয়, এটাই আমার কাছে সব থেকে বড় প্রাপ্তি। এই চিঠিটা একজন মধ্যবয়সী মহিলা লিখেছিল যোগকে, আমি উজ্জনের কাছ থেকে নিয়েছিলাম। কি সুন্দর করে জীবনের প্রতিটি কথা, এবং উজ্জয়নের কাছে শুনছিলাম আরও বিভিন্ন মানুষের কথা, কারণ সে যেহেতু একটি সেবামূলক কাজের সঙ্গে যুক্ত, ডাক্তারিতে প্রচুর মানুষের সঙ্গে কথা হয়। একজন ভদ্রলোক বলেছিলেন, আসলে যখন আমি পেছন ফিরে তাকাই, তখন আমি উপলব্ধি করি যে যেদিন থেকে আমি যোগকে গ্রহণ করেছিলাম, আমার এক নতুন সত্তার জন্ম হয়েছিল। আমার ব্যক্তিত্বের এই নতুন দিকটার প্রকাশ তখন আমার অন্যান্য ব্যক্তিত্ব থেকে সম্পূর্ণ আলাদা ছিল। এটি আমাকে ধৈর্য বাড়াতে সাহায্য করেছিল। আমার খাদ্যাভ্যাস আপনি আপনি বদলে যেতে শুরু করল। যখন খাওয়ার প্রয়োজন বোধ করতাম, তখন আমি তাজা স্থানীয় কিছু খাবার, ঘরে তৈরি খাবার খেতে শুরু করলাম। অন্য খাবারের ইচ্ছেটাই কেমন মন থেকে চলে গেছিল। আর দিন যতই ব্যস্ততাপূর্ণ হোক না কেন, দু ঘন্টার নিবিড়ভাবে যোগাভ্যাস করা দিয়ে আমি সময় কাটাই। এবং এই ফলে আমি যেটা হয়েছে, আমি অসম্ভব আনন্দে আছি, সুস্থ আছি। যোগ আমাকে শৃঙ্খলা শিখিয়েছে, ডিসিপ্লিন। যোগ আমাকে নিজের সাথে নিজের সংযোগ স্থাপন করতে শিখিয়েছে। এটা আমাকে নিজের সত্তা সম্বন্ধে সচেতন করেছে। বার্ধক্য এখন হয়ে উঠেছে অসম্ভব ভালো, সুন্দর, ওষুধমুক্ত, সব থেকে বড় কথা। কোনো রকম চাপ নেই জীবনে, এবং আনন্দে পরিপূর্ণ জীবন আমার। আমি যখন, আমার ভদ্রলোক স্কুল টিচার ছিলেন, তো তার কথা উজ্জয়ন বলছিল, আমি যখন আমার ছাত্রদের এই কথা বলি এবং এই অর্জিত জ্ঞানের কথা তাদের মধ্যে সঞ্চারিত করি, তখন দেখতে পাই তারাও যখন তাদের যৌগিক জীবনে স্বাস্থ্যকর হয়ে ওঠে, সেখানে তারা সম্পূর্ণভাবে ওষুধমুক্ত জীবন এই ছোট বয়স থেকে কাটাতে পারছে, সেটা আমার কাছে একটা বড় ভালো লাগার জায়গা। এই যোগাভ্যাস গ্রহণ করে আমার অনেক পরিচিত মানুষ, যারা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হাঁপানি, ব্রঙ্কাইটিস, স্লিপ অ্যাপনিয়ার মতো রোগগুলো থেকে অনেকটা সেরে গেছে, নিয়ন্ত্রণে রেখেছে।

তো যার ফলে এই কথাগুলো বারবার ফিরে আসে। উজ্জ্বন বলছিল যে আমরাও যখন এই ডাক্তারি করি তার পাশাপাশি তার লাইফস্টাইল চেঞ্জ করার কথা বলি, এবং তার মধ্যে প্রথম জিনিস হচ্ছে কিভাবে তার যোগের মধ্যে দিয়ে জীবনটাকে গ্রহণ করতে পারবে। যাই হোক, যোগ নিয়ে তো আরও অনেক কথা বলার আছে ইচ্ছে, কিন্তু আপনারা অনেকে অনেক মেসেজ পাঠিয়েছেন, সেগুলো পড়বার একটা ভালো লাগা রয়েছে আমার, থাকে প্রতিদিনই। একটু চট করে মেসেজগুলো পড়তে আরম্ভ করি, কারণ প্রচুর মেসেজ এসেছে আজকে। শ্রবণ সাথী উজ্জ্বল সুপ্রভাত, এ জীবন যেন এক আনন্দ গান, গানে গানে ভরে দাক সবার পরাণ, পথ চলার আনন্দ করে দান শাশ্বত বাণী, তাই তো সাথী করে নি প্রভাতী চিরন্তনী। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখেছেন। সুপ্রভাত দাদা, আজকের গল্প বেশ ভালো লাগলো, তিতলির সঙ্গে আমাদেরও অনেক কিছু জানা হলো। আসলে এগুলো তো গল্প, সবই বাস্তব থেকে উঠে আসা, আমাদের কারোর না কারোর জীবনে ঘটে যাওয়া স্মৃতি, যা আগামীতে অন্যদের অনুসরণ করিয়ে দেয়। অর্জুন সিং তামিলনাড়ু থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। এরপর লিখছেন, শুভ সকাল দাদাভাই, তিতলির গল্প শুনছি, আবার সামনের সপ্তাহের জন্য কিন্তু অপেক্ষায় থাকবো। শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে, অনেক ধন্যবাদ শর্মিষ্ঠা। এরপরে লিখছেন তপতিদি হিনমোটর থেকে, আজ একটা বিশেষ দিন, বিশ্বযোগ দিবস, চিরন্তনী শুনছি, গুরু মন্ত্র দিয়ে শুরু হলো তিতলির গল্প। আজকের দিনে কেন যোগ দিবস পালন করা হয় খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন উজ্জ্বল ভাই, সবাই যোগ অভ্যাস করে যান, সকলকে অনেক শুভেচ্ছা জানাই। আসলে আমি বলছি না দাদুর কথাগুলো, আমি জাস্ট রিপিট করে দিচ্ছি, আমি তো ওখান থেকে শিখে এসেছি না। এরপরে লিখছেন বিদ্যুৎ রায়, নিউ টাউন শিলিগুড়ি, নিউ টাউন পাড়া জলপাইগুড়ি থেকে, সরি। আজ উজ্জ্বলদার উপস্থাপনায় চিরন্তনী আসর অফিসের লনে বসে শুনতে হচ্ছে, যোগ দিবসে যোগদান করে রোগ বিয়োগের ইচ্ছে, এখানে ঘোর বর্ষাকাল, আমার ভাবনা শ্রোতাদের কাছে পৌঁছে দিই। পাহাড় চূড়ায় খুব জমেছে মেঘ, সাঁঝের আকাশ কেমন যেন লাল, ঈশান কোণে প্রবল বজ্রপাতে বর্ষা এলো, বিদায় গরমকাল, মরা নদীর বুক ভরেছে আজ, বাড়িধারায় ঝর্ণা বেগবতী, বন বনানি নববর্ষার জলে মলিনতা দিচ্ছে ধুয়ে ফেলে, মাঝিমাল্লার নেই যে অবকাশ, খেয়াঘাটে প্রাণের ছোঁয়া লাগে, শহর থেকে ফিরছে যারা গায়ে আউশ ধানের চাষের প্রয়োজনে, সেচের অফিস বন্যা নিয়ে ভাবে, কেউ বা ফিরে যাচ্ছে আবার কাজে, বাঁধের ফাটল চিন্তা বাড়ায় রোজ, হাওয়া অফিস রাখছে মেঘের খোঁজ, বন্ধু আমার নদীর পাড়ে বসে সুর তুলে গায় মধুর ভাটিয়ালি, পল্লীবালা আলতো রাঙা পায়ে, আলতা রাঙা পায়ে ঘাটের কাছে এদিক ওদিক যায়, বাঁশির সুরে আসছে যেন ভেসে, ওপারে কেউ ভীষণ অসহায়। বিদ্যুৎ রায়, নিউ টাউন পাড়া, খুব সুন্দর করে লিখেছেন আপনি আপনার বক্তব্য। আসলে এই যে আপনারা এত সুন্দর করে লেখেন, এটা আমাদের কাছে সত্যি একটা বড় পাওয়া, জানেন তো। নিবেদিতা সেন লিখছেন শাওরাফুলি থেকে, গুড মর্নিং উজ্জ্বলদা, আজ রবিবারে চিরন্তনী শুনছি গান ও জানা অজানা গল্প, খুব ভালো লাগে চিরন্তনী শুনতে, কাল চিরন্তনী শুনতে পাইনি, ঘুমিয়ে পড়েছিলাম। আজ আন্তর্জাতিক যোগ দিবস, আমাদের এখানেও প্রতি বছর বিরাট অনুষ্ঠান হয়, সবাই যোগ দেয় বিভিন্ন জায়গা থেকে, ছোট বড় জায়গা যোগ দেয়, আচ্ছা বিভিন্ন জায়গা থেকে। আজ তিতলির গল্পের মাধ্যমে উজ্জ্বলদার মুখে আন্তর্জাতিক যোগ দিবসের গল্প, খুব ভালো লাগছে, অনেক ধন্যবাদ নিবেদিতা আপনাকে। এরপরে মাধবী শীল রহিমপুর হুগলি থেকে লিখছেন, সুপ্রভাত উজ্জ্বল দাদা ভাই, সপ্তাহের শেষ চিরন্তনী, তিতলি উজ্জ্বলদার দাদুর সাথে 21 জুন যোগ দিবসের গুরুত্ব এবং গল্প শুনছি, সাথে সুন্দর সুন্দর গান, ভীষণ ভালো লাগছে, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন কে দেখা যাক, নমস্কার সুপ্রভাত, চন্দনা মুখোপাধ্যায় কৃষ্ণনগর থেকে নদিয়া থেকে লিখছেন, বিশ্ব সাথে যোগে যেথায় বিহায়, ও সেখানে যোগ তোমার সাথে আমারও। আজ বিশ্ব যোগ দিবস একটি পরেই রওনা দেব কৃষ্ণনগর দ্বিজেন্দ্রলাল রায় স্টেডিয়ামে আয়োজিত যোগ ক্যাম্পে, যোগে রোগ সারে, তাই সবাই জীবনের যোগকেও যুক্ত করুন, এগিয়ে চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভেচ্ছান্তে চন্দনা মুখোপাধ্যায়, অনেক ধন্যবাদ আপনাকেও। অরিজিৎ দাস অধিকারী লিখছেন, বিবেকনগরের মাথানী সবং পশ্চিম মেদিনীপুর থেকে, বিশ্ব যোগ দিবসে পরিজন চিরন্তনী, জাগাতে সবাই ডেকে উঠছে ইথারের অমুক বাণী, উজ্জ্বলবাবুর সাথে চিরন্তনী সপ্তাহের শেষ, মন প্রাণ উঠছে ভরে দাউজে আলোর রেশ, যোগ চর্চায় যুক্ত আছে আজকে সারাটা দিন, তিতলি সাথে যোগ কথায় ভারছে জ্ঞানের বিন, নিজের জন্য যতই করি সবই হবে ব্যর্থ, পরমপিতায় হলে যুক্ত তবেই ভুলব স্বার্থ, প্রেরণাদায়ক গল্প কথা সত্যি হৃদয় ছোঁয়া, সুরের ছোঁয়ায় প্রাণের দোলা আজকে বিশেষ পাওয়া, দেহের সাথে মনের যোগ সবার বন্ধন হোক, ধরা থেকে সরুক সকল রকম শোক, স্যালুট তোমায় উজ্জ্বলবাবু নতুনত্বের দিশা, এমনিভাবে ঘোচাও তুমি সকল অমানিশা,

প্রেমাথানিতে যোগ আসরে সবার আমন্ত্রণ, আসুন সবে বেতার সাথী যতে কাপুঞ্জন। অরিজিৎ দাস অধিকারী, অনেক ধন্যবাদ আপনাকে, আমন্ত্রণও জানিয়ে রাখলেন আপনি। ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে লিখছেন, চিরন্তনী উজ্জ্বলদা সুপ্রভাত, চিরন্তনী শুনতে শুনতে যোগ দিবসে যোগ দিতে যাত্রা শুরু করলাম, গল্প শুনছি, সমৃদ্ধ হচ্ছে, গানগুলিও বেশ ভালো লাগছে, সুন্দর উপস্থাপনা। এই যোগ নিয়ে সারা ভারত বলবো না, সারা পৃথিবী আজকে অনেকটাই ভোরবেলা থেকে ঝকঝকে হয়ে উঠেছে, আনন্দিত হয়ে উঠেছে। আমাদের এখানেও চারপাশ ধর্মতলায় মাননীয় প্রধানমন্ত্রী এসেছেন এবং বিভিন্ন রকম অনুষ্ঠানের জন্য লোকজনে পুরো গিজগিজ করছে। এরপরে লিখছেন নিরঞ্জন সাউ বিশপুর হাসনাবাদ থেকে, সুপ্রভাত চিরন্তনী, স্নেহের ভাই উজ্জ্বল, আজ ভোর চারটে উঠে প্রাণায়াম শুরু করেছি দাদু ভাইদের নিয়ে, কারণ আজ যোগ দিবস, তারপর তিতরিয়া আর পতঞ্জলির কথা শুনছি, এখনই বাজারে বেরোতে হবে, মেয়ে জামাই দাদু দিদারা আসছে, আবার দেখা হবে আগামী সপ্তাহে, অনেক ধন্যবাদ। হ্যাঁ, সাংসারিক কাজে তো ব্যস্ত হতেই হবে। ভবানী শঙ্কর রায় চক ঝাউডাঙ্গা উত্তর চব্বিশ পরগনা থেকে লিখছেন, সুপ্রভাত উজ্জ্বল, আকাশবাণী চিরন্তনী শ্রোতাদের, সকল শ্রোতা বন্ধুদের জানাই বিশ্ব যোগ দিবসের শুভেচ্ছা অভিনন্দন। মানুষকে সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকতে গেলে এই সুঅভ্যাস গঠন করতে হবে। ঠাকুর গুরুচাঁদ বলেছেন, দেহ মন সুস্থ হলে স্থির হবে আত্মা, তখন শেখাতে হবে গৃহধর্ম বার্তা। খুব সুন্দর, তার কারণ মন প্রাণ যদি স্থির না হয়, মন এবং দেহ এবং প্রাণ সব কিছু, তবে কিন্তু সব কিছু এসে ভেসে যাবে। ঠিক যেটাকে যোগ মানে চিত্তবৃত্তি নিরোধের কথা বলা হয়েছে, সে গল্পটাও বলার ইচ্ছে ছিল, পরে কোনো একদিন নিশ্চয়ই বলবো। এরপরে লিখছেন কাটোয়া থেকে মিনতি চট্টোপাধ্যায়, সুপ্রভাত দাদাভাই, আজকে আপনি আমাদের কাছে গল্প দাদুর ভূমিকা নিয়ে আজকের দিনের গুরুত্বপূর্ণ গল্প শোনাচ্ছেন, তবে একথা অনস্বীকার্য যে যোগ নিয়মিত করলে রোগ থেকে মুক্ত হওয়া যায়, একথা 78 বছরের অধম হাতে নাতে ফল পেয়েছে। আজ প্রায় 20 বছর ধরে পতঞ্জলি আশ্রম দর্শন করে যোগ ব্যায়াম খুব ভালো আছি এ বয়সেও, তাই বন্ধুদের বলি যোগযুক্ত হয়ে রোগ মুক্ত হন, খুব ভালো থাকবেন। পূর্ব বর্ধমান থেকে মিনতি চট্টোপাধ্যায়, ধন্যবাদ মিনতি দি, এত সুন্দর করে আপনি আপনার অনুভূতির কথা বললেন, আজকে যোগ দিবসের একটা বড় পাওয়া। শুক্র শনি রবির ভোরের আলোয় চিরন্তনী আসে মনের আলোয়, মোটিভেশনের গল্প বলে জাগায় নতুন স্বপ্ন, হতাশ হৃদয় খুঁজে পায় আবার জীবনেরই রত্ন, সুরের মূর্ছনায় ভেসে আসে অসাধারণ গান, ক্লান্ত মনকে ছুঁয়ে দেয় জাগে নতুন প্রাণ, প্রেরণার প্রতিটি কথা পথ দেখায় নিরন্তর, আশার দীপ জ্বালিয়ে রাখে অন্তরে অবিরত, ভোরের শিশির পাখির ডাকে মেশে সুরের বাণী, তাই তো চিরন, তাই তো সবার হৃদয় জুড়ে প্রিয় হয় চিরন্তনী। সৌভিক সরকার, কসবা হালতু থেকে, অনেক ধন্যবাদ সৌভিক, কি সুন্দর করে লিখেছেন। এরপরে লিখছেন মোহাম্মদ আকবর মোল্লা, ভুসওয়াল জলগাঁও মহারাষ্ট্র থেকে, গুড মর্নিং উজ্জ্বলদা, এখন আমি মর্নিং ওয়াক করছি, শুনছি সপ্তাহের শেষ চিরন্তনী, তিতলির গল্প বেশ ভালো লাগছে, গানে গল্পে অতুলনীয়, ভালো থাকবেন, অনেক ধন্যবাদ, আপনিও খুব ভালো থাকবেন। এরপরে লিখছেন মিনা খান উচিলদহ থেকে, পীযূষকান্তি মণ্ডল এবং চন্দনা মণ্ডল, অয়ন ছমাসে হয়, উত্তরায়ণ দক্ষিণায়ণ, বিখ্যাত যোগ সাধক, পতঞ্জলির বিভিন্ন রকম ব্যবহারিক দ্রব্য আমাদের বাড়ির সবাই যোগ অভ্যাস করে, যোগ দিবসে ভালো অনুষ্ঠান হচ্ছে, ব্যক্তিগতভাবে চিরন্তনী সবাইকে অভিনন্দন জানিয়ে অনেকদিন পর চিঠি লিখলাম, ধন্যবাদ আপনাকে, আপনারা যদি প্রতিদিন লেখেন আমার খুব ভালো লাগবে। এরপরে লিখছেন আজকে চিরন্তনী আসরে যোগ দিয়ে অনেক কিছু তথ্য শুনলাম, ধ্যান যোগে উপভোগ করলাম উজ্জ্বল দাদা ভাই, প্রফুল্ল কুমার সিংহ, ভারতী সিংহ, রাঙাপানি, শিলিগুড়ি, দার্জিলিং থেকে লিখেছেন, নামাপতির শুভেচ্ছা, দণ্ডবাদ, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন সুপ্রভাত ভাই উজ্জ্বল, আজ আন্তর্জাতিক যোগ দিবসের বিভিন্ন বিশদ আলোচনা বিশেষভাবে সমৃদ্ধ হলাম, এই যোগ কেন্দ্রিক চিঠি নিঃসন্দেহে একটি অতি মূল্যবান তথ্য, সাধন ঘোষ মধ্যমগ্রাম থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকেও। সুখেন্দু ঘোষ গুরুপল্লী থেকে লিখছেন শুভ বিশ্ব যোগ দিবসে, শুভ সকাল উজ্জ্বল, উপলব্ধি নিয়ে জানা হৃদয় হাজার চর্চা, বিশ্বজুড়ে নিজেকে সুস্থ রাখতে যোগ চর্চা আসে ঘুরে ঘুরে, মানতে হবে বাঁচতে গেলে আহার যোগ আর বিহার, সুস্থ জীবন যোগেই আছে প্রান্ত পদ্মপাতায় নিহার, সত্যি তাই। এরপরে লিখছেন ডিপি চ্যাটার্জি বাঁকুড়া থেকে, পার্সোনিফিকেশন অফ যোগ, দারুণ গল্পের রূপ দিলেন, ধন্যবাদ। আসলে সেই গল্প তো বিভিন্ন মানে ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করা, সেটাকে বিভিন্নভাবে বিভিন্ন রূপে আমরা চেষ্টা করি বলবার। এরপরে লিখছেন কে, শিশির ভেজা সিক্ত হৃদয়ে প্রাণের মায়া জালে, প্রাণ খেয়েতে লাগলো হাওয়া, দিল দড়িয়ার পালে, হৃদয় আজ ছুটে চলে এই নিরুদ্দেশের পানে, সিক্ত হৃদয় ফাগুন ঝরা ভোরের গানে গানে, এই আবেশ ঢেউ তুল

হলো আজ এ মন পাড়ায়, চুপি চুপি এই মায়া আজ হৃদয় মাঝে জড়ায়। পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘড়িয়া, ধন্যবাদ আপনাকে। গুড মর্নিং উজ্জ্বলা, টুডে অলসো আই গট চান্স টু হিয়ার চিরন্তনী উইথ দ্য স্টোরি অফ যোগ দিবস বাই ইয়োর গুড প্রেজেন্টেশন ফ্রম রাজবন্ধু সরসোনা থেকে, অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে লিখছেন, গুড মর্নিং, আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র। ইন্টারন্যাশনাল যোগ দিবসের সঙ্গে আজ আবার ওয়ার্ল্ড মিউজিক ডে। শরীর সুস্থ রাখতে গান শোনার পাশাপাশি যোগ অভ্যাস একান্ত জরুরি। আসুন সুস্থ সামাজিক জীবন শৈলীর ও পরিবেশ রক্ষায় আমরা সবাই এগিয়ে আসি। আজ তোমার গল্প আর গানের ডালি খুব ভালো লাগছে, ওয়ার্ল্ড ফাদার্স ডে কালকে। বাবার হাত মায়ের আঁচল, পরম সে আশ্রয়, ষোলো আনা ভরসা যেথায় নেই কোনোই ভয়, তাই না? হ্যাঁ, সত্যি তাই। এরপরে লিখছেন কে, শুভ সকাল উজ্জ্বল ভাই, বিশ্বযোগ দিবসের শুভেচ্ছা রইল। গুরু প্রণাম দিয়ে আজকের অনুষ্ঠান শুরু হলো, খুব ভালো লাগলো। পতঞ্জলি যোগসূত্র সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম। গঙ্গা বিষ্ণু বহরমপুর মুর্শিদাবাদ থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে অভিজিৎ মণ্ডল লিখেছেন, যোগ সাধন, যোগ ঋষির মতো দৃঢ় হবে দেহ, দেবতার মতো হবে চেতন, যদি করো যোগ সাধন দুঃখ ব্যথা যাবে দূরে চলে, ভোরের বেলা মেঠো পথে খালি পায়ে হাঁটাহাঁটি করলে, ঘুমের ওষুধ পড়বে না দরকারি, রাতে খাওয়ার পরে মোবাইল ছেড়ে কিছুক্ষণ করো যদি পায়চারি, হাঁটুর ব্যথায় কষ্ট বুঝি ভীষণ, টোটো অটোতে নয় সাইকেল চড়ে ঘুরে বেড়াও, এখন এসব অভ্যাস করো শুরু, আর দেরি করো না, নইলে পরে জীবন হবে অতি ভারী। অভিজিৎ মণ্ডল শশপতা খানাকুল হুগলি থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে আর কেউ লিখেছেন, হ্যাঁ, শুভ সকাল চিরন্তনী, গতকাল যোগ দিবস আর আজকে চিরন্তনীতে যোগ নিয়ে উজ্জ্বল উপস্থাপনা খুব ভালো, না আজকে যোগ দিবস, গতকাল নয়, যোগের তিনটি মন্ত্র শুনবো আর একবার। হ্যাঁ অবশ্যই, লিখেছেন আরবিআর ভবন পশ্চিম মেদিনীপুর থেকে শিবশঙ্কর সাঁত। এরপরে লিখছেন, শুভ সকাল শ্রবণ বন্ধু উজ্জ্বলদা, যোগ দিবসের শুভেচ্ছা অজিত কুমার আদক, উত্তর বাহালি আদকপাড়া থেকে। আজকে একদম শেষ মুহূর্তে, এরপরে সমক অপেক্ষা করছে আপনাদের জন্য ভোরাই এবং নমস্কার কলকাতা নিয়ে। আগামী সপ্তাহে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, সবাই খুব ভালো থাকবেন। শেষ করছি একদম শেষ পর্যায়ে এসে বন্দে মাতরম দিয়ে। আর আজকে যোগ দিবসে সবাই একটা রেজলিউশন নিন, যোগের সঙ্গে আমরা সবাই যুক্ত থাকব।

ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে

0: ঈশ্বরের বার্তা নিয়ে ভরাই ভরাই শুনছেন 107 FM রেইনবোতে ভরাই ভরাই 107 FM রেইনবোতে
1: ছটা বেজে 4 মিনিট হয়ে 33 সেকেন্ড। এই মুহূর্তে স্টুডিওর ঘড়ি বলছে আর আজ 21শে জুন রবিবার। আজ বিশেষ একটি দিন, আজ ইন্টারন্যাশনাল যোগা ডে বা আন্তর্জাতিক যোগ দিবস, পাশাপাশি আজ ওয়ার্ল্ড মিউজিক ডে বা বিশ্ব সঙ্গীত দিবস, আর আরও পাশাপাশি আজ ফাদার্স ডে বা পিতাদের জন্য একটা বিশেষ দিন আজকের দিন 21শে জুন। আর বিশেষ এই দিনে তোমাদের সঙ্গী না, আজকে 7টা পর্যন্ত নয়, 6:30 পর্যন্ত, কারণ 6:30 সময় আমরা দিল্লি কেন্দ্রের বিশেষ অনুষ্ঠান শুনব। তবে 6:30 পর্যন্ত তোমাদের বার্তা থাকবে, আর তোমরা বার্তা পাঠিয়েছো, যে বার্তা পাঠিয়েছো জুন মাস জুড়ে ভোড়ায়ের জন্য, শনিবার আর রবিবারের ভোড়ায়ের জন্য মনের মতো ম্যাগাজিন এই বিষয়ে। সময় যেহেতু কম, তাই সময় নষ্ট না করে বার্তা শুরু করি। প্রথম বার্তা খুব ছোট্ট একটা বার্তা, তাই শুরুতেই দুটো বার্তা একসাথে। প্রথম বার্তা পাঠিয়েছেন পলাশ সাঁতরা সুমদা কুলগাছিয়া হাওড়া থেকে। আমি অত ভালো লিখতে পারি না জানো, কিন্তু আজও অপেক্ষা করি আমার 6-এ পড়া মেয়ের লেখা ছবি কুইজের উত্তর বিভাগে নাম দেখার জন্য। সেই আশা অবশ্যই বেশ কয়েকবার পূর্ণ হয়েছে। আমি আনন্দমেলা পত্রিকার কথা বলছি, 1994 থেকে আমি এর পাঠক। ব্যাস এটুকুই পলাশ সাঁতরা সুমদা কুলগাছিয়া হাওড়া থেকে পাঠিয়েছেন তাঁর বার্তা। আর প্রণতি পাল পাঠিয়েছেন নিউ আলিপুর থেকে। বিষয় শ্রবণেই মন ছুটে গেল ছেলেবেলার মন জুড়ে থাকা মনোগ্রাহী কিছু ম্যাগাজিনের প্রতি। তালিকায় প্রথমেই আসে আনন্দমেলা। আনন্দমেলা ছিল আমাদের আনন্দ সাগর। টিনটিন, প্রফেসর শঙ্কুর কর্মকাণ্ডে মন ধেয়ে যেত কল্পনার জগতে। শুকতারার সদস্য হাঁদা ভোদা বাটুল দি গ্রেট ছিল নির্ভেজাল আনন্দ উপকরণ। বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন থেকে পেয়েছি কত অজানা তথ্য। আজ মনে পড়ে আমাদের মফস্বল শহর থেকে প্রকাশিত একটি মাসিক পত্রিকা ছাড়পত্রর কথা। অধীর আগ্রহে অপেক্ষা করতাম, কেননা লেখক লেখিকা সবাই ছিল বন্ধু। পরিণত বয়সের অন্যতম প্রিয় ম্যাগাজিনগুলিতে পেয়েছি বিশিষ্ট লেখক কবিদের অসামান্য সৃষ্টি। আজও যেমনকে দিয়ে চলেছে সংস্কৃতির আবহাওয়া। প্রণতি পাল পাঠিয়েছেন নিউ আলিপুর থেকে এই বার্তা। আর জুন মাস জুড়ে আমরা ভোড়ায়ের বিষয়, শনিবার আর রবিবারের ভোড়ায়ের বিষয় রেখেছি মনের মতো ম্যাগাজিন। আজ 21 তারিখ, 21শে জুন রবিবারের ভোড়ায় নিয়ে FM রেইনবোতে রয়েছি আমি সুমক।

0: এবার যার বার্তা পড়ব তিনি প্রথম পাঠিয়েছেন বার্তা আমাদের ভোড়াইতে। শান্তালতা বিষয়ী সাহা পাঠিয়েছেন বার্তা শহীদ ক্ষুদিরাম নগর চৈতি ব্লক হলদিয়া পূর্ব মেদিনীপুর থেকে। আমি তোমার প্রথম পত্র লেখিকা। মনের মতো ম্যাগাজিন শব্দবন্ধটি চোখে পড়তেই ফিরে গেলাম ষাটের দোরগোড়ায়। শিশুবেলায় পড়া ছবিতে রামায়ণ মহাভারতের সব খণ্ডগুলি আজও চোখের সামনে জলজল করে। সেই থেকেই পত্রিকার প্রেমে পড়ে গেছি। বাবা মশাই আমাদের জন্য বাটুল দি গ্রেট, হাঁদা ভোদা, সুপতারা ইত্যাদি ম্যাগাজিনগুলি নিয়মিত কিনতেন। এই বইগুলি আজও সমান আকর্ষণীয়। কৈশোর আর যৌবনের দোরগোড়ায় পা রাখার সন্ধিক্ষণে আমার পত্রিকার তালিকায় এলো আনন্দমেলা, নবকল্লোল, সানন্দা ইত্যাদি। পূজা সংখ্যার ম্যাগাজিন কিনে পড়ার আনন্দটাই ছিল আলাদা। কত রকমের গল্প, ভূতরে কাহিনী, অ্যাডভেঞ্চার, ভ্রমণ বৃত্তান্ত, কবিতার ডালি দিয়ে সাজানো ম্যাগাজিন। একসময় আজকাল শারদ সংখ্যার একনিষ্ঠ ভক্ত হয়ে উঠেছিলাম। তখন ক্ষুধা তৃষ্ণা ভুলে বই আর আমি, এজন্য বকাও খেয়েছি, তবে গল্পের বই পড়ার ইচ্ছেকে মা বাবাও প্রশ্রয় দিয়েছেন। হাজারো কাজের ফাঁকে তাঁদের বই পড়ার একাগ্রতা আমাদের ভাই বোনদের মূল রসদ ছিল। বাড়ির অনতি দূরের পাঠাগার থেকে নিয়মিত পত্র পত্রিকা এনে পড়তাম। তবে তিন প্রজন্ম ধরে বাড়িতে শারদীয়া, পূজা সংখ্যা, আনন্দবাজার ও দেশ ম্যাগাজিন দুটি একইভাবে সমাদৃত। কি নেই বলতো? প্রখ্যাত সব কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক, ঔপন্যাসিকদের মহামূল্যবান রত্নসম্ভার আনন্দবাজার ও দেশ পত্রিকায়। এছাড়াও খেলাধুলো, স্বাস্থ্যবিধি, দেশ বিদেশের খবরাখবর, কি নেই সেখানে? চিঠিপত্র সবই আছে। পত্রিকা দুটি হাতে পেলেই বিভোর আমি অথৈ সাগরে ডুব দিই। মনের মতো পত্রিকা দুটি আমাকে সমৃদ্ধ করে, ভাবতে শেখায়। তাই দেশ ও আনন্দবাজার পত্রিকা ছাড়া পুজোটাই আমার কাছে পানসে। শান্তালতা বিষয়ী সাহা শহীদ ক্ষুদিরাম নগর চৈতি ব্লক হলদিয়া পূর্ব মেদিনীপুর থেকে পাঠিয়েছেন এই বার্তা।
1: কি লিখি তোমার?

আরও একবার দু দুটো বার্তা একসাথে। প্রথম বার্তা মিঠু মণ্ডল পাঠিয়েছেন 13/A ফিজডি কো অপারেটিভ সোসাইটি প্রেমবাজার খড়গপুর 6 পশ্চিম মেদিনীপুর থেকে। আমরা আমাদের প্রতিদিনের জীবনে সুখ দুঃখ প্রেম প্রীতি বিদ্বেষ ঘৃণা সহ নানা রকম অনুভব ও অনুভূতি বয়ে নিয়ে চলি। অবশ্য বন্ধু অথবা সুহৃদ হিসেবে যারা পাশাপাশি থাকে অসময়ে তাদের বেশিরভাগ জনেরই দেখা পাওয়া যায় না। অথচ আমরা জানি একটি ভালো বই সময়ে অসময়ে অবসরে জীবনের চরমতম সুখ কিংবা দুঃখের দিনেও মাথার ওপরে ছাতা ধরে থাকে পরম আশ্বাসে। এখন অবশ্য শুধু বই নয়, একই রকমভাবে বইয়ের কাজটি অনায়াসে করে যাচ্ছে একটি ভালো ম্যাগাজিনও, যেখানে শুধু একটি মাত্র বিষয় নয়, সাহিত্যের প্রতিটি শাখায় অনায়াসে কলম চালিয়ে কবি ও সাহিত্যিকেরা মনের কথা তথা ভাবাবেগ ফুটিয়ে তোলেন, যা পাঠ করে ঋদ্ধ ও সমৃদ্ধ হয় আপামর বইপ্রেমী। তাই নিঃসংকোচে বলা যায়, একটি ভালো ম্যাগাজিন শুধু একজন মানুষের কাছে নয়, পরিবার তথা সমাজের কাছেও সমানভাবে আদরণীয়। মিঠু মণ্ডল পাঠিয়েছেন এই বার্তা হিজলি কোঅপারেটিভ সোসাইটি প্রেমবাজার খড়গপুর থেকে। আর একই সাথে আরও একটি বার্তা পড়ে দিই। পুষ্প সাঁতরা পাঠিয়েছেন আটবেড়িয়া হাঁড়িঝামা পূর্ব মেদিনীপুর থেকে। বাণিজ্যিক এবং সাহিত্য ম্যাগাজিন কেনা আমার কাছে নেশার মতো, সময় কাটানো বা ট্রেনে বাসে গল্প করার থেকে ম্যাগাজিন পড়া অনেক ভালো। অবশ্য পছন্দ মতো ম্যাগাজিন হওয়া চাই। বাণিজ্যিক পত্রিকা মানে এই ধরো হরেক রকম বা কি নেই তাতে, গল্প কবিতা উপন্যাস রান্না সাজগোজ স্বাস্থ্য সব পড়ে নেওয়া যায়। যাত্রাপথে হাতে যদি একটি উচ্চমানের ম্যাগাজিন থাকে তাহলে তো কথাই নেই, পড়তে পড়তে কখন যে হুঁশ করে সময় কেটে যাবে বুঝতেই পারবে না। ছোটবেলাতে বাবা চাঁদ মামার শুকতারা কিনে দিতেন, পড়তে পড়তে কোন রূপকথার দেশে চলে যেতাম,

বয়স বাড়ার সাথে সাথে ম্যাগাজিনের চরিত্র এবং পড়ার মধ্যে বাজবিচার এসেছে, তাই ম্যাগাজিন কিনি ভেবে চিনতে। ধর্মীয় আধ্যাত্মিকতায় মোড়া ম্যাগাজিনই কিনি বেশি। চলতি প্রকাশিত কিছু লিটল ম্যাগাজিনেরও গ্রাহক। দেশ অথবা উদ্বোধনের মতো কিছু লিটল ম্যাগাজিনও পড়ি, পড়লে মন ভালো হয়ে যায়। পুষ্পসাঁতরা, আটবেড়িয়া, হাঁড়িঝামা পূর্ব মেদিনীপুর থেকে পাঠিয়েছেন এই বার্তা। জুন মাস জুড়ে আমরা বিষয় রেখেছি মনের মতো ম্যাগাজিন। আজ 21শে জুন, আজ বিশ্ব সঙ্গীত দিবস, ওয়ার্ল্ড মিউজিক ডে এবং আন্তর্জাতিক যোগ দিবস, ইন্টারন্যাশনাল ইয়োগা ডে, আর পাশাপাশি আজ পিতৃদিবস, বাবাদের জন্য বিশেষ একটি দিন। এই বিশেষ দিবসে তোমাদের সঙ্গী আমি সুমক, FM রেইনবোর ভোরাইতে, 21শে জুন রবিবারে।

ছটা বেজে 22 মিনিট হয়ে 14 সেকেন্ড। তবে নিয়মিত যোগ ব্যায়াম করলে কিন্তু মনও ভালো থাকবে আর শরীরও ভালো থাকবে। আন্তর্জাতিক যোগ দিবস বা ইন্টারন্যাশনাল যোগা ডেতে আজ 21 জুন রবিবারের ভোরাই নিয়ে রয়েছি আমি সোমক। স্টুডিওর ঘড়ি বলছে 6:22:30। আরও দুটো বার্তা একসাথে পড়ে দিই। অঞ্জলি ভট্টাচার্য পাঠিয়েছেন বার্তা 29-2 কালীনাথ মুন্সি লেন বড়ানগর কলকাতা 36 থেকে। মনে পড়ছে ছোটবেলার সেই অসীম আকুলতার কথা, কতক্ষণে পড়াশোনা সেরে প্রিয় ম্যাগাজিনটার পাতা উল্টাবো, নোনটে ফোনটে হাঁদা ভোঁদা বাটুল দি গ্রেট সবাই যেন কত আপনার ছিল, শুকতারার পাতায় পাতায় ছিল আকর্ষণ। অবশ্য আনন্দমেলার জাদুকর ম্যানরেক লোথারের অদ্ভুত কর্মকাণ্ড আর বেতালের অন্যায় দমন কম আকর্ষণীয় ছিল না। তবে যুগান্তর পত্রিকার ছোটদের পাত্তারি বিভাগে লেখার সুবাদে স্বপন বুড়ো মানে অখিল বন্ধু নিয়োগীর সব পেয়েছি রাসরের সঙ্গেও যুক্ত ছিলাম ছোট থেকেই। পরিণত বয়সে সোভিয়েত নারী পত্রিকার সদস্য হই। এই পত্রিকা বিভিন্ন বিষয়ে লেখার উপর প্রতিযোগিতার আয়োজন করত, তাতে পুরস্কারও পেতাম, ফলে কবে পোস্টে পত্রিকাটা আসবে তার জন্য ব্যাকুল হতাম। এলাহাবাদ থেকে প্রকাশিত মনোরমা পত্রিকার সঙ্গেও যুক্ত ছিলাম। বর্তমানে শুকতারা আর নবকল্লোলে লেখালেখি বেশি করি বলে এই পত্রিকা দুটির জন্য আলাদা একটা ভালোবাসা আছে। অঞ্জলি।

হয়তো পড়ে দিই। বিষয় শ্রবণেই মন ছুটে গেল ছেলেবেলার মন জুড়ে থাকা মনোগ্রাহী কিছু ম্যাগাজিনের প্রতি। তালিকায় প্রথমেই আসে আনন্দমেলা, যা ছিল আমাদের আনন্দ সাগর। টিনটিন প্রফেসর শঙ্কুর কর্মকাণ্ডে মন ধেয়ে যেত কল্পনার জগতে। শুকতারার সদস্য হাঁদা ভুদা বাটুল দি গ্রেট ছিল নির্ভেজাল আনন্দ উপকরণ। বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন থেকে পেয়েছি কত অজানা তথ্য। আজ মনে পড়ে আমাদের মফস্বল শহর থেকে প্রকাশিত একটি মাসিক পত্রিকা ছাড়পত্রের কথা। অধীর আগ্রহে অপেক্ষা করতাম, কেননা লেখক লেখিকা সবাই ছিল বন্ধু। পরিণত বয়সের অন্যতম প্রিয় ম্যাগাজিনগুলিতে পেয়েছি বিশিষ্ট লেখক কবিদের অসামান্য সৃষ্টি, যা আজও মনকে দিয়ে চলেছে সংস্কৃতির আবহাওয়া। প্রণতি পাল নিউ আলিপুর থেকে পাঠিয়েছেন এই বার্তা।

আজকের শেষ বার্তা পূর্ব সময় একদম নেই। শুভ্রা সামন্ত পাঠিয়েছেন বালিচক পশ্চিম মেদিনীপুর থেকে বার্তা। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, সেই হাঁটি হাঁটি পা পা বেলায় আকাশেও চাঁদ মামা, টিবিলেও চাঁদ মামা। এই চাঁদ মামা ম্যাগাজিন আমার খুব প্রিয় ছিল। কি দারুণ ছবি, গল্প, একটু বড় হতে আনন্দ মেলা। দুর্গা পুজোয় একটা মোটা আনন্দ মেলা আসতো বাড়িতে। তারপর কৈশোরে বাবাকে চিরতরে হারালাম, সব যেন কেমন উলট পালট হয়ে গেল। আজ আমার প্রিয় ম্যাগাজিন দেশ পক্ষকাল ব্যাপী অপেক্ষা থাকে। সম্পাদকীয় মন্তব্য, প্রচ্ছদ কাহিনীগুলি, কবিতা, ভ্রমণ, শিল্প সংস্কৃতি, গ্রন্থলোক বিভাগগুলো মিলিয়ে দেশ আমাকে নিত্য নতুন অজানার সন্ধান দেয়। কলমের নির্ভীক নির্মেদ চলনে, মন মাটির সোঁদা গন্ধে ভেসে আসে সুর, কত অজানারে জানাইলে তুমি। বিশ্ব সংস্কৃতির সাথে পরিচয় ঘটে, সংবাদ কৃতিকথা পরিবেশনে ব্যক্তিত্বের বিকাশ ঘটিয়ে সময়োপযোগী করে তোলে। দেশ পত্রিকা সমগ্র বিশ্বকে এক নীড়ে বাঁধতে শেখায় এবং বিনোদনের সঙ্গে আনন্দ মুখরও

করে তোলে আমাদের। শুভ্রা সামন্ত বালিচক পশ্চিম মেদিনীপুর থেকে পাঠিয়েছেন এই বার্তা। স্টুডিওর ঘড়িতে সময় 6:29। আজ আন্তর্জাতিক যোগ দিবস বা ইন্টারন্যাশনাল যোগা ডে, সেই উপলক্ষে আমাদের এই কলকাতা শহরে আকাশবাণী থেকে ঢিল ছোড়া দূরত্বে রেড রোডের ওপর বিশেষ এই দিন উপলক্ষে হচ্ছে মহাযজ্ঞ। আর তাতে উপস্থিত রয়েছেন আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। আর এই বিশেষ দিন উপলক্ষে আমাদের এই অনুষ্ঠান, এই যে বিশেষ অনুষ্ঠান, সেই বিশেষ অনুষ্ঠানের একদম সরাসরি একটা আঁখো দেখা হাল বা সেই সরাসরি তার একটা ছবি আপনারা পাবেন দিল্লি কেন্দ্র থেকে। তাই আপাতত দিল্লি কেন্দ্রে ফিরিয়ে দিচ্ছি আমি সমক, আর যখন ফিরে আসব তখন আরও একবার FM রেইনবোতে তোমাদের সঙ্গী হব। আমি সমক, সরাসরি দিল্লি।

0: रवि, माननीय मुख्यमंत्री पश्चिम बंगाल श्री शुभेंदु अधिकारी और प्रधानमंत्री जी स्वयं आज के दिन के लिए विशेष तौर पर तैयार किए गए परिधान में इस समय है। योग को परिलक्षित करती हुई टी शर्ट्स हैं और साथ ही पतलून पहनी है, और जो भी योगाभ्यर्थी यहां पर बैठे हैं, योग साधक यहां पर बैठे हैं रंग बिरंगे मैट्स पर, वो बेहद उत्साहित हैं। माननीय प्रधानमंत्री जी की उपस्थिति में उल्लास है, लेकिन साथ ही अनुशासन भी है।
1: Yes, and every enthusiast here, and now the Honorable Chief Minister of West Bengal, Shri Shubhendu Adhikari.
2: Bande Samabeto Sunagorik Bhadramandali Amader Modhye Upobishto Hoyechen Bisher Sobcheye Jonopriyo Neta Bharatbarsher Jashoshi Pradhanmantri Ebong Jar Hat Dhore সিটি অফ জয় এই কল্লোলনী তিলোত্তমা কলকাতা তথা পশ্চিমবঙ্গে যোগ কামস টু হোম, যোগ বঙ্গে ফিরে এলো, সেই মাননীয় নরেন্দ্র মোদীজিকে 11 কোটি পশ্চিমবঙ্গবাসীর পক্ষ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে হৃদয় থেকে স্বাগত, অভিনন্দন, শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং প্রণাম নিবেদন করছি। মহামহিম রাজ্যপাল মাননীয় আর এন রবিজি রয়েছেন, ভারত সরকারের মাননীয় স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী প্রতাপ রাও যাদবজি রয়েছেন, এবং সম্মানিত ব্যক্তিবর্গ, মিডিয়ার বন্ধুরা এবং যোগপ্রেমী জনগণ রয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটু পরেই একটি সুবিশাল বৃহৎ ঐতিহাসিক কার্যক্রম হতে চলেছে। ইতিমধ্যে এই কার্যক্রমের আজকে যে আন্তর্জাতিক যোগা দিবস, যা মাননীয় প্রধানমন্ত্রী গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন, আমাদের পশ্চিমবঙ্গে এতদিন এর সঙ্গে রাজ্য সরকার বা সরকারি উদ্যোগ যুক্ত ছিল না, কারণ আমাদের অজানা, আমি সে কথা বলতেও চাই না এই সুপ্রভাতে। কিন্তু আমরা মনে করি পশ্চিমবাংলার জনতা জনার্দন তারা যে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন, যার ফলশ্রুতিতে এবারে বন্দে যোগ, যোগ পূজা পশ্চিমবঙ্গের সর্বত্র হচ্ছে। ইতিমধ্যে প্রায় 257,000 রেজিস্ট্রেশন হয়েছে, যেখানে বিভিন্ন সংগঠন এবং প্রতিষ্ঠান এই যোগে পার্টিসিপেট করছে। আমার বিশ্বাস আজকে পশ্চিমবঙ্গে গোটা রাজ্যে, দার্জিলিং থেকে দীঘা, কোচবিহার থেকে কাকদ্বীপ, কোটিরও বেশি মানুষ এই যোগ উৎসবে অংশগ্রহণ করবেন। আর কলকাতা বিগত দিনের সব রেকর্ড ভেঙে লক্ষ লক্ষ মানুষ যোগে অংশগ্রহণ করবেন। আমি কথা বাড়াবো না, শুধু একটা কথাই বলবো, 1893 সালে বিশ্ববন্দিত যুব সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ, তিনি এই যোগের সম্পর্কে কি বলেছিলেন আপনারা জানেন, যোগই একমাত্র মুক্তির উপায়, যোগই আনন্দ, যোগই প্রেম, এবং যোগের মধ্য দিয়ে মন এবং শরীরের বিকাশ, তিনি অনেক আগে বলে গেছেন। এই যোগ পশ্চিমবঙ্গের পুরনো সংস্কৃতি, বেদ উপনিষদ গীতা থেকে শুরু করে এই যোগের কথা আমরা সবাই পড়েছি এই সমস্ত ঐতিহাসিক গ্রন্থে। 1920 সালে যোগানন্দ পরমহংসের হাত ধরে এখানে যোগের প্রতিষ্ঠান গড়ে ওঠে। তার ভাই বিষ্ণুচরণ ঘোষ 1923 সালে এখানে যোগ প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। আমি আর কথা বাড়াবো না, ইতিহাস আমরা জানি, আমি শুধু প্রণাম আর কৃতজ্ঞতা জানাবো বাংলার গণদেবতা জনতা জনার্দনকে, আর ধন্যবাদ জানাবো মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি পশ্চিম বাংলায় এই হারিয়ে যাওয়া ভুলিয়ে দেওয়া যোগকে 2026 আন্তর্জাতিক যোগ দিবস

0: আবুর আপাতত এ পর্যন্ত।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
3: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
2: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
3: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি OTP ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
4: বিষয়ে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: 8:00 ঠিক 6 মিনিট হয়ে 30 সেকেন্ড। আমি সমক আছি নমস্কার কলকাতায়। আজ রবিবার 21 জুন, আজ ওয়ার্ল্ড মিউজিক ডে বা বিশ্ব সঙ্গীত দিবস, পাশাপাশি আজ ইন্টারন্যাশনাল যোগা ডে বা আন্তর্জাতিক যোগ দিবস, আজ পিতৃদিবসও বটে। এই বিশেষ দিনে তোমাদের সঙ্গে আমি 10টা পর্যন্ত, আর যেহেতু আজ আমাদের এই আকাশবাণীর থেকে ঢিল ছোড়া দূরত্বে রেড রোডে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস পালন শুরু হয়েছিল সকাল থেকে, এবং আমরা আসার সময় সেই মহাযজ্ঞের

আমরা একেবারেই তার সঙ্গী ছিলাম বলতে গেলে। সেখানে এই মহান এই দিন বা বিশেষ এই দিনে তোমাদের সঙ্গে দশটা পর্যন্ত আছি, দু ঘন্টার সময়। আজকে সময় একটু কম, কারণ যথারীতি রেড রোডে যে এই অনুষ্ঠান হচ্ছে সারা ভারতবর্ষ শুধু নয়, সারা বিশ্বের বিভিন্ন অঞ্চলে পালন করা হচ্ছে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস আজ 21 জুন তারিখে। তাই তার একটা অংশ আমরা দিল্লি কেন্দ্র থেকে পুরো তার ধারাবিবরণী শুনলাম আমরা রেড রোড থেকে। তার জন্য আমরা কিছুটা সময় সেই যোগের সাথে যোগ দিয়েছিলাম। তবে আপাতত নমস্কার, কলকাতায় যোগ দিয়েছো তুমি এবং তোমরা। আর আজকের ভাবনা যোগ দিবস এবং ওয়ার্ল্ড মিউজিক ডে, এই বিশেষ দুটো দিনের মধ্যে, আজকে যেহেতু সঙ্গীত দিবস তার জন্য বিশ্ব সঙ্গীত দিবস বা ওয়ার্ল্ড মিউজিক ডেতে বিভিন্ন দেশের এবং শুধুমাত্র আমাদের দেশের নয়, বিভিন্ন দেশের সারা পৃথিবীর মহান মহান ব্যক্তিরা কী কী বলেছেন এই সঙ্গীত সম্পর্কে, সেই কথাই শোনাবো আজকের ভাবনায়। প্লেটো বলেছিলেন, সঙ্গীত মহাবিশ্বকে একটি আত্মা দেয়, মনের কাছে ডানা দেয়, কল্পনায় উড়ে যাওয়ার শক্তি যোগায় এবং সব কিছুতে জীবন দেয়। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, যদি কোনো গানের মধ্যে গায়কের সমস্ত আত্মা থাকে তবে সে তার দ্বারাই মোক্ষ লাভ করে, আর সঙ্গীত হল একটি ধর্ম। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কি বলেছিলেন সঙ্গীত সম্পর্কে, তিনি বলেছিলেন, যেখানে কথার শেষ হয় সেখান থেকেই সঙ্গীতের শুরু। লুডভিগ বিটোভেন, মহান সেই কম্পোজার, তিনি বলেছিলেন, যেখানে কথার মাধ্যমে প্রকাশ করা যায় না সেখানে সঙ্গীতের প্রয়োজন হয়। উইলিয়াম শেক্সপিয়ার বলেছিলেন, সঙ্গীত যদি ভালোবাসার খাদ্য হয় তবে বাজিয়ে যাও। আর আমেরিকান কবি হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো বলেছিলেন, সঙ্গীত হল মানবতার সার্বজনীন ভাষা। রবি ঠাকুর বলেছিলেন, যেখানে কথার শেষ হয় সেখান থেকেই সঙ্গীতের শুরু। আর আজ বিশ্ব সঙ্গীত দিবস ওয়ার্ল্ড মিউজিক ডেতে কথা কম, গান বেশি।

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে।
2: আজকে কোন কোন বিখ্যাত মানুষদের জন্মদিন জানিয়ে দিই। এই মুহূর্তে প্রখ্যাত চিত্রকর বিকাশ ভট্টাচার্যের জন্ম হয়েছিল আজকেরই দিনে কলকাতা শহরে 1940 সালে। ডিরেক্টর স্ক্রিন রাইটার দিবাকর ব্যানার্জি, তাঁরও জন্ম হয়েছিল আজকের দিনে 1969 সালে নিউ দিল্লিতে। ইন্ডিয়ান এয়ার ফোর্স অফিসার অভিনন্দন বর্তমান, তাঁর আজকে যিনি জন্ম হয়েছিল তামিলনাড়ুতে 1983 সালের 21 জুন তারিখে। এছাড়া ফরাসি দার্শনিক, নাট্যকার, সাহিত্যিক, সমালোচক জাঁ পল সার্ত্র, তাঁরও আজকের দিনে জন্ম হয়েছিল ফ্রান্সের প্যারিসে 1905 সালের 21 জুন তারিখে। বাংলাদেশ ও বাংলা ভাষার অন্যতম প্রখ্যাত কবি নির্মলেন্দু গুণ আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন অধুনা বাংলাদেশের নেত্রকোনায় 1945 সালে। এছাড়া সবশেষে বলব প্রখ্যাত ফরাসি ফুটবলার কাম ফুটবল প্রশাসক মিশেল প্লাতিনি, তাঁরও জন্ম হয়েছিল আজকেরই দিনে ফ্রান্সে 1955 সালের 21 জুন তারিখে। কোন কোন বিখ্যাত মানুষদের জন্মদিন আজ জানিয়ে দিলাম, তাই পাশাপাশি জানিয়ে দিই যদি তোমার আজ জন্মদিন হয় তাহলে তোমাকেও জানাই শুভ জন্মদিন, হ্যাপি বার্থডে টু ইউ। আজকের দিনটা খুব ভালো করে কাটাও, সকলের সাথে খুব আনন্দ করো, প্রচুর খাওয়া দাওয়া করো, আর সারাটা জীবন খুব আনন্দে আর সুখে কাটিয়ে দাও। আর আপাতত আমি সোমাগাজী তোমাদের সঙ্গী হয়ে আজকের রবিবারের নমস্কার কলকাতাতে। আর এই মুহূর্তে যেহেতু আজকে একটু আমরা সময়ের এদিক ওদিক হয়ে গেছে, তাই আমাদের এই মুহূর্তে শোনাতে হবে ফ্ল্যাশব্যাক সং।
0: FM রেইনবোতে রেইনবো ফ্ল্যাশব্যাক সং, ফ্ল্যাশব্যাক সং।
2: বিশ্ব সঙ্গীত দিবস আজ, ওয়ার্ল্ড মিউজিক ডে, তাই গান শোনাবো বেশি, কথা কম।

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: বেশি কিছু নয়, সদ্য প্রকাশিত সংখ্যাটি না কিনলে ঠিক হজম হয় না গোছের এক গুড়ো গুড়ো অনুভূতি মনের মধ্যে হয়। ভিড় ট্রেনে চড়তে, প্রিয় লেখকদের মনের ছাপ ধরতে, পড়া হোক বা না হোক, পড়ার টেবিলে থেকে সারা মাস মনের কল্পনাকে উস্কে দেয় প্রিয় ম্যাগাজিন। সেই ম্যাগাজিনের তালিকাটি ভাগ করে নিতে পারেন আমাদের সঙ্গে। জুন মাসের ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল মনের মতো ম্যাগাজিন। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোড়াই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992। এই নাম্বারে, দ্যাট ইজ 9903659992। ইমেল করুন airfmrainbowkolkata@gmail.com এ। airfmrainbowkolkata, দ্যাট ইজ airfmrainbowkolkata, airfmrainbowkolkata@gmail.com এ। মনে রাখবেন, শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোড়াইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
2: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
3: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107।

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: আজ ওয়ার্ল্ড মিউজিক ডে বা বিশ্ব সঙ্গীত দিবস। গান বা সঙ্গীত সে যে ভাষাতেই গাওয়া হোক না কেন, ছুঁয়ে যায় আমাদের প্রাণ, দুলিয়ে দেয় আমাদের মন। কিন্তু সব গানই কি ভালো লাগে আমাদের? ঠিক কোন কোন ধরনের গান পছন্দ তোমার, বা কোন কোন শিল্পীর গান একেবারে তোমার প্রাণের ভেতরে চিরস্থায়ী জায়গা করে নিয়েছে, অথবা এমন কি কোনো গানের কথা আজ মনে পড়ছে বিশেষ এই দিনে, যা তোমার জীবনের কোনো একটা মুহূর্তের সাথে কোনো না কোনোভাবে জড়িয়ে গেছে? জানাও আমাকে আজ বিশ্ব সঙ্গীত দিবস বা ওয়ার্ল্ড মিউজিক ডেতে 9903653992। যেহেতু আজকে একটু টাইম ক্রাঞ্চ রয়েছে, তাই তোমাদেরকে রিকোয়েস্ট করব, গান মিলান্তির গানের রিকোয়েস্ট প্লিজ আজকে পাঠিও না, বরং 9903653992 এসে পৌঁছক তোমাদের মেসেজ আজ ওয়ার্ল্ড মিউজিক ডে বা বিশ্ব সঙ্গীত দিবসে। 9903653992। আপাতত তিনটে গান ব্যাক টু ব্যাক
0: FM রেইনবোতে

0: FM Rainbow-তে তিনে কে তিন, তিনে কে তিন, গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
1: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
0: FM Rainbow-তে তিনে

0: FM Rainbow Team, Tine ke Teen, Tine ke Teen, Ganer Hattrick, Ganer Hattrick. শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: আজ 21 জুন দেশ জুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস, আর এবছর কলকাতায় যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। আজ রেড রোডের এই কর্মসূচিতে যোগ দিয়েছেন বহু মানুষ। মাননীয় প্রধানমন্ত্রীর পাশে থাকবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। কলকাতা থেকে সরকারি বেসরকারি মিলিয়ে 125টি স্কুলের অন্তত 30 জন করে পড়ুয়া এই অনুষ্ঠানে ডাক পেয়েছে। কলকাতা, যাদবপুর আর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এবং সরকারি ও সরকার পোষিত কলেজেও থাকছে 15টি। এছাড়াও বেশ কয়েকটি বেসরকারি কলেজও অনুষ্ঠানের জন্য নির্বাচিত হয়েছে। রেড রোডের অনুষ্ঠানে যাঁরা যাচ্ছেন না এমন অনেক স্কুল কলেজকে আবার শিক্ষাঙ্গনেই যোগ দিবসের অনুষ্ঠান করে ভিডিও তুলে শিক্ষা দফতরে পাঠাতে হবে। প্রতি বছর 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়। এই তারিখটি বেছে নেওয়া হয়েছে কারণ এটি উত্তর গোলার্ধে বছরের দীর্ঘতম দিন, যা গ্রীষ্মকালীন অয়নকাল নামে পরিচিত। বিশ্বের অনেক অংশে এই দিনটির বিশেষ তাৎপর্য রয়েছে এবং যোগশাস্ত্রে এটিকে শুভ বলে মনে করা হয়। আজকের দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবসের ধারণাটি সর্বপ্রথম প্রস্তাব করেছিলেন ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। 2014 সালের 27 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া তাঁর ভাষণে তিনি যোগের উপকারিতা তুলে ধরেন সেখানে, এবং এই যে যোগ দিবস উদযাপনের জন্য 21 জুনকে আদর্শ তারিখ হিসেবে প্রস্তাবও করেছিলেন। 2014 সালের 11 ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ আনুষ্ঠানিকভাবে 21 জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করে। এই প্রস্তাবটি 177টি দেশের সমর্থন লাভ করেছিল, যা যোগের সর্বজনীন আবেদন ও স্বীকৃতিকে তুলে ধরে। প্রথম আন্তর্জাতিক যোগ দিবস 2015 সালের 21 জুন উদযাপিত হয়েছিল, যেখানে বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ যোগের বিভিন্ন অধিবেশন ও অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। আর আজ দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হচ্ছে রেড রোডে। আমাদের এই কলকাতার রেড রোডে উপস্থিত রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী, মাননীয় রাজ্যপাল শ্রী RN রবি সাহেব এবং অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ রয়েছেন। আর এবারের অর্থাৎ এই 2026 সালের যোগের যে মূল মন্ত্র সেটা হলো ইয়োগা ফর হেলদি এইজিং। প্রায় 35,000 মানুষ অংশগ্রহণ করেছেন আজকের এই অনুষ্ঠানে। এছাড়া 2 লক্ষ

57,000 মানুষ যোগের জন্য রেজিস্ট্রেশন করেছেন, শুধুমাত্র 257,000 মানুষ। দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের এবারকার থিম যোগা ফর হেলদি এইজিং। আজ 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস, ইন্টারন্যাশনাল যোগা ডে, ওয়ার্ল্ড মিউজিক ডে বা বিশ্ব সঙ্গীত দিবস, এবং আজ পিতৃ দিবসও বটে।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
0: চ্যাট

0: 喂。
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারাদিন।

শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন,
3: সাত সুরে সারাদিন।
4: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুদীপ বসু। কলকাতায় রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যোগ আমাদের শেখা

0: কি করতে হবে আর কি করা উচিত নয়। তিনি বলেন, যোগ অনুশীলন বিশ্ব শান্তির পথ প্রদর্শনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের ক্ষমতা রাখে। এদিন প্রধানমন্ত্রী যোগ অনুশীলনের মাহাত্ম্য তুলে ধরে শ্রীরামকৃষ্ণ পরমহংস, বিবেকানন্দ, ঋষি অরবিন্দ, রবীন্দ্রনাথ এবং শ্যামাচরণ লাহিড়ীর কথা উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী আজ ভারতীয় নৌবাহিনীর তিনটি জাহাজকে নৌবহরে অন্তর্ভুক্ত করবেন। আইএনএস দোনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রণী নামের এই তিনটি জাহাজ তৈরি করেছে কলকাতার গার্ডেন ব্রিজ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। স্বল্প সময়ের মধ্যে উল্লেখযোগ্য কাজ করায় প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের সদ্য নির্বাচিত বিজেপি সরকারের প্রশংসা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে একটি দীর্ঘ চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি গত এক মাসে রাজ্য সরকারের কাজের অসাধারণ গতি ও সংবেদনশীলতার প্রশংসা করেছেন। স্নাতক স্তরে মেডিকেলে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি 2026 আজ ফের গ্রহণ করা হচ্ছে। পরীক্ষা শুরু হবে দুপুর দুটোয়। দেশের 551টি শহর ছাড়াও বিদেশের 14টি শহরে প্রায় 22,79,000-এর বেশি পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন। পরীক্ষা গ্রহণের স্বচ্ছতা বজায় রাখতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শিক্ষায় নেতিবাচক প্রভাব এড়াতে নরওয়ে প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের জন্য জেনারেটিভ এআই টুল ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে চলেছে। পাশাপাশি উচ্চশ্রেণীর শিক্ষার্থীদের জন্য এর ব্যবহারে বিধিনিষেধ আনা হচ্ছে। আগস্টের শেষ থেকে শুরু হতে চলা নতুন শিক্ষাবর্ষ থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে বলে জানা গেছে। বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ ইর ম্যাচে ইকুয়েডর এবং কুরাসাওয়ের মধ্যে ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হয়। গ্রুপ এফ এর ম্যাচে আজ টিউনিশিয়া জাপানের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু ভারতীয় সময় সকাল 9:30। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা। FM রেইনবোতে রেইনবো ফ্ল্যাশব্যাক সং, ফ্ল্যাশব্যাক সং।
2: 9:47 আর ও এক ঘন্টা আছি তোমাদের সঙ্গী হয়ে আমি সমুখ। আর আপাতত ফ্ল্যাশব্যাক সঙ্গে এই গানটা রইল তোমাদের সকলের জন্য। আর আজ ওয়ার্ল্ড মিউজিক ডে বা বিশ্ব সঙ্গীত দিবসে কথা কম গান বেশি।

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা
1: 9903659922 তোমরা পাঠিয়েছ মেসেজ। আর আজ তো স্পেশাল ডে, আজ বিশ্ব সঙ্গীত দিবস বা ওয়ার্ল্ড মিউজিক ডেতে তোমার মেসেজ এসেছে। যেমন সৌভিক সরকার কসবা হালতু থেকে মেসেজ করেছো, হ্যাপি ইন্টারন্যাশনাল ইয়োগা ডে অ্যান্ড মিউজিক ডে। আমার সফট গান পছন্দ, বিশেষ করে কিশোর কুমার আর মোহাম্মদ রফির গান খুব পছন্দ। আর এখন সময় পেলে কেকের গান শুনি, খুব মিস করি কেকে। এছাড়া সানু, সোনু নিগম আর অবশ্যই অরিজিৎ সিং আর শ্রেয়া ঘোষালের গান অসাধারণ লাগে। সৌভিক সরকার ফ্রম কসবা হালতু। বানপুর নদিয়া থেকে রজত বিশ্বাস মেসেজ করেছো, হ্যাপি ইন্টারন্যাশনাল ইয়োগা ডে প্লাস ওয়ার্ল্ড মিউজিক ডে, গুড মর্নিং জানিয়েছো। আমার ভালো লাগে বাংলা আধুনিক গান, বাংলা লোকসঙ্গীত, এছাড়া নাইনটিজের গান কোনো কথা হবে না। গানের কোনো ভাষা হয় না, শুধু অন্তর দিয়ে উপলব্ধি করতে হয়। আমার প্রিয় শিল্পী কুমার সানু, অরিজিৎ সিং এছাড়া আরও অনেকে। কোনোদিন মন খারাপ থাকলে গানই না বলা কথা বলে দেয়, রজত বিশ্বাস বানপুর নদিয়া। যাদবেন্দ্র পান্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে মেসেজ করেছেন। সুপ্রভাত জানিয়েছেন, সুপ্রভাত আপনাকেও। প্রভাতী শুভেচ্ছা। কিংবদন্তি শিল্পী সুরকার শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়ের মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, এই কালজয়ী গানটি শুনলে আমি পুরনো দিনের হারিয়ে যাওয়া স্মৃতিগুলো ফিরে পাই। আমার স্কুল জীবনের প্রিয় বন্ধুদের স্মৃতি মনে পড়ে যায় আর খুবই নস্টালজিক হয়ে পড়ি। আজ ভোরাইতে তোমার সুমিষ্ট গলাতে অসাধারণ ম্যাগাজিনের বার্তা পাঠ আর মন ছুঁয়ে যাওয়া গানগুলো শুনলাম সকাল 6:30 পর্যন্ত, খুব ভালো লাগলো। তোমার অসাধারণ বাচনশৈলী আর উপস্থাপনা আমার বারে বারে শুনতে খুব আকৃষ্ট করে আমাকে। খুব ভালো আর সুস্থ আনন্দে সুরে সুরে থেকো সুমক। যাদবেন্দ্র পান্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে মেসেজ করেছেন। আর সুভাষ চক্রবর্তী উত্তর বাউলি থেকে মেসেজ করেছেন, গুড মর্নিং জানিয়েছেন, গুড মর্নিং ফ্রম মাই সাইড টু। আপনি মেসেজ করেছেন, আমি বরাবরই মিউজিক লাভার, আমার সব গান শুনতে খুব ভালো লাগে, তবে ভালো লাগা গান বারবার শুনতে চাই। সুভাষ চক্রবর্তী ফ্রম উত্তর বাউলি। আরও প্রচুর মেসেজ আছে, পড়ব। আর আজকের এই স্পেশাল ডে সম্পর্কে জানাবো ইয়োগা ফর হেলদি এইজিং। এবারের এই থিম, এবারের দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস যা রেড রোডে পালিত হয়েছে, আজকে বিশেষ দিন, তোমাদের সঙ্গে আমি রয়েছি 10:00 পর্যন্ত সুমক। আর আপাতত নিউ টিউন
0: FM রেনবোতে, রেনবো নিউ টিউন।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার একটা দুর্দান্ত অভিনব উদ্যোগ নিল পশ্চিম রেল বা ওয়েস্টার্ন রেল। প্রথমবারের মতো গুজরাটে চলন্ত বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ভেতরে যাত্রীদের জন্য যোগাভ্যাসের আয়োজন করা হয়েছে। তবে রেল কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছেন যে এতে অংশগ্রহণ বাধ্যতামূলক নয়, সম্পূর্ণ ঐচ্ছিক। পশ্চিম রেলের আহমেদাবাদ ডিভিশনের উদ্যোগে আজ আন্তর্জাতিক যোগ দিবসে চারটি বন্দে ভারত ট্রেনে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। আর এর আগে 2025 সালে মানে গত বছর ভারী বৃষ্টির কারণে গান্ধীনগর স্টেশনে দাঁড়িয়ে থাকা বন্দে ভারত ট্রেনের ভেতরে যোগাভ্যাস করা হয়েছিল, কিন্তু এবার প্রথমবার চলন্ত ট্রেনে এই আয়োজন করা হচ্ছে। রেল সূত্রে জানানো হয়েছে যে স্বাস্থ্য সচেতনতা, ভারসাম্যপূর্ণ জীবনযাপন এবং সামগ্রিক সুস্থতার বার্তা পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পশ্চিম রেলের পরিকল্পনা অনুযায়ী আজ অর্থাৎ 21 জুন আন্তর্জাতিক যোগ দিবসে চারটি বন্দে ভারত এক্সপ্রেসে বিশেষ যোগ সেশন পরিচালিত হবে। নির্বাচিত ট্রেনগুলিতে স্বেচ্ছাসেবক আর প্রশিক্ষকদের উপস্থিতিতে যাত্রীরা আসনে বসেই সহজ যোগাসন ও প্রাণায়াম অনুশীলন করতে পারবেন। আর আজ আমাদের এই কলকাতায় রেড রোডে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যোগাভ্যাসে অংশ নিয়েছেন প্রায় 35,000 মানুষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ শেষে রেড রোডে যোগ দিবসের মূল অনুষ্ঠান শুরু হয়েছে। আমরা শুনতে পেয়েছি সেই আঁকো দেখা হাল বা একদম লাইভ ব্রডকাস্ট দিল্লি কেন্দ্র থেকে আমরা শুনেছি। যোগাভ্যাসে কিন্তু যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্যপাল শ্রী আর এন রবি সাহেব।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পঞ্চায়েত গ্রামোন্নয়ন মন্ত্রী শ্রী দিলীপ ঘোষ মহাশয়, উচ্চশিক্ষামন্ত্রী শ্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, মাননীয় স্পিকার শ্রী রথীন্দ্রনাথ বসু, বরানগরের বিধায়ক শ্রী সজল ঘোষ, সমস্ত মন্ত্রীরা, আরও অনেক মন্ত্রীরা রয়েছেন, এছাড়াও বিধায়কেরা রয়েছেন, এছাড়াও প্রায় 35,000 মানুষ, যোগ প্রেমী, ছাত্রছাত্রী, ক্রীড়াবিদ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা আজকের এই বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়েছেন। কারণ আজ আন্তর্জাতিক যোগ দিবস, ইন্টারন্যাশনাল যোগা ডে, আর পাশাপাশি আজ যেহেতু বিশ্ব সঙ্গীত দিবস বা ওয়ার্ল্ড মিউজিক ডে, তাই গানে গানে ভরিয়ে দিচ্ছি তোমাদের এইটুকু সময়।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: স্টুডিওর খুঁড়িতে এখন সময় 9:20 হয়ে 41 সেকেন্ড। তোমাদের কয়েকটা মেসেজ পড়ে দিই। হ্যাপি ইয়োগা ডে অ্যান্ড মিউজিক ডে। আমি আমার আচ্ছা সব রকমের গান ভালো লাগে, তবে 90s গানগুলো অপূর্ব লাগে, স্পেশালি হেমন্ত মুখার্জির গান। ফ্রম অমিয় সরকার, জোকা। শ্যামসুন্দর দাস, নারকেল বাগান, লস্করপুর, গড়িয়া, কলকাতা 153 থেকে মেসেজ করেছেন। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কিংবা প্রতিবেশী, আপদে বিপদে সবার সাথে থাকতে ভালোবাসি। হাত বাড়িয়ে উপকারের পেয়েছি অনেক বাধা। সঙ্গীত দিবসে মান্নাদের গানে হৃদয়ে জাগে ব্যথা। দুঃখ ভুলতে কবিতার ছন্দে দুলাইন গান গাই, বুঝল না কেউ মনের কথা, মুখের কথা শুধু শুনল সবাই। শ্যামসুন্দর দাস, নারকেল বাগান, লস্করপুর, গড়িয়া। আরও একটা মেসেজ পড়ে দিই। দীপক কুমার তুং, বেলপুকুর, তুংপাড়া, শ্যামপুর, হাওড়া থেকে মেসেজ করেছ। গুড মর্নিং সমক, বাংলা ছবি আলো আমি যতবার দেখি ততবার আমার যেন চোখ দিয়ে জল গড়িয়ে আসে। অভিনয়ের সঙ্গে সঙ্গে সবচেয়ে বড় আলো ছবির গান, প্রতিটা গানই হৃদয়ে ছুঁয়ে যাওয়ার মতো। তবু তার মধ্যে আমার সবচেয়ে বেশি ভালো লাগে যে গানটি দাঁড়িয়ে আছো তুমি আমার গানের উপারে। আজকে অনুরোধ নয়, যদি সংগ্রহ থাকে গানটি শুনিয়ে দিও, আজকের দিনে মনটা ভরে যাবে। দীপক কুমার তুং, বেলপুকুর, তুংপাড়া, শ্যামপুর, হাওড়া। শুভ যোগ দিবস সমক, ভেরি নাইস টপিক। মাগো ভাবনা কেন, হেমন্ত মুখোপাধ্যায়ের এই গানটা আজও আমাকে ইন্সপায়ার করে। সোমনাথ ঘোষ, দমদম ক্যান্টনমেন্ট থেকে মেসেজ করেছেন। লালমোহন মাঝি, জালালশি, বউবাজার, হাওড়া থেকে মেসেজ করেছেন। জগন্ময় মিত্রের তুমি আজ কত দূরে গানটি যতবার শুনি মনে হয় গানটি আমার মনের কথা, প্রাণের কথা বলে যাচ্ছে। ফিরে যাই সেই কৈশোরে, মন দেওয়া নেওয়ার দিনগুলোতে, আমার তখন মনের মানুষকে হারানোর দিনে। আজও শুনি, বারবার শুনি মান্নাদের তুমি আজ কত দূরে। নিবেদিতা সেন ফ্রম শেওড়াফুলি, গুড মর্নিং জানিয়েছ। গুড মর্নিং ফ্রম মাই সাইড টু। আজ আন্তর্জাতিক যোগ দিবসে আমাদের এখানেও যোগ দিবসে বিরাট অনুষ্ঠান হচ্ছে। গান আমাদের মনে শান্তি আনে, যখন সব কাজ করে বসি তখন এক মনে গান শুনি। বেশিরভাগ মান্না দে, আরতি মুখোপাধ্যায়ের গান খুব পছন্দের। কিন্তু বলো তো, আমরা যে গানগুলো শোনাই তোমাদের এফ এম রেইনবোতে, সেই গানগুলো কি খুব খারাপ লাগে তোমাদের? নিশ্চয়ই নয়। 9:22 হয়ে 54 সেকেন্ড, আজকে সময়টা অনেকটাই কম, তাই যত বেশি কথা নয় তার থেকে বেশি গান শোনাবো আজ, কারণ আজ ওয়ার্ল্ড মিউজিক ডে বা বিশ্ব সঙ্গীত দিবস।

আকাশবাণী কলকাতা এফএম লেনব প্রচারতরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুদীপ বসু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলকাতার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরে ভারতীয় নৌসেনার স্বদেশে নির্মিত তিনটি যুদ্ধ জাহাজ আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রহী দেশের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। কলকাতার গার্ডেন ব্রিজ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের তৈরি এই যুদ্ধ জাহাজগুলির 75% বেশি উপাদান দেশীয় এবং নির্মাণে 200 বেশি ক্ষুদ্র মাঝারি শিল্প সংস্থা যুক্ত ছিল। আজ দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস, কলকাতার রেড রোডে যোগ দিবসের মূল অনুষ্ঠানে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবছরের আন্তর্জাতিক যোগ দিবসের মূল ভাবনা যোগা ফর হেলদি এজিং, অর্থাৎ সুস্থ বার্ধক্যের জন্য যোগ ব্যায়াম। কড়া নিরাপত্তার মধ্যে সমাজের নানা স্তরের প্রায় 30,000 মানুষ রেড রোডে যোগাভ্যাসে সামিল হন। ডাক্তারিতে স্নাতক স্তরে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি আজ ফের নেওয়া হচ্ছে। পরীক্ষা শুরু হবে দুপুর 2 থেকে চলবে বিকেল 5:15 পর্যন্ত। দুপুর 1:30 পর্যন্ত পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবেন পরীক্ষার্থীরা। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস এর প্রতিষ্ঠাতা ডক্টর কেশব বলিরাম হেডগাওয়ারের প্রয়াণ দিবসে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সামাজিক মাধ্যমে এক বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডক্টর হেডগাওয়ার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রতিষ্ঠা করে দেশবাসীর মনে সবার আগে দেশ এবং সাংস্কৃতিক জাতীয়তাবাদের চেতনা জাগিয়ে তুলেছিলেন। 19তম মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব মিফ 2026 আজ শেষ হচ্ছে। তথ্যচিত্র, স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র, অ্যানিমেশন এবং এআই সিনেমার এই দ্বিবার্ষিক উৎসবটি গত 15 জুন শুরু হয়েছিল। ক্ষমতায় আসার পর রাজ্য সরকার যেসব পদক্ষেপ করেছে তার প্রশংসা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদিনের সফরে গতকাল রাজ্যে আসেন তিনি। তারকেশ্বরের অনুষ্ঠানে যোগ দেওয়ার পর মুখ্যমন্ত্রীকে বাংলার পাঁচ পাতার চিঠি লিখেছেন।

0: প্রধানমন্ত্রী। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: লিসানা, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোনো সুপার ফাস্ট অপশন আছে নাকি?
3: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
2: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
3: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি OTP ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
4: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
5: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক।

গান দরিয়া নিয়ে আপনাদের সাথে আমি জয়শ্রী মুখোপাধ্যায় হাজির হয়ে গেছি। আর সেই সঙ্গে একটি বিশেষ দিন, আন্তর্জাতিক যোগ দিবস। আসলে আজ দিনটা রবিবার, আমাদের রবির দিন, আমাদের গুরুদেবের দিন। আর এই বিশেষ দিন সব কিছু মিলিয়ে আজ আমার মনে হলো যে আজকে সকাল থেকে আজকে সারাটা দিন রবীন্দ্রনাথের কথার মধ্যে দিয়ে তার যে ভাবনা, তার যে শরীর চর্চা, কোথাও যেন এই জোড়াসাঁকো ঠাকুর বাড়িকে ঘিরে শরীরকে একদম ঠিক ঠিক নিয়ন্ত্রণে রাখার এক প্রক্রিয়া ছিল। আসুন না আজ সেই রকম কিছু কথা, রবীন্দ্রনাথের ভাবনা, খেলাধুলা, শরীরচর্চা, এসব ব্যাপারে এই মানুষটির উৎসাহের কিন্তু সীমা ছিল না। আর তাই এই সব কথা নিয়েই আপনাদের সঙ্গে আজ আমি জয়শ্রী মুখোপাধ্যায় আপনাদের এই দুটি ঘন্টা প্রাণে খুশির তুফান তুলি। জয়ন্তী চক্রবর্তী।

এই যোগ বিষয়টি কিন্তু বহু প্রাচীনকাল থেকেই আমাদের ভারতবর্ষে রয়েছে। আর দেবেন্দ্রনাথ ঠাকুর, ঠাকুর পরিবারে বরাবরই এই ধ্যান উপাসনা এসবের উপর তো জোর দিয়ে এসেছেন। ইতিহাস তাই বলছে যে তাঁর আমল থেকে, দেবেন্দ্রনাথ ঠাকুরের সময় থেকেই শান্তিনিকেতন আর গৃহের আশপাশে, জোড়াসাঁকোতে, সব জায়গাতে একটা ধ্যান করার জায়গা ছিল। এই যে ধ্যান বা মেডিটেশন একটা পাঠ, যোগাসন করতে গেলেও সেই মনের ভেতর থেকে যে শক্তি, সেই শক্তিকে টেনে আনার কথা রবীন্দ্রনাথ বলেছেন, দেবেন্দ্রনাথও বলেছেন। 1901 সালে রবীন্দ্রনাথ যখন ব্রহ্মচর্য বিদ্যালয়ের দায়িত্ব নিচ্ছেন, তখন কিন্তু বিদ্যালয়ের অন্যতম বিষয় ছিল যোগ। সেই সময় ব্রাহ্ম মুহূর্ত মানে হচ্ছে এই ধরুন রাতের শেষ এবং দিনের শুরু। তিনি সেই সময় ব্রাহ্ম মুহূর্তে উঠে পূর্বদিকে মুখ করে উপাসনার কথা বলতেন, উপাসনা হতো এবং আসন শেখানো হতো। শুধু তাই নয়, ইতিহাস বলছে কবিগুরু যখন বিদেশে ছিলেন তখন কিন্তু ভুলে যাননি এই বিষয়টা। এই যে যোগাসনের মধ্যে দিয়ে এই যে ধ্যান, একটা মহেন্দ্রক্ষণ, এই ব্যাপারগুলো যে শরীরের ওপর নানা ইফেক্ট ফেলে সেটা কিন্তু তিনি জানতেন। তাই বিদেশে থাকাকালীন কিন্তু শান্তিনিকেতনে যে চিঠি পাঠাচ্ছেন তাতে পড়ুয়াদের বলা হচ্ছে প্রাণায়াম করার জন্য, নির্দেশ দিচ্ছেন তিনি সেখান থেকে। ভাবুন কতটা কেয়ারিং মানুষ তিনি, যখন বিদেশে থাকছেন মনটার অর্ধেক কেন প্রায় বোধ হয় আরও বেশি অংশ পড়ে থাকছে শান্তিনিকেতনে, কি করছে সেখানে পড়ুয়ারা। তাই তিনি বলছেন প্রাণায়াম শেখো এবং নিয়ম করে যোগাভ্যাস তিনি কিন্তু শান্তিনিকেতনে এখন থাকতেন, করাতেন এবং চলত। তার মৃত্যুর পরবর্তী 10 বছরের এরপরের ইতিহাসের কিছুটা হারিয়ে যাওয়া, কিন্তু আবারও চলে আসে যোগ ধ্যান আসন শান্তিনিকেতনে 1955। কবিপুত্র রতীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের পুত্র, তার উদ্যোগে আবার নতুন করে বিষয়গুলোর ভাবনা শুরু হয় এবং হতে থাকে। পরবর্তী সময় আমরা দেখেছি যে বিশ্বভারতীতে স্নাতক স্তরে আবার এই ধরনের ফুটবল, ক্রিকেট এসবের সাথে এই যে যোগ, এই বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়। অর্থাৎ দেখুন, আজকে আমি কথাটা এই কারণে বলা যে একজন বিশাল মানুষ সাহিত্য জগতে, যার অনায়াস যাতায়াত, আমরা যাকে প্রতিটি মুহূর্তে হারিয়ে যাওয়ার সময় বেশি করে বোধ হয় মনে করি, সুখের সময় গান গেয়ে উঠি, সব সময় তাকে নিয়ে আমাদের চলাফেরা, আমার মনের স্পর্শ তার সাথে, আপনাদের সকলের হৃদয় জুড়ে আছে যার সাথে, তিনি তো রবীন্দ্রনাথ, কিন্তু দেহটা তো আগে। এবং তাই শরীর সুস্থ রাখার কথা, এই যে ধ্যান যোগাসন এগুলোর কথা তিনি বাদ দেননি, বাদ দেবেনি বা কী করে, বরং ওই যে দূর থেকেও বলতেন প্রাণায়াম করার কথা। এক মহান হৃদয়, এক বলা যায় আনপ্যারালেলড মানুষ তিনি। দূরে থেকেও সবসময় খেয়াল রাখতেন পড়ুয়াদের শরীরের ওপর, মনের ওপর।

আমরা যাব রূপঙ্কর মনোময় এবং মনোজের গাওয়া সেই নতুন দেশ শান্তিনিকেতনে কথাও আছে এবং সবার কথা আর কি, সেই নতুন ভাবনায় আসুন আমরা জারিত হই।

রবীন্দ্রনাথের গান নিয়ে যতটা চর্চা হয়েছে সেক্ষেত্রে তাঁর যে খেলার প্রতি প্রেম, বলা যায় ক্রীড়া প্রেম, সেটা নিয়ে কিন্তু এতটা আলোচনা হয়নি। আজ সত্যি কথা বলতে নানান বিষয়ে গবেষণা হয়েছে, কিন্তু তিনি যে এতটাই শরীর সম্পর্কে সচেতন ছিলেন এবং ছোটবেলা থেকে তার যে বীজ অঙ্কুরিত হয়েছিল তার বাড়িতে, সে বিষয়টা নিয়ে কিন্তু আমরা অতটা হয়তো ভেবে দেখি না। কিন্তু আজকে একটু দেখব, তিনি ভাববো আর কি কী খেলতেন, কী কী খেলায় উৎসাহ দিতেন, এবং সেই গল্পগুলো ভারী কিন্তু ইন্টারেস্টিং। সেসব খেলার মধ্যে এমনও আছে যে যে খেলা তিনি বিদেশ থেকে নিয়ে এসেছিলেন শরীরচর্চার, একটি মার্শাল আর্ট, তো সেগুলো কিন্তু তিনি উদ্ভাবন করেছিলেন। যিনি উদ্ভাবক, তিনি যে উদ্ভাবন করবেন না এমন কোনো স্ফিয়ার থাকে নাকি, তাই খেলার ক্ষেত্রেও আছে অবদান। আসলে দেখো, সবাই আমরা রবীন্দ্রনাথের কথা যখন পড়ি তার ছেলেবেলা নিশ্চয়ই ঘেঁটেছি, এবং সেই ঘাটতে ঘাটতে দেখি কি রবীন্দ্রনাথ নিজে কুস্তি চর্চার কথা তো বলেছেন, বিভিন্ন খেলাধুলার বিষয়ে তার যে আগ্রহ ছিল এবং কিছুটা সকাল থেকে কসরত করতে হতো, তার জীবনটা যে একেবারেই সহজ সরল, সকালবেলা সুন্দরভাবে উঠে বেশ ব্রেকফাস্ট খেয়ে এগিয়ে যাওয়া, তারপরে পড়া, না সেরকম একেবারেই নয়। স্বাস্থ্য ঠিক রাখতে হবে, এবং সেই কারণে কুস্তি চর্চার কথা

বেশ আমরা জানি আর কি রবীন্দ্রনাথের জীবন স্মৃতি গ্রন্থে, যে আমাদের বিচিত্র বিষয় শিক্ষা দেবার জন্য সেজ দাদা হেমেন্দ্রনাথ ঠাকুর বিশেষ উৎসাহ ছিল। স্কুলে আমাদের যাহা পাঠ্য ছিল বাড়িতে তাহার জন্য বেশি পড়িতে হতো। ভোরে অন্ধকার থাকিতে উঠিয়া লেংটি পড়িয়া প্রথমেই এক কানা পালোয়ানের সঙ্গে কুস্তি করিতে হইত। তাহার পর সেই মাটি মাখা শরীরের ওপরে জামা পড়িয়া পদার্থবিদ্যা, মেঘনাদবধ কাব্য, জ্যামিতি, গণিত, ইতিহাস, ভূগোল শিখিতে হইত। স্কুল হইতে ফিরে আসিলেই ড্রয়িং এবং জিমনাস্টিকের মাস্টার আমাদিগকে লইয়া পড়িতেন। এই লাইনগুলো আমাদের চেনা, তাই না? পড়ি যখন আর তখন ভাবি সত্যি মানুষটি কতটা ডিসিপ্লিন ছিলেন। শৃঙ্খলাবদ্ধ জীবন না হলে এত বড় একটা জায়গায় সারা বিশ্বে প্রথম এশিয়ান নোবেল লরিয়েট, কিন্তু তার এই নয় শুধু পড়াশোনায় জগৎ, শুধু লেখালেখি জগৎ তা নয়। ছোট্টবেলার বীজ, দাদা, জোড়াসাঁকো পরিবার সবই তাকে শিখিয়েছে শৃঙ্খলাবদ্ধ জীবন। কখনো তিনি একাকী, কিন্তু তাতেও শৃঙ্খলা। এই যে তার জন্য শরীর কসরত করা, এগুলো অবশ্যই ইম্পর্টেন্ট। ভয় না, ভয়কে জয় করার কথা রোশনী বন্দ্যোপাধ্যায়।

জীবনের সামনেটা সবটাই সত্যি অচেনা, তাই না? আর এই অচেনা পথেই এগোতে হবে, আর তার জন্য শরীর মন নিজের আয়ত্তে আনাটা খুব দরকার। রবীন্দ্রনাথ বারবার এই কথা, মনের সঙ্গে যে সংযোগ, মনকে ঠিক রাখা এবং তার সঙ্গে এই যে শরীরে নানা কসরত, মেডিটেশন, যোগাসন, প্রাণায়াম, এই কথা বারবার বলেছেন। এর একটাই কারণ, তিনি দেখিয়েছেন জীবন তো তার পথে চলবে, জীবনের এই নানা খেলায় অংশগ্রহণ করতে হলে নিজের শরীরটাকে নিজের আয়ত্তে আনতে হবে এবং মন মন আর এই শরীরকে নিয়েই তার বিশাল যে কর্মকাণ্ড, একের পর এক লেখা, মানুষের কাছে পৌঁছানো, কখনো উদাত্ত কণ্ঠে বলেছেন আমি তোমাদেরই লোক, কখনো শান্তিনিকেতনে হারিয়ে গেছেন ফুলেদের সঙ্গে বন্ধুত্ব, প্রতিদিনই তার জীবনের প্রেরণা, প্রতিদিনই নতুন করে আবার বেঁচে ওঠা, এই যে প্রেরণা তিনি আমাদের দেন জীবনের এই খেলায়, শরীরটাকে তো ঠিক রাখতেই হবে। খেলা কবিতা লিখছেন, হোক খেলা, এই খেলায় যোগ দিতে হবে আনন্দ কল্লোলকুল নিখিলের শানে, সব ছেড়ে মৌনী হয়ে কোথা বসে রবে আপনার অন্তরের অন্ধকার কোণে, যেন মনে শিশু তুমি এ বিপুল ভবে অনন্তকালের কোলে গগন প্রাঙ্গণে, যত জানো মনে করো কিছুই জানো না, বিনয়ে বিশ্বাসে প্রেমে হাতে লহ তুলি বর্ণগন্ধ গীতময় যে মহা খেলনা তোমারে দিয়েছে মাতা, হয় যদি ধুলি হোক ধুলি, এ ধুলির কোথায় তুলনা, ঠেকো না অকাল বৃদ্ধ বসিয়া একেলা কেমনে মানুষ হবে না করিলে খেলা। কি অসাধারণ কবিতা, তাই না? সত্যি আমাদের যত ক্লান্তি আছে সব মুছে দিয়ে এগিয়ে চলতে হবে। শ্রীকুমার চট্টোপাধ্যায়।

মুগ্ধজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া গানদরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়, এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
1: শুনছো 107 এফএম রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 এফএম রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
2: গান্দরিয়াতে আজ আপনাদের সঙ্গে আমি জয়শ্রী মুখোপাধ্যায়, 107 এফএম রেইনবোতে। আর আজ রবীন্দ্রনাথ তো আছেনই, তাঁর সঙ্গে আছে তাঁর ভাবনায় শরীর চর্চা, এবং সেই সঙ্গে খেলাধুলো, মন সঙ্গে দেহের যে সংযোগ, তা না হলে আমাদের এই জীবন খেলায় আমরা জয়ী হব কী করে? তাঁর লেখা, তাঁর ভাবনা, তাঁর কথা সব কিছু নিয়েই এবার একটু গল্প কথায় যাই। গল্প কেন, জীবন। নৃত্যগীতের পাশাপাশি রবীন্দ্রনাথ কিন্তু তার শান্তিনিকেতনে প্রাণের প্রিয় বিশ্বভারতীতে শক্তি চর্চার আয়োজন করতেন। শান্তিনিকেতন বাংলায় তো বটেই, ভারতবর্ষে প্রথম জাপানি জুজুৎসু শিক্ষার প্রচলন হয়েছিল তাঁরই, বলা যায় ভাবনায়, অর্থানুকূল্যে, তাঁর ব্যবস্থাপনায়। এই জুজুৎসু একটা মার্শাল আর্ট, জুজুৎসু এখনো চলে।

এখন আমরা জানি অনেকে সেটি শেখে। তো এর গল্পটা একটুখানি বলি, কিভাবে তৈরি হলো, কিভাবে এগোলো, শুনতে খুব ভালো লাগবে। এবং রবীন্দ্রনাথ যে কীভাবে জড়িয়ে গেলেন এটার সাথে, একদিনে হয়নি। কিন্তু সালটা 30শে ফাল্গুন 1337, বাংলা সাল। সেবার নবীন নাটকের আয়োজন নিউ এম্পায়ারে। নাটকের আগে শরীর চর্চার প্রদর্শনী হবে। তো সুধীর চন্দ্র কর তিনি লিখছেন, কবির মন আগ্রহে ভরা। রঙ্গমঞ্চের এক কোণে যথারীতি তিনি প্রস্তুত হয়ে বসে আছেন। প্রোগ্রামের দুটো অংশ, প্রথম অংশে আছে জাপানি জুজুৎসু ও দেশীয় লাঠি ছোড়া খেলার প্রদর্শনী। না জাম করা জাপানি জুজুৎসু অধ্যাপক তাকাগাকিকে কবি শান্তিনিকেতনে এনেছেন। তাঁর শিক্ষাতে আশ্রমের ছেলে মেয়েদের এই জুজুৎসু বিদ্যায় পারদর্শী করে তুলেছেন তিনি। বহু অর্থ ব্যয় হয়েছে, খুব স্বাভাবিক, তাই না? বাইরে থেকে, জাপান থেকে একজন অধ্যাপক এসছেন, এ পর্যন্ত সকল ভারী কষ্ট সৃষ্টে বহন করেছেন নিজে। কিন্তু বাইরের সাহায্য না পেলে আর চলবে না। দেশে তখন শারীরিক শক্তি চর্চা এবং আপদ প্রতিরোধের আয়োজন নিয়ে বেশ একটা আন্দোলন চলছে। দেশবাসীকে উৎসাহ করতে হবে, শক্তিশালী করতে হবে। শুধু মুখের কথায় অভিনন্দন দিয়ে তো হবে না। শক্তি চর্চার একটা শ্রেষ্ঠ উপায়কে কবি সকলের সামনে তুলে ধরলেন, যে এই বিদ্যায় হাতে কলমে তৈরি হতে হবে, এবং তার আহ্বান জানালেন তিনি শান্তিনিকেতনে। তো এটা নিয়ে একটি গান আছে, সে গান নিশ্চয়ই শোনাব, সংকোচেরও বিহ্বলতা নিজের অপমান। শরীরচর্চার সঙ্গে রবীন্দ্রনাথের যোগাযোগ অনেক ছোটবেলা থেকে, সেটা আমরা জানি। সেই বললাম কুস্তির চালা ঘর, সেখানে মাটি আলগা করে শস্যের তেল ঢেলে জমি তৈরি, এবং তারপরে জামা মানে কুৎসি কর, সেই মানে হয়ে যাওয়ার পর আর কি কুস্তি, তিনি কিন্তু গায়ে জামা চড়িয়ে চলতেন। তো এই যে ঠাকুরবাড়ির সব ছোটদেরকেই কুস্তির মধ্যে থাকা, শরীরচর্চা করা, এটাই কিন্তু তার মনে আরও বড় ছাপ ফেলেছিল। এবং সেই কারণেই যথাযথ ব্যবস্থার জন্য কবি ভাবছিলেন। জাপানে তিনি দেখলেন জুজুৎসু এবং মুগ্ধ হলেন, এবং ভাবলেন শিশু কিশোরদের মধ্যে শৃঙ্খলাবোধ, দৃঢ় মানসিকতা এবং নৈতিকতা, এই সব কিছু কিন্তু বিকাশ ঘটবে। আমরা জানি সেই অনেক কাল আগে সামুরাই যোদ্ধারা এই বিদ্যাচর্চা করেছেন এবং অপরাজেয় হয়ে গিয়েছিলেন, এবং সেই শরীর নির্ভর শিল্পের আধুনিকীকরণ করেছিলেন রবীন্দ্রনাথেরই প্রায় সমবয়সী জিগোরো। তো সেই জুজুৎসু বা জুডো, যাকে আমরা এখন বলি, সেটা কিন্তু আন্তর্জাতিক স্বীকৃতি এনে দিয়েছিল। রবীন্দ্রনাথ কিন্তু এসবের খবর রাখতেন। দ্য এশিয়াটিক সোসাইটি অফ জাপান তিনি পাঠ করেছেন, এবং পরবর্তীকালে তিনি পত্র বিনিময় করে এবং টোকিওতে দেখা করে নিয়ে এলেন এরকমই এক অধ্যাপককে। এরই মধ্যে জাপানের বিদগ্ধ শিল্প সমালোচক ওকাকুরার সঙ্গে রবীন্দ্রনাথের দেখা, এবং সেখানে আইডিয়ালস অফ দ্য ইস্টের জন্য বিখ্যাত হয়েছেন ওকাকুরা বিদ্যজন্ম হলে, দুজন জাপানি শরীর বিশেষজ্ঞ পণ্ডিতকে শান্তিনিকেতনে পাঠাতে কিন্তু এবার ওকাকুরাকে অনুরোধ জানালেন রবীন্দ্রনাথ। তার দুই ছাত্রকে পাঠালেন ওকাকুরা, কাম্পো এবং শাওকিন কাতসুতা, আরাই কাম্পো। দুজনে ছাড়াও এলেন কুসুমাতো কাঠের কাজ শেখাতে, আর তার ফাঁকেই প্রাথমিক কিছু জুড়ো দেখানো শেখানো শুরু হয়ে গেল। তো রবীন্দ্রনাথের এত ভালো এই শিক্ষা লাগতে লাগলো, এই মার্শাল আর্ট, তিনি কাকুরাকে বললেন আরও একজন শিক্ষক পাঠাবার জন্য। 1905 শান্তিনিকেতনে এলেন জাপানের নামি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা একজন ভালো জুজুৎসু শিক্ষক, জিননৎসুকে সানো। সানো 3 বছর ছিলেন। যাই হোক, গল্প কিন্তু বুঝতেই পাচ্ছেন জমে গেছে, অর্থাৎ কিভাবে একটির পর একটি স্টেপ এগিয়ে যাওয়া, বিদেশ থেকে অধ্যাপক নিয়ে আসা শুধুমাত্র এদেশে, এবং ছাত্রছাত্রীদের মধ্যে জুজুৎসু যাতে আরও বেশি আগ্রহ তৈরি করা যায়, এবং প্রপার যে শিক্ষা যার মধ্যে কোনো ভুল নেই সেটা কিন্তু তিনি সবসময় চেয়েছেন শেখাতে। আমরা সংকোচেরও বিহ্বলতার কথা বলছি, আসলে এটার সঙ্গে একটা যুক্ত রয়েছে মেয়ে

এর অংশ। মেয়েরা একটু লজ্জা পাচ্ছিল যে এই ধরনের, যেটা আমরা এখন শুরু করেছি সবে, কিন্তু যেহেতু প্রসঙ্গ ক্রমে এই গানটির কথা বলেছি তাই শোনাবো যে এখানে মেয়েরা প্রথমেই এই ধরনের একটা মার্শাল আর্ট শিখবে, জুজুৎসু শিখবে, একটু লজ্জা সংকোচ, তখন তিনি গানটি লিখেছিলেন। এবং সংকোচরে বিউবলতা নিজের অপমান, সংকটেরও কল্পনাতে হয়ো না ম্রিয়মান, সব জায়গায় বলছেন সংকট ভয় নয় জয় করো। আচ্ছা, আগের গানটি কিন্তু আমরা শ্রীকান্ত আচার্য লোপামুদ্র মিত্রের কণ্ঠে শুনেছিলাম, কেন চেয়ে আছো গোমা, এবার সমবেত কণ্ঠে এই গানটি শুনব, পাশাপাশি একসঙ্গে শেখার যে পাঠ শুরু হবে তারই একটা ভূমিকা নিয়ে আসবে গান, পরের গান। এখন আর দেরি নয়, অশোকতরু বন্দ্যোপাধ্যায়।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া গানদরিয়া ছুঁয়ে যাক মন।

বারবার স্বপ্ন দেখিয়েছেন রবীন্দ্রনাথ, তাই শানও তার কথায় আমরা ছিলাম। অধ্যাপক টিনে শেখাচ্ছেন, কিন্তু একসময় তিনিও চলে গেলেন। কিন্তু তাই বলে এই জুজুৎসু বা জুডো যাই বলুন না কেন, সেটা কি বন্ধ হয়ে গেল? না না, একদমই না। বরং আবারও যখন গেলেন আমেরিকা থেকে দেশে ফেরবার সময় জাপান ঘুরে, তখন সেখান থেকে দেখা হলো শিনজো তাকাগাকির সাথে। তাকাগাকি জুডো বিদ্যায় জাপানের সর্বোচ্চ সম্মান পেয়েছেন, তিনিও রাজি হলেন শান্তিনিকেতনে আসতে। এবং ছাত্রদের জুডোর কৌশল শেখানোর পাশাপাশি বিশ্বভারতীতে একটা ব্যায়ামাগার তৈরিও হলো। আগ্রহীরা দেখতে পেলেন নে একটা অদ্ভুত পরিবর্তন মনে। প্রতিটা ছাত্রকে হাতে ধরে জুডোর খুঁটিনাটি দেখা হতো, যতক্ষণ না সে নিখুঁত আয়ত্ত করছে সেই কৌশল তাকে কিন্তু ছাড়া হতো না। আর ওই যে মেয়েরা লজ্জা পেত, একটু সংকোচ করত, কিন্তু তারাও শিখতে পারলো, কারণ রবীন্দ্রনাথ বলেছিলেন আত্মরক্ষার জন্য মেয়েদের জুডো শেখাটা খুব প্রয়োজনীয়। এইভাবেই জল গড়িয়েছে, খরচ হয়েছে অনেক জুডোকে জনপ্রিয় করবার জন্য। এত খরচ, দু বছর ওই তাকাগাকির খরচ চালাবার জন্য। একটা সময় একটা চিঠি লিখে সুভাষচন্দ্র বসু এবং কলকাতার মেয়র বিধানচন্দ্র রায়ের কাছে সাহায্য প্রার্থনা করলেন কবি, যে অনেকটা খরচ। বললেন যে তাকাগাকি জাপানের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান, জুজুৎসুর নামী শিক্ষক। তাঁর শিক্ষকতায় দু বছরে বিশ্বভারতী ছাত্রছাত্রীরা জুডোতে খুব পারদর্শী হয়ে উঠেছে। কিন্তু এটা খুব দুঃখের ব্যাপার হবে যদি কলকাতার ছাত্র সমাজ তাঁর তত্ত্বাবধানে আত্মরক্ষার শিল্প শিক্ষার সুযোগ না পায়। কিন্তু ব্যবস্থা দীর্ঘস্থায়ী হয়তো হয়নি, এবং যে কারণে আবার দু বছর পরে তাকাগাকি ফিরে গেলেন জাপানে। কিন্তু শিখলেন অনেকেই, শিখল ছাত্ররা, এবং শিখল মানে শুধু নয়, ওই যে বললাম প্যাচ, নিখুঁতভাবে শেখা, এই জুডোকে যে আনা, এই শিল্পকে যে আবার তুলে আনা, শরীর শুধু নয়, কেন এনেছিলেন তারও একটা কথা তিনি বলেছেন। হ্যাঁ, ভয়, জয়, আত্মরক্ষা এসব তো আছেই, এবং তাই এসব কিছুই বিপদে পড়ার, সমস্ত কিছু থেকে নিজেকে সরিয়ে আনন্দে রাখার কথা, এবং তাই ভয়কে জয় করার কথা বলেছেন বারবার রবীন্দ্রনাথ। শৈলেন দাসের কণ্ঠে।

ভয় নয় ভয় জয় করা। রবীন্দ্রনাথ এই ভয় জয় করে জাতির মেরুদণ্ড, সেই নবীন প্রজন্মকে অনেক শক্ত, কঠিন, বলিষ্ঠ হতে বলেছেন। যে জাতির মেরুদণ্ড সোজা নয়, সে জাতি কি করে নতুন স্বপ্ন দেখবে? এবং তাই রবীন্দ্রনাথের এই ভাবনার সঙ্গে সমস্ত কিছু জড়িয়ে, শুধু পড়াশোনা নয়, শুধু শিক্ষার অগ্রগতি নয়, তিনি বলেছেন নিজেকে একেবারে কঠিন, সাহসী, মনোবল না হারানোর মতো শিক্ষা পেতে হবে। তার মধ্যে আত্মরক্ষা অবশ্যই একটি, লড়বার শক্তি অবশ্যই একটি, মনের সঙ্গে শরীরের সংযোগ, এই বৃদ্ধি তাকে সাহায্য করেছে। এবং রবীন্দ্রনাথের কাছে প্রশ্ন বারবার অনেকে করেছেন, আমাদের মনেও প্রশ্ন আসে যে কেন রবীন্দ্রনাথ ভারতবর্ষী যুধুৎসুর প্রচলনে এত উৎসাহী হয়েছিলেন, কেনই বা বিশ্বভারতীতে শিক্ষার দর্শনের সঙ্গে যুজুৎসুর মিলন ঘটালেন। আসলে জুডো তার মনে একটা বড় ভূমিকা এনেছিল এবং তিনি বলেছেন জুডোতে মনের একটা বড় ভূমিকা রয়েছে। মন হলো শরীরের নিয়ন্ত্রক, প্রতিপক্ষের শারীরিক সামর্থ্যের বিরুদ্ধে গায়ের জোরে লড়তে যাওয়া নয়, মনের জোরে শরীর থেকে শক্তি উৎপাদন করে প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই, জুডোর এই মূল নীতি রবীন্দ্রনাথকে আকর্ষণ করেছিল। কারণ রবীন্দ্রনাথের দর্শনে মানসিক শক্তি অপরিসীম গুরুত্ব পেয়েছে বারবার। এছাড়াও আরও একটা কারণ, ভারতবর্ষে তখন যুধুৎসু নিয়ে আগ্রহ তৈরি হচ্ছে এবং নানা জায়গায় লেখালেখি হচ্ছে জুডুর কৌশল, খাওয়া দাওয়া, জীবনযাপন এমন শিক্ষা দেয় যাতে বিশ্বের সবচেয়ে সুখী, স্বাস্থ্যবান এবং শক্তিশালী মানুষ গড়া যায়। রবীন্দ্রনাথ এই লেখাগুলো নানা জায়গা থেকে পড়তেন এবং নতুনত্ব, এই মানসিকতা, এই নৈতিকতা, এই চর্চা, নিয়মানুবর্তিতা, সাহস, অধ্যবসায়, এই সব কিছু তার মনে একটা জায়গা তৈরি করেছিল। তিনি মুগ্ধ হয়ে যেতেন এই দর্শন, এই শরীরচর্চার যে শিক্ষা প্রণালী, এক কথায় সব গুণের অধিকারী করবার জন্য মনে হয়েছিল জুডো শিখতেই হবে সবাইকে। এবং এই কারণেই বোধহয় এই উৎকর্ষ চিন্তা সবসময় যেভাবেই হোক আনতে হবে, শেখাতে হবে, ভয় জয় করতে হবে। বিশ্বভারতীতে সেই শরীরচর্চার ঐতিহ্যে ভারতবর্ষের ইতিহাসেও তাই যুজুৎসুর কথা লেখা থাকবে, লেখা থাকবে আমাদের গুরুদেবের নাম, রবীন্দ্রনাথের নাম, শরীরচর্চার সাথে সাথে। ভয় থেকেই তো জীবনের অন্য মানে তৈরি হয়। এই গানটি শুনতে শুনতেই মনীষার কণ্ঠে আমরা চলে যাব খবরের বিরতিতে, ফিরে আসব ওপারে আরও অনেক কথা নিয়ে, রবীন্দ্রনাথ এবং শরীরচর্চা ও তাকে নিয়ে ভাবনা।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি রঞ্জনা চৌধুরী। আন্তর্জাতিক যোগ দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নিয়মিত যোগাভ্যাস বার্ধক্যের পথেও মানুষকে সুস্থ থাকতে, সক্রিয় থাকতে সাহায্য করে। তিনি যোগব্যায়ামকে শুধুমাত্র একটি দিবসে সীমাবদ্ধ না রেখে জীবনশৈলীর অঙ্গ করে তোলার আহ্বান জানান। কেন্দ্রীয় আয়ুষমন্ত্রী প্রতাপ রাও যাদব তাঁর ভাষণে বলেন, সরকার নাগরিকদের স্বাস্থ্য রক্ষায় নানা পদক্ষেপ করেছে, চলতি বছরের কেন্দ্রীয় বাজেটে এর জন্য বিশেষ বরাদ্দ হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, আন্তর্জাতিক যোগ দিবসের মাধ্যমে যোগ ব্যায়াম রাজ্যে ফিরে এসেছে। পশ্চিমবঙ্গে এতদিন মানুষকে যোগ দিবসের অনুষ্ঠান থেকে বঞ্চিত রাখা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। দীঘার শ্রী শ্রী জগন্নাথ কালচারাল সেন্টারে আজ সকালে বিপুল উৎসাহ উদ্দীপনা ও ভক্তি সহকারে পালিত হয় আন্তর্জাতিক যোগ দিবস। ইসকনের সন্ন্যাসী ভক্ত মন্দির কর্মী সমবেতভাবে সেখানে যোগ দিবসে অংশ নেন। ক্ষমতায় আসার পর রাজ্য সরকার যেসব পদক্ষেপ করেছে তার প্রশংসা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদিনের সফরে গতকাল রাজ্যে এসেছেন তিনি। তারকিশোরের অনুষ্ঠানে অংশ নেওয়ার পর মুখ্যমন্ত্রীকে বাংলায় পাঁচ পাতার চিঠি লেখেন তিনি। সেখানে পশ্চিমবঙ্গ দিবস থেকে রাজ্য সরকারের গৃহীত নানা কল্যাণমূলক পদক্ষেপগুলির উল্লেখ করেছেন শ্রী মোদী। প্রধানমন্ত্রী আজ কলকাতার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরে ভারতীয় নৌসেনার স্বদেশে নির্মিত তিনটি যুদ্ধজাহাজ আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রয় দেশের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। আজ বিশ্ব হাইড্রোগ্রাফিক দিবসে ভারতের সর্বাধুনিক জাহাজ আইএনএস সংশোধক নৌবাহিনীতে যুক্ত হওয়াকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। তিনি ভারতীয় নৌবাহিনী ও এর প্রকল্পের সঙ্গে যুক্ত সকল বিজ্ঞানী ও কর্মীদের আন্তরিক অভিনন্দন জানান। সক্রিয় মৌসুমী বায়ু এবং বঙ্গোপসাগর থেকে অত্যধিক জলীয় বাষ্প প্রবেশ করায় দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই মুহূর্তের খবর শেষ হলো।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 এফএম রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
3: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
2: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
3: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
4: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
5: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 এফএম রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
6: আপনাদের সঙ্গে রয়েছি জয়শ্রী মুখোপাধ্যায়। খবরের পর আবার ফিরে এলাম দ্বিতীয় ঘন্টায়, আজ গানদরিয়াতে 107 এফএম রেইনবো। আজ কিন্তু রবীন্দ্রনাথ এবং তার সঙ্গে তার শরীর এবং মনকে যুক্ত রাখার যে প্রচেষ্টা একসময় চালিয়েছেন, তার ভালো লাগা, তার খেলাধুলা এবং জুজুৎসুর কথা আমরা কিছুটা শুনেছি, তার সঙ্গে তার প্রাত্যহিক জীবনযাপন, আসলে সবটাই মুক্তির চিন্তা, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ভালোবাসা। সাহেব চট্টোপাধ্যায়।

কথা তো বলবোই শুনব। রবীন্দ্রনাথের সেই ভাবনা আর আরও একটি ইন্টারেস্টিং ব্যাপার, সেখানে যাব। তবে তার আগে একটু জানিয়ে রাখি, উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার কিছু কিছু জায়গাতে এবং সঙ্গে হাওড়া জেলার, কলকাতারও কিছু অংশ এবং হুগলি জেলারও কিছু অংশ, অর্থাৎ এক কথায় হাওড়া, কলকাতা, হুগলি, উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার কিছু কিছু জায়গাতে মাঝারি থেকে মাঝারি মাপেরই বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ হতে পারে। বৃষ্টি তো হবেই, তার সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে 40-50 কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে আবহাওয়া দপ্তর থেকে, এরকমই খবর রয়েছে আগামী 2-3 ঘন্টার মধ্যে। সুতরাং একটু খেয়াল রাখবেন যারা বাইরে রয়েছেন, বিশেষ করে রবিবার সাবধানে। আচ্ছা, রবীন্দ্রনাথ খেলতেন ক্রিকেট? মানে রবীন্দ্রনাথ ক্রিকেটের সঙ্গে কোনোভাবে যুক্ত ছিলেন? প্রশ্ন অনেকেই বলবেন জানি না, ওই দেখিনি তো, ছবি সেরকমভাবে কোথাও চোখেও পড়ে না। আসলে এটা নিয়ে একটা ব্যাপার আছে, সব খেলা সবার জন্য নয়, সব কিছু সবার জন্য নয়, কিন্তু সব জেনে রাখা হয়তো সবার জন্য ভালো। এবং সেই রকমই একটা বিষয় তৈরি হয়েছিল জগদীশ রায়, তিনি এই বিষয়টি আলোকপাত করেছেন নানা সময় পত্রিকায়, নানাভাবে তিনি লিখেছেন। তার দাবি আর কি সেই সময়ের গল্প বলতে গিয়ে, যে 11 নম্বর স্টার রোডের বাড়ি বালিগঞ্জে, এইটা সত্যেন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। তো এই সময় যখন ছিলেন সত্যেন্দ্রনাথ, রবীন্দ্রনাথ ক্রিকেট খেলায় আকৃষ্ট হয়েছিলেন, কারণ সত্যেন্দ্রনাথ ক্রিকেট খেলতেন। তিনি তখন জনৈক এই জগদীশ রায়কে দিয়ে ক্রিকেটের সরঞ্জাম আনিয়ে খেলা শুরু করেন। এবং শুধু তাই নয়, রবীন্দ্রনাথ ছিলেন সেখানে, খেলতেন এবং দুজন অ্যাংলো ইন্ডিয়ান কোচও রাখা হয়। বাড়ির সামনে মিলিটারি মাঠ, সেখানে নিয়মিত খেলা হতো এবং সেটা মানে তার প্রভাব কিছুটা পড়েছিল রবীন্দ্রনাথের ওপর। এবং সেখানে রবীন্দ্রনাথ যোগ দিয়েছিলেন, মানে বলা যায় যে খেলতেনও আর কি, খেলার প্র্যাকটিস চলত। সত্যেন্দ্রনাথ অবশ্য অনেক বয়সেও খেলেছেন, ভালো খেলতেন, কিন্তু কবি খুব একটা বেশি এটার সঙ্গে যুক্ত হননি, কারণ পায়ে বল লেগে তিনি চোট পেয়েছিলেন। সেটা সম্ভবত 1898-99 সালের ঘটনা। প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তাদের থেকেই লেখা আর কি এই জগদীশ রায় জনৈকতার কথা। যদিও অনেক জায়গায় অনেক গল্প রম্য রচনা বেরোয় যে তিনি নাকি দলের হয়ে খেলেছিলেন, আসলে সেটি এক মজারই বটে, একটা স্বপ্ন কল্পনা প্রসূত। কিন্তু 19 নম্বর স্টোর রোডের মিলিটারি মাঠ, সেই মাঠে ভারত বিখ্যাত সাহেবদের ক্রিকেট ক্লাব, ওই ক্লাবে ভারতীয়দের সভ্য হবার উপায় ছিল না, তারা যতই বড় হন না কেন। এবং ওই ক্লাবের ক্রিকেট খেলা দেখেই রবীন্দ্রনাথ তার মেজ দাদাকে সত্যেন্দ্রনাথ এবং তার ম্যানেজার মিস্টার ভোগল এবং আমাকে বলেছিলেন যে ব্যাট, বল, নেট এসব কিনতে হবে, পাঠিয়ে আনা হয়। তো তারপরেই তো জিনিস কেনা, তারপরেই খেলা শেখা, প্রত্যহ খেলা দেখতে জোড়াসাঁকো থেকে তিনি আসতেন, খেলতেও আসতেন। কিন্তু ওই আর কি, চোট পাওয়া, জখম হওয়া, তাই মোটেই ভালো লাগেনি। সব কিছু সবার জন্য নয়, তাই না? ক্রিকেট যাতনাময় হতে পারে না, সেটা তিনি নির্ঘাত বুঝেছিলেন, চোটটা গৌণ কারণ, কিন্তু ঠিক ওই সবসময় তার যে ভাবনা, সেই ভাবনার সঙ্গে আর কি মিল ছিল না। কিন্তু কবি, তার মানে যে কবি ক্রিকেটের খবর রাখতেন না তা নয়, তিনি রাখতেন আর বেশ মজাও করতেন অনেককে নিয়ে এই বিষয়। গোড়া উপন্যাস সেখানে লিখছেন কি, আচ্ছা উপন্যাসের কথা কোথায় কি লেখা আছে সেগুলো না একটু পরেই বলবো, কারণ তার এই যে ভাবনাগুলো সেগুলো তো সাহিত্যে প্রকাশিত হয়েছে। সকলকে তো আর খেলোয়াড় হতে হয় না, শরীর চর্চা করতে গেলে যিনি খেলোয়াড় তিনি তো করেন, তিনি সফল হন, কিন্তু অনেকেই আছেন শিখতে ভালোবাসেন। এবং রবীন্দ্রনাথের ক্ষেত্রে সাহিত্যে তার প্রভাব পড়বেই, পড়েওছে। সেই খেলার কথা সাহিত্যে কীভাবে এলো, অর্থাৎ ক্রিকেটের কথা, সেটা অবশ্যই বলবো। যদি তোর ডাক শুনে কেউ না আসে, একলা চলো, কি আছে, যদিও ক্রিকেট গ্রুপ অ্যাক্টিভিটি, তবুও। স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত।

বলছিলাম গোরা উপন্যাসে লেখার কথা। গোরা উপন্যাসে লিখছেন রবীন্দ্রনাথ। একটা অংশ রয়েছে সেখানে, এখানকার মেলা উপলক্ষে কলকাতার একদল ছাত্রের সহিত এখানকার স্থানীয় ছাত্রদলের ক্রিকেট যুদ্ধ স্থির হইয়াছে। হাত পাকাইবার জন্য কলিকাতার ছেলেরা আপন দলের মধ্যেই খেলিতেছিল। ক্রিকেটের গোলা লাগিয়া একটি ছেলের পায়ে গুরুতর আঘাত লাগে, কিংবা ছাত্ররা গোরাকে চিনিত, গোরা তাহাদিগকে লইয়া অনেকদিন ক্রিকেট খেলাইয়াছে। বুঝতেই পাচ্ছেন, পায়ে বল লাগার একটা, ক্রিকেটের গোলা লাগিয়া ছেলের পায়ে গুরুতর আঘাত, ক্রিকেট যুদ্ধ। এছাড়া চিরকুমার সভার দ্বিতীয় অঙ্কের দ্বিতীয় দৃশ্য মনে আছে তো? সেই চিরকুমার সভা, সবাই চিরকুমার, একজন ছাড়া দুজন ছাড়া। তো যাই হোক, শ্রীশ দিব্যি বলছে দ্বিতীয় দৃশ্যে, তোমরা যে দিন রাত্রি ফুটবল টেনিস ক্রিকেট নিয়ে থাকো, তোমরা একবার পড়লে ব্যাট বল গুলিদান্ডা সব শুদ্ধ ঘাড় মোড় ভেঙে পড়বে। অর্থাৎ ক্রিকেট এসে যাচ্ছে লেখার মধ্যে। গোড়াতে আবার এক জায়গাতেই রয়েছে, ধাপার মাঠে শিকারির দলে নন্দর মতো অব্যর্থ বন্দুকের লক্ষ্য কাহারও ছিল না। ক্রিকেট খেলায় গোলা ছুঁড়িতেও সে অদ্বিতীয় ছিল। গোড়া তাহার শিকার ও ক্রিকেটের দলে ভদ্র ছাত্রদের সঙ্গে এই সকল ছুতার কামারের ছেলেদের একসঙ্গে মিলাইয়া লইয়াছিল। শুধু কি উপন্যাস, শুধু কি গল্প? না, সহজ শিক্ষা যেখানে দিচ্ছেন সেখানেও কিন্তু ব্যাটের কথা, বলের কথা। ইংরাজি সহজ শিক্ষার চ্যাপ্টার 38 তিনি বলছেন, দ্য পটার মেক্স আ কাপ ফর ইজ ফাদার, এই ধরনের বাক্য, এবং সেই সঙ্গে দ্য বয় টেক্স হিজ ব্যাট ফর এ গেম। এই যে সহজ পাঠ ছোটদের শেখানো দ্বিতীয় ভাগের দ্বিতীয় অংশ, অগত্যা বাইরে বসে আছি, দেখছি ছেলেরা খুশি হয়ে নৃত্য করছে, কেউ বা ব্যাট বল খেলছে, নিত্যস্মরণ ওদের ক্যাপ্টেন। ব্যাট বল ক্রিকেট এসব তো আছে, লাঠিম ঘোরানো ঘুড়ি ওড়ানো এসবও বাদ পড়েনি। এসব কথা যেমন উপন্যাস যোগাযোগে আছে, বিপ্রদাস বাল্যকালে যে স্কুলে পড়ত সেই স্কুলেরই সংলগ্ন ঘরে বৈকুণ্ঠ, স্কুলের বই খাতা কলম ছুরি ব্যাট বল লাঠিম আর তারই সঙ্গে মোড়কে করা চীনা বাদাম বিক্রি করত, তেমন এগুলো সব একসঙ্গে বিক্রি। ছোটদের বড়দের গভীরে কখনো সরলভাবে একসঙ্গে করে দিয়েছেন মাঠ ব্যাট আর বন্ধু।

সহচরীরা তো হাতে হাতে ধরেই ফেলেছে, ব্যাট বল হাতে ধরে একটা বিরাট ওই আর কি লড়াই সেটা হয়েছে। নানা উপন্যাসের পাতায় গল্পে সহজ পাঠে বোঝানো হয়েছে এটা একটা খেলা, দরকার কসরত সবই তিনি করে গেছেন। এই যে নিজে ক্রিকেট হয়তো সেভাবে খেলেননি, খেলেছেন প্র্যাকটিস করেছেন, কিন্তু ওই বল লাগা চোট সবার জন্য সবার সব কিছু নয় ভেবেছেন, কিন্তু সবার জন্য শিখে রাখাটা জরুরি মনে করিয়ে দিয়েছেন। আচ্ছা, এই সঙ্গে যে মজা এটা একটা জায়গায় কিন্তু কয়েকটি ছত্রে ফুটে উঠেছে, নারী প্রগতি কবিতা। এখানে আগে পড়ি তাহলে বোঝা যাবে। তোমাদের গজগামিনীর দিনে কবি কল্পনা নেয়নি তো চীনে, কেনেনি স্টেশনের টিকেট, হৃদয় ক্ষেত্রে খেলেনি ক্রিকেট, চণ্ড বেগের ডান্ডা গোলায় তারা তো মন্দ মধুর দোলায়, শান্ত মিলন বিরহ বন্ধে বেঁধেছিল মন শিথিল ছন্দে। অর্থাৎ এই লাইনটা, চণ্ড বেগের ডান্ডা গোলায় তারা তো মন্দ মধুর দোলায়, তার আগে অবশ্য টিকেট আর ক্রিকেটকে মিলিয়ে দিয়েছেন, কেনেনি স্টেশনের টিকেট, হৃদয় ক্ষেত্রে খেলেনি ক্রিকেট, হৃদয়ের ক্রিকেট খেলার কথাও বলেছেন। ওই যে বলছি সবটাই কিন্তু শরীর মন হৃদয় জীবন সবটা মিলেমিশে একাকার, এবং চণ্ড বেগের ডান্ডা গোলা ক্রিকেট নিয়ে এমন বিশেষণ, সত্যি অপূর্ব বিশেষণ, এবং অপূর্ব যে যখন মজা করে জীবনের সঙ্গে তার তারটাকে বেঁধে দেওয়া যায়। হ্যাঁ, খেলা লড়াই কলকাতার ছেলেরা নিজেদের মধ্যে খেলেছিল এবার খেলবে, এই যে সব কিছু জীবনের মধ্যে এটা একটা পাঠ সেটা কিন্তু তিনি বুঝিয়েছেন। সবটা কিন্তু আজকের দিনে তাকালে আমরা দেখি না, চারিদিকে কম্পিটিশন, সবাই চাইছেন ক্রিকেটার হতে, ছেলে মেয়েকে করানো, এখন মেয়েরাও ক্রিকেট খেলে, কিন্তু শুধু কি কম্পিটিশনে, শুধু কি নাম করা, না, এটারও একটা খেলা, নিজেদের মধ্যে জানা আনন্দ, নিজের উপভোগ এবং শরীর সুস্থ রাখা, যে কোনো খেলা যেটা পছন্দ। সবাই কি এক নম্বর ক্রিকেটার হতে হবে, ক্রিকেট খেললেই ক্রিকেটার হয়ে দাপিয়ে বেড়াতে হবে তা নয়, শরীর চর্চা, মন জীবন ভালো লাগা আর একসঙ্গে থাকা, এই সব কিছু মিলিয়েই আমরা এই গানটি শোনাই সমবেত কণ্ঠে। আমরা কিন্তু আয় তবে সহচরী এই গানটি আগে শুনেছিলাম কৌশিকী চক্রবর্তীর কণ্ঠে, এবং এটি একটি ছবির গান, কাদম্বরী ছবিটির থেকে নেওয়া। পরের গানটি কোরাস।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
2: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
1: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
2: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি OTP ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
3: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
4: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম।

0: ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবো তে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক।

বিপদে যেন না করি ভয় আমরা। রবীন্দ্রনাথের ক্রিকেটের কথা তো বললাম, আরও একটা বড় খেলা থেকে যায় আমাদের সবার প্রিয়, ফুটবল। রবীন্দ্রনাথ কিন্তু ফুটবলেও একটি ক্লাবের সমর্থক ছিলেন, এবং রবীন্দ্র চরিত্রের সঙ্গে কোন ক্লাব বা দলের সমর্থক ব্যাপারটা না গেলেও তার যে দুর্বলতা ছিল সেটা অবশ্যই, এবং এই খেলাধুলা বা ফুটবল প্রীতির উদাহরণ কিন্তু আমরা পাই। আবার একটু আমরা ওই যেমন ক্রিকেটের ক্ষেত্রে সহজ পাঠে গেছি, সহজ পাঠ প্রথম ভাগের ষষ্ঠ পাঠ, তিনি লিখছেন, ওই যে আসে শচী সেন, মণি সেন, বংশী সেন, আর ওই যে আসে মধু শেঠ আর খেতু শেঠ, ফুটবল খেলা হবে খুব। এই সেনদের মধ্যে মণি সেন ছিলেন এই ক্লাবের প্রধান অধিনায়ক, প্রথম অধিনায়ক। তো এই যে সেই সময় গোষ্ঠপাল কিংবদন্তি গোলকিপার এবং যে যে ফুটবল খেলোয়াড় সেই সময় নাম করেছিলেন তার মধ্যে অন্যতম গোষ্ঠপাল, বল আটকে দেওয়ার যে ক্ষমতা দক্ষতা এমন জায়গায় পৌঁছে গিয়েছিল তার সময় যে তাকে চীনের প্রাচীন নামে তাকে খ্যাতি লাভ করতে, মানে সকলে তাকে তাই ভাবতেন, তিনি খ্যাতি লাভ করেছিলেন সেই নামে। একজন ইংরেজ সাংবাদিক তিনি সংবাদপত্রে গোষ্ঠপালকে দ্য গ্রেট ওয়াল অফ চায়না বলেছিলেন। তো সেই সময় পূর্ববঙ্গের ফরিদপুরে জন্ম নেওয়া এই ফুটবলারের সঙ্গে কিন্তু রবীন্দ্রনাথের সাক্ষাৎ হয়। রবীন্দ্রনাথের সামনাসামনি কথা, কবিগুরুর সঙ্গে প্রথম সাক্ষাতে রবিগুরু নিজে বলে ওঠেন আর কি গোষ্ঠপালকে, ও তুমি তাহলে সেই চীনের প্রাচীর গোষ্ঠপাল। কিন্তু এখানেই শেষ নয়, এই যে ভালো লাগা, এই যে ফুটবল, যা তাঁর ভালো লেগেছে, যা তিনি শিখেছেন, যা তিনি দেখেছেন, সবটাই যেন উজাড় করে শান্তিনিকেতনের পড়ুয়ারা যেন সেটা শেখে নতুন কিছু, তারাও যেন পিছিয়ে না থাকে, তার হাতে তৈরি, তার হৃদয়ের একদম মণিকণা সব কিছু যা আছে উজাড় করে দিয়েছেন, এবং সেজন্য শান্তিনিকেতনে অঙ্কের শিক্ষক হয়ে এলেন এই দলেরই এক খেলোয়াড় যার নাম গৌর গোপাল ঘোষ। এছাড়া ঠাকুরের আশ্রমে রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক ছাত্র পরবর্তীতে কিন্তু বড় বড় দলে, নামকরা দলে খেলেছেন। বোঝাই যাচ্ছে বিষয়টা তাহলে কেমন, যে শিক্ষক এলেন যিনি খেলোয়াড়, শিক্ষক হয়ে এসে শেখাতে লাগলেন, এবং পাশাপাশি তো মিলে যেতে হতো শান্তিনিকেতনের সব কিছুতে, সমস্ত কাজের মধ্যে। দুই বোন একটি উপন্যাস আমরা সবাই জানি, সেখানে তিনি লিখছেন, শশাঙ্ক আসে মোহনবাগান ফুটবল ম্যাচের প্রলোভন নিয়ে, ব্যর্থ হয়। 1936 সালে প্রকাশিত সে, তাতেও লিখছেন, সেখানে পুপেকে নিয়ে তিনি লেখেন, মোহনবাগানের ফুটবল ম্যাচ দেখতে গিয়েছিল, পকেট থেকে 3.5 আনা পয়সা কে নেয় তুলে। ক্লাবের কথা তো বারবার এসছে, এবং তিনি ভালোবাসতেন, তার মুগ্ধতা ছিল, এসব তো আছে, সাহিত্যের সঙ্গে এই জুড়ে দেওয়ার বিষয়টাও কিন্তু কম ছিল না। রবীন্দ্রনাথের তো ভোরে ওঠা জীবনের অভ্যাস, ভোরবেলা উঠে নিয়মিত লেখার কাজ করা, লেখায় বসার আগে নিয়ম মেনে ওই যোগ ব্যায়াম, এর বাইরে মাঠে গিয়ে খেলাধুলোর কথা, এগুলো তো আমরা জানি, আলোচনাও করলাম যোগব্যায়ামের কথা, বিশেষ করে আজকের দিনটিতে তিনি কিন্তু নিজে করতেন এবং সেটা অনেক কালের। রবীন্দ্রনাথ 1940-এ কালিম্পংয়ে গিয়ে বেশ গুরুতর অসুস্থ হয়ে পড়েন, অনেক দিন মানে অসুস্থতা ছিল, তবে মূলত এই 2-3 দিন থাকি প্রথম দিকে খুবই, এবং তখন তার বয়স বুঝতেই পাচ্ছেন 79-40 সাল। কবির অসুস্থতায় দার্জিলিং থেকে এলেন একজন সাহেব, তিনি সিভিল সার্জন। কবির বলিষ্ঠ চেহারা তখনও দেখে সাহেব অত্যন্ত অভিভূত।

তো হলেন, বিস্মিত হলেন। তার মুখ দিয়ে বেরিয়ে এলো একটি কথা, হোয়াট আ ওয়ান্ডারফুল বডি ডক্টর টেগর হ্যাজ। এতে বোঝা যায় স্বাস্থ্য সম্পর্কে তার সচেতনতা। পড়াশোনা শেষ করে শারীরিক বিকাশের জন্য বিকেলবেলাটা বরাদ্দ ছিল খেলাধুলা করার জন্য, আবশ্যিক বিষয়। ফলে দেখা যাচ্ছে ব্রহ্মবান্ধব উপাধ্যক্ষ ছিলেন একজন কুস্তিগির, শিক্ষক রেবাচাঁদ নামক নাম করা ক্রিকেটার, গৌরগোপাল ঘোষের কথা তো আমরা বললাম, জাপান থেকে আসা সানশান জুজুসু অধ্যাপক তার কথা বলেছি আমরা। এই সব কিছু মিলে শান্তিনিকেতন কিন্তু বেশ মজেছিল খেলাধুলায়। ফুটবলে শান্তিনিকেতন যে খুবই শক্তিশালী একটি দল সেটা কিন্তু আমরা জানি। এই যে খেলা, এই যে খেলার যে সাহিত্যে তার যে আনাগোনা, দুই একটি নজির দিলাম কিন্তু আরও রয়েছে। এবং এই খেলাধুলোকে নিয়ে যেই যে সবাই খুশি, একটা মজার ঘটনা এর মধ্যে বলে ফেলি। শান্তিনিকেতনে ফুটবল দলের সঙ্গে খেলতে এলো কলকাতা ডেভিড হিয়ার ট্রেনিং কলেজ দল একবার। তো সবাই বেশ মহা খুশি, কারণ শান্তিনিকেতন সেবার ডেভিড হিয়ারকে 8টা গোল দিল। কিন্তু 8টা গোল পাওয়ার, মানে 8টা গোল দেবার পরে শান্তিনিকেতনের সবাই খুব খুশি, অধ্যাপক থেকে শুরু করে সবাই। কিন্তু একজন একটু মনক্ষুণ্ণ হলেন, রাদার রেগে গেলেন, রবীন্দ্রনাথ। হ্যাঁ, বললেন এ হচ্ছে বাড়াবাড়ি, বাইরের ছেলেরা খেলতে এসছে, হারাতে হয় ওকে 1 গোল কি 2 গোলে হারাও, তা নয় পরপর 8টা গোল, দস্তুর মতো অসভ্যতা।

সাহিত্যের আঙিনায় ফুটবলকে কিন্তু প্রায়োরিটি দিয়েছেন, দুই বোনের কথা বলছিলাম, আরেকবার বলবো। দুই বোন উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র উর্মিমালা। উর্মিমালা প্রসঙ্গেই বলা হচ্ছে, ময়দানে ফুটবল দেখতে যেতে তার অসীম আগ্রহ, মানে মহিলারাও কিন্তু তখন সমানভাবে ফুটবল আগ্রহী। এজন্যই বোধহয় শশাঙ্ক আসে মোহনবাগান ফুটবল ম্যাচের প্রলোভন নিয়ে, কিন্তু সেবার উর্মিমালার মন গলাতে ব্যর্থ হয়। প্রজাপতির নির্বন্ধ চতুর্থ পরিচ্ছেদের একটি অংশ। কি হচ্ছে সেখানে? বিপিন, শ্রীশ এবং পূর্ণ তিনটি সভ্য কলেজে পড়িতেছে, এখনো সংসারে প্রবেশ করে নাই। বিপিন ফুটবল খেলে, তাহার শরীরে অসামান্য বল, পড়াশোনা কখন করে কেহ বুঝিতে পারে না, অথচ চটপট এক্সামিন পাশ করে। শ্যামলী কাব্যগ্রন্থ তার কোনি কবিতায় তিনি লিখছেন, আমি ধরেছি খাকি রঙের খাটো প্যান্ট আর খেলোয়াড়ের জামা ফুটবল বলরামের নকলে। দেখুন, যে খেলে সে কিন্তু টপাটপ পাশও করে, মনের সঙ্গে দেহ, দেহের সঙ্গে পড়াশোনা, সব কিছু মিলেমিশে সুপার ফাস্ট। এভাবেই তিনি সব কিছুকে তার সাহিত্যে, প্রতিদিনের প্রাত্যহিকতায়, এমনকি রোম্যান্টিসিজমেও ফুটবলের একটা টিকিট কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেখানে মানিনীর মান যদি ভাঙাতে হয় তার প্রিয় ফুটবলের সেই ক্রিকেট ফুটবল টিমের খেলা দেখতে যাওয়াটা ময়দানে খুব জরুরি। এভাবেই বোধ হয় জীবন চলে, তাই না? সুস্থ জীবন তো সবই দাবি রাখে, রোম্যান্টিসিজম, ঝগড়া, ভালো লাগা, বন্ধুত্ব, সহচরীরা হাতে হাতে থাকবে, কোনো ভয় নেই, সুন্দর জীবনযাত্রা তত্তরিয়ে চলে। আর ওই যে জীবন যখন বৃদ্ধ হওয়ার দিকে এগোয়, তখনও কিন্তু সুস্থতা জীবনের মাপকাঠি হয়ে থাকে। যতদিন এ জীবন, যতদিন এগিয়ে চলা, সবসময় যেন আমরা থাকি সুস্থ, এই বার্তা রবীন্দ্রনাথও দিয়েছেন তার কথায়, গানে, লেখায়, সুরে। যে খেলা জীবনের খেলা, সে খেলা যেন ঠিকঠাক খেলা যায়। আমাদের এই প্রাণ যখন এই কথা বলছে, একটা প্রাণের গান শুনি, জয়তী চক্রবর্তী।

এই প্রাণের খোঁজেই কিন্তু আমরা চলেছি, তাই না? আমাদের প্রত্যেকটা জীবন, প্রতিদিন, প্রতিদিনের যে কাজ কর্ম সব কিছুই এই প্রাণের জোরে। আর এই প্রাণকে সুস্থ রাখা, সতেজ রাখা, মন প্রাণ সব কিছু, তার জন্যই আজকে বিশেষ দিন এই যোগ দিবসেও কিন্তু আমরা রবীন্দ্রনাথের খোঁজ পেয়েছি। রবীন্দ্রনাথ সবসময় খোঁজ দেন, এই প্রাণ আর মন ভরিয়ে দেন, এই লাবণ্যে চারিদিক যেন ভরে যায়। যখন মন ভালো থাকবে শরীর সুস্থ থাকবে, শরীর থাকলে মন, এই নিবিড় যোগাযোগের যে ভাবনা, সেই ভাবনা তখন ছিলাম, তার মধ্যে অবশ্যই রবীন্দ্রনাথের নিজের ফুটবল প্রীতি, ক্রিকেট খেলা প্রীতি এবং সাহিত্যে তার উপস্থিতি, সেই সঙ্গে জুজুৎসু বা জুডো, সেই সব কিছু রবীন্দ্রনাথের ছেলেবেলা থেকে শুরু করে শেষ বিরাট অধ্যায়। ছোট করে দু ঘন্টার মধ্যে আমি ছিলাম আপনাদের সঙ্গে জয়শ্রী মুখোপাধ্যায়। আর শুনতে থাকুন 107 মেগাহার্জ FM রেইনবো। আমি আপাতত এই গানটি শুনিয়ে শীর্ষ এবং এরিনার কণ্ঠে বিদায় নেব, কিন্তু ফিরে আসবো এক ঘন্টা বাদে নাটক শোনানোর জন্য। কেমন? শুনতে থাকুন।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলকাতার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরে ভারতীয় নৌসেনার স্বদেশে নির্মিত তিনটি জাহাজ আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রয় জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। আজ বিশ্ব হাইড্রোগ্রাফিক দিবসে ভারতের সর্বাধুনিক জাহাজ আইএনএস সংশোধক নৌবাহিনীতে যুক্ত হওয়াকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। কলকাতার রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যোগ আমাদের শেখায় কি করতে হবে আর কি করা উচিত নয়। তিনি বলেন, যোগ অনুশীলন বিশ্ব শান্তির পথ প্রদর্শনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার ক্ষমতা রাখে। প্রধানমন্ত্রীর যোগ অনুশীলনের মাহাত্ম তুলে ধরে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, বিবেকানন্দ, ঋষি অরবিন্দ, রবীন্দ্রনাথ ও শ্যামাচরণ লাহিড়ীর কথা উল্লেখ করেন। ডাক্তারিতে স্নাতক স্তরে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি পরীক্ষা ফের আজ নেওয়া হচ্ছে। পরীক্ষার্থীদের সহায়তায় রাজ্য সরকার রাজ্য এবং জেলা স্তরের হেল্পলাইন নম্বর চালু করার সিদ্ধান্ত নিয়েছে। নম্বর দুটি হল 0332214-3526 এবং 86979810070। পূর্ব রেল শিয়ালদা ও হাওড়া ডিভিশনে আজ বিশেষ ইএমইউ এবং মেমু ট্রেন চালাচ্ছে। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা নিয়ে ছড়িয়ে পড়া সামাজিক মাধ্যমে একটি দাবি সরকার খারিজ করে দিয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবি ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, এ সংক্রান্ত ভাইরাল চিঠিটি ভুয়ো। ওই চিঠিতে দাবি করা হয়েছিল 6,550 টাকা প্রসেসিং ফি জমা দিলে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার আওতায় 10,00,000 টাকার ঋণ পাওয়া যাবে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেরি ভ্যান সুইজারল্যান্ডে পৌঁছেছেন। এর আগে তিনি বলেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনার পরিবেশ তৈরি করবে এবং পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষেত্রে বিধিনিষেধের আলোচনা সঠিক পথে এগোবে। এফএম রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।

0: ১৯৮৬ সালের আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের ১২ নম্বর ধারার অধীনে যোগ্য নাগরিকরা ন্যায়বন্ধু মোবাইল অ্যাপ এবং www.probono-doj.in এর মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন।
1: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
2: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
1: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
2: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
3: বিষয়টা জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতার রেড রোডে আজ দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে যোগ অনুশীলনের মাহাত্ম তুলে ধরে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ও শ্যামাচরণ লাহিড়ীর কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, এইসব মহাপুরুষরা যোগকে আধ্যাত্মিক ও সামূহিক অনুভবের বিষয় বলে মনে করতেন। কলকাতায় যোগ দিবসের মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আরএন রাভি, কেন্দ্রীয় আয়ুষমন্ত্রী প্রতাপ রাও যাদব এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্নাতক স্তরে মেডিকেল ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি 2026 আজ আবারও গ্রহণ করা হচ্ছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ছাত্রছাত্রীদের চিন্তামুক্ত হয়ে পরীক্ষা দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার জন্য সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ফ্রান্সে তীব্র দাবদাহের পরিস্থিতির মধ্যে প্রায় এক তৃতীয়াংশ অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। কোনো কোনো অঞ্চলে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে বলে জানা গেছে। ইতিমধ্যে দাবানল মোকাবিলার জন্য সরকারের পক্ষে জরুরি পরিষেবা ও সামরিক বাহিনীকে সতর্ক করার পাশাপাশি একাধিক সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। আজ বিশ্বকাপে গ্রুপ এইচ এর খেলায় স্পেন সৌদি আরবের মুখোমুখি হবে। অ্যাটল্যান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 9:30। গ্রুপ জির ম্যাচে ভারতীয় সময় রাত 12:30 লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে বেলজিয়াম ইরানের বিরুদ্ধে খেলবে। ভারতীয় সময় রাত 3:30 গ্রুপ এইচ এর অন্য ম্যাচে মিয়ামি স্টেডিয়ামে উরুগুয়ে কেপ ভার্দের বিরুদ্ধে খেলবে। রাঙ্গিনী ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে আয়োজিত ট্রাই নেশনের সিরিজে ফাইনালে আজ ভারত এ দল শ্রীলঙ্কা এ দলের মুখোমুখি হয়েছে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী ভারত এ দল 50 ওভারে 9 উইকেটে 377 রান করেছে। FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 FM রেইনবোতে। নাটকের দুপুর, নাটকের দুপুর।
3: আজকের নাটক অনাচার, কাহিনী আশাপূর্ণা দেবী, বেতার নাট্যরূপ নিমাই বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা অজিত গঙ্গোপাধ্যায়। নাটক অনাচার।

0: কি কষ্ট হচ্ছে বাবা? কি কষ্ট হচ্ছে? জল খাবেন? একটু জল দেব বাবা।
1: এলো না
0: বাবা,
1: বৌমা
0: বাবা,

0: আমি আমি কি করব এখন? বাবাকে ফেলে রেখে পাড়ায় খবর দিই কি করে? উমা, হারিকেন তেমন দপদপ করছে কেন? তেল নেই, নেবে গেল, কি অন্ধকার! একটা মোমবাতিও তো ছিল এখানে, কোথায় যে রাখলাম! না না, দূর, এটা তো বাবার কলম, কোথায়! এই যে পেয়েছি, দেশলাইটা, দেশলাইটা আবার গেল কোথায়? এই তো টেবিলেই ছিল, এই তো। মা, ভোর হতে এখনো 3 ঘন্টা। না, বাবার পায়ের কাছে বসেই কাটিয়ে দিই।
1: শেষ পর্যন্ত গিরিন্দা তাহলে চলেই গেলেন। বৌমা, কাল ঠিক কখন উনি গত হলেন?
0: মাঝরাত্রিরে। কদিন তো খুবই বাড়াবাড়ি হয়েছিল।
2: হ্যাঁ, ভুগছিল তো অনেক দিন, যাক মুক্তি পেয়ে গেল।
3: আমাকে একবার খবর দিলেন না কেন সুভাষ কাকিমা?
0: তোমার কথা একবার ভেবেছিলাম, আবার মনে হলো তুমি তো সকালের ট্রেনে কলকাতায় চলে যাবে, অত রাত্রে ডাকাডাকি করে।
3: আমরা কি আপনাদের পর আত্মীয় হয়তো নই, কিন্তু পাড়া পড়শি কি বিপদের সময় মানুষ ডাকে না?
1: মনে তো ঠিক কথাই বলেছে বৌমা, আমরাও তো তোমার পাশে দাঁড়াতে পারতুম। একবার আমাদের খবর দিলে তোমাকে একলাটি সারা রাত ওই মরা আগলে রাখতে হতো না?
4: তুমি থামো তো দীনেশ, বিপদের সময় মানুষের বলে বুদ্ধি ঠিক থাকে না, আর বৌমা তো মেয়ে মানুষ।
0: না না না না, ওতে আমার কোনো অসুবিধাই হয়নি সুরেন কাকা।
1: তা হবে কেন, তোমার তো কিছুতেই কোনো অসুবিধা হয় না বৌমা, সব কষ্ট তো তুমি সহ্য করে যাচ্ছ।
0: দীনেশ কাকা, ও কথা বলবেন না, আমার কষ্ট আর এমন কি, বাবার কষ্টটা একবার ভাবুন তো।
2: আহা, তার তো কষ্ট হবেই, বুড়ো মানুষ রোগে ভুগছিল, কিন্তু বৌমা তোমার কষ্ট তো চোখে দেখা যায় না মা।
4: ও,
1: এটা এটা তুমি ঠিকই বলেছ সতীশ। আহা, বুড়ো শ্বশুরের জন্য এতখানি কে করে বলো দেখি, আমরা আমরা তো সবাই জানি।
4: আরে বাবু, জানে না আবার কে, গায়ে সবাই জানে।
3: কিন্তু সব জেনে শুনে আমরা কি সুভাষ কাকিমার জন্য কিছু করেছি?
1: এই দেখো মনতোষ আবার কি সব বলছে, বলি আমরা কতটুকু করতে পারি বলো দেখি, সবই তো তারই ইচ্ছে।
2: তা তো ঠিকই, কথায় বলে না ভগবানের মার দুনিয়ার বার।
4: না না না, এটা কিন্তু তুমি ঠিক বললে না সতীশ, তাহলে সবকিছু তো ভগবানের উপর ছেড়ে দিয়ে চুপচাপ বসে থাকতে হয়।
0: আপনারা মিছিমিছি তর্ক করছেন, মানুষটাই চলে গেলেন, এখন আর
1: এখন আর ওসব কথা বলার কোনো মানেই হয় না। তবু যা হোক, একটা সান্ত্বনা থাকতো যদি শেষ সময়ে গিরিন্দার ছেলেটাকে একটু দেখে যেতে পারত। গিরিন্দার গায়ে চাদরটা একটু ভালো করে ঢাকা দিয়ে দাও দেখি বৌমা, বড্ড মাছি বসেছে।
4: তোমার যত বয়স বাড়ছে ভিমরতি ধরছে, মাছিটা উড়ে এসে আমাদের মুখে চোখে বসবে না, মাছিটা তোমার কি ক্ষতি করেছে, বসে আছে থাক না। চাপা দিও না মা, গরমে ভেপসে যাবে।
3: সুভাষ কাকা যেরকম করে গিরিন ঠাকুর থেকে কষ্ট দেবে কে জানতো।
4: ঠিকই বলেছ মনতোষ, ছেলেটা অমানুষ হয়ে গেল।
2: পাঁচটা ছেলেকে হারিয়ে গিরিন্দা তো ওই শিবরাত্রির সন্ধ্যেটুকুর আশাতেই বেঁচে ছিল গো।
1: আর ওই হতভাগা সুভাষটা বাপের সব আশায় ছাই ঢেলে দিয়ে কেটে পড়লো।

0: আমি হলে ওরকম ছেলের মুখ দেখতাম না, ওকে আমি ত্যাজ্যভুক্ত করতাম।
1: কি করবে দীনেশ ভাইয়া, পাপের শেষ সময় পাশে থাকা সব ছেলের কপালে থাকে না গো।
0: হ্যাঁ সুরেন, ঠিকই বলেছ। তুই বোম্বাই যা, দিল্লি যা, বাপের একটা খবর নেবি না? এমনি এমনি হয় কুপুত্তর।
2: প্রথম প্রথম সুভাষ বোধহয় চিঠি চাপাটি দিত, তাই না বৌমা?
3: হ্যাঁ তা দিত, কিন্তু চিঠিতে ঠিকানা দিত না।
4: আচ্ছা সুভাষ কাকিমা, সুভাষ কাকা কতদিন চিঠি দেয়নি?
3: সাত মাস। প্রথম প্রথম টাকাও পাঠাতো কিছু কিছু, তাও সাত মাস বন্ধ হয়ে গেছে।
1: সুভাষটা তো চিরকেলে বাউন্ডুলে, নইলে এমন কাঁচা বয়সের বউটাকে ফেলে পালায় কেউ?
0: বৌমা আমাদের সতী লক্ষ্মী, কত কষ্ট সহ্য করেছি বলতো। বলো শোনেন, তুমি তো দেখেছো।
1: তাই তো,
0: একদিকে স্বামী নিরুদ্দেশ, তার চিন্তা, তারপর বুড়ো শ্বশুরকে দেখাশোনা, বলো একই চাটিখানি কথা।
1: গিরিন্দা তো আবার শেষ বয়সে বুঝলে দীনেশ ভাই আর খিট খিটে হয়ে গেছে।
2: ওরে বাবা, এই বৌমাকে কম জ্বালিয়েছে।
4: সে কথা আমি অন্তত ভালোই জানি। সতীশ কাকা, সত্যি সুভাষ কাকিমার মতো মুখ বুঝে সব কষ্ট সহ্য করতে আমি কাউকে দেখিনি।
0: কিন্তু মনতোষ, সুভাষটাও তো ছেলে হিসাবে নেহাত খারাপ ছিল না, কিন্তু কিন্তু কেন যে ওরকম হয়ে গেল?
2: ছেলেটাকে নিয়ে গিরিন্দার বড় আশা ছিল গো।
0: হ্যাঁ তা তো ছিলই, গিরিন্দার চোখ দুটো দেখো, যেন এখনো এখনো কাউকে খুঁজে বেড়াচ্ছে।
1: বোধহয় তোমাকে খুঁজছে, আবার কাকে খুঁজবে? তোমায় খুব ভালোবাসত তো, তুমি একটু চুপ করে বসো তো, খুঁজবে আবার কাকে? ছেলেটাকেই খুঁজছে।
4: সুভাষ কাকার ব্যাপারটা রহস্যই রয়ে গেল, অথচ কত হাসি খুশি, কত খোলামেলা ছিল ওর মনটা। পাড়ার সম্পর্কে সুভাষ কাকা বলতাম, বয়সে তো আমার চেয়ে দু এক বছরের বেশি বড় নয়। কতদিন কত গল্প গুজব করেছি, কত হাসি ঠাট্টা, আজ এক এক করে সব মনে পড়ছে। মনে পড়ছে এই তো সেদিনের কথা।

0: আপনাকে নিয়ে আর পারা গেল না সুভাষ কাকিমা।
1: কেন আমি অন্যায়টা কি বললাম বলো? কলকাতায় চাকরি করছো, হপ্তায় হপ্তায় বাড়ি আসছো, কিন্তু সংসার না পেতে এরকম জোড়াতালি দিয়ে আর কতদিন চলবে শুনি?
0: এই তো বেশ আছি, খাচ্ছি দাচ্ছি, চাকরি করছি, বেশ বেশ, এটা কি বলবো, এটা বেশ স্বাধীন স্বাধীন জীবন।
1: এমনি করে জীবনটা কাটাবে
0: আর কি?
1: ওরকম সবাই বলে বুঝেছো, বুড়ো বয়সে এক গ্লাস জল দেবারও কেউ থাকবে না, তখন এই সুভাষ কাকিমার কথা মনে পড়বে।
0: ওরে বাবা, তাহলে তো ভবিষ্যৎ একেবারে অন্ধকার। হ্যাঁ বেশ তো, এতই যখন আমাকে সংসারী করার ইচ্ছে, সুভাষ কাকাকে বলুন না ভালো একটা মেয়ে সন্তান সন্তান করুক। দেখুন ঘটক বিদায়টা কিন্তু নেহাত মন্দ দেব না।
1: তোমার কাকাকে বলতে যাব কেন? আমি কি কিছু কম নাকি? একবার সত্যি সত্যি রাজি হও না, তারপর দেখছি তোমার ওই আই বুড়ো নাম আমি ঘোচাতে পারি কি না।
0: সংসারী হয়ে সবাই কি সুখী হয় সুভাষ কাকিমা?
1: আমি সুখী হইনি, কে বললো তোমাকে?
0: এই দেখো চিচি, কথাটা আমি এমনি বললাম, আপনাকে ভেবে বলেছি নাকি?
1: মনতোষ, তোমার কাকা বাউন্ডুলের মতো ঘুরে বেড়ায়, সংসারে মন নেই, শ্বশুর মশাই সেজন্য আমাকে দোষ দেন, আমি সবই স্বীকার করছি, তবু
2: কি হলো বৌমা, বসে বসে গল্প করছো? সুভাষ কোথায়?
1: এই তো, আমি জানি না তো বাবা, কিছু বলে যায়নি।
2: দিন রাত খালি টোটো করে ঘুরে বেড়ানো আর আড্ডা, মনতোষ কতক্ষণ
0: আগে? বেশিক্ষণ নয়, সুভাষ কাকার সঙ্গে একটু দেখা করতে এলাম, আজই কলকাতায় ফিরে যাবো তো।
2: হ্যাঁ সে তো আবার সামনের শনিবারই আসছো
0: আগে। হ্যাঁ তা অবশ্য,
2: প্রত্যেক হপ্তায় তো আসো
0: না? হ্যাঁ তা আসি।
2: তাহলে আবার ঘটা করে দেখা করতে আসার কি দরকার বলো তো, তাছাড়া সুভাষও তো ঘরে নেই।
0: সেই জন্যই তো অপেক্ষা করছিলাম। ঠিক আছে আমি বরং যাই সুভাষ কাকিমা।
1: না তুমি বসো মনতোষ, তোমাকে নারকেল নাড়ু দেবো আমি বললাম না।
2: আমার পান কি হলো বৌমা?
1: ও হ্যাঁ হ্যাঁ আনছি বাবা।
2: কখন চেয়েছি ভুলেই গেছো বোধহয়।
0: সুভাষ কাকিমা আমি চলি, সামনের সপ্তাহে নারকেল নাড়ু।
3: না না না না না না না।

0: মনতোষ, সামনের সপ্তাহে নারকেল নাড়ু একবারে কাট হয়ে যাবে বুঝলে, আজই খেয়ে যাও।
1: এই যে বাবুর আসার সময় হলো, তা কোথায় কোথায় ঘোরা হচ্ছিল বলি কি? হাত থেকে পেছনে রেখে কিছু লুকোচ্ছিস মনে হচ্ছে।
0: না না না, তেমন কিছু না। কি রে মনতোষ, কখন এসছিস?
2: এই তো কিছুক্ষণ। আচ্ছা আমি যাই সুভাষ কাকা।
1: যাও না বাছা, তোমাকে আবার ট্রেন ধরতে হবে তো।
0: তুই কি আজই কলকাতা যাবি?
2: হ্যাঁ, ছুটি তো নেই।
0: আরে বাবা বস না একটু, তো কখন যাবি? সেই রাত্রের গাড়িতে তো। তাহলে অত তাড়া কিসের? বস বস বস
2: না। তাড়া অবশ্য নেই,
0: তবে
2: তবে ঠিক আছে
0: বস,
2: বসি একটু।
1: কি হলো বৌমা, পান দেবে নাকি? আমার সঙ্গের মতো দাঁড়িয়ে আছে যে বল।
3: না না, মানে আপনি আপনার ঘরে যান, আমি পান সেজে আনছি। মনতোষ নাড়ু না খেয়ে যাবে না কিন্তু।
1: কত খাতির, সংসারটা যেন ছন্ন ছাড়া, সবাই স্বাধীন, সব যেন একেবারে মগের মল্লুক পেয়ে গেছে। আমি খালি পাগলের মতো বকে যাই, কেকার ঝাড়ে বাঁশ কাটে যত সব।
0: মনতোষ বাবার কথায় কিছু মনে করিস না, মানে বাবা কিরকম যেন খিটখিটে হয়ে গেছে।
2: না না, মনে করবো কেন, বয়স হলে মানুষ এরকম একটু হয়। তা তোমার কি খবর বলো তো?
0: এই যে আমার খবর তো এইখানে। কি মাথায় ঢুকলো?
2: না, ওটা তো একটা সিনেমা পত্রিকা। ওতে আবার তোমার কি খবর আছে?
0: আরে বাবা, এতেই তো আমার খবর আছে। কি হলো, ও হা করে আছিস কেন?
2: তোমার হিয়ালে আমি বুঝতে পারছি না সুভাষ কাকা, একটু একটু বাংলা করে বলবে?
0: না তুই একদম গাঁয়াই রয়ে গেলি, কলকাতায় থাকলে কি হবে? শোন শোন শোন, আরে বাবা এতে সব ফিল্ম স্টারদের বাড়ির ঠিকানা দেওয়া আছে।
2: তো ওসব ঠিকানা দিয়ে তুমি কি করবে?
0: সামনের সপ্তাহে কলকাতা যাবো ভাবছি বুঝলি, উদয় কুমারের সঙ্গে দেখা করতে হবে।
2: বাবা উদয় কুমার, সে তো এখন বাংলা ছবির টপ হিরো। তা উদয় কুমার তোমাকে সিনেমায় চান্স করে দেবে?
0: কেন জানিস না, সুনেত্রা বোসকে ফিল্মে আনলো কে? ওই তো উদয় কুমার। আরে বাবা ওর মতো লোক হয় না। এই দেখ না, এই পত্রিকায় সব লিখেছে, উদয় কুমারের প্রিয় খাবার, প্রিয় পোশাক, আর প্রিয় নেশা হচ্ছে নতুনদের সুযোগ দেওয়া।
3: এই এই এই শুরু করেছো তো?
0: কি শুরু করলাম? আর কি
3: ওই সিনেমার কথা? আচ্ছা তুমি কিরকম লোক বলো তো।
0: আচ্ছা অপরাধটা কি করলাম বলবে তো? আচ্ছা সেটা জানলে না হয় বলবো, দেহি পদ পল্লবম দারম।
3: মুখে কিচ্ছু আটকায় না তোমার, দেখেছো তো মনতোষ? হ্যাঁ, লাজ লজ্জার মাথাটা কিরকম দিব্যি খেয়ে বসে আছে।
0: আচ্ছা মনতোষ, তোকে আমিও সাক্ষী মানছি বলতো।
2: আমি নেই। মানে আমি নেই?
0: কেন
2: নেই? আমি তোমাদের খুনসুটির মধ্যে নেই।
3: মোটেই খুনসুটি নয়। তোমার কাকাকে কতবার বলেছি একটা কিছু রোজগার পাতি চেষ্টা করো, সংসারের অবস্থা তো দিন দিন কাহিল হয়ে পড়েছে, সেদিকে হুঁশ আছে? সিনেমা সিনেমা করে নিজেও পাগল হবে আর সবাইকে পাগল করে ছাড়বে। এ না মনতোষ, তোমার নাড়ুটা না। বাবাকে আমি পান সেজে দিতে একটু দেরি হয়ে গেল।
2: ওরে বাবা, এই যে দেখছি নাড়ুর পাহাড়,
0: তাতে কি তুইও টেনজিং হয়ে গিয়ে ওই পাহাড়কে জয় করে ফেল।
2: সত্যি পারো তোমরা?
0: পারি পারি। লক্ষ যোজন দূর হতে আনিতে সক্ষম আমি, তোমার প্রীতির তরে শত নিরোৎপল। শুধু তুমি, শুধু তুমি প্রসন্ন হও অনন্ত বারিধি। জানো নাকি, জানো নাকি কি জানো? হ্যাঁ, সোনার সীতারে মোর হরেছে লঙ্কেশ্বর, তবে বাধা দাও কেন সেতুর বন্ধনে। কেমন
2: বললাম? সত্যি সুভাষ কাকা, অভিনয়টা কিন্তু তুমি ভালোই করো।
0: তবে তোর কাকিমাকে একটু বুঝিয়ে বল তো মনতোষ।
3: আমার আর বুঝে কাজ নেই।
0: বুঝবে না, বুঝবে না, ওসবের কদর তুমি কি বুঝবে? তবে মনতোষ তোর একটু সাহায্য চাই কিন্তু।
2: আমি? আমি তো এসবের কিচ্ছু জানি না সুভাষ কাকা।
0: হ্যাঁ, তোকে জানতে কে বলেছে? তুই শুধু ওই উদয় কুমারের বাড়িটা আমাকে খুঁজে দিবি, মানে কলকাতার রাস্তাঘাট খুব একটা ভালো জানি না তো।
2: ও, তার মানে আমাকেও তোমার সঙ্গে যেতে হবে?
0: আরে না না, উদয় কুমারের বাড়ি তোকে যেতে হবে না, তুই শুধু ওই রাস্তাটা আমাকে চিনিয়ে দিবি।
3: দেখেছো, দেখেছো তো মনতোষ, পাগলের মতো সিনেমা সিনেমা করে।
0: মনতোষ তোর কাকিমাকে একটু বলে দে তো, একটা ছবিতে হিরো হতে পারলে কত টাকা পাওয়া যায়? তখন সংসারের এই হাল থাকবে, রাতারাতি ভোল পাল্টে যাবে, বুঝেছ
2: সুভাষ কাকা? সত্যি তুমি একটা পাগল।

0: ছেলের কথা শুনলে মনতোষ, বলে ওসব শাক পাতা উঠোনে লাগিয়ে কি হবে। আরে বাবা, দু চারটে বেগুন গাছ লাউ গাছ লাগালে কিছুটা তো সুরাহা হয় নাকি?
1: না মানে ওতে আর কতটুকু সুরাহা হবে বাবা? দেখো না আকাশে জল।

0: নেই, খেতে ফসল নেই, দুটো বেগুন গাছ আর লাউ গাছ লাগিয়ে হবেটা কি?
1: গ্রিন ঠাকুর তো কিন্তু কথাটা খারাপ বলেনি সুভাষ কাকা, যা দিনকাল পড়েছে।
2: তোমাদের আর কি, চাকরি করছো, বছর বছর মাইনে বাড়ছে, আর আমার ছেলেটার মাথা খাচ্ছো।
1: এসব আপনি কি বলছেন গ্রিন ঠাকুরদা? আমি সুভাষ কাকার মাথা খাচ্ছি?
2: খাচ্ছই তো, শুধু তোমাকে বলছি না, তোমাদের সব ইয়ার বন্ধুদের বলছি, সবাই মিলে তা আমার ছেলেটাকে একেবারে বিগড়ে দিচ্ছ।
0: বাবা কি বলছো কি তুমি?
2: কি বলছি?
0: হ্যাঁ,
2: ভগবান আমার পাঁচ পাঁচটা ছেলেকে কেড়ে নিয়েছে, আমার দুঃখটা বোঝার মতন মন আছে তোর? ও ভেবেছিলাম একটা ছেলে তো আছে, ও আমার সব দুঃখ ঘুচিয়ে দেবে, তা দিচ্ছে, এই যে দিচ্ছে, বেকার বকাটে বাউন্ডুলে হয়ে আমার সব দুঃখ ঘোচাচ্ছে।
1: সত্যি তো, এটা কিন্তু তোমার খুব অন্যায় সুভাষ কাকা। কত কষ্ট করে গিরিন ঠাকুরদা তোমাকে বড় করেছে বলতো, এখন তোমাকেই তো সংসারের হাল ধরতে হবে, চাষবাসের দিকে একটু নজর দাও।
0: চাষবাস?
1: হ্যাঁ,
0: কতটুকু জমি আমাদের জানিস না, সারা বছরের খোরাক মেলে তাতে?
2: কিছুটা তো মেলে, আর তাই দিয়েই তো গেলা হচ্ছে, আর একটু বেশি খাটতে হবে তো, নইলে শুধু আড্ডা দিয়ে বেড়ালে পেট চলবে
1: না। সুভাষ কাকা না, গিরিন ঠাকুরদা কিন্তু ঠিক বলছেন, সংসারের দিকে একটু মন দাও।
2: থাক থাক, তোমাকে আর সাধু সাজবার দরকার নেই, সবাইকে আমি চিনি, আমার সামনে এই সমস্ত কথা বলছো, আর আড়ালে সব গুজির গুজির ফুচুর ফুচুর।
0: বাবা তুমি তোমার ঘরে যাও তো।
2: হ্যাঁ, তা তো যেতেই হবে, নইলে তোমাদের আড্ডার অসুবিধা হবে। যে ও ছেলে একখানা জুটেছে আমার কপালে, যত সব।
1: আচ্ছা সুভাষ কাকা, তোমার না হয় লজ্জা ঘৃণা বলে কিছু নেই, তাহলে আমাদের কথা শোনাও কেন বলো তো? গ্রিন ঠাকুর তার কথা মতো চললেই তো পারো।
0: তুই থাম তো, বাবার কথা বাদ দে, শোন যা বলছিলাম, বুঝলে? এই দেখ, এই দেখ খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছে বুঝলে, এই যে নতুন বাংলা ছবির জন্য নায়ক চাই, ছবি সহ আবেদন করুন। তা ছবি আমার তোলাই আছে বুঝলে, তুই বেশাটা গুছিয়ে দরখাস্ত লিখে
1: দে। দরখাস্ত
0: কেন?
1: সুভাষ কাকিমা রান্না করছে, নইলে তোমার দরখাস্ত 12টা বাজিয়ে দিত।
0: আরে দূর, ওরা এসবে কি বুঝবে? মনতোষ, তুই অন্তত আমাকে একটু সাহায্য কর, বিশ্বাস কর, একটা বুঝলি, স্রেফ একটা চান্স পেলে আমি একেবারে ফাটাফাটি করে দেবো, তখন বেগুন গাছও লাগাতে হবে না, আর এই ইঁদো পাড়া গায়ে পড়েও থাকতে হবে না।
1: সুভাষ কাকা, তুমি আলেয়ার পিছনে ছুটছ, সিনেমায় চান্স পাওয়া, নাম করা, এসব কি এতই সোজা? জীবনটা স্বপ্ন নয় সুভাষ কাকা, কঠিন বাস্তব। এটা যে তুমি কেন বুঝতে চাইছো না?
0: বুঝেছি বুঝেছি, আমি সব বুঝেছি, তুইও আমার ভালো চাস নাই তো, ঠিক আছে, আমার কাউকে দরকার নেই, নিজের রাস্তা আমি নিজেই দেখে নিতে পারবো।

0: ও, তোমার ভালো কেউ চায় না, তাই না? হ্যাঁ, তোমার বাবা চান না, আমি চাই না, মনতোষ চায় না।
1: চাও না তো, তোমরা চাও, আমি এই গাঁয়ে সারা জীবন পড়ে থাকি আর ওই তিন ছটাকি জমিতে চাষবাস করে নিজের ভবিষ্যৎ নষ্ট করি।
0: লক্ষ্মীটি, আমার কথা শোনো। আচ্ছা ঠিক আছে, আমার কথা তোমাকে ভাবতে হবে না, তুমি বাবার দিকটা একবার ভাবো। পাঁচ পাঁচটা ছেলেকে অকালে হারিয়েছেন, মা তো কবেই মারা গেছেন, শেষ বয়সে তাকে এত মনোকষ্ট দিলে তোমার মঙ্গল হবে? তুমি ছাড়া বাবার আর কে আছে বলো তো? তোমার ভালোর জন্যই তো বাবা এত রাগারাগি করেন, তুমি এটা বোঝো না?
1: বেশ বুঝলাম, তা কি করতে হবে আমাকে?
0: বাবা শরীর ভেঙে গেছে, সংসারের কাজকর্ম তো তোমাকেই দেখতে হবে, তুমি না পুরুষ মানুষ।
1: ঠিক আছে, তোমার কথা আমি মানছি।
0: সত্যি? তুমি সত্যি বলছো?
1: বলছি তো, এবার থেকে বেগুন গাছ লাগাবো, লাউ গাছ লাগাবো, হাঁটুর ওপর কাপড় পরে জল কাদা ঘেঁটে মাঠে মাঠে লাঙল দেবো। খুশি তো?
0: তুমি রাগ করেছো?
1: না না না না না, রাগ নয়, রাগ নয়, তোমার কথার অবাধ্য আমি আর হব না। সত্যি তো, তোমাকে বউ করে এনে আমি তোমারই বা কোন স্বাদ আহ্লাদটা মেটাতে পেরেছি বলো?
0: দূর, আমার স্বাদ আহ্লাদ কিচ্ছু নেই। তুমি বাবাকে একটু শান্তি দাও তো, বেচারা মানুষটা ভেতরে ভেতরে শোকে তাপে পুরো একেবারে খাক হয়ে গেছে।
1: কিন্তু একটা শর্ত আছে।
0: শর্ত?
1: আমাকে একবার আমার লাইনে একটু চেষ্টা করতে দাও।
0: তোমার লাইন মানে সিনেমায় নামা, তাই
1: তো? মানে মনতোষকে নিয়ে একবার কলকাতায় ঘুরে আসি। না শোনো, মানে আমার মন বলছে যে চেষ্টা করলে না আমি চান্স

0: পাবই বুঝলে, অভিনয়টা আমি ভালোই করতে পারি তো, এটা মানবে বলো? অভিনয় পারি না? আর আমার চেহারাটা কি খুব খারাপ বলো?
1: আরে তোর সেই জন্যই তো আমার ভয় করে।
0: ভয়?
1: হ্যাঁ।
0: কেন?
1: শুনেছি সিনেমায় নামলে ওই স্বভাব ঠিক থাকে না। হ্যাঁ, সুন্দরী নায়িকাদের দেখে তুমি যদি আমাকে ভুলে যাও।
0: দূর, তুমি একেবারে ছেলে মানুষ। হ্যাঁ, আরে বাবা, সিনেমায় যা দেখো, মানে দেখো তো যে নায়ক নায়িকার কত ভালোবাসা, কত ফষ্টি নষ্টি, আরে সব অভিনয়। হ্যাঁ, স্টুডিওর বাইরে কেউ কারণ নয়।
1: না গো না। হ্যাঁ না,
0: কি
1: আগুনের কাছে ঘি থাকলে গলতে বেশি সময় লাগে না।
0: দেখো এত দিনে বুঝেছি আমি সিনেমায় নামলে তোমার এত রাগের কারণটা কি। না গো, বিশ্বাস করো, মানে তোমাকে ভুলে যাবার ক্ষমতাই আমার নেই।
1: দেখা যাবে।
0: না না, এই দেখো, এই তোমার তোমার গা ছুঁয়ে বলছি, দেখো মানে তোমার চেয়ে সুন্দরী হয়তো অনেক আছে, কিন্তু বাইরের রূপটাই কি সব? হ্যাঁ, তোমার মনের ভেতর যে ভালোবাসার একটা সাগর আছে গো, হ্যাঁ, তার তলায় হাজার হাজার মুক্ত ঝিকমিক করছে। আমি কি মুক্ত ফেলে কাঁচ কুড়োতে যাব পাগল?
1: বাবা, তুমি তো এখন থেকে সিনেমার মতো কথা বলছো গো। এত সোহাগ আমার কপালে সইবে তো?
0: সইতেই হবে, আরে কোনো ভয় নেই। তোমার মতো এমন একটা মিষ্টি বউকে ছেড়ে আমি কারোর কাছে যাব না, হয়েছে তো?
2: দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে গেল, এবার কি ভেতরে যেতে পারি?
1: মনতোষ,
0: কে মনতোষ? আরে আয় না, বাইরে দাঁড়িয়ে কেন?
2: ভেতরে তো ঢুকতে যাচ্ছিলাম, কিন্তু যা সব ডায়লগ শোনা যাচ্ছিল তারপরে ঢুকি কি করে বলো?
1: দেখেছো, দেখেছো কি সাংঘাতিক ছেলে, দরজার ওধারে আড়ি পেতে কথা শুনছিল।
0: দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি মজা। আড়াল থেকে কাকা কাকিমার রসের কথা শোনা হচ্ছিল না? ডিপু ছোকরা কোথাকার কান্টা।

0: আমি জানতাম, আমি জানতাম ছেলেরা যে এমন করে আমাকে পথে বসিয়ে যাবে এ আমার জানাই ছিল।
1: আমারও তো খুব অবাক লাগছে বাবা, আমাকে তো কিচ্ছু বলে যায়নি।
0: বলবে কেন? তুমি তাকে বসে আনতে পেরেছিলে নাকি চেষ্টা করেছিলে?
1: বাবা,
0: ছেলেটা বকে যাচ্ছিল বলেই তো তোমাকে আমি ঘরে এনেছিলাম। ভেবেছিলাম তুমি তার বাউন্ডুলের স্বভাবটা পাল্টাতে পারবে।
1: আমি চেষ্টা করেছি বাবা, আমি অনেক বুঝিয়েছি।
0: ছাই বুঝিয়েছো? তোমার মনটাই কি ঘরে থাকে? যত সব বাইরের লোকের সঙ্গে গল্প গুজব ঠাট্টা ইয়ার কি আমি কিছু বুঝি না ভেবেছ?
1: আপনি কার কথা বলছেন? কার সঙ্গে আমি ঠাট্টা ইয়ার কি করি?
0: কে?
2: আমি গিরীন ঠাকুরদা। আমি মনুতোষ।
0: ওই যে এসে গেছে। যাও দরজা খুলে খাতির করে নিয়ে এসো, হাসি ঠাট্টা করো। আর কাজ কি?
1: না মানে ওকে জিজ্ঞেস করলে হতো, ও যদি কিছু জানে।
0: সব জানে, সব জানে। ইয়ের বন্ধুরাই তো ছেলেটাকে একেবারে গোল্লায় পাঠালো। অথচ দেখো আমার কাছে মুখটি খুলবে না।
2: কি ব্যাপার গিরীন ঠাকুরদা? সুভাষ কাকা নাকি 7 দিন বাড়ি ফেরেনি।
1: তুমি কি এখনই কলকাতা থেকে আসছো?
2: হ্যাঁ, এসেই তো শুনলাম। কোথায় গেল বলুন তো?
0: তুমি জানো না? তোমার সঙ্গে তো ছোঁড়ার যত পেরি।
2: না আমি তো জানি না। কলকাতা যাবে অবশ্য বলেছিল, কিন্তু সে তো আমাকে সঙ্গে নিয়ে যাবার কথা।
1: ঠিক আছে, তুমি বসো মনতোষ।
0: হ্যাঁ, আর অত আধিক্ষেতা করে বসাতে হবে না মনতোষ।
2: ওকে,
0: তুমি এখন বাড়ি যাও তো, আমাদের মনের অবস্থা ভালো নেই। ছেলেটার চিন্তায় আমার জ্বর এসে গেছে, হত ছাড় নিজেও মরবে আর আমাকেও মারবে।
2: ঠিক আছে, আমি যাচ্ছি।
0: বৌমা, দরজাটা বন্ধ করে দাও। কি হলো, শুনতে পাচ্ছ না?
1: এই তো দিচ্ছি।
2: সুভাষ কাকিমা দরজা বন্ধ করে দিল, বেচারা। ইচ্ছের বিরুদ্ধে ওকে কত কি না করতে হয়। গিরীন ঠাকুরদা আবার বকাবকি করছেন নাকি? শুনি তো।
0: বাজে বকোনা তো, তুমিই তো যতনষ্টের গোড়া, নইলে ছেলেটা এমন বিভাগী হয়ে যায়।
1: আপনার ছেলে যে নিরুদ্দেশ হয়ে যাবে সেটা কি আমি জানতাম?
0: না, তারা জানবে কেন? 5টা ছেলেকে জমের হাতে তুলে দিয়ে ভেবেছিলাম এই ছেলেটা

0: অন্তত আমার মুখে আগুন দেবে না, সবই আমার কপাল।
1: বাবা, আমি আপনার মনের অবস্থা বুঝি, কিন্তু আমি বা কি করব বলুন, সবই আমার অদৃষ্ট।
0: যাও যাও যাও, ওসব ন্যাকামি আমার সহ্য হয় না। তোমার মুখ দেখতে আমার ইচ্ছে করছে না, আমার চোখের সামনে থেকে বিদেয় হও তো, যাও, আমার আর ভালো লাগে না।
2: গিরীন ঠাকুর তাকেও দোষ তো আছে।

0: বলি, ও দিনেশ দা, তোমার লণ্ঠন যে নিবে যাচ্ছে, তেল নেই বুঝি?
1: থাকবে কোত্থেকে? হ্যাঁ, কোত্থেকে থাকবে বাবা?
2: তেলের যা দাম বেড়েছে, এবার থেকে অন্য গাড়ি থাকতে হবে।
1: কি কি রে বাবা,
2: গায়ে যেন সবকিছুতেই আগুন ধরেছে।
3: কে যায়? কে গো? আরে মনতোষ নাকি হে?
4: হ্যাঁ সুরেন কাকা, চণ্ডী মণ্ডপে বসে কি হাওয়া খাচ্ছেন নাকি?
3: আর কি খাবো বল, ওই হাওয়া খেয়েই থাকতে হবে এখন।
1: তা চললে কোথায় গো? সুভাষদের বাড়ি বুঝি?
4: হ্যাঁ দিনেশ কুড়ো, গিরিন ঠাকুর তোকে একটু দেখতে যাচ্ছে।
3: গিরিনকে? তা বেশ, পাড়া পড়শির খোঁজ খবর নেওয়া এ তো বেশ ভালো কাজ, কি বলো হে দিনেশ?
1: শেয়ার বলতে, তবে সুভাষ ছোড়াটার ওই বউটার খোঁজ নেওয়া আরো দরকার, তাই না সতীশ?
0: এই তা যা বলেছো দিনেশ দা, আহা, বেচারা বউটার জন্য মনতোষ কেন? আমারই বলে মনটা হায় হায় হায় হায় করছে।
4: আমি চললাম।
1: যাবে বইকে, যাবে বইকে। তা সুভাষটার কোনো খোঁজ খবর পাওয়া গেল?
4: না।
3: বোম্বাই না কোথায় যেন গিয়েছে শুনলাম।
4: ঠিকানা জানায়নি।
0: ছেলেটার মতিগতি বোধহয় সত্যি বিগড়ে গেছে।
1: দেখো, আবার বোম্বাই গিয়ে কোনো কুহুলকিনি মেয়ে ছেলে জারে জড়িয়ে পড়েছে, বউটাকে ভুলিয়ে গেছে হয়তো। সংসারের দিকে কোনোদিন তো মন ছিল না ওর।
0: বৌমার তেজ কিন্তু এতটুকু কমেনি বাপু, যাই বলো। হ্যাঁ,
1: যা বলেছ। এই দেখো না, সংসার চালাতে আমরাই হিমশিম খাচ্ছি, এই বউটা কি করে চালাচ্ছে বলো দেখি। কি জানি বাবা, হরি হে, তুমি সত্যি।
4: দিনেশ কুড়ো, হ্যাঁ, এসব কথা এখানে আলোচনা না করে সুভাষ কাকিমাকে গিয়ে জিজ্ঞেস করলি তো পারেন।
1: হ্যাঁ
4: হ্যাঁ।
1: ও বাবা, তোমার আবার গায়ে শাকানাগুলো বুঝি? কি হলো বলে? কি হলো? অমন হন হন করে চলে যাচ্ছে তো বলে? ও মনতোষ, আরে শোনো শোনো শোনো।

0: দাও, আর একটু তরকারি দাও, কতটুকু দিয়েছো এই দিয়ে ভাত খাওয়া যায়?
1: এই যে বাবা, এই তো দিচ্ছি।
0: দাদা, তো তো তো তো তোমার নেই বুঝি, সবটাই তো দিয়ে দিলে।
1: আপনি খান বাবা, আমার খিদেই নেই।
0: ওমা, ওটা ওটা ওটা কি দিচ্ছ, মাছের ঝোল? হ্যাঁ, মাছ পেলে কোথায় বৌমা?
1: রায়পুকুরে মাছ ধরা হচ্ছিল।
0: হ্যাঁ,
1: ওই সুবল কাকা ধরছিল।
0: হ্যাঁ,
1: আমাদের একটু পাঠিয়ে দিয়েছে।
0: বা বা বা বা বা বা, কতদিন মাছ খাইনি, রোজ রোজ শাক চচ্চড়ি খেয়ে মুখটা একেবারে বিচ্ছিরি হয়ে গেছে মা। দাও দাও দাও। এই কি, দুটো মাছই আমাকে দিয়ে দিলে, তোমার কই?
1: আমার খিদে নেই, আমি কিছু খাবো না।
0: তা বললে হয় মা, কিছু না খেলে বাঁচবে কি করে? কি হলো, তোমার একটা মাছ রাখো।
1: না বাবা, আপনি খান।
0: বৌমা, আমি সব সময় খিটমিট করি সেটা ঠিক কথা, তা বলে তোমাকে কি আমি ভালোবাসি নে মা? তুমি তো আমাকে বাঁচিয়ে রেখেছ, হতভাগা ছেলেটা তো আমার কোনো দুঃখই বুঝল না। নাও নাও মা, এই মাছটা তুমি খাবে, তুলে নাও।
1: বাবা, মাছ খেতে আমার আর ভালো লাগে না।
0: আহ, আচ্ছা কেন ভালো লাগে না মা, কেন ভালো লাগে না? ও ও, বুঝেছি, না খেয়ে খেয়ে তোমার অরুচি ধরে গেছে। নাও না মা, নাও নাও নাও, খাও খাও খাও। আহ, খাও বলছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, এসো এসো দেখি। হা করো হা করো হা করো, খাবে না, খাও, আমার অবাধ্য হও না, খাও খাও বলছি। দেখো মা দেখো মা, তোমাতে খাওয়াতে গিয়ে আমার এই সুভাষের ছেলেবেলার কথাটা মনে পড়ে গেল, তাকেও ঠিক এমনি জোর করে আমি খাওয়াতুম। নাও।

0: সুভাষ কাকিমা,
1: কি কি ব্যাপার? কলকাতা থেকে আসা হচ্ছে বুঝি?
0: হ্যাঁ, কি এখন পুকুরে বাসন মাজছেন? খাওয়া দাওয়া হয়ে গেল?
1: আর খাওয়া, খেতে হয় তাই দুটি মুখে দেওয়া। কি করে যে চালাচ্ছি তা আমি জানি, যা দু একটা চুরি ছিল সেগুলো বিক্রি করে চলছে, কতদিন চলবে কে জানে।
0: বুঝি সুভাষ কাকিমা, আপনার দুঃখ আমি বুঝি। সুভাষ কাকা যে পাগলের মতো বম্বে চলে যাবে এটা কখনো ভাবতে পারিনি। আচ্ছা, এখনো টাকা পয়সা পাঠায়?
1: না, ছমাস ধরে টাকা পাঠাচ্ছে না, চিঠিও দেয়নি।
0: সুখি সুখি আপনিও তো কাঠ হয়ে গেছেন।
1: ভয় নেই মনতোষ, আমি মরবো না, আমার তো মরা চলবে না। এখন তোমার ঠাকুরদাকে বাঁচিয়ে রাখতে আমাকেও যে বাঁচতে হবে, নইলে কে দেখবে বলো ওই বুড়ো মানুষটাকে।
0: সুভাষ কাকার শরীর গতি কেমন আছে কে জানে, চিঠিপত্র তো দেয়নি বলছেন।
1: থাক, ও নিয়ে আমি আর ভাবছি না, বাবা যতদিন বেঁচে থাকবেন ততদিন আমাকেও বাঁচতে হবে, তারপর কি হবে আমি জানি না।
0: সুভাষ কাকিমা,
1: এই এই দেখো, তোমাকে দাঁড় করিয়ে রেখে আমি একাই বকে চলেছি, চলো ঘরে চলো।
0: আপনি যান, আমি এই ব্যাগ ট্যাগগুলো একটু বাড়িতে রেখে আসছি, কেমন?
1: এসো কিন্তু।
0: আসবো।

0: বাবা
1: মরে গেলাম মা,
0: জ্বরটা কি বেড়েছে?
1: না না না, আমি খুব ভালো আছি। কথা শুনলে গা বিটি জ্বলে যায়।
0: আপনার দুধ সাবুনি এসেছি, এটা খেয়ে নিন তো।
1: হ্যাঁ, আমি কিচ্ছু খাবো না, নিয়ে যাও দুধ সাবু। আমার মাথা গরম করো না বৌমা, তুমি তুমি ভালো করে গেলো, আমার খিদে তেষ্টা সব চলে গেছে।
0: আমারও খিদে নেই বাবা, কাল থেকে কিচ্ছু মুখে তুলতে আমারও ইচ্ছে নেই। কে কে ও মনু তো? আচ্ছা তুমি পাশের ঘরে বসো, আমি আসছি।
2: আচ্ছা ঠিক আছে।
1: যাও যাও, আমার চোখের সামনে থেকে যাও তো, আমার অসহ্য লাগছে। ও কি কষ্ট বাবা, বাবা
0: কোথায় কোথায় কষ্ট হচ্ছে বাবা? মাথা যন্ত্রণা হচ্ছে বোধহয়, মাথাটা একটু টিপে দেবো।
1: না না না না, কিছু করতে হবে না, আমার কেউ নেই, কেউ নেই আমার।
0: বাবা
1: বাবা, কেন বিরক্ত করছো? আমাকে চুপ করে একটু চোখের জলও ফেলতে দেবে না? অত বাঘা ছেলেটার জন্যে হা পিত্তেষ করে বসে আছি, নইলে নইলে কে থাকতো এই পোড়া সংসারে?
0: বাবা বাবা, আমার মাথা খান, এই দুধ সাবুটুকু খেয়ে নিন, নিন নিন,
1: বড্ড জ্বালায় তো দেখতে পাচ্ছি।
0: নিন,
1: আচ্ছা দাও দাও বাটিটা দাও,
0: এই যে নিন খেয়ে নিন।
1: হ্যাঁ
0: নিন, খেয়ে
1: দুধ সাবু খেয়ে নিতে হবে, সোহাগে একেবারে উতলে উঠছে।
0: বাবা বাটিটা আমার কপালে ছুঁড়ে মারলেন।
1: বেশ করেছি বেশ করেছি, মেরে ফেলেনি, এটাই তোর বাপের ভাগ্যি। হ্যাঁ একটু রক্ত পড়েছে তো, একেবারে কেঁদে ফাঁসিয়ে দিল, ন্যাকা কুতাকার। বলি বলি আমার দুঃখটা বুঝতে পারিস অত চাড়ি? ও এই বুকটা, এই বুকটা যে রাবণ রাজার চিতে জ্বলছে আমার, তার খবর তুই রাখিস? বল না বল না, রাখিস রাখিস তার খবর?

0: তাকিয়ে কি ভাবছো তোষ?
1: ভাবছি সুভাষ কাকিমার কথা।
0: কত লাঞ্ছনা সহ্য করেছে বৌমা।
2: আহ, এমন সতীলক্ষ্মী ভূভারতে লাখে একটা মেলে। গিরিন্দা যতদিন বেঁচে ছিল ততদিন খালি কষ্টই দিয়েছে বৌমাকে।
3: ঠিক বলেছ সতীশ, কিন্তু দেখো বৌমা কিন্তু বিরক্ত হয়নি কোনোদিন।
1: ওই ভরসাতেই তো সুভাষ কাকা নিশ্চিন্তে আছে। জানে সুভাষ কাকিমা যে করেই হোক বুড়ো মানুষটাকে যত্নেই রাখবে।
0: ওহে সুরেন, শোনো, আর তো এই বাসি মরা নিয়ে বসে থাকা যায় না। এবার তো একে নিয়ে যাবার ব্যবস্থা করতে হয়।
3: তা তো ঠিকই, কিন্তু দীনেশ ভাইয়া, গিরিন্দার মুখে আগুন দেবে কে গো?
0: আগুন?
3: হ্যাঁ, ছেলে তো কলা দেখিয়ে কেটে পড়েছে।
2: আরে দূর দূর দূর দূর, ওর নাম করো না, নাম করো না, বেঈমান ছেলে।
0: তবে ও একটা উপকার করেছে, বুঝেছো সতীশ? ওই ছোড়া গায়ে থাকলে অন্য ছেলেগুলোরও মাথা খেত। ও দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো।
3: ছি ছি ছি ছি ছি, অমন ছেলের মুখে আগুন!
4: দোহাই দোহাই আপনাদের, ওকে আপনারা আর গালমন্দ করবেন না।
1: সুভাষ কাকিমা,
4: দাঁড়াও মনতোষ, আপনারাও কেউ যাবেন না, আমি পাশের ঘর থেকে এখনই আসছি।
0: শ্বশুরটা ছিল, বুড়ো হোক যাই হোক, খিটমিটে হোক, তবু ছিল, একটা আগল ছিল তো। এখন বউটা একলা ঘরে থাকবে কি করে বলো দেখি।
3: হ্যাঁ, সেইটাই তো চিন্তা করছিলাম গো দীনেশ ভাইয়া।
2: আরে ঠিকই তো, ঠিকই তো, এমন কাঁচা বয়সে একা থাকবে কি করে বলো তো? গায়ে তো আর কুলোকের অভাব নেই।
0: তা তো ঠিকই, ভাবছি এ নিয়ে পঞ্চায়েতের একটা মিটিং ডাকতে হবে, খুবই চিন্তার কথা। ওই তো, ওই তো বৌমা এসে গেছে।
1: ওটা কি নিয়ে এলেন সুভাষ কাকিমা?
4: চিঠি।
1: সুভাষ কাকার? কবে এসেছে, ঠিকানা দিয়েছে কিছু?
4: না, ওর এক বন্ধু বোম্বে থেকে লিখেছেন। চিঠিটা আমি 7 মাস গোপন করে রেখেছি, আজ আর তার দরকার নেই, পড়ে দেখো।
1: গোপন করেছিলেন? তার মানে আপনি কিরণ ঠাকুর তাকেও জানাননি?
4: না।
1: কেন?
4: পড়েই দেখো না, তাহলেই বুঝতে পারবে।
0: আরে ও ছেলে মানুষ, ও কি বলবে, ও কি বুঝবে? দেখি দেখি, এই আমাকে দাও মনতোষ, দাও আমাকে দাও। একি, আরে একি কাণ্ড!
3: কি কাণ্ড? আর চুপ করে গেলে কেন দীনেশ ভাইয়া?
0: আরে বাবা, আরে আমার বুকের ভেতরটা যেন কেমন করছে। এই তুমি নাও শুনেন, তুমি পড়ো।
3: কি সাংঘাতিক!
2: আরে বাবা, ব্যাপারটা কি তাই বলো না, তোমাদের সবার যে বাক্য বন্ধ হয়ে গেছে।
0: হবে না। আরে বাবা, বাক্যই বন্ধ আবারই তো কথা।
1: কি ব্যাপার বলবেন তো, কি লেখা আছে ওই চিঠিতে দেখি আমাকে দিন।
2: হ্যাঁ হ্যাঁ, সেই ভালো সেই ভালো। মনতোষ, তুমি চিঠিটা পড়ে শোনাও তো
1: দেখি।
0: পড়ো পড়ো পড়ো মনতোষ, দেরি করো না।
1: চরিতাশু, আপনার সঙ্গে আমার সাক্ষাৎ পরিচয় নেই, আমি সুভাষের বন্ধু। বোম্বেতে আমরা একই বাড়িতে ভাড়া থাকতাম, কিন্তু বর্তমানে আপনাকে একটি দুঃসংবাদ দিচ্ছি। গতকাল এক শোচনীয় পথ দুর্ঘটনায় আপনার স্বামী সুভাষ।
0: কি আমি আমি কি পড়লাম সুভাষ কাকিমা?
4: 7 মাস আগে তোমার কাকা বোম্বেতে মারা গেছে।
0: সুভাষ কাকিমা, আর এই খবরটা তুমি একদিন চেপে রেখেছিলে।
4: অপরাধ করেছি দীনেশ কাকা, আমি মহাপাপ করেছি, বলুন কি করলে আমার প্রায়শ্চিত্ত হবে?
3: ছি ছি ছি ছি ছি ছি, এ চিঠি দেখাতে তোমার লজ্জা হলো না? বলি সবই তো খেয়েছো এই 7 মাসে, মাছ খেয়েছো, পেঁয়াজ খেয়েছো, রসুন খেয়েছো, সবই সবই।
4: হ্যাঁ শুনেন কাকা, আমি খেতে চাইনি, বাবা আমাকে একদিন জোর করে খাইয়েও দিয়েছিলেন।
0: সে আর জানবে কি করে বলো, যত সব কেলেঙ্কারি কাণ্ড। বলি শাখা সিঁদুর তো দিব্যি পড়ে আছো। হ্যাঁ দিব্যি পড়ে আছো বাবা। আমার গা গিনগিন করছে,
1: কিন্তু সুভাষ কাকিমা, খবরটা আপনি জানাননি কেন? গিরিন ঠাকুর তার জন্য?
4: হ্যাঁ, বিশ্বাস করো মনতোষ, শ্বশুর মশাই তো 5-5 বার পুত্র শোক পেয়েছেন, তাই আরো একটা ছেলের মৃত্যু সংবাদ সহ্য করতে পারবেন না ভেবেই
2: ছি ছি ছি ছি ছি কি ঘেন্নার কথা, কি ঘেন্নার কথা! ছি, হ্যাঁ গা বৌমা, তুমি আজকাল এমন নষ্ট হয়ে গেছো।
0: কি জানি বাবা, আমার এই 60 বছর বয়সে এমন ঘটনা তো কখনো শুনিনি। অজান্তে হয় সে আলাদা কথা, কথায় বলে যে অজান্তে সাপের বিষও দোষ লাগে না, কিন্তু সব জেনে শুনে এমন অনাচার, ধর্ম সইবে?
3: হ্যাঁ গা বৌমা, এ চিঠি চেপে রাখার বুদ্ধি তোমাকে কে দিয়েছিল গা?
4: বুদ্ধি আর কে দেবে সুরেন কাকা, বোধহয় আমার দুর্মতি হয়েছিল, নইলে শ্বশুরকে বাঁচাতে স্বামী মারা যাবার খবর গোপন করব কেন?
0: খুব তো বড় বড় কথা বলছো। বলি, এই যে 7 মাস ধরে তুমি জেনে শুনে তোমার শ্বশুরের ভিটেতে বসে বিধবা হয়ে সদাবার আচরণ করলে, তাতে কি তার ভালো করলে? এতে কি তার আত্মার সদগতি হলো?
4: আমি শাস্ত্র জানি না দীনেশ কাকা, শুধু একটা বুড়ো মানুষকে চরম কষ্টের হাত থেকে বাঁচাতেই এ কাজ করেছি, সেজন্যই তো আপনাদের বিধান চাইছি। বলুন, কি করলে আমার প্রায়শ্চিত্ত হবে?
3: কিন্তু এই কমাসে তোমাকে তো একটুও ভেঙে পড়তে দেখা যায়নি, ভালো অভিনয় করতে শিখেছো।
4: হ্যাঁ সুরেন কাকা, আমাকে অভিনয় করতে হয়েছে, শুধু বাইরের লোকের সঙ্গে নয়, আমার নিজের সঙ্গেও। আমি মাছ খেয়েছি, সিঁদুর পড়েছি, সবই ওই পুরো মানুষটার জন্যে, কিন্তু কি কষ্ট বুকে চেপেছিলাম তা তো আমি জানি।
0: থামো থামো, আর বড় বড় কথা বলতে হবে না, নষ্ট মেয়ে ছিল কোথাকার।
1: আপনারা জানতো? সুভাষ কাকিমা, আপনি ভেতরে যান।
3: ঘর খুলি, ঘর খুলি।
0: তাই তো বলি, মেয়েটা সংসার চালাচ্ছে কি করে, তলায় তলায় চরিত্র খুইয়ে বসে।
4: না আপনারা বিশ্বাস করুন, আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না, শুধু শ্বশুর মশাইকে।
1: সুভাষ কাকিমা, বলছি আপনি ভেতরে যান, যান যান, এখান থেকে যান, যান আপনি ভেতরে যান।

0: আজ কার মুখ দেখে উঠেছিলাম কে জানে, সারা দিনটা যেন ঝড়ের মাথায় কেটে গেল। কাল সকালেই কলকাতা ফিরে যেতে হবে, অথচ সুভাষ কাকিমার সঙ্গে একবার দেখা করা খুব দরকার। অন্ধকারে একা ঘরে হতভাগিনী কি করছে কে জানে, হয়তো হয়তো চাঁদের আবছা আলোয় বাড়িটাকে যেন একটা পুরো বাড়ি মনে হচ্ছে। সুভাষ কাকিমা কি করছে এখন, ঘুমোচ্ছে? বাড়িতে পাঁচিলও নেই, এই অবস্থায় সুভাষ কাকিমা না, একা এত রাত্রে ডাকা ঠিক হবে না, আমি বরং ফিরে যাই।
1: মনু তোষ,
0: সুভাষ কাকিমা
1: শোনো,
0: আপনি জেগেছিলেন?
1: পোড়া চোখে কি ঘুম আসে মনু তোষ, তা ফিরে যাচ্ছিলে কেন?
0: না, ভাবলাম আপনার একটা খবর নিয়ে যাই।
1: এসেছো তো ভালোই করেছো ভাই, না বাবা বাছা মুখে আসে না তো তাই ভাই বলে ফেললাম, কিছু মনে করো না।
0: না না, তাতে কি,
1: ঘরে আসবে না?
0: না সুভাষ কাকিমা, এত রাত্রে আমি বরং এখন বাড়ি যাই, পরে আস।
1: আমারই তো মাথা ঠিক নেই, তোমাকে ঘরে নিয়ে যাওয়া এখন যে উচিত নয় এ কথাটা মাথাতেই আসেনি। আচ্ছা তুমি কাল কলকাতা যাচ্ছ তো?
0: হ্যাঁ, আসলে যাবার কথা তো আজকেই ছিল, গিরীন ঠাকুর তো মারা গেলেন তাই।
1: মনতোষ, তুমি তো আমাদের আপনজন কেউ নও, নেহাতি পাড়ার সম্পর্ক, তবু জানি তুমি আমাদের ভালোবাসো, তোমাকে একটা কাজের ভার দেব ভাই।
0: হ্যাঁ বলুন না।
1: না তোমার কাকার তো শেষ কাজ কিছুই হয়নি, এতদিন পরে ওসব কিছু হয় কি না কিংবা কি হয় আমি তো কিছুই জানি না, তোমাদের কলকাতার কালীঘাটের কোনো পণ্ডিতকে একটু জিজ্ঞেস করতে পারবে ভাই?
0: আচ্ছা আমি জিজ্ঞেস করব।
1: আর ওই সঙ্গে আমার প্রায়শ্চিত্তের একটা বিধান।
0: প্রায়শ্চিত্ত? আপনার উপর প্রায়শ্চিত্ত কিসের, কি অপরাধ করেছেন আপনি?

0: বলো কি মনতোষ, বিধবা হয়েও এতদিন সধবার মতো থেকেছি, এটা যে কত বড় পাপ, কি দারুণ অনাচার!
1: অনাচার? আপনি নিজে এটাকে অনাচার ভাবেন?
0: কি জানি ভাই, একটা বুড়ো মানুষকে শেষ বয়সে পুত্র শোকের হাত থেকে বাঁচাবার পুণ্যটুকু কুড়োতে চেয়েছিলাম, কিন্তু তাতে তো আমার পাপের প্রায়শ্চিত্ত হয় না।
1: আর গ্রাম শুধু লোক আজ আপনাকে চিচি করছে, এত লাঞ্ছনাতেও কি আপনার প্রায়শ্চিত্ত হয়নি?
0: লাঞ্ছনা পেতে হবে এটা তো আমার জানাই ছিল মনতোষ।
1: তাহলে খবরটা প্রকাশ না করলেই তো পারতেন।
0: তুমি একেবারে ছেলে মানুষ, যতদিন দরকার ছিল পাপ করেছি, তাই বলে আমি সারা জীবন পাপ করব?
1: হ্যাঁ, কিন্তু খবরটা আপনি পরে প্রকাশ করলেও পারতেন, চিঠিটা পরে পেয়েছেন বলা চলতো না?
0: একটা মিথ্যে ঢাকতে গিয়ে হাজার মিথ্যের আশ্রয় নিতে হয়, তাই না? পাপের বোঝা আর নাই বা বাড়ারাম।
1: আচ্ছা, গিরীন ঠাকুর তো আপনার সঙ্গে যা ব্যবহার করতেন সে তো আমি নিজে চোখে দেখেছি, অথচ তার জন্যে
0: ওটা কি একটা কথা হলো মনতোষ? উনি মুখে যাই বলুন, মনে মনে আমাকে ভালোও তো বাসতেন, তাছাড়া বুড়ো হয়েছিলেন, অল্পের এগে যেতেন, তা বলে আমার কি রাগ করা সাজে?
1: কি সাজে? আপনার কি সাজে বলুন, বলুন আপনার কি সাজে? বিনা দোষে সমাজের দেওয়া চুনকালে মুখে মেখে বসে থাকা এই সাজে আপনার বলুন?
0: মনতোষ, পাপ পুণ্য আচার অনাচার সব তো মানুষেরই তৈরি, আমি ভগবানের বিচারের জন্য নিজেকে সঁপে দিলেও মানুষের তৈরি নিয়মকে অস্বীকার করি কি করে? আমি আমি তো আমি তো সব হারিয়ে বসে আছি ভাই, এবার তো এই আচার আচরণ নিয়েই আমাকে থাকতে হবে। মনতোষ, এটুকু আঁকড়ে ধরে আমাকে বাকি জীবনটা কাটাতে দাও, এটুকু আমাকে হারাতে বলো না মনতোষ, এটুকু আমাকে হারাতে বলো না।

সকালে ট্রেনে আবার কলকাতা ফিরে চলেছি। কলকাতার কোলাহলে নিজেকে ভাসিয়ে দিতে হবে, কিন্তু কিন্তু সুভাষ কাকিমার কান্না ভেজা চোখ দুটো কিছুতেই ভুলতে পারছি না। সুভাষ কাকিমা যা করেছেন তাকে সত্যি অন্যায়, তাকে সত্যি অনাচার। সমাজ সংস্কার, কতগুলো নিষেধের বেড়া জাল, এই সবই কি বড়? সুভাষ কাকিমার নিঃস্বার্থ আত্মদহন, মানবিকতা, মূল্যবোধ, এসব কি নিতান্তই মূল্যহীন?

0: অনাচার নাটকটি এখানেই শেষ হল। কাহিনী আশাপূর্ণা দেবী, বেতার নাট্যরূপ নিমাই বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন গিরিন অজিত বন্দ্যোপাধ্যায়, মনতোষ বরুণ দাস, দীনেশ নির্মল গুহ, সতীশ অরূপ ঘোষ, সুরেন মনু মুখোপাধ্যায়, সুভাষ দেবরাজ রায় এবং সুভাষ কাকিমা সীমা মুখোপাধ্যায়। সম্পাদনা শুভ্রপ্রকাশ দে। নাটকটি প্রযোজনা করেছেন অজিত গঙ্গোপাধ্যায়।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: এখন শুনবেন আধুনিক গান, শিল্পী রাঘব বন্দ্যোপাধ্যায়, মাফ করবেন রাঘব চট্টোপাধ্যায়।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি রঞ্জনা চৌধুরী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলকাতার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরে ভারতীয় নৌসেনার সদস্যের নির্মিত তিনটি যুদ্ধজাহাজ আইএনএস দোনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রয় দেশের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। আজ বিশ্ব হাইড্রোগ্রাফিক দিবসে ভারতের সর্বাধুনিক জাহাজ আইএনএস সংশোধক নৌবাহিনীতে যুক্ত হওয়াকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী আজ কলকাতার রেড রোড থেকে দেশবাসীকে যোগ দিবস উদযাপনে নেতৃত্ব দেন। হাজার হাজার মানুষ তাঁর সঙ্গে সকালের এই যোগাভ্যাসে সামিল হন। ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার 100টি বাছাই করা ঐতিহাসিক সৌধ ও প্রাসাদে আজ মর্যাদার সঙ্গে আয়োজন করে আন্তর্জাতিক যোগ দিবস। পিচ পেস ও প্রশান্তি এই ভাবনায় ইডেন গার্ডেন্সে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল সিএবির উদ্যোগে পালিত হয় আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠান। পুরো ভাগে ছিলেন সিএবি সভাপতি সৌরভ গাঙ্গুলি। তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন উত্তর দিনাজপুর জেলার ইটাহারের তৃণমূল বিধায়ক মোশারফ হোসেন। ইটাহারে নিজের বাড়িতে আজ সাংবাদিক সম্মেলন করে তিনি তাঁর সিদ্ধান্তের কথা জানান। তার পরবর্তী পদক্ষেপ নিয়ে কিছু জানাননি মোশারফ হোসেন। তিনি বলেন, দলের বিভিন্ন নেতার সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে, আলোচনা হয়েছে শীর্ষ নেতৃত্বের সঙ্গেও। উত্তরবঙ্গে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থেকে দৌমোহানি আসার পথে উল্লাডাবড়ি এলাকায় এক বাস দুর্ঘটনায় মৃত 4 যাত্রী, আহত 25 জন। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের বাসটি আজ সকালে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে লরির পিছনে ধাক্কা মারে। ঘটনাস্থলে পুলিশ যায়, শুরু হয় উদ্ধার কাজ। আহতদের দ্রুত উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই মৃত্যু হয় 4 জনের। সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আজও রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। এই মুহূর্তের খবর শেষ হলো।
1: লিসানা, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোনো সুপার ফাস্ট অপশন আছে নাকি?
2: আরে ভাই, একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
1: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
2: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
3: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
4: 107 FM Rainbow Presents परियोजना प्रस्तुति सरकारी उद्यम तरक्की समाज की परियोजना प्रस्तुति।
5: नमस्कार दोस्तों, मैं हूं आपकी अपनी आरजे सुलक्षणा पर्वत, जो प्यार और अपनेपन के साथ लेकर आई हूं कार्यक्रम परियोजना प्रस्तुति। आज नेशनल बैम्बू मिशन से जुड़ी रोचक बातें आपसे शेयर करूंगी। राष्ट्रीय बांस मिशन भारत सरकार द्वारा 2006 में शुरू की गई एक योजना है। बाद में इसे पुनर्गठित किया गया और 2018 में केंद्र प्रायोजित योजना के रूप में पुनः लॉन्च किया गया, जिसका उद्देश्य बांस क्षेत्र का समग्र विकास करना है। ये योजना किसानों की आय बढ़ाने, जलवायु परिवर्तन के प्रति लचीलापन लाने और उद्योगों के लिए गुणवत्तापूर्ण कच्चे माल की उपलब्धता बढ़ाने पर केंद्रित है। राष्ट्रीय बांस मिशन का जो मुख्य उद्देश्य है वो ये है कि गैर वन भूमि और निजी भूमि पर बांस रोपण के क्षेत्र को बढ़ाना। और योजना के लाभ की बात कहूं तो किसानों की आय में वृद्धि, छोटे और मध्यम वर्ग के किसानों और महिलाओं के लिए आजीविका के अवसरों में वृद्धि, उद्योगों को गुणवत्तापूर्ण कच्चा माल उपलब्ध कराना। योजना के लिए किसी विशेष योग्यता की आवश्यकता नहीं है, केवल भूमि का मालिक होना और उससे संबंधित दस्तावेज होना आवश्यक है। आवेदन प्रक्रिया जो है, प्रोसेस जो है, वो भी बहुत आसान है। संबंधित SPM पोर्टल के माध्यम से ऑनलाइन आवेदन किया जा सकता है। आवेदन के लिए आधार संख्या, भूमि दस्तावेज, जाति प्रमाण पत्र, केवल SC ST OBC, फोन विवरण, बैंक विवरण, फोटो और DPR की आवश्यकता होती है। फिर किसी रोज किसी और एक योजना के साथ जरूर आपसे ढेर सारी बातें साझा करूंगी, लेकिन अभी रुख करूंगी अगले कार्यक्रम की ओर, यानी कि 3 का तड़का।
4: 107 FM रेनबो प्रेजेंट्स परियोजना प्रस्तुति सरकारी उद्यम तरक्की समाज की परियोजना प्रस्तुति गाने जो लगाए एंटरटेनमेंट का तड़का, आप सुन रहे हैं टीम का तड़का 107 FM रेनबो पर टीम का तड़का 107 FM रेनबो पर
5: नमस्कार दोस्तों, जैसा कि आप जानते हैं कि 3 बजे से लेकर 4 बजे तक आपके लिए रहता है अजी वही कार्यक्रम जिसका नाम है 3 का तड़का। और जाहिर सी बात है, ये जो तड़का शब्द है ना, हैशटैग दिल धड़का, यानी कि ये तड़का पड़ने से दिल धड़कता ही है। तो इसीलिए मैं कहती हूं अपने अंदाज में 3 का तड़का हैशटैग दिल धड़का ट्रिपल म्यूजिकल एनर्जी बूस्टर प्रोग्राम, और तड़का भी होता है एंटरटेनमेंट का। तो चलिए पहला गाना आप सभी के लिए

0: सुबह की गलती तू तो। आकाशवाणी कोलकाता FM रेनबो प्रचार तरंगे এই মুহূর্তের খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রধানমন্ত্রী বলেছেন, যোগ অনুশীলন পরিণত বয়সেও মানুষকে সক্ষম ও সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আজ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে মূল অনুষ্ঠানে যোগ অনুশীলনে নেতৃত্ব দেন। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ মেঘালয়ের আপার শিলংয়ে অবস্থিত ইস্টার্ন এয়ার কমান্ড সদর দপ্তরে আয়োজিত আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনে অংশ নেন। স্নাতক স্তরে মেডিকেল ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট UG 2026 আজ ফের গ্রহণ করা হচ্ছে। দুপুর দুধ থেকে শুরু হয়েছে পরীক্ষা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ছাত্রছাত্রীদের চিন্তা মুক্ত হয়ে পরীক্ষা দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার জন্য সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন উত্তর দিনাজপুর ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন। জয়হাটের চেকপোস্ট এলাকায় আজ সকালে নিজের বাসভবনে সাংবাদিক বৈঠক করে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। ইতিমধ্যেই কালীঘাটে তার ইস্তফার সিদ্ধান্তের কথা জানিয়েছেন মোশাররফ। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট 1 নম্বর ব্লকের গোটরা পঞ্চায়েতের সদস্য মৃত্যুঞ্জয় কর্মকারের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হন গ্রামবাসীরা। তার বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ রয়েছে। তিনি প্রাইমারি স্কুল ICDS সহ একাধিক ক্ষেত্রে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে জানায় গ্রামবাসীরা। এরপর সেই টাকা ফেরত চাইতে গিয়েও লাভ হয়নি। পূর্ব বর্ধমানের রায়নার 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বামদেব মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে তোলাবাজি, বালি সিন্ডিকেট চালানো, ভয় দেখানো হুমকির অভিযোগ রয়েছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ময়নাকুড়ি থেকে দোমোহনী আসার পথে উল্লাডাবাড়ি এলাকায় এক বাস দুর্ঘটনায় মৃত 4 যাত্রী, আহতের সংখ্যা 29। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের বাসটি আজ সকালে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে লরির পেছনে ধাক্কা মারলে এই দুর্ঘটনা ঘটে। সকাল থেকেই কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। ঝড় বৃষ্টির জেরে চাঁদনী চকের কাছে চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের ওপর একটি বড় গাছ পড়ে যান চলাচল ব্যাহত হয়। কয়েক ঘন্টার মধ্যেই যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেয় প্রশাসন। এই মুহূর্তের খবর এই পর্যন্ত।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো।
2: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
3: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
2: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
3: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি OTP ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
4: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
5: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।

0: কাঁধে চড়ে ঘোরাতে ঘোরাতে যে প্রথম হাঁটি হাঁটি পা পায় ছন্দ এনে দেয়, জীবনে সারে গামা পাধা নিশাতে সমস্ত বেসুর আর বেতালগুলোকে এক ঝটকায় সরিয়ে দিয়ে যে সঠিক তালটা এনে দেয়, আর এই জীবনের যোগ বিয়োগে যার সঙ্গে যোগাযোগটা প্রাণায়ামের মতন গভীর হলেও আরও অনেক বেশি প্রাণের আরামের, সেই মানুষটা বোধহয় জানে যে আমাদের জীবনে কোন সুরটাকে যোগ করলে সঠিক সিদ্ধান্তটা নেওয়া যাবে। তাই জন্যই আজকের দিনটায় আত্রেয় আর রিয়ার কপালে যোগ দিবস পড়েছে, ফাদার্স ডে পড়েছে এবং ওয়ার্ল্ড মিউজিক ডেও বটে। জীবনের সব সুরগুলো বোধহয় এভাবেই কোথাও না কোথাও গিয়ে একটার সঙ্গে আরেকটা মিলে যায়, তাই না?
1: রবীন্দ্রনাথ কবেই বলে গেছেন, বিশ্ব সাথে যোগে যেথায় বিহারও। এই কথার সুর ধরেই আমরা বলতে পারি এই যে যোগা ডে, তারপরে ফাদার্স ডে এবং মিউজিক ডে, এইটা এই তিনটে জিনিস কোথাও যেন এক সূত্রে বাঁধা, কোথাও যেন আমাদের একটা নিয়মানুবর্তিতার মধ্যে ফেলে দেয়, কোথাও যেন আমাদের জীবন থেকে তাল কাটতে দেয় না। তাই তো রিয়া আর আত্রেয় আজকে এই তিনটে দিন এবং তার সঙ্গে ন্যাশনাল সেলফি ডেও বটে।
0: ওরে বাবা!
1: এবং আরও একটা, আজকে 21শে জুন, সবচেয়ে বড় দিন,
0: সলস্টাইস।
1: একদম, এই যে এতগুলো দিন নিয়ে আমরা 21শে জুন

0: সেলিব্রেট করছি, আমাদের সঙ্গে তো থাকতে হবে, রিয়া আর আত্রেয়র সঙ্গে থাকতে হবে। এবং তার জন্য এই যে আমাদের সঙ্গে যাতে আপনি জুড়ে থাকতে পারেন, তার জন্য একটা মেসেজ, সেটা আপনি আমাদের করতেই পারেন। এবং সেটা কি নিয়ে আজকে করবেন আপনি আমাদের?
1: যেহেতু আজকে ওয়ার্ল্ড মিউজিক ডে, তাই রিয়া আর আত্রেয় তোমার থেকে জানতে চায় যে জীবনে গান ছাড়া তো ফানটা থাকে না, তোমার জীবনে এমন কোন গানটা আছে যে গানটাকে তুমি একদম মনের 100% দিয়ে দিয়েছো, মানে সারা জীবন সে গান তুমি শুনে যেতে পারো, এবং শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক না কেন সেই গানটা ছাড়া তোমার কিছুতেই চলে না, মানে সেই গানটাকে তুমি তোমার লাইফের হিরো বলতেই পারো। কিন্তু আজকে তো বাবার দিন, বাবাকে সবসময় হয়তো বলা হয়ে ওঠে না তুমি আমার হিরো, কিন্তু আজকের দিনে একটু মিউজিক্যালি বলাই যায়, ওয়ার্ল্ড মিউজিক ডে বলে কথা।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: উইকেন্ড ক্যাফেতে রবিবার বিকেলে রিয়া আর

0: রাত্রেও রয়েছি এবং জিজ্ঞেস করেছিলাম যে এই যে আজকে ওয়ার্ল্ড মিউজিক ডে, সেখানে কোন গানটা আপনার প্রাণের কাছাকাছি? গান ছাড়া যেহেতু ফান হয় না, তাই কোন গানটাকে ছাড়া আপনারও জীবন চলে না, সেই গানের নামটাই আমাদের জানান, সেই গান সম্পর্কে দু কথা আমাদের জানান। 9903 65 9992 এই হোয়াটসঅ্যাপ নাম্বার ওয়েট করছে আপনার জন্য, আর আমরাও ওয়েট করে আছি।
1: আর যেহেতু আজকে সেলফি ডে, মানে আজকে এত কিছু, আজকে ফাদার্স ডে, আজকে ইন্টারন্যাশনাল ইয়োগা ডে, আজকে ইন্টারন্যাশনাল মিউজিক ডে, তার সঙ্গে আবার সেলফি ডে, মানে চারিদিক থেকে একটা সেলিব্রেটরি ব্যাপার আর কি। আবার আজকে ওই T20 ফাইনালও রয়েছে, কলকাতাও একেবারে সাজো সাজো, সকাল থেকে যোগাসন হয়েছে, তারপরে আবার রাত্রিবেলায় T20 ফাইনাল রয়েছে, মানে আজকে যে তুমি কি করবে এরকম ব্যস্ত রবিবার, জামাই ষষ্ঠীর পরে একদম রেস্ট হলো না। তো আপাতত সেলফি ডে তে সেলফি না নিলে তো চলছে না, না কারণ তুমি তো অলরেডি মেসেজ করতে শুরু করে দিয়েছো 9903 65 9992 তে, যে কোন গান ছাড়া তোমার চলেই না, তোমার প্রিয় বন্ধু কোন গান সেই গানটা একটু জানিয়ে দাও তো রিয়া রাত্রিকে ওয়ার্ল্ড মিউজিক ডেতে, দেখি না সেই গানটা যদি তোমাকে শোনাতে পারি তাহলে মন্দ হয় না। একটা সেলফি নিতে নিতে বাকিটা ভাবি।

0: Rainbow Mic Testing. Mic Testing. Mic Testing. Rainbow Mic Testing. স্থিরভাবে সুখে অবস্থান করাকে যোগাসন বলা হয়। শরীর এবং মন দুয়ের ওপরেই কিন্তু যোগের প্রভাব অপরিসীম। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে, সর্বোপরি নিরোগ শরীর বজায় রাখতে নিয়মিত যোগাসন করা প্রয়োজন। কলকাতার রেড রোডে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসে রবিবার যোগাসনের নানা পদ্ধতি অনুশীলন করে দেখিয়েছেন শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী। তারাসন থেকে ত্রিকোণাসন, যোগাসনের একাধিক পদ্ধতির অনুশীলন করে দেখিয়েছেন তিনি। যোগ স্থান ঘুরে ঘুরে বাকিদের অনুশীলনও দেখেন এবং কিভাবে আসন অভ্যাস করতে হবে সে নিয়ে পরামর্শও দেন, কারো কারো ভঙ্গিও সূত্রে দেন স্বতঃপ্রণোদিত হয়ে। এবছরের আন্তর্জাতিক যোগ দিবসের থিম ইয়োগা ফর হেলদি এজিং, অর্থাৎ বার্ধক্যকেও নিরোগ, সতেজ ও স্বাস্থ্যবান করে তুলতে পারে যোগাসন, বেশি বয়সে শারীরিক ও মানসিক নানা সমস্যা থেকে রেহাই দিতে পারে।
1: তার মানে তুমি যদি এখনো আত্মীয়র মতন কুঁড়ে থাকো সেটা থেকো না। এই যে রিয়া তোমাকে খুব ভালো করে বলল যে হেলদি এইজিং এর জন্য যোগাটা কতটা দরকার, সেটা তুমি আজকে একটু সোশ্যাল মিডিয়াতে চোখ রাখলেই বুঝতে পারবে। তার কারণ শিল্পা শেট্টি, মানে এভারগ্রিন বললে এই বোঝায় রিয়া, এই বয়সে শিল্পা শেট্টিকে মনে হয়
2: একেবারেই।
1: এবং সেটা চাবিকাঠি কিন্তু যোগা। তার সঙ্গে মালাইকা অরোরার বয়স যে 52 বছর, সেটা আজকে আমি আরেকবার মনে করতে পারলাম, কারণ সেটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার হয়েছে। উনি যোগার ছবি দিয়েছেন এবং তারই 52 বছর বয়সেই অসাধারণ ফিটনেসটার কারণও কিন্তু যোগা। আমরা অক্ষয় কুমারকে যোগা করতে দেখেছি, আজকে শাহিদ কাপুরকে দেখেছি, আরো অনেক সেলেবকে দেখেছি, এমনকি রেখাজি, তিনি পর্যন্ত যোগাসন করে এখনো পর্যন্ত এতটা ফিট রয়েছেন। তাছাড়া করিনা কাপুর, তারও মাঝখানে খুব ওয়েট গেন হয়েছিল, সবাই অনেক কথা বলেছিল, তিনি পর্যন্ত এই যোগাসনের দিকে ঝুঁকেছেন। আর মিলিন সোমান তো রয়েইছেন, মানে এখনো ফিটনেস আইকন বলতে মিলিন সোমানকেই বোঝায়। মিলিন সোমানের নাকি 60 পেরিয়ে গেছে, আমি তো বাবা এইসব কথা বিশ্বাস করতে পারি না। আরেকজন ওই মানে ওই তার জন্যই না রিয়া ওইটা বলেছে যে হেলদি এজিং কাকে বলে সেটা যোগা করলে বোঝা যায়। আজকে তো ফাদার্স ডে না, তো একমাত্র এই কথাটা এরকম জলওয়ানি ওই ভদ্রলোকই বলতে পারেন। উফ, এই বয়সে এই ফিটনেস ভাবা যায়? কে নামটা কি বলে দিতে হবে? একবার বলেই দিই বরং, অমিতাভ বচ্চন, দ্য বিগ বি। ওরে বাবা, তার যোগার ছবিও শেয়ার হয়েছে।

0: যখনই নিজেকে বুড়ো মনে হবে না, তখনই পছন্দের গানটা বাজিয়ে একবার শুনে নেবে, দেখবে একটা নাই জওয়ানি চলে আসতে বাধ্য। আর তার জন্য তো উইকেন্ড ক্যাফে আছে।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
2: উইকেন্ড ক্যাফে, রবিবারের বিকেল এবং ওয়ার্ল্ড মিউজিক ডে। আজকে আপনার কাছে জানতে চেয়েছিলাম কোন গানটা আপনার প্রাণের কাছাকাছি, কোন গানটা আপনার মনকে একেবারে নাড়িয়ে দেয়, কোন গানটাকে ছেড়ে আপনি বাঁচতে পারেন না, আপনি থাকতে পারেন না। সেই প্রিয় গানটার কথা আমাদের জানান, গানটার সম্পর্কে দুটো কথা আমাদের জানান, এবং 9903653992 মেসেজ কিন্তু অলরেডি ঢুকতে শুরু করেছে।
0: জীবন প্রধান কলকাতা থেকে বলছেন যে, কাটে না সময় যখন আর কিছুতে, হেমন্ত মুখোপাধ্যায়ের একটা বিখ্যাত গান, এবং সেখানে তো আমাদের শ্রাবন্তী মজুমদারও ছিল।
2: আজকে আমরা ফাদার্স ডেতে শুনতে পারি,
0: অবভিয়াসলি, মানে এই গানগুলো যতই পুরনো হোক না কেন, ক্যালেন্ডার হিসেবে কোনোদিন পুরনো হয় না। সব সময় মনে হয় যে এই গানটা সব জেনারেশনকে সেম ভাবে অপিল করতে পারে। তো সেই গানটার কথা জীবন প্রধান বলেছেন, এবং বলেছেন যে যখনই একা লাগে বা মন খারাপ থাকে, এই গানটা তার মনকে একটা অদ্ভুত শান্তি দেয়। এর সুর আর কথাগুলো সরাসরি হৃদয়ে গিয়ে দোলা দেয়, যা ভাষায় প্রকাশ করার মতো না। সত্যি গান আমাদের মনে যা আমরা প্রকাশ করতে পারি না, যতটা পারি না, সেই আনসেডগুলো সুরে সুরে বলে দেয়। মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে আজকে একটু মাধাই দা মনটা খারাপই করে দিলেন না, তবে মনের কথা বলেছেন, সেটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তিনি বলছেন যে, যে গানটা প্রতিদিন একবার অন্তত উচ্চারিত হয় আমার কণ্ঠ দিয়ে, সেই গানটা হলো পুরনো সাথী ছবির গান, যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে, ও বন্ধু ও আমার ভালোবাসা। এই গানটার সঙ্গে জড়িয়ে আছে আমার জীবনের এক করুণ কাহিনী। আমার ভালোবাসার প্রিয় সাথী আমার জীবন থেকে এবং পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছিল, যে কথা বলতে চেয়েছিল তার আর তা বলা হলো না। কত কথা তো না বলা থাকে, তাই না রিয়া? সেই কথাগুলো মনে হয় গান দিয়ে বলা যায়।
2: একদমই তাই।
0: শ্যামলেন্দু দত্ত বেহারা থেকে বলছেন যে, আমার কাছে জীবনের মতো প্রিয় হচ্ছে নস্টালজিক গান এবং পুরনো সেই সমস্ত দিনের কথা, এবং হয়তো এই গানটাও। আর শ্যামলেন্দুদা একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন যে, আমরা যে সময়, মানে তারা যে সময় বড় হয়েছেন, সেই সময় বাবাকে আলাদা করে তুমি আমার হিরোটা বলাই হয়নি, তার কারণ সেই সময় বাবার সঙ্গে একটা অন্যরকম গাম্ভীর যে সম্পর্ক ছিল, একটু ভারী ব্যাপার ছিল।
2: সেই পুরনো দিনের সিনেমায় আমরা দেখতে পাই আপনি করে বলার প্রথা ছিল, মানে এমনকি আমাদের এই দাদু এই রকম জেনারেশনও সেই ব্যাপারটা মেনটেন করেছিল, বাবাকে আপনি করে বলা। সেটা এখন আমরা বুঝতে পারি না যে কিভাবে ওটা হতো, কিন্তু যাই হোক, তখনকার দিনে ওই শ্রদ্ধার সম্পর্ক তার মধ্যে একটু

0: হয়, কিন্তু ভালোবাসাও থাকতো অনেকখানি।
1: আর গানটাও না এমন একটা জিনিস যেটা ভালোবাসা ছাড়া হয়ে গেলে আর ঠিক গান থাকে না, মানে ওর মধ্যে প্রাণও থাকে না। 9903659992 তে তুমিও বলে দাও তো যে কোন গানটা তোমার জীবনের সেরা বন্ধু, কোন গানটা তোমার সঙ্গে সব সময় থাকে এবং তোমার অল টাইম ফেভারিট গান, যেটাকে তুমি সবসময় ভালোবেসেই গেয়ে থাকো।

0: হ্যাঁ, গানটা 365 দিনই খুব ভালোবেসে গান, কিন্তু এই বর্ষায় কি আপনি খুব বেশি চালাচ্ছেন? তাহলে একটু বুঝে চালান, কিভাবে চালাবেন? উইকেন্ড ক্যাফে আপনাকে এক্ষুনি বলবে।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
2: দেখো আত্রেয়, বর্ষায় রোদের তাপ তো কমেছে, কিন্তু এসি চালানোর দরকার কিন্তু এই মরশুমেও হচ্ছে। ভ্যাবসা গরম থেকে মুক্তি পেতে অনেকে বর্ষাকালে একেবারে টানা এসি চালিয়ে রাখছেন। আপাত দৃষ্টিতে এতে কোনো সমস্যা না থাকলেও প্রবল বৃষ্টি বা বেড়ে যাওয়া আর্দ্রতার মধ্যে সঠিক পদ্ধতি না মেনে যদি এসি চালানো হয় তাহলে কিন্তু বিপদও ঘটতে পারে। তাই একটু সতর্কতা প্রয়োজন। আসলে মোড, কোন মোডে এসি চালানো উচিত এই বর্ষাকালে সেটাই জানতে হবে। আমাদের অধিকাংশের বাড়িতেই এসির মোড থাকে কুলে, যাতে ঘর দ্রুত এবং বেশি ঠান্ডা হয়, কিন্তু বর্ষায় ড্রাই মোডে এসি চালানো উচিত। কেন সেটা কি জানেন? নামেই লুকিয়ে কারণ। ড্রাই মানে শুকনো বা শুষ্ক। বর্ষায় হাওয়ায় যে অতিরিক্ত আর্দ্রতা থাকে তা শুষে নিতে পারে ড্রাই মোডে চালানো এসি। তাই বিশেষ মোডের আর একটি নাম হচ্ছে ডিহিউমিডিফিকেশন। এতে তাপমাত্রা কমে না, বরং অতিরিক্ত শীত আবহাওয়া থেকে মুক্তি দিতে পারে। কম্প্রেসর এবং ফ্যান ধীর গতিতে চলে। এসির ভিতরে এমন একটি কয়েল থাকে যার কাজ হলো বাতাস থেকে জলীয় বাষ্প শুষে নেওয়া, সেটিও কাজ করতে থাকে সমানতালে। এই স্যাঁতস্যাঁতে ভিজে আবহাওয়ার জন্য ড্রাই মোড কিন্তু বেশ কার্যকরী, এবং ওই তাপমাত্রা 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হবে। খুব যদি বৃষ্টি পড়ে তাহলে বাইরের পরিবেশ ঠান্ডা যদি হয়ে যায় সেই সময়টা এসি একটু বন্ধ রাখতে হবে, এবং এসির ফ্যানের হাওয়া কিন্তু সরাসরি গায়ে না লাগানোই ভালো।
0: একটু বুঝে শুনে এসিটাকে চালিয়ে এরকম একটা আলট্রা প্রোম্যাক্স লেভেলের বর্ষার গান শুনতে শুনতে ফোনটা হাতে তুলে নিয়ে 9903659992 নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ আর টেক্সট মেসেজ করে দিলেই হয় যে ওয়ার্ল্ড মিউজিক ডে উপলক্ষে আত্রেয় আর রিয়া জানতে চেয়েছে।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: একটা রবিবারের বর্ষার বিকেলে যখন আকাশটা মেঘলা করে এসেছে, এইরকম একটা বিকেলবেলায় আবার যখন কাল থেকে সোমবার নতুন একটা দিনের শুরু, তখন যে এই রিয়া আর আত্রেয় উইকেন্ড ক্যাফে নিয়ে এসেছে এবং আপনার সঙ্গে গল্পগুজব করছে, আড্ডা মারছে এবং আপনার কাছে মেসেজের মাধ্যমে জানতে চাইছে আপনার মনের কথা, আপনার ঠিক কেমন লাগছে বলুন তো। আমার কাছে কেউ জানতে চাইলে আমার কিন্তু ভীষণ ভালো লাগতো। জানতে চেয়েছিলাম আপনার কাছে আজকে ওয়ার্ল্ড মিউজিক ডে এবং সেই এই জন্য কোন গানটা আপনার প্রাণের কাছাকাছি, কোন গানটা আপনাকে সেই আনন্দ এনে দেয়, সেই মনটাকে, খারাপ মনটাকে নিমেষে ভালো করে দেয়, এরকম গান কি আছে, কোন গান আপনার সঙ্গী?
2: যেহেতু ফাদার্স ডে, তাই জন্য অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে একদম একটা পারফেক্ট গানের কথা বলেছেন, কবির সুমনের সেই বিখ্যাত গান তিনি বৃদ্ধ হলেন। এবং সত্যি এই গানগুলো ভীষণ মনের কাছে থেকে যায় তো বটেই। বিজয়গড় থেকে বিশ্বরূপ সাহার পছন্দ হচ্ছে ফাইটার সিনেমার যে বন্দে মাতারমের ভার্জনটা রয়েছে এবং হীর আসমানি মিট্টি, খুব সুন্দর গান। অ্যান্ড পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে এই ওয়ার্ল্ড মিউজিক ডেতে একদম লিরিক্যাল মোডে গিয়ে, মানে আমাদের ওই ছড়াকাটিং স্টাইলে গিয়ে অসাধারণভাবে গান সম্বন্ধে তোর ফিলিংসটা জানিয়েছে। পায়েল বলছে, গানের এই আবেদন আছে প্রাণ জুড়ে হৃদয়ের এই শৈলতলে, গানের সুরে সুরে শুধু তোমার বাণী নয় হৃদয় মাঝে এই গানের হোক তবে জয়, সংকোচের বিহ্বলতা নিজের অপমান এ শুধু গান নয় যেন প্রতিবাদের আহ্বান। মানে সত্যি গান যে লাইফকে কতভাবে অপিল করতে পারে রিয়া, সেটা তো আত্রেও এখনও ভেবে পায় না। কত সিচুয়েশনে কত রকমভাবে গান কত কীভাবে আমাদেরকে মোটিভেট করতে পারে, আসলে আমাদের ভেতরে যে জিদ্দি দিলটা থাকে না, সেটা অনেক সময় আমরা হয়তো আইডেন্টিফাই করতে পারি না, কিন্তু একটা পছন্দের গান, একটা প্রিয় গান আমাদেরকে সেটা চিনিয়ে দিতে সাহায্য করে, কিন্তু এটাই গানের জোর। 9903652992 তোমার জন্য খোলা রেখেছে রিয়া আর আত্রেয়, তোমার পছন্দের গানের কথা, তোমার অল টাইম ফেভারিট গানের কথা আজকে আমাদের জানিয়ে দাও, দেখি না সেই গানটা শুনতে পারি কিনা, কিংবা অ্যাটলিস্ট সেই গানটার কথা তো মনে করতে পারি।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: উইকেন্ড ক্যাফে তুমি শুনছো, এবং তোমাকে যেটা জিজ্ঞেস করেছিলাম সেটা হচ্ছে কোন গান তোমার প্রাণের কাছাকাছি। বানপুর নদিয়া থেকে রজত বিশ্বাস লিখছে, জীবন কত মধুর এই জীবন, কিশোর কুমারের গান আমার দারুণ লাগে, জীবনে যত দুঃখ কষ্ট আনন্দ আসুক এই গানটার মধ্যে একটা আলাদা শান্তি পাই। এছাড়াও অর্জুন সিং তামিলনাড়ু থেকে লিখছেন, আমার প্রিয় মহব্বতে সিনেমার সেই বিখ্যাত গান হামকো হামি সে চুড়ালো, আহা কি গানের কথাই না বললে অর্জুন। আমি জানি না কেন এই আমার জীবনের পথে প্রতিধ্বনির মতো হয়ে গেছে এই গান, সবসময় শোনার আমার কিছুর বন্ধুদের কাছে আমি হাসির শোনার জন্য কিছু বন্ধুদের কাছে আমি হাসির পাত্রও হয়েছি, কিন্তু তাতে কোনো দুঃখ হয়নি, কিন্তু ওই গানটি দিনে 3-4 বার শোনা চাই। এছাড়াও আমাদের কাছে টেক্সট মেসেজ এসেছে, পিউ বারুইপুর থেকে লিখেছে, ও আমাদের কাছ থেকেই জানলো আজকে সেলফি ডে, আগে থেকে জানলে ও সেলফি তুলতে পারতো। হ্যাঁ, সময় কিন্তু শেষ হয়ে যায়নি, সন্ধেবেলায় বেশ একটু ভালো সাজুগুজু করে সুন্দর করে একটু লাইট টাইট জ্বালিয়ে একটা ভালো সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করো, আর তোমাকে দেখে কে। আর গান নিয়ে জানিয়েছে যে ওর আজকে টপিকটা ওর কাছে বেশ কন্ট্রোভার্সি, কারণ গান জিনিসটা ওর ভীষণ প্রিয়, তাই এভাবে একটা গানের কথা বলা মুশকিল। তবে হ্যাঁ, 90s গানগুলো আমি সারাটা জীবন শুনে যেতে পারবো, যদিও আমি কিন্তু 90s কিড নই, কিন্তু ওই গানগুলোর মধ্যে আলাদা কিছু ফিল করি আমি। আর আমার মনে হয় আমার মতো হয়তো অনেকেই রিলেট করতে পারবে, বিশেষত যারা 90s সময়কার। এই বিষয়ে তোমাদের কি মনে হয় সেটাও জানিও, আর তোমাদের ফেভারিট সং কি সেটাও জানতে চেয়েছে।
2: এইটাই হচ্ছে 90s মজা। আজকে রোববার, আজকে রাত 9টা থেকে 90s থাকে, সে তো পরের কথা, বাট 90s গান এমনই জিনিস না, সে তুমি যুগে যুগে বিভিন্ন সময় যে বছরই হোক না কেন ক্যালেন্ডারে তুমি সেটা শুনবে শুনবে শুনবে, গ্যারান্টেড তোমার ভালো লাগতে বাধ্য, এবং সেই জন্যই ওই গানগুলো
1: গানগুলো কতবার যে রিক্রিয়েট হচ্ছে,
2: ওইটাই আমি বলতে চাইছিলাম যে কতবার যে সেটা রিমেক হচ্ছে, কত ভাবে হচ্ছে। আরে বাবা, একেই তো বলে এভারগ্রিন ট্রেন্ডিং, আর আজকে এরকম একটা বৃষ্টির দিন এই গানটা এত 90s কথা বলার পরে না শোনালে আত্রেয়ার যে পাপ হবে গো।

0: আর করব, তুমি তোমার পছন্দের গানের কথা বলেছো, সেটাই উইকেন্ড ক্যাফেতে আবার আবার আবার বলবো।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
2: প্রদীপ ব্যানার্জি শ্রীরামপুর থেকে লিখছেন, প্রিয় রেনবো, আজকে আপনাদের সঙ্গে নিয়ে এই বৈকালিক অবসর উপভোগ করছি। আমার গিন্নি তো পাঁপড় ভাজা ও ডালের বড়া ভেজেছে, বাহ, আমাদের এখান থেকে বসেই খিদে পেয়ে যাচ্ছে। এই দিয়ে আজকে সন্ধ্যাবেলার টিফিন ও চা চলবে রেনবোর অনুষ্ঠান শোনার সঙ্গে সঙ্গে। আমরা আশা করি আপনাদের এই অনুষ্ঠান চালানোর সাথেও তেলে ভাজা তো চলবেই, কারণ বর্ষাকাল মানেই তেলে ভাজা সহ জমাটি আড্ডা। আর যে গানটা ওনার প্রিয়, সেই গানটার কথা তিনি বলেছেন যে এই আজনবী, এই গানটার কথা বলছেন যে এটাই শুনতে ওনার ভালো লাগে।
0: মানে চারদিকটা করে নাইনটিজ নাইনটিজ করছে, দেখেছো তো? একবার ওয়ার্ল্ড মিউজিকদের তো তোমায় বলেছিলাম প্রিয় গানের কথা বলো, কতগুলো নাইনটিজ এসছে। ওকে, হাওড়া থেকে রঞ্জন বলছে যে রঞ্জনের প্রিয় গান হলো মনের জানলা দিয়ে উঁকি দিয়ে গেছে, এই গানটা শুনলে ওর মনে একেবারে দোলা দিয়ে যায়। আহা হা হা হা হা, এরকম একটা ওয়েদারে এরকম গান বাজবে তবেই না মনে দোলাটা দেবে। ধৃত রায় সোদপুর থেকে বলেছে, কায়সে করু দিল মাদ্রাসির এই গান, এই গানটা ও যখনই শোনে ওর মনটা হালকা হয়ে যায় এবং এই গানটা ওকে একটা ইন্সপিরেশন দেয় যে আমিও ভালোবাসতে পারবো। বুঝতে পেরেছি, ওয়ার্ল্ড মিউজিক ডেতে শুধুমাত্র পছন্দের গানের খবরাখবরই বেরোচ্ছে না, বরঞ্চ কত কিছু খুল যা রাহা হয় ভেতরের খবর, এই না হলে শের খুল গায়।

0: গানগুলোর মেলোডি ভালো লাগে, আমি সেই গানগুলোই বারবার শুনি। নিজেকে হালকা করতে খুব কাজ করে এই গানগুলো। সাউন্ড লিখছে বারাসাত থেকে। বৃষ্টি ভেজা বৈকালিক শুভেচ্ছা জানালাম। বর্তমান সময়ে যে গান আমার মনে ধাক্কা দেয় সেই গানটা হলো ভূপেন হাজারিকার মানুষ মানুষের জন্য। উত্তরা দাস বহুরু ঘোষপাড়া থেকে লিখছে। এছাড়া ওয়ার্ল্ড মিউজিক ডেতে আমার বেস্ট গান হলো এক নম্বর গান কভি আলবিদানা কেহনা, এবং দু নম্বর গান তুমসে মিলকে এসা লাগা তুমসে মিলকে পরিন্দা। এবং কে লিখছে সেই নামটা তো মিস করে গেছে খুব সম্ভবত। এছাড়াও
1: 9903658992 তুমি তোমার পছন্দের গানের কথা বলেছো আজকে ওয়ার্ল্ড মিউজিক ডেতে। আর অনেকগুলো গানের কথা আজকে আমরা বললাম, অনেক কিছু নিয়ে আলোচনা হলো, তার মধ্যে যেটা বোঝা গেল যে এখনো পর্যন্ত বৃষ্টি হোক গরম পড়ুক যাই হোক না কেন, মোটামুটি ঘুরে ফিরে সেই গরুর রচনার মতন নাইনটিজের দিকে লোকজন ঝুঁকবেই, তুমি ঝুঁকবেই, এবং রিয়াত্রেও তারাও কিন্তু তাদের ভোটটা সবসময় ওই নাইনটিজের দিকেই রাখে, কারণ আমাদেরও তো নাইনটিজ গানটা ভীষণ ভালো লাগে না। তবে এখনো এমন অনেক গান হয় যে গানগুলো শুনলে মনে হয় যে আহ জীবন ধন্য, এরকম একটা গানের জন্য বেঁচে থাকা বস। কিন্তু স্টুডিও ক্লক বলছে 4:51 হয়ে গেল, আর উইকেন্ড ক্যাফে কে পিছে ক্যা রহতা হ্যায় রিয়া,
0: অল্প স্বল্প রহতা হ্যায় আবার কি,
1: তাই 5:02 ফিরছি নিয়ে গল্প স্বল্প রেনবো অরিজিনালস, স্টে টিউনড।

আকাশবাণী কলকাতা FM রেমরো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি পার্থপ্রতি মিত্র। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের জব্বলপুরের গ্যারিসন গ্রাউন্ডে আয়োজিত রাজ্যস্তরের আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। জাতীয় রাজধানী অঞ্চল দিল্লিতে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। শান্তিপদে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী JP নাড্ডা, নেহরু পার্কে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, নেহরু স্টেডিয়ামে ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডবিয়া অংশগ্রহণ করেন।

0: উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন লাদাখের লে স্পিতুক স্টেডিয়ামে শত শত অংশগ্রহণকারীর সঙ্গে যোগাভ্যাস করেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। নতুন দিল্লির সংসদ ভবন চত্বরে আয়োজিত যোগাভ্যাসের অনুষ্ঠানে অংশ নেন। চলতি মাসের 25 ও 26 তারিখ হরিয়ানার 11তম ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির শক্তিমন্ত্রীদের বৈঠক আয়োজন করবে। বৈঠকের লক্ষ্য জ্বালানি সুরক্ষা, স্থায়িত্ব, সহজলভ্যতা ও জ্বালানি উৎপাদনে প্রযুক্তি ও উদ্ভাবনের ব্যবহার। বৈঠকে অংশ নেবেন ব্রিক্স গোষ্ঠীভুক্ত 11টি দেশের শক্তিমন্ত্রী ও প্রশাসনিক আধিকারিকরা। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা নিয়ে ছড়িয়ে পড়া সামাজিক মাধ্যমের একটি দাবি সরকার খারিজ করে দিয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে ভাইরাল চিঠিটি ভুয়ো। ওই চিঠির দাবি করা হয়েছিল 6,550 টাকা প্রসেসিং ফি জমা দিলে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার আওতায় 10 লক্ষ টাকা ঋণ পাওয়া যাবে। উল্লেখ্য, মুদ্রা যোজনার তরফে কোনো ব্যক্তি বা ক্ষুদ্র উদ্যোক্তাকে সরাসরি ঋণ প্রদান করা হয়। কড়া নিরাপত্তার মধ্যে দেশের 551টি শহরে এবং বিদেশের 14টি শহরে 5,000-এরও বেশি কেন্দ্রে স্নাতক স্তরের মেডিকেল ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি 2026 আজ আবার নেওয়া হচ্ছে। পরীক্ষার্থীর সংখ্যা 22,79,000-এর বেশি। উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থেকে দোমোহনী আসার পথে উল্লাডাবড়ি এলাকায় এক বাস দুর্ঘটনায় মৃত 5 যাত্রী, আহত 29। উত্তরবঙ্গ রাষ্ট্র পরিবহনের বাসটি আজ সকালে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে লরির পেছনে ধাক্কা মারে। বৃষ্টির কারণে রাস্তা পিছল থাকায় এই দুর্ঘটনা বলে পুলিশের প্রাথমিক অনুমান। এই মুহূর্তের খবর এই পর্যন্ত।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর। বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ। শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প,
2: গল্প স্বল্প। রোববার বিকেল 5টা মানেই সময়টা গল্প স্বল্পের, এবং আপনি তো অধীর আগ্রহে বসে আছেন, অপেক্ষা করছেন গল্প শোনার জন্য। আমরাও কিন্তু গল্পটা শুনবো বলে রিয়া আর আত্রেয় স্টুডিওর এ প্রান্তে বসে আছি, গল্পটা শোনাবো আপনাকে। কিন্তু তার আগে কিছু জরুরি কথা। গল্প শুনবেন খুব ভালো করে মন দিয়ে। এই ঘন্টায় হয়তো গল্প শেষ হবে না, গল্প শেষ হতে হতে পরের ঘন্টাও লেগে যাবে। গল্প শেষ হলে খুব ভালো করে গল্পটা কেমন লাগলো সেটা সংক্রান্ত একটা মেসেজ টুক করে আমাদের পাঠিয়ে দেবেন। কেমন লাগলো গল্প, গল্পের মূল্যায়ন করে সেই মেসেজ যদি পাঠান 9903-65992 এই নম্বরে, তাহলে আপনি পেয়ে যেতে পারেন ঠিক পরশু দিন মঙ্গলবার রাত 9টায় কুইজওয়ালার সেমিফাইনালে পৌঁছনোর সুযোগ। এই সুযোগটা হাতছাড়া করা উচিত নয় বলেই মনে হয়। সেই জন্য শুনুন গল্প মন দিয়ে, খুব ভালো করে এনজয় করুন। গল্প শোনার মজা তো আছেই, এবং সেই সঙ্গে প্রাইজ জেতার সুযোগ। দেরি নয়, শুরু করে দিই আজকের গল্প স্বল্প।
3: যেহেতু আজকের তারিখটা 21 জুন, খুব ইম্পর্টেন্ট, এতগুলো দিন রয়েছে, ওই জন্য আজকের গল্পটার নামও তারিখ। কি মজা না, গল্পটা খুব ভালো করে শোনো তো 107 FM রেইনবোতে। রেইনবো অরিজিনালস বলে কথা।
1: শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প।
4: আজকের গল্পের সব চরিত্র কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি, বাস্তবের সঙ্গে এর কোনো রকম মিল সম্পূর্ণ কাকতালীয়। কারোর সংবেদনশীলতাকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়। হিংসা ও খুনের মতো অপরাধমূলক কাজকে 107 FM রেইনবো সমর্থন করে না। তারই সঙ্গে সমাজের প্রতিটি নারীর শক্তি, সাহস, মেধা ও অবদানের প্রতি

0: শ্রদ্ধাশীল। নারী জাতির প্রতি কোনো রকম অনৈতিক আচরণকে FM রেইনবো প্রশ্রয় দেয় না বা সমর্থন করে না। 107 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনবেন অন্বেষা রায়ের লেখা তারিখ। অন্বেষা রায়ের জন্ম 21 ফেব্রুয়ারি কলকাতায়। শৈশব ও কৈশোর কেটেছে দুর্গাপুরে। তিনি পেশায় শিক্ষিকা। লেখালেখির সূচনা শৈশব থেকেই। মূলত ছোট গল্প, উপন্যাস ও প্রবন্ধ লেখেন। বাংলার প্রথম সারির সংবাদপত্রে ও বিভিন্ন পত্রিকায় তার গল্প প্রকাশিত হয়েছে। প্রথম উপন্যাস ছিল মধ্যরাতের সূর্য। আজকের গল্প অন্বেষা রায়ের লেখা তারিখ। গল্পের কথক ও অজিতেশের ভূমিকায় অর্পণ। অন্যান্য ভূমিকায় দেবলীনা, গোপা, সোমক, সুদীপ্ত, রাজীব, উজ্জ্বল, সুনন্দা, দেবারতি ও নম্রতা। গল্পের সূত্রধার সৌমি। শুরু হচ্ছে অন্বেষা রায়ের লেখা তারিখ।
1: দরজা খুলতেই ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল। অঝোর ধারায় পড়তে থাকা জলের দিকে তাকিয়ে ওরা দুজন চিন্তিতও হল, আবার খানিকটা নিশ্চিন্ত হল যেন। যদিও বাড়ির চত্বর শুনশান, চারপাশের গাছের দেওয়ালে ঢাকা, তবু চিন্তা তো হয়ই যদি কেউ দেখে ফেলে। এত রাতে ওরা দুজন এইভাবে একটা ভারী বস্তা মাটিতে ঘষতে ঘষতে বাগানের গভীরে নিয়ে যাচ্ছে। দৃশ্যটা সন্দেহজনক তো বটেই। বৃষ্টি যদি গোটা সময় ধরে চলে তাহলে খানিকটা আড়াল পাওয়া যায়, তাছাড়া বস্তা থেকে এখনো চুইয়ে পড়ছে রক্ত, সেগুলো ধুয়ে দেবে বৃষ্টি, আলাদা কোনো ব্যবস্থা নিতে হবে না। আজ অমাবস্যা, তার উপর এই দুর্যোগ। চট করে কেউ বাড়ির বাইরে বেরোবে না বা জানলা খুলে উঁকি দেবে না। বাড়িটা এলাকার অন্য সমস্ত বাড়ির থেকে কিছুটা দূরে, খানিকটা খাপছাড়া ভাবে অবিকল একটা ভৌতিক গল্পের ভূমিকার মতো দাঁড়িয়ে আছে। বাড়ির বাইরের দেওয়াল এককালে হলদেটে ছিল, এখন শোকচিহ্নের মতো শ্যাওলার জলের দাগ তাকে বর্ণহীন ও ম্লান করে দিয়েছে। বাড়ির বাইরে এসে ওরা থামল। খানিক দম নিয়ে বস্তা ওঠাতে যাবে দ্বিতীয় জন, হাতের ইশারায় থামালো প্রথম জনকে। পর মুহূর্তে আবার ঘরের ভেতর হারিয়ে গেল সে। মিনিট খানেক পরে ফিরে এলো একটা হুইল চেয়ার নিয়ে। সাবধানে বস্তাটা চেয়ারে তুলে ওরা চেয়ারটা ঠেলতে লাগলো বাগানের ভেতরের দিকে। ওখানে মাটি খুঁড়ে গর্ত করা আছে। আচমকা ঘুম ভেঙে যাওয়ার কারণটা প্রথমে ঠাহর হল না, একটু ধাতস্থ হতেই বোধগম্য হল চারপাশটা অস্বাভাবিক রকমের নিস্তব্ধ। এতটাই চুপচাপ যে সকাল হয়েছে কিনা সন্দেহ জাগে। আশ্চর্য, এমনটা তো হওয়ার কথা নয়। তাহলে কি সত্যি রাত শেষ হয়নি? ফ্যাকাশে বৃদ্ধ চাঁদ এখনো বিলিয়ে চলেছে এক আঁজলা ম্লান জ্যোৎস্না। সুবিশাল লোহার গেট থেকে মূল দরজা অবধি আসা নুড়ি পাথরের পথ এখনো ঘুমিয়ে আছে। শান্ত আকাশের নিচে আমি চোখ বন্ধ করে বাড়িটাকে কল্পনা করার চেষ্টা করলাম। সাধারণ ঘটনা আকচার ভুলে যাওয়ার যে প্রবণতা কিছুদিন হয়েছে তার উক্তি এসব করা। বাথরুমের বদলে রান্নাঘরে ঢুকে পড়া, কাজের মেয়েকে ডাকতে গিয়ে নাম ভুলে যাওয়া, বা বাড়ির বাইরের দেওয়ালের রং মনে রাখতে না পারার মতো অস্বস্তিকর নানা ঘটনা আজকাল প্রায়ই ঘটছে আমার মধ্যে। ডাক্তার বলেছেন এটা অ্যালজাইমার্স নয়, তবু ভয় হয়। ডাক্তারকে তো সব বলিনি। আমি যে মাঝে মাঝে নিজের স্ত্রীর নামও ভুলে যাই।

দুপুরে ভাত খেয়েছি কি খাইনি জিজ্ঞেস করতে লজ্জা পাই। সেদিন তো বাড়িতে কজন আছে সেটাও মনে করতে পারছিলাম না। অতীত, সুদূর অতীত আর বর্তমান কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছিল। আজকাল তাই ঘুম ভাঙলে নিজের মনেই পুরনো সব কিছু ঝালিয়ে নেওয়ার চেষ্টা করি একবার। বাবার তৈরি করে যাওয়া এই বাড়িটা এককালে জমজমাট থাকত সারা দিন। বাবা, মা, আমি, বিভা আর আমাদের দুই ছেলে অরুণ, বরুণ। বাবা মা মারা যাওয়ার পর অরুণের বিয়ে হয় শিবানীর সঙ্গে। অরুণ শিবানীর মেয়ে রাকা। মুক ও বধির হলেও মেয়েটি প্রাণবন্ত। দুপায়ে নূপুর পরে সে ছুটে বেড়াতো গোটা বাড়ি, ছুমছুম শব্দে মাতোয়ারা করে দিত চারদিক। মেয়েকে চোখে হারাতো অরুণ। বিভা আর বরুণ অনেক চুপচাপ ছিল তখন, তবু বাড়িটায় সর্বক্ষণ একটা খুশিয়াল আমেজ থাকত। তবে সেসব বেশ কয়েক বছর আগের কথা। এখন এই বাড়ি, তাকে ঘিরে রাখা বাগান, সবই কেমন বিষাদময় হয়ে থাকে সর্বক্ষণ। যেন দৃষ্টিহীন সত্তা দিয়ে ওরা অনুভব করে চেপে রাখা সমস্ত যন্ত্রণা। আমি মাথা ঘুরিয়ে জানলার দিকে তাকালাম। সকাল হয়েছে কিনা জানা দরকার। বাড়িটার এই নিঃশব্দ কাঁটার মতো বিচ্ছে, দৃষ্টি ঝাপসা। গাঢ় রঙের পুরো পর্দা সময় সম্পর্কে কোনো খবর দিতে পারল না। আমি ঘাড় ফিরিয়ে পাশে তাকাই, বিছানায় বিভা নেই। অর্থাৎ সকাল হয়েছে। দিন রাতের ব্যাপারটা নিষ্পত্তি হতেই অস্বস্তিটা ফিরে এলো দ্বিগুণ হয়ে। এমনটা তো হওয়ার কথা নয়, আজ হঠাৎ হলো কি? ঘুম আমার কাছে এক দুর্লভ বস্তু, ওষুধ ছাড়া আসে না। তার মধ্যে চারপাশ আচমকা নিস্তব্ধ হয়ে গেলে সে পালায়, যেমন আজ হয়েছে। বিভা উঠে পড়েছে মানে ঘড়ির কাঁটা ছটা পার করে গেছে, অথচ আশপাশে উল্লেখযোগ্য কোনো শব্দ তরঙ্গ নেই। 70 বছরের পুরনো বাড়িটা যেন ঘুমিয়ে আছে। বাইরে বৃষ্টি পড়ার একটানা ঝুমঝুম শব্দটা বাড়তে খেয়াল হলো শহরে তখন বর্ষা। বাড়িটাকে চারদিক ঘিরে রাখা আম, কাঁঠাল, জাম গাছের বাগান গত 3 দিন ধরে অবিরত ভিজে চলেছে। 3 দিন নাকি তারও বেশি মনে করতে পারলাম না। দিনগুলো আজকাল কেমন যেন একই রকমের লাগে সব। হাতলে হাতলে চশমাটা খুঁজে চোখে দিলাম, দিতে চমকে উঠলাম, ঘড়িতে 9:30। মনে পড়ল আজ রবিবার, বরুণের ছুটি, শিবানীরও আজ রাখাকে নিয়ে আলোতে যাওয়া নেই। কাজের মেয়ে রমার আজ চাপ একটু বেশি। সাধারণত রবিবার করে বিভা যাবতীয় জামা কাপড়, বিছানার চাদর সব কাচতে দেয়, কিছুটা ওয়াশিং মেশিনে, বাকিটা রমাকে। রমা, বিভা, শিবানী, বরুণ, কাপড় কাচা, রান্নাবান্না সব মিলিয়ে রবিবার সকাল মানে বাড়ি তোলপাড়। থেকে থেকে বাথরুম, বারান্দা, সিঁড়ির মুখ থেকে উত্তপ্ত শব্দ ছুটে আসে, সঙ্গে চলে বাসনের ঠোকাঠোকি, বালতির ঠং ঠং, ওয়াশিং মেশিনের একটানা শব্দ। আজ এসবের কিছুই নেই, বরং কান পাতলে বৃষ্টির ঝুমঝুমির সঙ্গে খুব হালকা মিষ্টি ধ্বনি তরঙ্গ ভেসে আসছে। এই ধ্বনি আমার চেনা। দোতলায় উঠতেই সিঁড়ির মুখে ঝোলানো উইন্ড চাইমের শব্দ। বাড়ি ফাঁকা না হলেও শব্দ আমার ঘর থেকে শোনা যায় না। আজ মনে হলো বৃষ্টির আড়াল থেকে কি যেন ভয়ঙ্কর এক গোপন কথা আমাকে বলে যাচ্ছে উইন্ড চাইমটা। আজ এই যে সব এমন ছবির মতো সাজানো মনে পড়ে যাচ্ছে, এও কোনো অশুভ সংকেত। অন্যান্য দিন তো

কত সাংঘাতিক ঘটনাও ধরে রাখতে পারে না স্মৃতি। সে যে সেদিন না, আজকের মতো ঘুম ভেঙেছিল সকাল সকাল। শরীর ঘষে বিছানা থেকে নেমে হুইল চেয়ারে বসেছিলাম। রোজকার মতো ক্যালেন্ডারের পাতা বদলে ঘরের বাইরে বেরিয়ে গিয়েছিলাম। শুধু কি ঘরের বাইরে বেরোনো, আমি চলে গিয়েছিলাম ডাইনিং টেবিল অবধি। সেদিনও মনে হয় রবিবার ছিল অথবা অন্য কোনো ছুটির দিন। ঠিক মনে পড়ছে না, মনে আছে বরুণ ওর ঘরে দরজা দিয়ে কাজ করছিল। বিভা ছিল বাগানে নাকি ছাদে, পেছনের বারান্দাতে হতে পারে। ওর কথা বাড়িতেই ছিল, শিবানী ছিল রান্নাঘরে বা দোতলায়, আর কাজের মেয়ে কি যেন নামটা বললাম মনে পড়ছে না। যাকে ওই মেয়েটি কল ঘরে কাছাকাছি করছিল। আমি যে ঘর থেকে একা একা ডাইনিং টেবিল অবধি এলাম, জলের বোতল খুলে জল খেলাম, কেউ দেখতে পাইনি। কিন্তু ডাইনিং টেবিল থেকে জলের বোতল নিয়ে যখন ফিরছি, চোখাচোখি হলো রাকার সঙ্গে। আমার সদ্য কিশোরী 12 বছরের মুখ নাতনি আতঙ্কিত চোখে তাকিয়ে রইল আমার দিকে। ওর দৃষ্টিটাই ছিল ধাক্কা। চট করে খেয়াল হলো ঘুম থেকে ওঠার পর বিছানা ছেড়ে এতটা পথ আমি জামা কাপড় না পরেই চলে এসেছি। জামা কাপড় যে ঘুমের ঘরে কখন খুলেছে সেটা আজও মনে পড়েনি। দিনের আলোয় 70 বছরের একজন বৃদ্ধ নগ্ন হয়ে বসে আছে নিজের চাকা চেয়ারে। ঈশ্বরের অশেষ দয়া, রাখা ছাড়া কেউ দেখতে পায়নি। ভুল করেও যদি চোখ পড়ে যেত কারো, তাহলে এক নিমেষেই পাগল প্রমাণিত হয়ে যেতাম। সুমিত ফিরতে তাড়াতাড়ি হুইল চেয়ার ঘুরিয়ে ঘরে ঢোকে দরজা দিয়েছিলাম। লজ্জায় ভয়ে কষ্টে ধড়ফড় করছিল বুকের ভেতরটা। আমি কি পাগল হয়ে যাচ্ছি নাকি অ্যালজাইমার্স চেপে বসেছে ঘাড়ের ওপর, এমনকি নিজের নামটাও ভুলে যাব। পুরোপুরি সবটা হারিয়ে যাওয়ার আগে তো বাড়িটার একটা ব্যবস্থা করে যেতে হবে। সেই কারণেই মালাকার উকিলকে ডেকেছি পরশু দিন। সম্পত্তির ভাগ বাঁটোয়ারা নিয়ে ভাবনা চিন্তা করতে হবে। আমার ভাবনা সায়দি টুংটাং বেজে উঠল উইন চাইমটা। জিনিসটা বাতিল টিনের কৌটো আর বাঁশের টুকরো দিয়ে বানিয়েছে রাকা। মেয়েটার না বলা সমস্ত কথা যেন শিল্প হয়ে ওর হাতে ফুটে ওঠে। মাত্র 12 বছর বয়সে কি অদ্ভুত প্রতিভা! স্বভাবটাও তেমনি নরম কোমল। জলভরা কাচ পাত্রের মতো টলটলে চোখ তুলে যখন তাকায়, বুকের ভেতরটা মুচড়ে ওঠে। ভাবি এমন দুর্ভাগ্য কি ওর প্রাপ্য ছিল? ঈশ্বর বাকশক্তি দেননি মেনে নিলাম, কিন্তু এত কম বয়সে পিতৃহারা হলো কেন? অরুণের মৃত্যুটা আজ অব্দি মেনে নিতে পারি না। এত কিছু ভুলে যায়, কিন্তু একটা ঘটনা যে কেন এমন পুঙ্খানুপুঙ্খ মনে গেঁথে আছে তা ঈশ্বরই জানেন। আমি আরেকবার চারদিকে ভালো করে তাকাই। আজকের সকালটা নানা কারণে অস্বাভাবিক লাগছে। কেমন একটা অশুভ তরঙ্গ যেন আষ্টে পৃষ্টে বেঁধে ফেলেছে গোটা বাড়িটাকে। শিবানীর কিছু হয়নি তো? সেদিন রাগের চরম মুহূর্তে শিবানীর গায়ে হাত তুলতে গিয়েছিল বরুণ। কি দোষ? বরুণকে ধোঁয়া ওঠা গরম ভাত খেতে দিয়েছিল সে। ভুলে গিয়েছিল দেওয়ার গরম ভাত ছাড়া খায় না ঠিকই, কিন্তু ধোঁয়া ওঠা অতি উষ্ণ ভাত খেতে পারে না। একটানে টেবিল থেকে ভাতের থালা ফেলে বরুণ কেড়ে গিয়েছিল শিবানীর দিকে। ভয়ে আতঙ্কে বিস্ময়ে নিজের জায়গায় স্থির হয়ে গিয়েছিল শিবানী।

0: আর্তনাদটা আমার মুখ থেকে ছিটকে না বেরোলে সাংঘাতিক কিছু একটা করে ফেলতো বরুণ সেদিন। হয়তো চড় থাপ্পড় লাঠিতে মাটিতে মিশিয়ে দিত অরুণের বিধবা স্ত্রীকে, কিংবা গলা টিপে ধরে থাকত সর্বশক্তিতে যতক্ষণ না শেষ নিঃশ্বাস বেরিয়ে যায় শিবানীর শরীর থেকে। ঘটনাগুলো না ঘটলেও আমি সমস্ত সম্ভাবনা টের পেয়েছিলাম সেদিন, যেমন আজ পাচ্ছি। বাড়ি জুড়ে ছড়িয়ে থাকা এই নৈঃশব্দ আমাকে অস্থির করে দিচ্ছে। আস্তে আস্তে বিছানায় উঠে বসি। কেন জানি না বারবার মনে হচ্ছে কিছু একটা অস্বাভাবিক ঘটেছে কোথাও। সেরিব্রাল অ্যাটাকের পর দীর্ঘ এক মাস হাসপাতালে ছিলাম। বাড়িতে আসার পর প্রথম প্রথম বরুণ আমাকে চেয়ারে বসিয়ে দিত, ওর শক্ত কাঁধে ভর দিয়ে খাট ছেড়ে হুইল চেয়ার অবধি নামতে নামতে এক গভীর প্রশান্তি ঘিরে ধরত আমায়। সন্তান, সে যেমনই হোক, যত রূঢ় হোক, যত দুর্বিনীতই হোক, কাছে এলে ভরসা যোগায়। আমি তাই এই বৃদ্ধ বয়সে অরুণের কাঁধে হাত রেখে ভাবতাম, এমনি ভাবে একদিন পুরোপুরি পাল্টে যাবে ছেলেটা, কথায় কথায় মেয়েদের অপমান করা বদমিজাজি মানুষটা হয়ে যাবে একেবারে ওর দাদার মতো ভদ্রলোক। ভালোবাসা দায়িত্ব কত কিছু বদলে দেয়, বরুণকে বদলাতে পারবে না। কিন্তু আমাকে এবারও হতাশ করল বরুণ। কিছুদিন পর অন্যান্য কাজের মতো এই কাজের দায়িত্ব শিবানীর ওপর ছেড়ে দিয়ে ও সরে গেল। মেয়েটা বিনা প্রতিবাদে মেনে নিল। সকালে ঘড়ির কাঁটা ধরে বিছানা ছাড়ে বিভা, তারপরে চলে আসতো শিবানী। মশারির বাইরে থেকে নরম গলায় ডাকতো আমাকে,
1: বাবা সকাল হয়ে গেছে, উঠে পড়ুন।
0: ঘুম ভেঙে যাওয়ার অনেক পরে ধীরে ধীরে চোখের পাতা ফেলতাম আমি। শিবানীর ম্লান মুখের দিকে তাকিয়ে কষ্ট করে হাসতাম। ওর গলা শুনলে প্রতি সকালে আমার পাশে এসে দাঁড়াত অরুণকে হারানোর স্মৃতি। সেই সাদা কাপড়ে ঢাকা নিথর দেহ, তার উপর আছড়ে পড়ে শিবানীর কান্না আর বরফে খোদাই করা মূর্তির মতো বিভার স্থির হয়ে দাঁড়িয়ে থাকা, চোখের পাতা মেলা থেকে হুইল চেয়ারে বসতে বসতে এইসব দৃশ্য আমার চোখ ছুঁয়ে যেত। একদিন তাই রোজকারের দায়িত্ব থেকে ছুটি দিলাম শিবানীকে, বললাম তুমি ধরো না আমাকে, দেখি চেষ্টা করে নিজে নিজে পারি কিনা। মাস দেখ হলো নিজেই যতটা পারি নিজের কাজ করি। ডান পায়ের পাতাটা আছে, ঘুম ভাঙলে তাই একটা লাঠিতে ভর দিয়ে শরীরটাকে দলিয়ে চাকা চেয়ারে ছুঁড়ে দিই। চাকা না ঘুরিয়েই টেবিলের উপরে রাখা ডেট ক্যালেন্ডারের পাতা উল্টাই। আজ চাকায় হাত দিতে আঙুল একটা অস্বস্তি হল। তাকে দেখি শুকনো কাদা লেগে আছে অল্প। কাল তো বাগানে যাইনি, তাহলে কাদা এলো কোথা থেকে? আজ 8 তারিখ, 8ই জুলাই, রবিবার। অরুণ বেঁচে থাকলে আজ ওর আর শিবানীর বিয়ের 13 বছর পূর্ণ হতো। এত পুরনো একটা ঘটনা চট করে মনে পড়ে গেল তো। এ কি কোনো ইঙ্গিত? চাকা ঘুরিয়ে এগিয়ে যাই। বাড়িতে এত চুপচাপ কেন হয়ে আছে? কেউ কি নেই বাড়িতে?

0: রবিবার এত সকালে যাবে কোথায় সবাই? শিবানী, তার তো থাকার কথা, সে তো মেয়েকে নিয়ে আলো ছাড়া অন্য কোথাও যায় না। তাছাড়া আমাকে এইভাবে একা ফেলে যাবেই বা কেন? ওরা তো জানে নিজের কাজ নিজে করলেও এখনো একা থাকতে পারি না আমি।
1: বিভা, বিভা!
0: ডাকতে ডাকতে দরজার কাছে আসি। বৃষ্টি ছাড়া কেউ সাড়া দিল না আমার ডাকা ডাকিতে। বিস্ময় পেরিয়ে একটা ঠান্ডা ভয় আমাকে গ্রাস করল। আশ্চর্য, বিভাকে কোনোদিন ডাকার প্রয়োজন তো পড়ে না, আমার ব্যাপারে সে সর্বদা সজাগ, তাহলে আজ কেন সাড়া দিচ্ছে না? দরজার পাল্লা খুলে ঘরের বাইরে এলাম। বারান্দা থেকে জলো হাওয়া ছুটে এসে চোখে মুখে ঝাপটা দিল। আবার খটকা। দরজা ভেজানো কেন? হাইসুগার আছে বলে আমার ঘুমের ব্যাপারে বিভা বরাবরই খুব কড়া। নির্দিষ্ট কয়েক ঘন্টার বেশি বিছানায় থাকতে দেয় না, ছটায় উঠে দরজা খুলে রেখেই বেরিয়ে যায়। আজ তাহলে অন্যথা কেন? শুধু তাই নয়, দরজাটা রীতিমতো চেপে লাগানো ছিল, যেনে কেউ চায় না আমার ঘুম ভাঙুক। ঘরের সামনে ছোট্ট করিডোরটা পার হয়ে এলাম। না, বিভা নেই, এমনকি শিবানীর দেখাও পেলাম না। যদিও শিবানী আর রাখা দোতলায় থাকে, তাও রান্নাঘর নিচে বলে ওকে একতলাতেই বেশি সময় কাটাতে হয়। আর বিভা হাঁটু ব্যথার জন্য সিঁড়ি ভাঙা এড়িয়ে চলে। নিচের তলায় আমি, বিভা আর বরুণ থাকি। আজ রবিবার, বরুণের ছুটি, তাকেও দেখছি না কেন? বরুণ কোথায়?
1: বরুণ, বরুণ!
0: নিজের কানে নিজের গলা আতঙ্কিত শোনায়। গোটা বাড়িটা থমথমে হয়ে আছে, শুধু একটা না, ঝমঝম ঝমঝম, যেন বৃষ্টির কোনো যান আমাকে এই পৃথিবী থেকে তুলে অন্য গ্রহে নিয়ে এসেছে। আমি দ্রুত সিঁড়ির সামনে এসে থমকাই। দোতলায় সিঁড়ির মুখে দাঁড়িয়ে বিভা চুপচাপ, পেছনে কালো পর্দার মতো ছায়াচ্ছন্ন দোতলা।
1: বিভা, সবাই কোথায়?
2: চলে গেছে।
0: কড়কড় শব্দে দূরে বাজ পড়ে কোথাও। অবাক হই আবার। চলে গেছে মানে কোথায় গেছে? হ্যাঁ, বিভা উত্তর দেয় না, চুপচাপ সিঁড়ি মুছতে থাকে।
3: এসব কি বলছো তুমি? না না, এ হয় না।
4: কেন হয় না? কে ও? তোমার কে? যার সম্পর্ক আছে তা রাখার সঙ্গে আছে, বাকি সব তো
3: আমার মন সায় দিচ্ছে না।
4: তাহলে চোখের সামনে সব শেষ হয়ে যেতে দেখে যাও। একটা কথা জেনে রেখো, রাগ শুধু শুধু পুষে রাখলে তা তোমারই ক্ষতি করবে, তাকে ঠিক পথে চালনা করতে না পারলে সব বৃথা।
0: বিভা আমার দ্বিতীয় পক্ষ, প্রথমা স্ত্রী আভা ওরই বড় বোন। বিভাকে যখন বিয়ে করি তখন ওর মাত্র 25 বছর বয়স। নার্সিং ট্রেনিং শেষ করে সবে কাজে ঢুকেছে। ক্যান্সারে আক্রান্ত হয়ে আভা যেদিন মারা গেল তার 2 দিন আগে আমাদের একমাত্র সন্তান অরুণের 3 বছরের জন্মদিন পালিত হয়েছে। আভা ছিল বিভার সম্পূর্ণ বিপরীত, শান্ত নরম প্রকৃতির, গলা স্বর শোনা যেত না। পরের বাড়ির মেয়ে হলেও শিবানীকে দেখি আর আমার আভার কথা মনে পড়ে। অরুণও কি সেই কারণেই ওকে পছন্দ করেছিল? ছেলেরা নাকি স্ত্রীর ভেতর মাকে খোঁজে?

0: সেগুলির অজান্তে তুলে দিয়েছিলাম ওর হাতে। তার উপর ভিত্তি করেই নতুন করে ও গড়ে তুলেছে মায়ের ছবি, যে ছবি অনেকটা শিবানীর মতো। বিভাকে বিয়ে করেছিলাম মূলত অরুণের জন্যই। বিভার বাবা প্রস্তাব দিয়েছিলেন।
1: দেখো জিতেশ, আমার বয়স হয়েছে, ওদের মার অবর্তমানে এমন অবস্থায় বিভার মতো মেয়ের জন্য সুপাত্র খুঁজে বিয়ে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়।
0: সমাজের চোখে বিভা কুরূপা, স্থূল গড়ন, পক্সের কারণে উঁচু হনুর গালে অসংখ্য গর্ত, কুঁদে কুঁদে চোখ, আর সমস্ত ব্যক্তিত্ব জুড়ে প্রখর গ্রীষ্মের মতো এক রুক্ষতা বিরাজমান। হাসপাতালে অসুস্থ মানুষকে সেবা করার সময়ও ফিকে হতো না এই রুক্ষতা। শুধু ছোট্ট অরুণকে কোলে নিলে এক অদ্ভুত মায়ায় ভরে যেত ওর দুই চোখ। অরুণও মাসি বলতে অজ্ঞান, ওইটুকু শিশু নিজের মাতৃশোক পর্যন্ত ভুলে গিয়েছিল কয়েক মাসে। হাসপাতাল, রোগী, বৃদ্ধ বাবা সব সামলে অরুণের প্রতি খেয়াল রাখত ও। শ্বশুরমশাই বলেছিলেন,
1: তোমার ছেলের দিকটাও দেখো, এইটুকু বয়সে মা হারালো, বাকি জীবনটা যাতে সুস্থির হয় সে খেয়াল রাখবে না?
0: শৈশবদের বিয়ে আবার ডানা কাটা পরি না হলেও সুশ্রী ছিল। মায়া কাড়া চালচলন, আমার প্রথম সন্তানের জননী, চোখের সামনে না থাকলেও মন জুড়ে অবস্থান ছিল ওর। বিভার পক্ষে আভার জায়গা নেওয়া কোনোদিন সম্ভব ছিল না, তবুও বিয়ে হয়েছিল। বিয়ের দেড় বছরের মাথায় আমাদের মধ্যে এসেছিল বরুণ। বরুণ হওয়ার পর একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেছিলাম বিভার আচরণে। অরুণ বরুণকে সমান চোখে দেখত না। যে কোনো মা নিজের পেটে সন্তানকে যে পৃথিবীর অন্য যে কোনো শিশুর থেকে বেশি ভালোবাসবে সেটা তো জানাই কথা, কিন্তু বিভাকে দেখতাম উল্টো। বরুণের থেকেও অরুণের প্রতি ওর মায়া বেশি। এক নজরে চোখে পড়ত না, খুব পাতলা, সূক্ষ্ম, অথচ স্পষ্ট একটা তফাত। খাওয়ার সময় মাছের বড় টুকরোটা, নতুন জামা কেনার সময় দামি জিনিসটা, বা না চাওয়া খেলনা, বই, শখের জিনিস বরুণের বদলে অরুণ পেত। জিজ্ঞেস করলেও অস্বীকার করত, কিন্তু আমি খেয়াল করে দেখেছি অরুণের প্রতি এক অদ্ভুত পক্ষপাতিত্ব বিভার মধ্যে কাজ করত। অরুণ বোধহয় ছিল ওর আর আভার মাঝে জন্ম নেওয়া প্রথম শিশু, পাশাপাশি ভালোবেসে বড় হয়ে ওঠা দুই বোনের সাধারণ একটা ভালোবাসার জায়গা। বরুণ তা নয়, বরুণ ছিল আমার আর বিভার এক রাশ অনিচ্ছা আর আপোষের ফসল। হয়তো তাই এই তফাৎ। একটা বলতে পারি, যেমন বরুণকে ও বরাবর তুমি ডাকে, অরুণকে ডাকত তুই, তবে এই সূক্ষ্ম পক্ষপাতিত্ব আমি ছাড়াও আরেকজন বুঝত, সে বরুণ নিজে। আমাকে দেখে বিভা হাতের মপটা রেখে আস্তে আস্তে নেমে এল। আমি আবার অবাক হলাম, বিভা মপ দিয়ে ঘর মুছছে, রমা কোথায়? আজ রবিবার, রমার আসার কথা। বিভার শর্ত মতো রমা প্রতি রবিবার ঝুলঝাড়ে আর গোটা বাড়ির মপ দিয়ে মোছে। গোটা বাড়ি মানে বন্ধ ঘরগুলো সমেত। রমা আসেনি? শিবানী কোথায়? তুমি কেন ঘর মোছছ? পরপর প্রশ্নগুলো ছুঁড়ে দিয়ে নিজের উৎকণ্ঠা প্রশমিত করার চেষ্টা করি। বিভা উত্তর দেয় না, গ্লাসে জল ঢেলে গলা ভেজায়। সামান্য পরিশ্রমে ক্লান্ত হয়ে পড়েছে, যদিও বৃষ্টির কারণে গরম প্রায় নেই বললেই চলে, তাও অনভ্যাসের পরিশ্রম।

0: ওর চোখ মুখ ক্লান্ত দেখায়। বরুণ কোথায়?
1: টুরে।
0: এবার মনে পড়ে, আজ অফিসের কাজে বরুণের চেন্নাই যাওয়ার কথা। ছোটখাটো একটা ফার্মে কাজ করে বরুণ, টাকা পয়সা বিশেষ কিছু পায় না, তাই এদিক ওদিক টুরে পাঠায় বরুণকে। এই যেমন আজ চেন্নাই, কিন্তু ফ্লাইট তো রাত্রিবেলা। এখন বরুণ কোথায় জিজ্ঞাসা করতে বিভা উদাস মুখে বলল,
1: অফিস হয়ে যাবে বলেছে।
0: রবিবার অফিস, তাও আবার এই দুর্যোগের মধ্যে। শিবানী কোথায়? রাখা। বিভা স্থির চোখে আমার দিকে তাকায়।
1: শিবানী রাকাকে নিয়ে আলোতে গেছে, আজ কি সব ক্যাম্প আছে বলল।
0: চুপ করে যাই। রবিবার ক্যাম্প মানে শিবানী রাকাকে নিয়ে শ্যামবাজারে ওর বান্ধবী রণিতার বাড়ি গেছে। আশ্চর্য, আজ কি মহাবিশ্বে বিরাট কোন ষড়যন্ত্র চলছে? এত কিছুর মধ্যে আমার রণিতার নাম মনে পড়ে গেল কিভাবে? মনে পড়ল বিভা, বরুণ কেউই শিবানীর এই বন্ধুর সঙ্গে যোগাযোগটা মেনে নিতে পারে না, অযথা অশান্তি করে। ওদের বক্তব্য, রণিতার দাদার সঙ্গে একটা অন্যরকম সম্পর্ক আছে শিবানীর। ছেলেটিকে দেখেছি আমি, সাধারণ চেহারার বাঙালি ছেলে, তবে চোখ দুটো অসাধারণ। এত শান্ত আর গভীর চোখ সন্ন্যাসী বা শয়তানের হয়। ছেলেটি কথা বেশি বলে না। আমাদের বাড়িতে শিবানী আর রাখাকে পৌঁছতে যেদিন এসেছিল, সেদিন বাগানে ওর সঙ্গে আমার দেখা হয়েছিল। শিবানী আলাপ করিয়ে দিয়েছিল। ছেলেটি ঝুঁকে আমাকে প্রণাম করেছিল, কথা বলেনি কোনো, কিন্তু শিবানী আর ওকে পাশাপাশি দেখে এগিয়ে এসেছিল বরুণ। সরাসরি ছেলেটির দিকে তাকিয়ে বলেছিল,
2: হ্যাঁ এসব কি হচ্ছে এখানে, যত বাজে কাজ।
0: অনেকগুলো খারাপ কথা বলেছিল বরুণ। না, ছেলেটা উত্তেজিত হয়নি, শান্ত দৃষ্টি ওর চোখে রেখে খুব আস্তে কি যেন বলেছিল, শুনতে পায়নি। তবে শিবানী আর বরুণ দুজনকে দিশে হারা লেগেছিল। ও চলে গেলে হুলস্থুল করেছিল বরুণ, বলেছিল
2: ছেলেটা শিবানীকে নিয়ে পালিয়ে যাবে একদিন, বিয়ে করবে ওরা।
0: যদি তাই হয়ে থাকে তাহলে ক্ষতি কি? কতই বা বয়স শিবানীর? 34। দুবছর আগে স্বামী মারা গেছে, সারাদিন শাশুড়ি আর দেওরের গঞ্জনা শোনা যাচ্ছে, শুধু মেয়েটা আছে বলে সহ্য করে। আমি তো থেকেও নেই, কিছু করার মধ্যে শুধু মাঝে মধ্যে বিভাকে বোঝাতে পারি, বুঝেও লাভ হয় না কিছু। সব কথা মুখ বুঝে শুনে সে শুধু একটাই উত্তর দেবে,
1: ওই মেয়েটাকেই আমি সহ্য করতে পারি না। যা করার করুক, মেয়েকে এখানে রেখে যেতে হবে, ও আমার অরুণের সন্তান।
0: আমি দীর্ঘশ্বাস ফেলি। এই ঝড় বৃষ্টির দিনে এইভাবে মেয়েটাকে নিয়ে না বেরোলে পারত শিবানী। জানি ওর দম বন্ধ হয়ে আসে এই বাড়িতে, প্রতি মুহূর্তে সামান্য থেকে সামান্যতম জিনিস নিয়ে গঞ্জনা সহ্য করতে হয়। সব কথার শেষে বিভার একটাই বক্তব্য,
1: এই অলক্ষিতার জন্যই আমার অরুণের সন্তান ওর খুঁত নিয়ে জন্মালো।
0: মানুষের মনের গতি বড় জটিল। শিবানীর প্রতি বিভার এই বিদ্বেষ হয়তো অরুণের প্রতি ওর ভালোবাসা আর অতিরিক্ত অধিকার বোধ থেকে জন্মেছে, বা হয়তো আভার যে ছায়া আমি শিবানীর মধ্যে দেখি সেটা বিভার চোখেও পড়ে। পাতলা গঠন, নরম সুরে কথা বলা, সকলের প্রতি খেয়াল রাখা, দিদির প্রতি ওর স্বাভাবিক যে ভালোবাসা, তা কি আমার কারণে ঈর্ষায় বদলে গেল? বুঝতে পারি না। প্রাতকৃত্য সেরে ডাইনিং টেবিলে আসতে দেখি বিভা চা করে এনেছে। মোবাইল অন করি, বরুণকে একবার ফোন করতে হবে। ওর অফিসের পাশে একটা আয়ুর্বেদ ওষুধের দোকান আছে, সেখান থেকে হাঁটু ব্যথার তেল আনতে হবে। আমার লাগবে বলে আনাই, কিন্তু আসলে দু একটা লুকিয়ে নকুলকেও পাচার করি। নকুল আমাদের বাগানের মালিক, খুব ফাঁকিবাজ, নেশা করে, বিবাদ দু চোখে দেখতে পারে না ওকে। গত সপ্তাহে একজন বকাঝকার পর তাকে কাজ থেকে জবাব দিয়েছে। যাওয়ার আগে নকুল আমার কাছে কান্নাকাটি করেছে।
3: গাছগুলো দেখবেন বাবু, খোলের জন্য গর্ত করে গেছি। আপনাদের রমাজি যেন সবজির খোসা মাছ মাংসের ময়লা যেন এখানেই ফেলে।
0: আমার মায়া হয়েছিল, বলেছিলাম এখনই হাল ছেড়ো না নকুল, কিছুদিন গা ঢাকা দিয়ে থাকো, সামনে সোমবার এসো, আমি কথা বলে রাখবো তোমার বৌদির সঙ্গে। আর শোনো, সোমবার এসেই আগেই দরজায় বেল বাজিও না, 11টা নাগাদ আমার ঘরের দরজায় টোকা দিও, আমি বললে তবে তুমি বৌদির কাছে ক্ষমা চাইতে যেও, বুঝলে? আগামীকালই সেই সোমবার, বিভার সঙ্গে আজই কথা বলে রাখতে হবে। যদি নকুল বহাল হয় তো ভালো, নয়তো সান্ত্বনা পুরস্কার হিসেবে আমার হাঁটু ব্যথার তেলটা দিয়ে দেব। কিন্তু সকাল থেকে বাড়ির এমন অদ্ভুত পরিবেশ দেখে নকুলের প্রসঙ্গ তুলতে ইচ্ছে করছে না। ফোনটা জেগে উঠতে সকালের অস্বস্তিটা ফিরে এলো, যেন অস্বাভাবিক কিছু একটা দেখে ফেলেছি, কিন্তু সেটা ঠিক কি সেটা ধরতে পারছি না, কিন্তু খটকা লাগছে। বরুণের নম্বর ডায়াল করলাম, ধরবে কি না জানি না, বেজে বেজে থেমে যাবে, না ধরলে আবার করব। ঈশা আগে বললি ভালো হতো, মনেই থাকে না। চায়ে চুমুক দিয়ে বিস্কুটে কামড় দি। আশ্চর্য, আজ রবিবার, তাও মিষ্টি ছাড়া বিস্কুট কেন? সপ্তাহে এই একটা দিনই দুবেলা চায়ের সঙ্গে একটু বাহারি বিস্কুট বরাদ্দ হয় আমার জন্য। বিভার কাছে তো এ কাজটা ঘুম থেকে উঠে মুখ ধোয়ার মতো স্বাভাবিক হয়ে গেছে। আজ ভুল করলো কেন? বিভাকে কিছু জিজ্ঞেস করার আগে আমাকে চমকে দিয়ে সম্পূর্ণ অপরিচিত এক ভদ্রমহিলা ফোনের ভেতর থেকে কথা বলে উঠলেন। সদ্য ডায়াল করা বরুণের ফোনটি বন্ধ। এবার শুধু অবাক নয়, চিন্তা হতে লাগলো, বরুণ তো কখনো ফোন বন্ধ রাখে না। দমকা হাওয়া এসে জানলার পাল্লায় ধাক্কা দিতেই মনে পড়ল রনি তার দাদার নাম রৌনক। ছেলেটার গায়ে যে অমন অমানসিক শক্তি তা না দেখলে বিশ্বাস করা কঠিন। ভাগ্যের অদ্ভুত খামখেয়ালিপনা। হাসপাতালের ডাক্তার দেখিয়ে যখন বেরিয়ে আসছি, বরুণ গেল ট্যাক্সি ডাকতে। গরমের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎই মাথা ঘুরে গিয়েছিল শিবানীর। চোখের পলক ফেলার আগে লুটিয়ে পড়েছিল মাটিতে। ভিড়ের মধ্যে থেকে রৌনক ছুটে না এলে সেদিন যে কি হতো! পাঁজাকোলা করে শিবানীকে তুলে বেঞ্চে শুইয়ে দিয়েছিল। ঠিক তখনই ফিরেছিল বরুণ। বেঞ্চে শোয়া শিবানীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল রৌনক। দৃশ্যটা সহ্য করতে পারেনি বরুণ। আগের দিনের সব অভিজ্ঞতা ভুলে ও চিৎকার করে শিবানীকে বলেছিল,
4: আবার বাজে কাজ চলছে এখানে।
0: সপাটে একটা থাপ্পড় এসে পড়েছিল বরুণের গালে, এতটাই জোরে যে বাঁধানো মেঝেতেও মুখ থুবড়ে পড়েছিল। নাক দিয়ে রক্ত গড়াতে শুরু করেছিল। ওর কলার ধরে তুলতে তুলতে রৌনক বলেছিল,
5: একদম ভবিষ্যতে এসব একদম করবে না, আমি বলে দিলাম, কান খুলে শুনে রাখো।
0: কথাটা এই ফাঁকা বাড়িতে জলো হাওয়া আর বৃষ্টির সঙ্গে মিশে আমার স্মৃতির ভেতর জেগে উঠল। মনে হলো বরুণ অফিস টুরে যায়নি, ও গেছে অন্য কোথাও। অরুণের মতো প্রতিহিংসা পরায়ণ মানুষ আমি আগে দেখিনি। বিভা স্নানে ঢুকতেই আমি ফোনটা চার্জে বসিয়ে ঘরে এলাম। বলুন শিবানী, কেউই কখনো ফোন বন্ধ রাখে না, আজ দুজনের নম্বরই বন্ধ, হলো কি? বৃষ্টিটা ধরেছে একটু, ঘড়িতে 11:10। টিভিটা চালিয়ে দেখি কানেকশন তো নেই, খবরটা যে শুনবো তারও উপায় নেই। আচ্ছা, খবরের কাগজটা দেখলাম না তো। বসার ঘরের দিকে যাওয়ার জন্য উদ্যত হতেই জানলায় টোকা পড়ল, মৃদু অথচ স্পষ্ট। হুইল চেয়ার ঘুরিয়ে কাছে এসে জানলা খুললাম। নকুল বৃষ্টিতে গায়ের পোশাক চুপচুপে ভিজে, মুখটা কাঁদো কাঁদো। সত্যি সত্যি কাঁদছে কিনা বলা যাচ্ছে না, কারণ মাথার চুল থেকে বৃষ্টির জল গড়িয়ে পড়ছে কপাল আর ভুরু বেয়ে। আমি ধমকে সুরে বললাম, কিরে আজ কেন, তোকে তো কালকে আসতে বলেছিলাম। নকুল হাও হাও করে কেঁদে উঠল।
3: আপনি মুখ ফেরাবেন না বাবু, দয়া করেন, দিদিমণি অন্য লোক রেখে দিয়েছেন, আপনি দয়া করেন।
0: আমি ঘাড় ফিরিয়ে পেছন দিকে তাকাই, বিভা এখনো স্নান ঘরে, আজ একটু বেশি সময় নিচ্ছে যেন। ইশারায় নকুলকে চুপ করতে বলি, নতুন কোনো লোক রাখা হয়নি, তুই কাল আয়, আজ আমি তোর বৌদির সঙ্গে কথা বলে রাখব। নকুল একটু ভাবে,
3: কাল বাবু মঙ্গলবার, দত্তবাড়িতে সকাল থেকে যেটি বলেছে পরশু আসি গিয়ে।
0: কাল মঙ্গলবার? হ্যাঁ, আজ রোববার হলে কাল মঙ্গলবার হয়। কাল উকিলকে আসতে বলেছি, বাড়ির কাগজপত্র দেখিয়ে ভাগ বাঁটোয়ারার একটা ব্যবস্থা করতে হবে, কথাটা মনে রাখতে হবে। আজ এত পুরনো কথা মনে পড়ে যাচ্ছে, লক্ষণটা তো ভালো না। পুরনো ঘটনার খুঁটিনাটি মনে পড়লে দরকারি বিষয় মাথা থেকে বেরিয়ে যায়। অবশ্য উকিলের কথাটা আমি বিভাকে আগে থেকেই বলে রেখেছি, কাজটা দরকারি। তার মধ্যে নকুল বেটা সকাল সকাল এসে বলে আজ সোমবার, ওকে ধমক দিয়ে তাড়াই, যা আগে এখান থেকে। নকুল আবার হাউমা করে ওঠে,
3: এ আপনি কি বলছেন বাবু, রোববার তো কাল ছিল, আজ সোমবার, আপনি তো আজই আসতে বললেন, বৌদি নতুন লোক ডেকে সারের গর্ত বুঝিয়ে দিলেন, আমের সারা পুতিয়েছেন, এখন ঘন ঘন করে আমের সারা পোতে কেউ পুরো আনারই লোক, আপনি আবার বলছেন আজ নাকি রোববার। আমি চললাম বাবু, আমি চললাম।
0: আমি জবাব খুঁজে পেলাম না, নকুল নেশা করেছে কিনা জানি না, কিন্তু হঠাৎ একটা জিনিস মনে পড়তে ভীষণ চমকে উঠলাম। একটু আগে মোবাইল অন করা মাত্র স্ক্রিনে ফুটে ওঠা তিনটে শব্দ, 9th July, মানডে। তাই আর চায়ের সঙ্গে মিষ্টি বিস্কুট ছিল না। বরুণ, শিবানী, রাকা কেউই বাড়িতে নেই। নকুল এসে গেছে আমার কথা মতো, কিন্তু বিভা, বিভা কেন মিথ্যে বলল আমাকে? শিবানী রাখা ক্যাম্পে গেছে, বরুণ টুরে যাবে অফিস থেকে সরাসরি, বলতেই পারত শিবানী রাখাকে নিয়ে আলোতে গেছে, বরুণ রবিবারের বদলে আজ সোমবার টুরে যাচ্ছে, বলল না কেন? নাকি বিভা মিথ্যে বলছে না, শিবানী সত্যিই রাখাকে নিয়ে ক্যাম্পে গেছে, বরুণ টুরে রবিবারের বদলে সোমবার গেছে? কিন্তু না, তাও মানছে না মন। আজ সকাল 9:30 ঘুম ভাঙে আমার, কিন্তু বিভা ডাকেনি কেন? শোবার ঘরের দরজা চেপে বন্ধ করা ছিল কেন? হাঁটুর ব্যথা সত্ত্বেও দোতলায় কি করছিল বিভা? কাজের মেয়ে রমা ছুটি নিলেও শিবানী সকাল সকাল ঘর ঝেড়ে মুছে যায়, আজ কেন করেনি? বরুণ, শিবানী দুজনেরই ফোন বন্ধ কেন? সব থেকে বড় প্রশ্ন, আজ সোমবার হলে কাল সারাদিন আমি কি করেছি? চোখ বন্ধ করে অনেকবার চেষ্টা করার পরেও কালকের একটা দৃশ্য মনে এলো না। ইদানিং অনেক কিছু ভুলে যাই, তারিখ, বার, মাস, কিংবা সকালে কি খেয়েছি, রাকার কোন ক্লাস, আবার কবে মৃত্যুদিন। রোজ সকালে ডেট ক্যালেন্ডারের পাতা বদলানোটা আমার দায়িত্ব, ওতেই কিছুটা সূত্র পেয়ে যাই। আজ যেমন, আচ্ছা আজ সকালে তো সাত বদলে আট করলাম, 8ই জুলাই রবিবার, এত কিছু মনে আছে। আর কালকের গোটা দিনটা মুছে গেল স্মৃতি থেকে। আমি আবার দুটো নম্বরে ডায়াল করি। পুনরায় সে অপরিচিত ভদ্রমহিলার কণ্ঠ আমার গা শিরশির করে ওঠে। সকাল থেকে বাড়ি ঘিরে রাখা সে অশুভ তরঙ্গটা ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলে। অরুণের মৃত্যুর পর বিভার চাপে সাদা থান, বরুণের বিয়ের মাসখানেক পরের কথা। রম্মা নিয়ে এক সাংঘাতিক অভিযোগ এনে চলে গেছে বাপের বাড়ি। বিয়ের সাত দিনের মাথায় রম্মানি সরাসরি বলল যে
6: বরুণ শারীরিকভাবে স্বাভাবিক বিবাহিত জীবন যাপনে অনুপযুক্ত।
0: আমি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম ওর স্পষ্টবাদিতায়। বরুণ শুধু চিবিয়ে চিবিয়ে বলেছিল,
7: তোমায় ছুঁতে চাই না আমি।
0: ঠাস করে বরুণের গালে চড় মেরেছিল রম্মানি।
6: এসব বলতে লজ্জা করে না?
3: চুপ করো রম্মানি।
0: বিস্ময়ে রাগে সারা গা কাঁপছিল আমার। অরুণের মতো বরুণও আমার সন্তান, আমার ঔরস জাত। ওর কথা বলার ধরন, নাক এবং ঠোঁটের নিচ অবিকল ওর বাবা এই অজিতেশ মজুমদারের মতো। অন্যদিকে অরুণ যেন কোনো সুদূর অতীতের পূর্বপুরুষ, যাকে আমার আর আভার সন্তান বলে চেনাই যায় না চট করে। সেদিন রম্মানির ওই আচরণের পর অবাক হয়েছিলাম বিভার শীতলতা দেখে। যতই হোক বরুণ ওর ছেলে, কিভাবে এইরকম অবস্থায় শান্ত থাকতে পারে ও, চুপ করে যেতে পারে কোনো প্রতিবাদ ছাড়াই? অথচ স্বভাবে তো সে এমনটি নয়। নিজের কাজে যেমন যত্নবান, তেমনি দাপুটে এসে অধস্তনদের প্রতি। সিস্টার বিভা বলতে হাসপাতালে বাঘে হরিণে এক ঘাটে জল খায়, সেই মানুষ কিনা এইরকম পরিস্থিতিতে চুপ করে থাকবে? শিবানী কিন্তু পরিষ্কারভাবে নিজের সমর্থন জানিয়েছিল। রম্মানির চড় খেয়ে যখন উন্মত্তের মতো তেড়ে এসেছিল বরুণ, তখন রম্মানিকে শিবানী আড়াল করেছিল। থামাতে পারেনি, এক ঘর লোকের সামনে শিবানীর গলা টিপে দেওয়ালে চেপে ধরেছিল বরুণ সেদিন, যেন মেরেই ফেলবে। রম্মানি আর বিভা গিয়ে না ছাড়ালে কে জানে কি অঘটন ঘটে যেত। বৌদির চোখের সামনে আঙুল তুলে শাসিয়েছিল বরুণ,
7: তোকে ছাড়বো না।
0: অরুণের মৃত্যুটা অনেক পাল্টে দিয়েছিল বিভাকে। ওর আচরণে সর্বক্ষণ একটা আলো আঁধারি খেলে যেত। হেমন্তকালের রাতে যেমন নিঃশব্দে হিম পড়ে, তেমনি প্রায় সবার অলক্ষে বরুণের প্রতি একটা মায়া, একটা সমর্থন গড়ে উঠছিল বিভার। ব্যাপারটা লক্ষ্য করলাম সেদিন, যেদিন রান্নায় নুন কম হয়েছে বলে শিবানীর দিকে ভাতের থালা ছুঁড়ে দিল বরুণ। আমার গা মোছাতে মোছাতে বিভা শুধু বলেছিল,
1: আর পারে, বউ ছেড়ে চলে গেল, মাথার উপর দাদা নেই, তার উপর সামনে বিস্বাদ খাবার, রাগ হবে না?
0: দিনে দিনে একটু একটু করে বাড়ছিল শিবানীর ওপর বরুণের রাগ, আর প্রত্যুত্তরে মায়ের সহযোগিতা আর আমার মৌনতা। অন্যায় জেনেও প্রতিবাদ করতে পারি না, কি করব? আমার খাওয়া দাওয়া ওষুধপত্র সব শক্ত হাতে সামলায় বিভা। শিবানীর মতো ভীতু সহায় সম্বলহীন মেয়ের জন্য বিভার বিরুদ্ধে যেতে মন চাইলেও সাহসে খুলোয় না। সংসারের

0: অর্থনৈতিক দায়িত্বও অনেকটাই বিভার ওপরে। চোরা কাঁটার মতো খচখচ করে বিবেক, মাঝে মাঝে প্রসঙ্গ উত্থাপন করে বিভার সামনে। দুর্বল স্বরে আরজে জানাই, বরুণ আজকাল শিবানীর সঙ্গে একটু বেশি রূঢ় হয়ে যাচ্ছে না, তুমি তো একটু বোঝালে পারো। বিভা উত্তর না দিয়ে খড়ো চোখে তাকায়, সেটাই জবাব। ভেবে দেখলে এই আবেদনের কোনো প্রয়োজনই নেই, প্রতিবাদ তো আমিও করতে পারি, কিন্তু ইচ্ছেটা তেমন জোরালো হয়নি কখনো, কারণ সমস্যাটা শুধু শিবানীরই। রাকাকে খুব ভালোবাসে বরুণ, অরুণ চলে যাওয়ার পর মাঝে মাঝে এটা সেটা কিনে এনে দেয়, পড়া দেখিয়ে দেয়। শিবানী যেন কাঁটা। ফোনটা রেখে বাথরুমের দিকে গেলাম। ভেতরে জামা কাপড় কাচার শব্দ হচ্ছে। আমি দরজায় টোকা দিই।
1: বিভা, বিভা,
2: কি
1: আজ রোববার তো?
2: হ্যাঁ।
1: খবরের কাগজটা কোথায়?
2: দিচ্ছি।
0: ঘরে ফিরে এসে ফোনের তারিখটা মনোযোগ দিয়ে দেখি, 8ই জুলাই রবিবার। সকালে কি তবে ভুল দেখলাম? বিশ্বাস হতে চায় না। কি মনে হতে ড্রয়ার থেকে মেডিসিন বক্স বার করলাম। হলুদ, নীল, সাদা 21টা ছোট ছোট বাক্সে সারা সপ্তাহের ওষুধ সকাল দুপুর রাতের হিসেবে রাখা থাকে। প্রতি রবিবার রাত্রে নিজের হাতে গুছিয়ে দেয় বিভা। ওষুধের বাক্স গুলিয়ে দিল সব, রবিবার ছাড়া সব খোপ খালি। অর্থাৎ আজ 8ই জুলাই। ছোট শব্দে সংবাদপত্রটা হাতের সামনে রাখল বিভা। আর চোখে দেখলাম রবিবারের আসল লেখা ক্রোড়পত্রটি উঁকি দিচ্ছে। নকুল তাহলে সত্যি নেশা করে এসেছিল। নকুল এসেছিল তো? আমি অন্য কোনো দিনের সঙ্গে গুলিয়ে ফেলছি না তো আজকে সকালটাকে। আমার ভুলে যাওয়ার রোগটাকে ডাক্তার অ্যালজাইমার্স আখ্যা না দিলেও সাবধান হতে বলেছেন। নিয়মিত হালকা ব্যায়াম যতটুকু সম্ভব আমার পক্ষে, আর মস্তিষ্কের চর্চা। টেবিলের উপর একটা সুন্দর বাঁধানো খাতা আছে, রাকার বানানো। সেখানে প্রতিদিন 2-4 লাইন করে দিনপঞ্জি লিখে কাঁপা হাতে তুলে নিলাম সেটা। আমার মতো মানুষের রোজনামচায় কোনো বৈচিত্র্য থাকার কথা নয়, সোম থেকে শনি একই ঘটনার পুনরাবৃত্তি। রবিবারের পর রবিবার একই রকম কাটে, যতটুকু হেরফের তা দুশ্চিন্তার, মন খারাপের, আর কখনো কখনো আনন্দের। যেমন আজ রাকার রেজাল্ট বেরোলো, আগের বারের থেকে একটু খারাপ হয়েছে। ক্লাস টিচার বলেছেন ও আজকাল অন্য মনস্ক থাকে। শিবানীর বন্ধু ওকে একটি লিপস্টিক উপহার দিয়েছিল, কবে কে জানে। ঠোঁটে লাগাতে দেখে তুল কালাম কাণ্ড বাঁধালো বিভা, জিনিসটা ছুঁড়ে ফেলে দিল বাইরে। বরুণ রৌনকের নামে খারাপ কথা বলতে বলতে শিবানীর হাত মুচড়ে দিল। এই প্রথম ওর গায়ে হাত তুলল বরুণ।
3: শুনছেন গল্প স্বল্প 107
4: আকাশবাণী কলকাতা, FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। বিশ্বজুড়ে আজ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতার রেড রোডে আজ সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে নেতৃত্ব দেন। তিনি মানসিক সুস্থতা থেকে শারীরিক সুস্থতার পথে যোগের ভূমিকার উপর জোর দিয়েছেন। যোগ দিবস উপলক্ষে রাজ্যের জেলা জুড়ে যোগ উৎসবে অংশ নিয়েছেন বাংলার বিভিন্ন প্রান্তের মানুষ। সরকারি অফিস থেকে শিক্ষা প্রতিষ্ঠান সর্বত্রই যোগাভ্যাস, কর্মসূচিতে জনসাধারণের যোগদান ছিল চোখে পড়ার মতন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের জব্বলপুরে রানী দুর্গাবতী বিশ্ববিদ্যালয়ের 36তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন। তিনি সফল ছাত্রছাত্রীদের হাতে স্বর্ণপদক তুলে দেন। রাষ্ট্রপতি বলেন, যার নামে এই দুর্গাবতী বিশ্ববিদ্যালয়ে তিনি ছিলেন সাহস ও বীরত্বের প্রতীক।

0: তিনি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সর্বস্তরের কর্মীদের উপজাতিদের স্বার্থে কাজ করার আহ্বান জানান। ব্রিটেনের প্রধানমন্ত্রী ক্রিয়ের স্টারমার ওপর লেবার পার্টির নেতৃত্ব থেকে পদত্যাগের চাপ ক্রমাগত বাড়ছে। একই সঙ্গে সমালোচকরা অ্যান্ডি বার্নহ্যামকে ওই পদের উত্তরসূরি করার দাবি জানিয়েছেন। এদিকে কিয়ের স্টারমার পার্টির নেতৃত্বের পদ ছাড়তে নারাজ। তিনি বলেন, নেতৃত্ব বদলের জন্য নির্বাচন হলে তিনি সরে না দাঁড়িয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মহিলাদের হকিতে FIH নেশনস কাপ ফাইনালে ভারত নিউজিল্যান্ডকে 2-0 গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। ভারতের হয়ে গোল করেছেন নবনীত কাউর ও সুনেলিতা টপ্প। 2022-এর পর এটি ভারতের দ্বিতীয়বারের জন্য নেশনস কাপ খেতাব জয়ী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের মহিলা হকি দলকে অভিনন্দন জানিয়েছেন। উত্তর চব্বিশ পরগনার গাইঘাটে বচুন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার গাইঘাটা পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস সভাপতি ইলা বাগচি, তাকে গাইঘাটা থানা থেকে বনগাঁ মহকুমা আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় এলাকার বেশ কিছু মহিলা তার দিকে ঢিম ছড়ে, তাকে 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এই মুহূর্তের খবর এই পর্যন্ত।
1: মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প। পাতার পর পাতা উল্টে যায়, শেষের খানিক আগে খাপ ছাড়া তারিখহীন কিছু লেখা, খুব ছোট হরফ, চোখের সামনে নিয়ে এসে পড়ি। বাড়ির কিছুটা শিবানীর নামে করে দেব, পুরোটা বরুণকে দিলে ও শিবানীকে তাড়াবে, বিভাকেও থাকতে দেবে না। এটা আমারই হাতের লেখা, পৃষ্ঠার নিচের দিকে রম্মানের নাম লেখা, পাশে কয়েকটা প্রশ্ন চিহ্ন। পড়ে চুপ করে বসে রইলাম। আমি কি রম্মানিকেও কিছু দেওয়ার কথা ভেবেছি? মেয়েটা গরিব ঘরের ছিল, তবে লেখাপড়া জানা আর সাহসী, তাহলে ওকে সম্পত্তির ভাগ দেওয়ার কথা কেন ভাববো? মনে রাখার জন্য কথাগুলো লিখে কি বড় ভুল করে ফেলেছি? ভুল কারো হাতে পড়ে যায়নি তো লেখাটা? শিবানী কোথায়? ফোন বন্ধ কেন ওর? রাগা কি সত্যি আলোতে গেছে? বিভা রান্নাঘরে রাঁধছে। আমি আস্তে আস্তে ফোনটা তুলে বরুণের অফিসের নম্বরটা খুঁজতে থাকি। বেশি নাম নেই আমার সংগ্রহে, সহজেই পেয়ে যাই। হ্যাঁ, বাজছে, বাজছে।
2: হ্যালো, গ্লোব ট্রাভেলস।
1: আচ্ছা, বরুণ মজুমদারের সঙ্গে কথা বলা যাবে? আমি ওর ক্লায়েন্টের অফিস থেকে বলছি।
2: কিন্তু উনি তো টুরে গেছেন, সামনের সপ্তাহে ফিরবেন।
1: আচ্ছা, ধন্যবাদ। আরে ম্যাডাম, আজ কি বার?
2: সরি,
1: মানে
3: কার সঙ্গে কথা বলছো?
1: চমকে দেখি বিভা দাঁড়িয়ে, ফোনটা কেটে দিলেও মিথ্যে বলার সাহস পেলাম না। বরুণকে ফোনে পাচ্ছি না সকাল থেকে, তাই
3: মিটিংয়ে আছে, তাই হয়তো। এসো ভাত খেয়ে নাও, খুব দেরি হয়ে গেল আজ।
1: অপেক্ষা না করে নিজেই ঠেলে ঘুরিয়ে দেয় হুইল চেয়ারের মুখ। টেবিলে পড়ে থাকে ফোন আর রাখার বানিয়ে দেওয়া রোজ নামচার খাতা। রবিবারের পৃষ্ঠাটা খালি, বৃষ্টিটা ধরেছে সামান্য, জলো হাওয়া বইছে। ডাইনিং টেবিলের শ্রেণীর মুখোমুখি আসতেই শীতল একটা স্রোত বয়ে গেল শীত দাঁড়া দিয়ে। শ্রেণীর রেলিং থেকে লম্বা হয়ে ঝুলছে ভেজা সাদা থান, সদ্য কাঁচা হয়েছে। শিবানীর শাড়ি বিভা কিচেছে। দুপুরে খাওয়ার পরে বিভা সাধারণত টিভি দেখে কিছুক্ষণ, আজ দেখলাম ওপরে উঠে গেল, সঙ্গে আমার ফোনটাও নিয়ে গেল। ওতে নাকি

0: চার্জ নেই। আমাকে নিয়মমতো খবরের কাগজ পড়তে না দিয়ে কেন জানি না বিশ্রাম নেওয়ার জন্য বিছানায় শুয়ে দিল, তারপর ঘরের দরজা ভেজিয়ে দিয়ে চলে গেল। শুনিতে ওর পায়ের শব্দ মিলিয়ে যেতেই আস্তে আস্তে উঠে বসলাম। কষ্ট করে চেয়ারে শরীরটা ফেলে প্রায় নিঃশব্দে বেরিয়ে এলাম ঘর থেকে। কিছু তো একটা ঘটেছে এই বাড়িতে, একটু ঘুরে ফিরে দেখলেই সূত্র পাওয়া যাবেই। ঘর থেকে বেরিয়ে দরজাটা চেপে দিলাম, চোখ বোলালাম চারপাশে। সিঁড়ির নিচে খুপচিতে রাশিকৃত বাতিল জিনিস খবরের কাগজ, এগিয়ে গেলাম। ঘরের মেঝে ঝকঝক করছে, অর্থাৎ মোছা হয়েছে। কি মুছবে এত যত্ন করে? ডাইনিং পেরিয়ে উল্টো দিকে বরুণের ঘর। খাবার টেবিলে পাশ দিয়ে যাওয়ার সময় চোখে পড়ল জিনিসটা, সোফার এক কোণে গড়াচ্ছে ছোট্ট একটা ঝুমুর। আমার খুবই পরিচিত, কিন্তু যা দেখে আমার হাত কেঁপে গেল তা হলো জিনিসটার রং, কালচে লাল। সামনে ঝুঁকে হাতে নিতেই বুঝলাম শুকিয়ে যাওয়া রক্ত। আমার মায়ের পায়েল আভা পড়ত, যখন ক্যান্সার ধরা পড়ল আমার হাতে দিয়ে বলেছিল অরুণের বউকে দিতে, সামনে রেখেছিলাম, বিভাকেও দেখাইনি, শিবানীর বউ হাতে ওর হাতেই তুলে দিয়েছিলাম। সব সময় পরে থাকতো শিবানী, কিন্তু এটা এখানে কেন? তা আবার রক্ত মাখা। আমি ঘরের চারপাশে চোখ ঘোরাই, কপালে ঘর্ম বিন্দুর ভিড় বেড়েই চলেছে, কারণ ততক্ষণে নজরে এসে গেছে খাটের পাশে রাখা বরুণের টুরে নিয়ে যাওয়ার ব্রিফকেস আর আলমারির মাথা থেকে উধাও হয়ে যাওয়া বড় সুটকেসটা। টুরে যায়নি বরুণ, ও দূরে কোথাও গিয়েছে। খড়খড় শব্দে বাজ পড়ল খুব কাছে। বাজ পড়লে চিন্তা হয়, বাগানে এত গাছ, শিবানী কোথায়? আজকাল প্রতি রাতে শিবানীর সঙ্গে ঝামেলা হয় বরুণ আর বিভার। রোনকের কারণে আলাদা মনের জোর পেয়েছে শিবানী, সবকিছু মুখ বুঝে সহ্য করার অভ্যেস থেকে বেরিয়ে আসছে। তাই কি ওকে ভাবতে গেলে গলার কাছে উঠে আসে হৃৎপিণ্ড, চোখের সামনে পর্দার মতো নেমে আসে শুদ্ধ ধোয়া সাদা থান, শিবানীর পায়েলে রক্তের দাগ, বরুণের ব্রিফকেস, বড় সুটকেসের অনুপস্থিতি। ভাবতে ভাবতে শিশির করে ওঠে গা, মাথার ভেতর নকুলের কান্না শুনতে পাই।
1: বৌদি নতুন লোক দেখে সারের গর্ত বুঝিয়ে দিলেন, আমের সারা পুতিয়েছেন, এমন ঘন ঘন করে আমের সারা পোতে কেউ, পুরো আনারি লোক।
0: হুইল চেয়ারের চাকায় লেগে থাকা হাপচা কাদার দাগ, ভয়ঙ্কর একটা ছবি যেন, কিন্তু রাখা কোথায়? রাখাকে তো খুব ভালোবাসে বিভা বরুণ, হোর নিশ্চয় কোনো ক্ষতি করেনি। যে মেয়েকে প্রতি রাতে নিয়ম করে গল্প শোনাতে যায় বরুণ, যে মেয়ের বাবা বিভার চোখের মণি, তার কোনো ক্ষতি কি ওরা করতে পারবে? তাহলে কি মনে হতে এগিয়ে যায় বরুণের কাটের দিকে, ঝুলন্ত চাদরের অংশ সরাতে পেয়ে গেলাম জিক্স পাজলের একটা টুকরো। খাটের নিচে রাখা বরুণের 32 ইঞ্চি বিরাট ট্রলি সুটকেসটা উধাও, তার মানে রাকাকে নিয়ে বরুণ শহর ছেড়েছে, কিছুদিন গা ঢাকা দিয়ে থাকবে, তারপর ফিরে আসবে। পায়ের শব্দে চমকে উঠে, বিভা আসছে। এই সময় আমাকে এখানে দেখলে কি বলবো? সরাসরি চার্জ করবো নাকি মিথ্যে বলে সাময়িক সামলে দেবো পরিস্থিতি, তারপর পুলিশকে জানাবো? পায়ের শব্দটা এগিয়ে আসছে, আমার ভাবনা চিন্তাগুলো গুলিয়ে যাচ্ছে। শিবানী আমার কি, তার জন্য নিজের বউ ছেলের বিরুদ্ধে যাব? আরেকটা মন ভেতর থেকে ধাক্কা দিয়ে বলে, আর রাকা, সে তোমার কেউ নয়, 12 বছরের ফুটফুটে একটা মেয়ে, যখন চোখে চোখ রেখে জিজ্ঞেস করবে
2: আমার মা কোথায়,
0: তখন কি জবাব দেব? পায়ের শব্দ একদম কাছে এসে থামলো।

0: সামান্য দম নিল বিভা। তারপর সোজা ঢুকে গেল বাথরুমে। আমি দ্রুত ঘর থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে গেলাম। বাথরুম থেকে শাওয়ারের শব্দ আসছে। আবার স্নান করছে বিভা। হাজারবার স্নান করলেও কি শিবানীর রক্ত তোমার হাত থেকে মুছে যাবে? কি জবাব দেবে তুমি রাকাকে? আর অরুণ, সে কি দেখছে না সবকিছু আড়াল থেকে? রান্নাঘরে এসে ঢকঢক করে জল খাই। মাথাটা ঝিমঝিম করছে, গা গোলাচ্ছে সামান্য। কি করা উচিত বুঝে উঠতে পারছি না। পুলিশকে খবর দেব। রান্নাঘর থেকে বেরিয়ে আসছি, হঠাৎ চোখ পড়ল ডাস্টবিনে। চমকে উঠলাম। এসব কি? সিরিঞ্জ, ইঞ্জেকশনের খালি অ্যাম্পিউল, আমার জন্য? ওষুধ দিয়ে গোটা একটা দিন ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল আমাকে। কেমন এটা? ঘরের মধ্যে চাকা ঘুরিয়ে চলে আসি নিজের ঘরে। কোনো ক্রমে শরীরটা ফেলে দিই বিছানায়। বিধ্বস্ত লাগছে। এসব কি দেখলাম আমি? না চাইতেও সামনে কি বাস্তব চলে এলো? বিভা আর বরুণ মিলে শিবানীকে খুন করেছে, নাকি খুনটা বরুণের কাজ? তারপর মা আর ছেলেতে মিলে আতঙ্কে চোখ বুজে ফেলি। বরুণের প্রতি দীর্ঘদিনের অবহেলার ক্ষতিপূরণ এইভাবে করেছে বিভা। কি করব আমি এখন? পুলিশকে জানাবো? জানি না, জানি না। সন্ধে পর্যন্ত শুয়ে রইলাম বিছানায়। বিভাও ডাকতে এলো না। একসময় উঠে রাতের খাবার খেতে গেলাম। দুজনে খাওয়া শেষ করলাম চুপচাপ। ঘরের দিকে ফিরে আসছি, বিভার মোবাইল বেজে উঠল। ফোনটা কানে দিয়ে উঠে গেল। আমি দাঁড়িয়ে গেলাম। পায়ে ব্যথা নিয়ে দোতলায় উঠল বিভা। জানে না আমি ঘরে না ঢুকে সিঁড়ির নিচে কান পেতে আছি, ঠিক যেখানে দাঁড়িয়ে বিভা কথা বলছে তার নিচে। বাইরে বৃষ্টির বেগ আরো বেড়েছে, কিচ্ছু শোনা যাচ্ছে না। শুধু একবার শুনলাম ওর ব্যগ্র স্বর।
1: না না, 10:30 জেগে থাকবে, 12 ঠিক হবে, আমি ব্রিফকেসটা রেডি করে রাখবো।
0: বুঝলাম, বরুণ যেখানেই গিয়ে থাকুক আজ 12 বাড়িতে আসবে ব্রিফকেস নিতে। আর রাকা, রাকাও কি আসবে? ভাবতে পারি না। আর ঘরে চলে আসি। টেবিলে গ্লাসের পাশে বাটিতে রোজকার ওষুধ রেখে গেছে বিভা। ওষুধ ছাড়া ঘুম আসে না আমার। বাইরে বৃষ্টির বেগ আরো বেড়েছে। ওষুধগুলো হাতে নিয়ে জানলার কাছে আসি। চেয়ারে বসা অবস্থায় কষ্ট করে একটা পাল্লা খুলতেই বর্ষা এসে ঝাপটা মারে মুখে। নুড়ি পথের ওপারে বাগান। বাগানের বুকে কোথাও শুয়ে আছে শিবানী, অরুণের স্ত্রী, রাকার মা। শুধুমাত্র ঈর্ষার বসে খুন করে দিল ওকে। আমি কি কিছুই করতে পারি না? হয়তো পারি, অন্তত চেষ্টা করে দেখতে পারি একবার। ওষুধগুলো বাইরে ফেলে জানলা বন্ধ করে বিছানায় ফিরে এলাম। হাতে মোবাইল চেপে চোখ বুজলাম। বৃষ্টি থেমে যাওয়ায় নিশ্চুপ হয়ে গেছে চারপাশ। কত রাত কে জানে। আমি ধৈর্য সহকারে ঘুমের অভিনয় করতে থাকি। হঠাৎ হালকা টোকা পড়ে জানলার কাছে। তিনবার। বিভা নিঃশব্দে বিছানা ছাড়ে, পাল্লা ভিজিয়ে বেরিয়ে যায় ঘর থেকে। আমি ঝুঁকি নিয়ে উঠে বসি। অভ্যস্ত কায়দায় হুইল চেয়ারে বসে দরজায় চোখ রাখি। করিডরের ওপারে ড্রয়িং রুম আধো অন্ধকার। কালো রেনকোটে আপাদমস্তক ঢাকা একটা শরীর ঘরে ঢোকে।

0: প্রশ্বাসে অপেক্ষা করি। হাতে ধরা মোবাইলে রেকর্ডার অন করি। বরুণ আর বিভার সব কথা রেকর্ড করব। এত দূর থেকে যা শোনা যায়, যতটুকু শোনা যায়, তারপর যাব পুলিশের কাছে। বাগানের নির্দিষ্ট জায়গাটা খুঁড়লেই পাওয়া যাবে শিবানীর দেহ। বিভা রেইনকোটের হাত ধরে দোতলায় যেতে ইশারা করে। রেইনকোট খুলতে থাকে সে। আসবাবের ঢাকনা সরাবার মতো একটানি রেইনকোট মেঝেতে ফেলতেই প্রচন্ড চমকে উঠি। এ তো শিবানী।
1: বাবাকে বলেছেন?
2: না, কি বলবো বলো? বলবো তার ছোট ছেলেকে মাথায় কাঁসার থালা দিয়ে মেরে খুন করেছি আমি, তারপর তোমার সঙ্গে মিলে সেই দেহ পুঁতে রেখেছি আমাদেরই বাড়ির বাগানে, এই কথা বলবো তো? বলবো এই কথা?
0: শিবানী সামান্য চুপ করে থেকে বলল,
1: শুধু কি এটাই সত্যি? আর বরুণ যে দিনের পর দিন রাকার সাথে?
0: কথা শেষ হয় না ওর। আমার বুক ঢিপ ঢিপ করতে থাকে। রাকার সঙ্গে কি করতে বরুণ?
1: এখন বুঝি কেন রম্মানি ওকে ছেড়ে চলে গেছে। প্রতিটা কথা সত্যি বলেছে মেয়েটা। আমার বোবা মেয়েটা ভয়ে চুপ করে গিয়েছিল, মন মরা হয়ে থাকত। ও টিচাররাও বলতেন সেদিন রাতে আপনি না থাকলে, উফ, কি যে মারণ ঘুম এসেছিল চোখে, টেরে পাইনি। কখন একা একা বাথরুমে গেছে রাকা, নিচ থেকে ওকে দেখে একটা শিকারির মতো ওপরে উঠে এসেছিল বরুণ।
2: সবই কপাল শিবানী, সবই কপাল। আমিও কি কোনোদিন দোতলায় উঠি বলো? কালই রাতে জলের বোতল নিতে ভুললাম। কালই রাতে তেষ্টায় ঘুম ভাঙল, জলের খোঁজে ডাইনিংয়ে আসতেই গোয়ানের শব্দটা শুনতে পেয়েছিলাম। ভাগ্যিস সদ্য মাজা ঠাকুরের কাঁসার থালাবাটিগুলো মেঝেতে শুকোতে দেওয়া ছিল। যখন দেখলাম বরুণ রাকাকে চেপে ধরে ওকে, হিতাহিত জ্ঞান থাকলো না আমার। বড় থালাটা তুলে ওর মাথায়।
0: শিবানী জড়িয়ে ধরে বিভাকে।
2: তোমাকে আমি কোনোদিন সহ্য করতে পারিনি শিবানী। তুমি আমার আর অরুণের ভালোবাসায় ভাগ বসিয়েছ। তুমি আমার অরুণের মেয়ে রাকার মা। রাকা কি তোমাকে ছেড়ে কোনোদিন আমাকে বেশি ভালোবাসবে বলো তো? অথচ অরুণ ছিল আমার পৃথিবী একমাত্র মানুষ, যে আমার রূপ না দেখে আমার ভেতরটাও দেখত, যে বৃষ্টির মতন ভালোবাসা দিয়েছিল আমার মনকে। আমাকে লোকে ব্যঙ্গ করে, ভয় পায়, কামনা করে, ভালোবাসে না। অরুণ ছাড়া কেউ কখনো ভালোবাসেনি আমাকে। যাক, অরুণের ব্রিফকেসটা ফেলে দিও কোথাও, তোমার দরকারি জিনিসগুলো গুছিয়ে রেখেছি, নিয়ে যেও। ও হ্যাঁ, দেখো তো দোতলায় রক্ত লেগে আছে কিনা।
1: কোথাও কোনো রক্ত নেই মা, সেদিন আমরা ভালোভাবে মুছেছি। আর সারাদিন বাবাকে আর ডাকাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে আপনিই তো সামলালেন সবটা, তাও যে কেন এখন এমন বলছেন? আর এটা,
0: ছোট একটা কাগজের মোড়ক বিভার হাতে দিল শিবানী,
1: এটা আপনি রাখুন, বাবা দিয়েছিলেন, অরুণের মায়ের স্মৃতি। আমি তো আর এ বাড়ির কেউ নই, তাছাড়া রৌনককে নিয়ে আপনাদের সন্দেহটাও ভুল নয়। সামনের মাসে আমরা রেজিস্ট্রি করব, রাকাকে নিয়ে চলে যাব ফ্রান্স। তার আগে এই পাহিলটা আপনাকে দিয়ে যেতে চাই। একটা ঝুমঝুমি কোথায় যেন খুলে পড়ে গেছে।
2: ওটা তোমার কাছে রাখো শিবানী, ওটার ওপর সবচেয়ে বড় অধিকার রাকার, ওকে দিও। আর হ্যাঁ, আজকের পর কোনোদিন যোগাযোগ করতে যেও না আমাদের সঙ্গে, তাতেই সকলের মঙ্গল।
1: বাবা।

0: আমাদের কথা জিজ্ঞেস করলে কি বলবেন আপনি?
1: বলবো রৌনকের সঙ্গে চলে গিয়েছ।
0: আর যদি বরুণের প্রসঙ্গ ওঠে?
1: বলবো টুর থেকে ফেরে নি, কয়েকদিন বলবে, তারপর তারপর আস্তে আস্তে সব ভুলে যাবে, ও স্মৃতি এমনি মুছে যাচ্ছে।
2: বিভা বরুণের ঘরে ঢুকলে আমি বিছানায় ফিরে আসি, চোখ বুঝতেই পাতা ভিজে যায় কষ্টে, লজ্জায়, ঘৃণায়। আজ কত তারিখ জানি না, কে বার তাও জানতে ইচ্ছে করে না। এখন সব দিন সমান, সব বার একই রকম বৈচিত্র আর ভালোবাসাহীন। হুইল চেয়ার ঠেলে নিয়ে যায় বিভা, বরুণের কথা জানতে চাইনি আর বিভাও বলেনি কিছু, হয়তো ভেবেছে অ্যালজাইমার্স থাবা বসিয়েছে মস্তিষ্কে। ভাবুক, আমাদের মধ্যে বরাবরের মতো আজও শুধু প্রেমহীন নির্ভরতার সম্পর্ক। না, নকুলকে আর বহাল করা হয়নি, অপরিচ্ছন্ন বাগান আগাছায় ভরে গেছে, উঁচু উঁচু গাছের পেছনে সূর্য অস্ত যায়। আজ কত তারিখ আমি জানি না, শুধু জানি ভালোবাসা না পাওয়া একটা মানুষ দুটো জীবনকে ভালোবাসার আকাশে মুক্ত করে দিয়েছে। বিভার কথা মতো যোগাযোগ রাখেনি শিবানী, শুধু মাঝে মাঝে অচেনা ঠিকানা থেকে পার্সেল আসে, ফেলে দেওয়া জিনিস থেকে বানানো উইন চাইম, ঝাপসা কাঁচের চশমা চেপে চোখ কুচকে পরীক্ষা করি ডাক টিকিট, জল জল করে এক উন্নত দেশের নাম ফ্রান্স।

0: 107 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনলেন অন্বেষা রায়ের লেখা তারিখ, গল্পের কথক ও অজিতেশের ভূমিকায় অর্পণ, শিবানী দেবলীনা, বিভা গোপা, রৌনক সুমক, বিভার বাবা সুদীপ্ত, বরুণ রাজীব, নকুল উজ্জ্বল, রম্মানী সুনন্দা, রাকা দেবারতী ও গ্লোব ট্রাভেলস নম্রতা। গল্পের সূত্রধার সৌমি, সমগ্র পরিকল্পনা ও পরিচালনা শুভদা, সহকারী পরিচালক পায়েল চ্যাটার্জি। শুনলেন গল্প স্বল্প, শুধু রেডিওতে নয়, গল্প স্বল্প শুনুন ইউটিউবেও। প্রতি রবিবার রাত 9টায় শুনুন নতুন গল্প আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আকাশবাণী কলকাতায়।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প।
2: শুনলেন অন্বেষা রায়ের লেখা গল্প তারিখ। গল্পটি কেমন লাগলো সেটা জানান আমাদের 9903-65999 এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে। কেমন লাগলো গল্পটি সম্পর্কে একটি গঠনমূলক মেসেজ, সঙ্গে নিজের নাম এবং লোকেশন। আর সবচেয়ে সুন্দর যে মেসেজটি হবে, আমাদের কাছে লাগবে যে মেসেজটি সবচেয়ে সুন্দর, তাকেই আমরা পাঠিয়ে দেব এই মঙ্গলবার কুইজওয়ালা সেমিফাইনালে ঠিক রাত 9টায়। এবং মঙ্গলবার কুইজওয়ালা টিউনিং

0: করলেই আপনি শুনতে পেয়ে যাবেন আপনার নাম। তাহলে আজকের মতো গল্প স্বল্প থেকে বিদায় নিচ্ছি আমি রিয়া আর
1: আত্রেয়। আসলে ব্যাপারটা হচ্ছে যে এই রকম একটা বৃষ্টির দিনে যেখানে অনেকটা বৃষ্টি হয়েছে, মিউজিক ডে, সেই ছন্দে ছন্দে বৃষ্টি হয়েছে, আজকে ইয়োগারে অনেক সকাল সকাল উঠেছো তুমি, কিন্তু এন্টারটেইনমেন্ট তো চলতেই থাকে, প্লাস আজকের দিনটা কিন্তু ফাদার্স ডে, তাই আজকে এত কিছু ব্যস্ততার মধ্যেও বাবাকে একটু সময় দিতে ভুলো না। বিশ্বাস করো, আমরা পৃথিবীর যেখানেই থাকি না কেন, বাবারা কিন্তু ঠিক বুঝতে পারে যে আমরা তার কাছেই আছি, তাই সেই সমস্ত বাবাদেরকে আরেকটু বেশি করে সময় দাও। দেখো, বাড়িতে ফিরলে বাড়িটা আরও বেশি ভালো একটা জায়গা হয়ে উঠবে। এটা বলতে বলতে বরং আজকে রিয়া আর আত্রেয় তোমাকে টাটা বাই বাইটা বলো, তুমি শুনতে থাকো 107 FM রেইনবো।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজ কলকাতায় ছিল মূল অনুষ্ঠান। রেড রোডে প্রধানমন্ত্রীর কর্মসূচিতে অংশ নেন পূর্ব রেলের মহাপ্রবন্ধক মিলিন্দ দেওস্কর। ওই রেলের সদর দপ্তর বেলভেডিয়ার রেলওয়ে ক্লাবে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করা হয়। চারটি ডিভিশন ও তিনটি ওয়ার্কশপ জুড়েই দিনটি পালিত হয়েছে। কলকাতা মেট্রো রেলও আজ যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস পালন করে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য কার্যালয় মালিগাঁওয়ে রেলওয়ে ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হয় যোগ দিবসের বিশেষ অনুষ্ঠান। যোগ দিবস উপলক্ষে রাজ্যের জেলাজুড়ে যোগ উৎসবে অংশ নেন বাংলার বিভিন্ন প্রান্তের মানুষ। সরকারি অফিস থেকে শিক্ষা প্রতিষ্ঠান, সর্বত্রই যোগাভ্যাস কর্মসূচিতে জনসাধারণের যোগদান ছিল চোখে পড়ার মতো। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের জবলপুরে রানী দুর্গাবতী বিশ্ববিদ্যালয়ের 36তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন। তিনি সফল ছাত্রছাত্রীদের হাতে স্বর্ণপদক তুলে দেন। রাষ্ট্রপতি বলেন, যার নামে এই দুর্গাবতী বিশ্ববিদ্যালয়, তিনি ছিলেন সাহস ও বীরত্বের প্রতীক। তিনি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সর্বস্তরের কর্মীদের উপজাতিদের স্বার্থে কাজ করার আহ্বান জানান। পশ্চিমবঙ্গে জলপাইগুড়ি থেকে ময়নাগুড়ির দোহমোহনি আসার পথে উল্লাডাবড়ি এলাকায় এক বাস দুর্ঘটনায় 5 যাত্রীর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 30 জন। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের বাসটি আজ বেলা 11টা নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে লরির পিছনে ধাক্কা দিলে এই বিপত্তি ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। রাস্তা পিছল থাকা এই দুর্ঘটনা বলে পুলিশ

প্রাথমিক অনুমান। মহিলাদের হকিতে FIH নেশনস কাপ ফাইনালে ভারত নিউজিল্যান্ডকে 2-0 গোলে পরাজিত করেছে। ভারতের হয়ে গোল করেছেন নবনীত কর ও সুনেলিতা টপ্পো। 2022-এর পর এটি ভারতের দ্বিতীয়বারের জন্য নেশনস কাপ খেতাব জয়। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুস্মিতা সেন। বিশ্বজুড়ে আজ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় রেড রোডে আজ দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে নেতৃত্ব দেন। তিনি আজ মানসিক সুস্থতা থেকে শারীরিক সুস্থতার পথে যোগের ভূমিকার উপর জোর দিয়েছেন। রাজ্যের নতুন বিজেপি সরকার আগামীকাল তাদের প্রথম বাজেট পেশ করবে। দুপুর ১২টায় বিধানসভায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। নির্বাচনের আগে দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতির বাস্তবায়ন এবং রাজ্যের ঋণের বোঝা সামাল দিতে বাজেটের নতুন সরকার কোন দিশা দেখাবে সেদিকে তাকিয়ে আছেন রাজ্যের মানুষ। জলপাইগুড়ি থেকে ময়নাগুড়ির দোমোহনি আসার পথে উল্লাডাবড়ি এলাকায় এক বাস দুর্ঘটনায় ছয় যাত্রীর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ২৫ জন। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের বাসটি আজ বেলা ১১টা নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে লরির পিছনে ধাক্কা দিলে এই বিপত্তি ঘটে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পূর্ব বর্ধমানের রায়নায় এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বামদেব মণ্ডল ও তার সঙ্গী নিজামুদ্দিন শেখকে পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃতদের আজ বর্ধমান আদালতে পেশ করা হলে বিচারক পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্পর্শকাতর অন্তর্বর্তী চুক্তি পাকা করতে এবং পশ্চিম এশিয়ার যুদ্ধ অবসানের লক্ষ্যে সুইজারল্যান্ডের বার্গেনস্টকে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা শুরু হয়েছে। কাতার এবং পাকিস্তান এই আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের ওপর লেবার পার্টির নেতৃত্ব থেকে পদত্যাগের চাপ বাড়ছে। একই সঙ্গে সমালোচকরা অ্যান্ডি বার্নহ্যামকে এই পদের উত্তরসূরি করার দাবি জানিয়েছেন। এদিকে কিয়ের স্টারমার পার্টির নেতৃত্বের পদ ছাড়তে নারাজ। তিনি বলেন, নেতৃত্ব বদলের জন্য নির্বাচন হলে তিনি সরে না দাঁড়িয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মহিলাদের হকিতে এফআইএইচ নেশনস কাপ ফাইনালে ভারত নিউজিল্যান্ডকে ২-০ গোলে পরাজিত করে খেতাব জয় করেছে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। বিশ্বজুড়ে আজ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতার রেড রোডে আজ দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে নেতৃত্ব দেন। তিনি আজ মানসিক সুস্থতা থেকে শারীরিক সুস্থতার পথে যোগের ভূমিকার উপর জোর দিয়েছেন। প্রধানমন্ত্রী আজ কলকাতায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় নৌবাহিনীর কাজের জন্য তিনটি জাহাজ INS দুনাগিরি, INS সংশোধক এবং INS অগ্রয় দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরোর নকশা করা এই জাহাজগুলি নির্মাণ করেছে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। কলকাতা সহ দেশের 551টি শহর এবং বিদেশের 14টি শহরের 5,000-এরও বেশি কেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্যে স্নাতক স্তরে মেডিকেল ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট UG 2026 আজ অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার্থীর সংখ্যা ছিল 22,79,000-এরও বেশি। ইংরাজি ছাড়াও আরও 12টি ভারতীয় ভাষায় পরীক্ষা নেওয়া হয়েছে। রাজ্যের নতুন বিজেপি সরকার আগামীকাল তাদের প্রথম বাজেট পেশ করবে। দুপুর 12টায় বিধানসভায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। নির্বাচনের আগে দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতির বাস্তবায়ন এবং রাজ্যের ঋণের বোঝা সামাল দিতে বাজেটে নতুন সরকার কোন দিশা দেখাবে সেদিকেই তাকিয়ে আছেন রাজ্যের মানুষ। জলপাইগুড়ি থেকে ময়নাগুড়ির দোমোহনী আসার পথে উল্লাটাবড়ি এলাকায় এক বাস দুর্ঘটনায় 6 যাত্রী মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 25 জন। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের বাসটি আজ বেলা 11টা নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে লরির পেছনে ধাক্কা দিলে এই বিপত্তি ঘটে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে স্পর্শকাতর অন্তর্বর্তী চুক্তি পাকা করতে এবং পশ্চিম এশিয়ার যুদ্ধ অবসানের লক্ষ্যে সুইজারল্যান্ডের বার্কিনস্টকে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা শুরু হয়েছে। কাতার এবং পাকিস্তান এই আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ে স্টারমেটের ওপর লেবার পার্টির নেতৃত্ব থেকে পদত্যাগের চাপ বাড়ছে। একই সঙ্গে সমালোচকরা অ্যান্ডি বার্নহামকে এই পদের উত্তরসূরি করার দাবি জানিয়েছেন। এদিকে কিয়ে স্টারমার পার্টির নেতৃত্বের পদ ছাড়তে নারাজ। তিনি বলেন, নেতৃত্ব বদলের জন্য নির্বাচন হলে তিনি সরে না দাঁড়িয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই মুহূর্তের খবর এই পর্যন্ত।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো।
2: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
3: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে

0: পরের দিনই নিশ্চিত ডেলিভারি,
1: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
0: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
2: বিষয়টা জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
3: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s only on 107 FM রেইনবো। নস্টালজিক 90s, নস্টালজিক 90s।

0: তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s, only on 107 FM Rainbow. নস্টালজিক 90s, নস্টালজিক 90s.
1: নস্টালজিক 90s এ আজকে সন্ধ্যাতে যারা দুজন রয়েছে, মানে ডাবলে আছে আজকে, আজকে আম্রপালি আর অভিপ্সা রয়েছে এবং রাত 12টা পর্যন্ত থাকবে। কারণ নস্টালজিক 90s মানেই হচ্ছে আমরা ধরে ধরে তোমাদের সবাইকে নস্টালজিয়াতে ভোগাবই, ভোগাবো, তুমি না চাইলেও আমরা ভোগাবো।
2: এবং শুধু তাই নয়, আজকে শুক্রবারের রাত, না শুক্রবার নয়, তাই তো,
1: না
2: আজকে রবিবারের রাত,
1: ও নস্টালজিক হয়ে গেছে, কোনো ব্যাপার না।
2: এবং তার সঙ্গে যেটা হচ্ছে, আজকে সারা শহর বৃষ্টিতে ভিজছে, তো সেই কারণে সেই সময় বৃষ্টি পড়লে একটু মনটা নস্টালজিক হয়ে পড়ে। তা সেই কারণেই আজকে 9টা থেকে 12টা আম্রপালি আর অভিপ্সা থাকছে তোমাকে, সেই 90-এর দশক যেখানে আমরা ওই ক্যাসেটের ফিতে ঘুরিয়ে ঘুরিয়ে রিমাইন্ড করে করে গান শুনতাম, তো সেই সময়ের গান শুনবো। তো অলরেডি আমরা একটা গান শুনে এসেছি, আবার একটা গান শুনবো ফ্রম দ্য ফিল্ম রিফিউজি।
3: জি, খড়ে খড়ে ক্যা দেখ রহে হো?
4: কমাল, উস চাঁদ কো ঘন্টো দেখতা রহা, উসনে এক বার ভি নি টোকা।
3: তো চাঁদ কোই দেখে না?
4: মগর ও সাঁস নহীঁ লেতা।

0: তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s only on 107 FM Rainbow. নস্টালজিক 90s, নস্টালজিক 90s.
1: আম্রপালি আর রবিপ্সার সঙ্গে তুমি শুনছো নস্টালজিক 90s. আর এই যে বাইরে বৃষ্টি হচ্ছে, একটা সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার এবং বৃষ্টির টুপটাপ শব্দ, এর সঙ্গে যেটা করা যায়, এই যে রিফিউজিস নামের একটা গান আমরা শুনলাম, একটা অসাধারণ গান, যেটা হচ্ছে রাত কি হাতে লিফার, 90 দশকের শেষ আর নতুন শতাব্দীর শুরুর এই সময়টা বলিউডকে দিয়েছিল কিন্তু একের পর এক মেলোডিয়াস গান, যেগুলো আজও এই বৃষ্টির রাতে একটা অন্য রকম আবেগ ছুঁয়ে যায়। তবে এই যে রিফিউজি সিনেমার কথাটা আমরা বললাম, সেই রিফিউজি রিলিজ করেছিল 30 জুন 2000, মানে আজকে প্রায় 26 বছর হতে চলল এই সিনেমাটা। ঠিক তেমনই আরও একটা সিনেমা যেটা রিলিজ করে গেছিল এই 18 জুন 1999, মানে প্রায় 27 বছর হয়েই গেল, আজকে 21 জুন। তো আপাতত যে সিনেমাটার কথা বলছি সেটা হচ্ছে নানা দেন হম দিল দে চুকে সনম, আর এই মুহূর্তে তোমার জন্য সেই গানটাই থাকবে। তবে এটুকু বলে দিই, 9903659992 খোলা রয়েছে, 90s-এ তোমার রিকোয়েস্টের গান পাঠাও। আর অবশ্যই কিছুক্ষণ পরেই আসবে গেমিং জোন এই প্রথম ঘন্টার, তো আপাতত তোমার জন্য থাকলো নেমুরা ফ্রম দ্য ফিল্ম হম দিল দে তুকে সনম।

0: তুমি শুনছো নস্টালজিক নাইনটিজ, নস্টালজিক নাইনটিজ only on 107 FM Rainbow. Nostalgic 90s. Nostalgic 90s.
1: ഞ്ചിരിതഞ്ചിക്കൊഞ്ചിക്കോ മുന്തിരി മുത്തളി ചിന്തിക്കോ മഞ്ചണി വർണ്ണ ചുന്തരി വാവേ.
2: 90s gaming zone. 90s gaming zone.
3: একটা গানের প্রিলিউড শুনিয়েছি, এই প্রিলিউডটা শুনে তোমাকে বলতে হবে যে এই গানটা কোন সিনেমার। শুনতে থাকো নস্টালজিক নাইনটিজ, আর উত্তর পাঠানোর ঠিকানা হচ্ছে 9903653992।
0: তুমি শুনছো নস্টালজিক নাইনটিজ, নস্টালজিক নাইনটিজ only on 107 FM Rainbow. Nostalgic 90s, Nostalgic 90s.

0: নস্টালজিক 90s এ নস্টালজিক 90s এ এখন তোমার রিকোয়েস্টের গান
1: জগৎ বল্লভপুর থেকে প্রশান্ত কুন্তি শুনতে চেয়েছেন এই গানটা ফ্রম দ্য ফিল্ম বাজিগার। আর ওদিকে 9903659992 খোলা রয়েছে, গেমিং জোনের উত্তর পাঠাও, নিজের নাম আর লোকেশন লিখতে ভুলো না, কেমন? আর সঙ্গে অবশ্যই পাঠাতে থাকো রিকোয়েস্টের গান। রইল আপাতত তোমার জন্য ছুপানাভি নিহিয়াতা।

0: তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s only on 107 FM Rainbow. নস্টালজিক 90s, নস্টালজিক 90s.
1: নস্টালজিক 90s চলছে আমরাবালি আর অভিশ্বাসের সাথে। আর এই নস্টালজিক 90s এ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে শুধুই হিন্দি গান শুনবো এমন তো হতে পারে না, আমাদের কাছে বাংলা গানেরও একদম লিস্ট তৈরি আছে
2: একেবারেই। তাই কারণ 90s এর সময় এমন একটা সময় যেখানে বলতে গেলে বাংলা গান, ভালো ভালো বাংলা গান বিশেষ করে, সেটা ব্যান্ড হতে পারে, মানে সেই ব্যান্ড, যদি ব্যান্ডের কথাই যদি বলি তাহলে সেই সময়টা বলে যে একটা উত্থান হচ্ছে বাংলা ব্যান্ডের,
1: রাইট?
2: ঠিক আছে,
1: এবং মোহিনের ঘোড়াগুলি দিয়ে সেই উত্থান শুরু। তারপরে আমরা আস্তে আস্তে চন্দ্রবিন্দুকে দেখতে পাচ্ছি, তারপরে আস্তে আস্তে লেট 90s এর সময়টাতে আমরা ফসিলসকে দেখতে পাচ্ছি, মাঝখানে ভূমিকে দেখতে পাচ্ছি, পরশ পাথরকে দেখতে পাচ্ছি, আমরা লক্ষ্মী ছাড়া দেখতে পাচ্ছি, এরকম প্রচুর ব্যান্ড দেখতে পাচ্ছি। কিন্তু তার মাঝখানে আরো একটা জিনিস যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে ক্যাসেটস এবং তার সঙ্গে অ্যালবাম,
2: এক্স্যাক্টলি,
1: ঠিক আছে, সিঙ্গলস এবং অ্যালবাম। তো সেই অ্যালবামের এরকমই কোন একটা অ্যালবাম থেকে আজকে অভিশার ফেভারিট এবং অনেকের ফেভারিট একটা গান অঞ্জন দত্ত রইল এই মুহূর্তে নস্টালজিক 90s এ।
0: বাংলা গানের 90s, বাংলা গানের 90s।

0: করুন আপনার পছন্দের গান ইনস্টাগ্রামে আর শুনতে থাকুন নস্টালজিক নাইনটিজ নস্টালজিক নাইনটিজ নস্টালজিক।
1: তুমি শুনছো নস্টালজিক নাইনটিজ, নস্টালজিক নাইনটিজ only on 107 FM Rainbow. Nostalgic 90s, Nostalgic 90s.
0: Nostalgic 90s, Nostalgic 90s. এখন তোমার রিকোয়েস্টের গান, এখন তোমার রিকোয়েস্টের গান।
2: বারাসাত থেকে শঙ্করচন্দ্র দে এই গানটা শুনতে চেয়েছেন এবং এই গানটা রইল সকলের জন্য। শুনছো নস্টালজিক নাইনটিজ, আম্রপালি আর অভিপ্সার সঙ্গে।

0: তুমি শুনছো Nostalgic 90s, Nostalgic 90s, only on 107 FM Rainbow. Nostalgic 90s, Nostalgic 90s.
1: গেমিং জোনে একটা গানের প্রিলিউড শুনিয়ে, মানে খুব কঠিন হয়ে গেছিল ব্যাপারটা, প্রিলিউড শুনিয়ে বলে দিয়েছি কোন সিনেমার গান বলি, কিন্তু এত বিখ্যাত একটা গান এবং লোকজন প্রচুর শুনেছে নিশ্চয়ই গানটা এবং ভীষণভাবে সিনেমাটাও দেখেছে, তো এটা কিছুই নয়। সিনেমার নাম হচ্ছে দিলসে, গানের নাম হচ্ছে জিয়া জলে। কারা কারা সঠিক উত্তর দিয়েছে?
2: সঠিক উত্তর যারা দিয়েছেন তারা হচ্ছেন সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে, সব্যসাচী অ্যান্ড মণি কাটোয়া থেকে, প্রশান্ত কুমটি জগৎবল্লভপুর থেকে, মেঘনা মল্লিক মহিষাদল থেকে, প্রসেনজিৎ ভট্টাচার্য আগরতলা ত্রিপুরা থেকে, সাধন মণ্ডল কুর্চি উদয়নারায়ণপুর থেকে, সুদীপ্ত হাজরা জামশেদপুর থেকে এবং বিশ্বজিৎ নস্কর ডোমজুর থেকে। এই মাত্র আটজনকে আমরা পেয়েছি এই সঠিক উত্তরটার জন্য। তবে আপাতত মন খারাপের কোনো কারণ নেই, কারণ স্টুডিও ক্লক এখন সবে 9:57, আমরা বলি রবিবার থাকবে 12টা অবধি। আর এখনও অবধি যেটা করতে পারেন সেটা হচ্ছে 11টা অবধি ভোটিং লাইন চলছে ইনস্টা চয়েসের। তো যারা যারা এখনও যাননি ইনস্টাগ্রামে যান, 107FM রেনবো কলকাতা ফলো করুন। আজকে স্টোরিতে অলরেডি ইনস্টা চয়েসটা দেওয়া হয়েছে, দুটো খুব সুন্দর সুন্দর গান দেওয়া হয়েছে, যেটা মনে হচ্ছে আপনার একটু বেশি ভালো লাগে সেটাকে ভোট করে সং নাম্বার 1 বানিয়ে দিতে পারেন। আর আপাতত আপনার জন্য থাকছে জিয়া জলে।
1: রাইট,

তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s only on 107 FM Rainbow. নস্টালজিক 90s, নস্টালজিক 90s.

0: Just Indie Pop. Just Indie Pop. Just Indie Pop.
1: জাস্ট ইন্ডি পপ যখন বলেছে তখন জাস্ট ইন্ডি পপই বাজাবো, ইন্ডি পপ ছাড়া কী বাজাবো। এটা ইন্ডি পপটা হচ্ছে ওই যে 90s এর সময় আর কি, প্রচণ্ড

0: গরমে যখন আমরা বরফ গোলা খেতাম না, ওইটা হচ্ছে ওরকম, খানিকটা ওইরকম
1: এক্স্যাক্টলি। এবং ওটাকে একদম আমাদের চোখের সামনে তুলে ধরেছিলেন যিনি, তিনজন পলাশ সেন,
0: রাইট?
1: এক্স্যাক্টলি। তো আমরা যেটা কথা বলছি সেটা হচ্ছে ইউফোরিয়া ব্যান্ডের কথা। তখন একাধারে সিনেমার গান যেমন বিখ্যাত হয়েছিল, তেমনই কিছু কিছু গান এমন রিলিজ করেছিল অ্যালবামের গান, সেই গানগুলো আজও অমলিন এবং অমলিন, তাই তো?
0: হ্যাঁ, ইন্ডি পপটা হচ্ছে সেই সময় হয়তো সবাই শুনছেন না, সেই সময় যারা একটু কুল এন্ড ফাঙ্কি হওয়ার চেষ্টা করছেন তারা একটু ইন্ডি পপ শুনছেন। তারপর যখন তারা শোনাচ্ছেন বন্ধুদের, শুনেছিস পলাশ সেনকে, শুনেছিস ব্যান্ড অফ বয়েজ কে, তখন ব্যাপারটা একটু ছড়িয়ে পড়ছে। তো ইন্ডি পপ হচ্ছে আমাদের ওই সবসময় হিন্দি গান, সবসময় বাংলা ক্যাসেটস এর গান শোনার মাঝখানে একটা হালকা একটা ঝোঁকা হাঁকা হাওয়া, ঠিক আছে?
1: তাই
0: তো সেই রকমই ইউফোরিয়ার সাউন্ড ট্র্যাক থেকে, মানে ইউফোরিয়ার একটা অ্যালবাম থেকে ধুম রইল তোমাদের জন্য। শুনতে থাকো নস্টালজিক নাইনটিজ।

0: করুন আপনার পছন্দের গান ইনস্টাগ্রামে আর শুনতে থাকুন নস্টালজিক নাইনটিজ নস্টালজিক নাইনটিজ নস্টালজিক নাইনটিজ
1: তুমি শুনছো নস্টালজিক নাইনটিজ নস্টালজিক নাইনটিজ ওনলি অন 107 FM রেইনবো নস্টালজিক নাইনটিজ নস্টালজিক নাইনটিজ
0: '90s Gaming Zone. '90s Gaming Zone.

0: 90s Gaming Zone.
1: একটা খুব বিখ্যাত গানের ইন্টারলিউড শোনানো হয়েছে, তোমাকে বলতে হবে এইটা কি গান। উত্তর পাঠানোর ঠিকানা হচ্ছে 9903653992। আর শুনছো নস্টালজিক 90s।
2: এক্স্যাক্টলি। তাই আর যেমনটা বলা যে আমরা বাড়ি উপসা থাকবে এখন 12টা অবধি, তবে এই মুহূর্তে স্টুডিও ক্লক বলছে 12টা কোনো বাজেনি, 10:11:51। তবে আজকে এই যে 21শে জুন, আজকে একজন বলা যেতে পারে দ্য মাদার অফ বলিউডের জন্মদিন।
1: শাহরুখ খানের মা হয়েছেন, সলমান খানের মা হয়েছেন, আমির খানের মা হয়েছেন, আরও অক্ষয় কুমারের মা হয়েছেন, সুনীল শেট্টির মা হয়েছেন, প্রীতি জিন্টার মা হয়েছেন, করিশ্মা কাপুরের মা হয়েছেন, কাজলের মা হয়েছেন, প্রচুর।
2: একদমই তাই, কারণ আমরা যার কথা বলছি তিনি যদিও আজকে আমাদের মাঝে নেই, কিন্তু ওনার কাজগুলো আমাদের মাঝে অবশ্যই রয়েছে। তিনি হচ্ছেন রিমা লাগু।
1: রাইট, রিমা লাগুকে যদি বলি তাহলে যেটা একদম আমার চোখের সামনে একদম জলজল করে সেটা হচ্ছে কালহোনাহো। মানে রিমা লাগু মানেই কালহোনাহোর সেই আইকনিক সিনস, এবং তারপরেই হচ্ছে কুচকুচ হোতা হ্যায়, কি করে বাদ দি কুচকুচ হোতা হ্যায়, তো এরকম বহু বহু সিনেমা রয়েছেন। এবং রিমা লাগুকে আমি আমি অন্তত আমার নলেজে এই মুহূর্তে আমার মনে পড়ছে না কোথাও আমি ভিলেনিশ মাদার হতে দেখেছি, সবসময় ভালো মা।
2: সেটা আমারও মনে পড়ছে না, তবে এখানে শুধুমাত্র সিনেমা বলে নয়, তিনি কিন্তু টেলিভিশন বা সিরিয়াল, ওই শ্রীমান শ্রীমতী যেটা ছিল একটা সিরিয়াল মতো, সেখানেও কিন্তু ওনার অভিনয়ের যে পারদর্শিতা সেটা দিয়ে উনি সকলকে মুগ্ধ করেছেন। তো আপাতত এই মুহূর্তে তোমার জন্য নস্টালজিক নাইনটিজে যে দুটো গান ব্যাক টু ব্যাক থাকবে, একটা হচ্ছে হাম সাথ সাথ হ্যায় সিনেমা, এবং আরেকটা যেটা সিনেমা সেটা হচ্ছে একটা লেজেন্ডারি মুভি ম্যায়নে প্যার কিয়া। এই যে একটু আগে বলে দিলাম আমরা পালি সবার মা,
1: সবার মা হয়েছে।
2: তো আপাতত এই দুটো সিনেমা থেকে থাকলো ব্যাক টু ব্যাক দুটো গান অলি ফর রিমা লাগু।

0: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
1: তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s only on 107 FM রেইনবো। নস্টালজিক 90s, নস্টালজিক 90s।

করুন আপনার পছন্দের গান ইনস্টাগ্রামে আর শুনতে থাকুন নস্টালজিক নাইনটিজ নস্টালজিক নাইনটিজ নস্টালজিক নাইনটিজ তুমি শুনছো নস্টালজিক নাইনটিজ নস্টালজিক নাইনটিজ ওনলি অন 107 FM রেইনবো নস্টালজিক নাইনটিজ নস্টালজিক নাইনটিজ '90s Gaming Zone. '90s Gaming Zone.

0: 90s Gaming Zone. 90s Gaming Zone.
1: একটা গানের ইন্টারলিউড শোনালাম, এই গানটার নাম কি সেটা বলতে হবে 9903653992। আর আপাতত একটা গান রিকোয়েস্ট করেছে নির্ঝর মিত্র ফ্রম শ্যামবাজার। গান যদি রিকোয়েস্ট করতে চাও তাহলে কিন্তু একই নাম্বার 9903653992।
0: নস্টালজিক 90s এ, নস্টালজিক 90s এ এখন তোমার রিকোয়েস্টের গান, তোমার রিকোয়েস্টের গান।
2: শেখর, ক্যা তুমনে কবি কিসি সে প্যার কিয়া হ্যায়?
3: হ্যাঁ, হ্যায় এক লড়কি, বিলকুল তুমহারে জেসি, বহুত সুন্দর, বহুত ভোলি আর থোড়ি পাগল ভি, লেকিন মেরে প্যার কি খবর सिर्फ मेरे दिल को है।
2: उसे बताया क्यों नहीं?
3: यह प्यार भी अजीब चीज है संजना, जहां इकरार की पूरी उम्मीद हो वहां भी दिल कहने से डरता है, और मुझे तो इनकार का पूरा यकीन है। तुम ही कहो, उसे कैसे बताऊं, वो किसी और को चाहती है।

0: তুমি শুনছো নস্টালজিক নাইনটিজ, নস্টালজিক নাইনটিজ only on 107 FM Rainbow. Nostalgic 90s, nostalgic 90s.
1: ক্রিকেট আর ক্যাসেট এই দুটোই কিন্তু 90 দশকের একটা আবেগ ছিল,
2: মারাত্মক।
1: হ্যাঁ, তো সেরকমই ট্রান্সমিটারে আর আজকে এতক্ষণ যারা ক্রিকেট শুনছিলেন, হ্যাঁ জানি তাদের মনটা একটু খারাপ, কারণ আজকেই ফার্স্ট ম্যাচ সাউথ আফ্রিকার সঙ্গে ছিল। ইন্ডিয়া হেরে গেছে, সাউথ আফ্রিকা 6 উইকেটে জিতে গেছে, কিন্তু এখন অনেক অনেকগুলো ম্যাচ বাকি, তাই মন খারাপ করার কোনো কারণ নেই। কারণ অ্যাপ এবং ট্রান্সমিটার হয়তো এখন আমাদেরকে আবার তোমরা শুনতে পাচ্ছ, বার্ড অব দি রয়েছি।
2: এবং আর একটা জিনিস কিন্তু এই মুহূর্তে চলছে, দ্যাট ইজ ফিফা ওয়ার্ল্ড কাপ। এবং সেই ফিফা ওয়ার্ল্ড কাপে আমি জানি সবার দেশ পরিবর্তন হয়েছে, যেমন আমার আর অভিপ্সারও দেশ পরিবর্তন হয়েছে। কিচ্ছু করার নেই, রাত্রি মোটামুটি 10:30 কিংবা ওই 12:30 স্লট থেকে পর পর দেশগুলো পরিবর্তিত হতেই থাকে। সো এটাও এক ধরনের নস্টালজিয়া, মানে আমার মনে হয় যে আমরা বাংলায় থাকি এবং এখানে ফুটবল দেখা

0: ছেলে মেয়ে কোনো বিভেদ নেই, ঠিক আছে,
1: একেবারে
0: তো সবাই ফুটবলের ফ্যান, কেউ মেসির ফ্যান, কেউ আমাদের রোনাল্ডোর ফ্যান, কেউ তখন যখন আমরা ছোট ছিলাম তখন কেউ ক্যাসিয়াসের ফ্যান ছিল, তখন কেউ আরেকটু যখন ছোট ছিলাম তখন মারাদোনার রোনাল্ডিনহোর ফ্যান ছিল। সো এইসব মিশিয়ে অনেক কিছুই চলতো এবং তার মাঝখানে যেটা চলতো সেটা অবশ্যই হচ্ছে রেডিও, এবং যেটা এখনো চলছে, আবার জীবন চলবে। আর ঠিক তোমার ধরো ওই নাইনটিজের শেষের দিকটাতে, লেট নাইনটিজে একটা বাংলা ব্যান্ড এসে একদম ঝড় তুলে দিয়ে চলে গিয়েছিল, যেটা নিয়ে প্রচুর লোকের প্রচুর তর্ক বিতর্ক তখনও ছিল এখনও ছিল, কিন্তু এই ফ্যান বেসটা কেউ ভাঙতে পারেনি, দ্যাট ইজ ফসিলস।
1: একদমই তাই, এবং আজকে যখন আমরা এই স্টুডিওতে আসছি তার আগেও এটাই দেখছি যে আমাদের ঠিক পাশেই বেঙ্গলি প্রিমিয়ার লিগের ফাইনাল চলছে, কিন্তু তার সঙ্গে যেটা চলছে সেটা হচ্ছে এই যে ফসিলসের গান চলছে,
0: ইডেন গার্ডেন্সে ফসিলসের গান চলছে, মানে আমার মনে হচ্ছে একটা করে ছক্কা জোরে পড়ছে আর ফসিলসের গান বাজে। আমি রীতিমতো আমরা দুজনেই ফসিলসের গান শুনতে শুনতে এসেছি, তো আপাতত বাংলা গানের নাইনটিজে ফসিলসের একলা ঘর থাকলেও শুনতে থাকো নস্টালজিক নাইনটিজ।
2: বাংলা গানের নাইনটিজ, বাংলা গানের নাইনটিজ।

0: তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s, only on 107 FM Rainbow. নস্টালজিক 90s, নস্টালজিক 90s.
1: নাইনটিজ গেমিং জোন, নাইনটিজ গেমিং জোন.

0: 90s Gaming Zone.
1: 90s Gaming Zone. 90s Gaming Zone.
2: 90s Gaming জোনের একটা গানের ইন্টারলিউড শুনিয়েছি এবং বুঝতে হবে যে এই গানটার নাম কি। 9903659992 ইজ দ্য নাম্বার যেখানে তুমি তোমার আনসার বলতে পারো। আর আপাতত আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তিনটে গানের হ্যাট্রিক রয়েছে। তিনটে গানের হ্যাট্রিকের পর আমরা পালি অভিষা তিনজনেই ফিরবে নস্টালজিক নাইনটিস নিয়ে। আর ইনস্টাগ্রামে যাও 107FM রেনবোর পেজে, সেখানে দেখো দুটো গানের চয়েস দেওয়া হয়েছে স্টোরিতে, তোমার যে গানটা পছন্দ সেটাকে ভোট করো এবং আমরা তারপরে এসে বলবো যে কোন গানটা আজকে জিতল।
3: FM রেনবোতে তিনে

0: তুমি শুনছো নস্টালজিক নাইনটিজ, নস্টালজিক নাইনটিজ ওনলি অন 107 FM রেইনবো. নস্টালজিক নাইনটিজ, নস্টালজিক নাইনটিজ.
1: নাইনটিজ গেমিং জোন, নাইনটিজ গেমিং জোন, নাইনটিজ গেমিং জোনে একটা ভীষণ শক্ত কাজ করেছিলাম আমরা. সেটা হচ্ছে একটা গানের ইন্টারলিউড শুনিয়ে জিজ্ঞেস করেছিলাম, এই গানটার নাম বলুন তো. বিশাল কিছু শক্ত নয় আর কি, লোকজন আনসার টান্সার দিয়েছেন. রঞ্জন অধিকারী ফ্রম রায়পুর, প্রশান্ত কুঁতি ফ্রম জগৎবল্লভপুর, প্রসেনজিৎ ভট্টাচার্য ফ্রম ত্রিপুরা, শঙ্করচন্দ্র দে ফ্রম বারাসাত, পূজা গড়াই ফ্রম খাটরা, সোমনাথ ঘোষ ফ্রম দমদম ক্যান্টনমেন্ট, এরা প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছেন, সময়ের মধ্যে দিয়েছেন. এবং গানটার নাম হচ্ছে ইয়ে মৌসুম কা
2: জাদু. এবার মনে হচ্ছে মানে প্রত্যেকের মনে হচ্ছে এই রে, এটা এত সোজা ছিল,
1: এটা ট্রিক হয়ে গিয়েছিল ব্যাপারটা. আসলে আমরা দুজনই কুইজওয়ালা করতে করতে সব জায়গাতে ট্রিক করে ফেলছি ব্যাপারটাকে. কোনো ব্যাপার না, সময় বলছে এখন 11:08:27, যেটা আপনি করতে পারেন. আর একটা গানের ব্রেক থাকবে, সেই গানটার ব্রেকের মধ্যে একটা অ্যাড ব্রেক থাকবে, একটা গানের ব্রেক থাকবে. মানে আমরা যে গানটার নাম বললাম গেমিং জোনে, সেই গানটা অবশ্যই চালাবো. কিন্তু তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে এই একটা গানের ব্রেকের মধ্যে তোমাকে চলে যেতে হবে 107 FM রেনবো কলকাতার ইনস্টাগ্রাম পেজে. সেইখানে স্টোরিতে দুটো গান দেওয়া আছে, সেই দুটো গানের মধ্যে একটা গানকে তোমাকে ভোট দিয়ে জেতাতে হবে. যদিও আমরা দুটো গানই শোনাবো, তোমাকে একটা গানকে ভোট দিতে হবে.
2: মানে কোন গানটাকে একটু আগে শোনাবো, কোন গানটা একটু পরে শোনাবো. এবার তোমার যদি মনে হয় তুমি সং নাম্বার 2 কে আগে শুনবে, তাহলে তাকে ভোট দিও না, যাকে পরে শুনবে তার গানটা দিও.
1: আমি কি একটু শুনিয়ে দেবো কোন দুটো গান আছে?
2: হ্যাঁ, একবার শুনিয়ে দেওয়া হোক. 90s insta choice 90s

0: করুন আপনার পছন্দের গান ইনস্টাগ্রামে আর শুনতে থাকুন নস্টালজিক নাইনটিজ। নস্টালজিক নাইনটিজ।
1: ইয়েস, শুনতে তো হবেই নস্টালজিক নাইনটিজ। তো আপাতত একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, আর তারপরে গেমিং জোন টু এর যে আনসার অর্থাৎ মৌসুম কা জাদু ফ্রম দ্য ফিল্ম হাম আপকে হ্যায় কন সেটাই রইল, আর তারপরেই ইনস্টা চয়েসে সং নাম্বার টু আর সং নাম্বার ওয়ান নিয়ে ফিরছি উইশ আর আমরপালি।
2: সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি, শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
3: বিষয়টা জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
4: 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, let's start the fun!

0: 90s Insta Choice. 90s Insta Choice.
1: হ্যাঁ, একটা গান ভীষণ প্রচুর প্রচুর ভোট পেয়েছে,
2: আমরা জানতাম
1: জানতাম এক্স্যাক্টলি। তো আমরা কোনো কথা বাড়াবো না, আমরা সরাসরি গানগুলো শুনে নেব। একটা একটা গান 69% ভোট পেয়েছে সং নাম্বার 1 হয়েছে, আর একটা 31% ভোট পেয়ে সং নাম্বার 2 হয়েছে।
2: রাইট, এআই এর মতো রাইট বলেছি আমি আজকে অনেক, আমি এটা আজকে লক্ষ্য করলাম। তো যাই হোক, এমন একটা সময়ের আজকে প্রোগ্রাম চলছে, এমন একটা ডেকেডের প্রোগ্রাম চলছে যে সময় এআই টিআই কিছু ছিল না, বুঝলেন, সাইকেলে করে লোকজন যেত, চিঠিটা পৌঁছতো, তারপর আবার চলে আসতো মিষ্টি মুখে
1: কবুতর যা।
2: আরে বাস, কবুতরের পরের ডেকেডটা। নস্টালজিক 90s চলছে কাউন্টডাউন সং নাম্বার 2 তে, মানে যে গানটা একটু কম ভোট পেয়েছে সেই গানটা আপাতত রইল, তারপর আবার সং নাম্বার 1 থাকবে।
0: 90s Insta Choice. 90s Insta Choice. Song number 2.

0: লিসানা, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোনো সুপার ফাস্ট অপশন আছে নাকি?
1: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
0: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
1: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
2: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in-এ।
3: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর

0: মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
1: 90s Insta Choice, 90s Insta Choice. Song number

তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s, only on 107 FM Rainbow. নস্টালজিক 90s, নস্টালজিক 90s.

0: Just Indie Pop. Nostalgic 90s. এখন তোমার রিকোয়েস্টের গান।
1: নাইনটিজের পপ টিউনের মধ্যে সেই আইকনিক একটা গান যেটা এই মুহূর্তে শুনতে চেয়েছেন মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাঁকরাইল থেকে, রইল সবার জন্য।

0: না অদ্ভুত একটা পাওয়ার আনন্দ। অনেকদিন বাদে মনে হচ্ছে পকেটে টাকা না থাকলেও মনে শান্তি থাকে। সম্পর্ক ভেঙে যাওয়ার আতঙ্কে বেঁচে থেকেও প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায়। একটা সরু রাস্তার সামনে টোটোটা আমাকে নামিয়ে দিয়ে চলে যাচ্ছে। ঘড়িতে তখন প্রায় 4টে। বহু দূরে গাড়িটা ছোট্ট বিন্দু হয়ে মিলিয়ে গেল। আমি সেই দিকে তাকিয়ে ভাবলাম যে কলকাতায় তো এই সময় অফিসে গুরুচরণের লেকচার শুনতাম, কাস্টমার ওই ভিজিটে গিয়ে বকবক করতে হতো, আর এখন এখানে দাঁড়িয়ে আছে। আবার এরপর কি হবে কিছুই জানি না। অদ্ভুত এক অনিশ্চয়তা আমাকে ঘিরে রয়েছে, অথচ আমি এই নিশ্চয়তার খোঁজে এখানে এসেছি। পাতি কথা, মেয়েটাকে রাজি করিয়ে যেভাবেই হোক দেশের বাইরে ওকে পড়তে পাঠাতে হবে, আর যদি সেটা করতে পারি তাহলে দেবকী বাবুর চাকরিটা জুটবে, গুরুচরণের হাত থেকে রেহাই পাবো, তিথিকে বিয়ে করলে মায়ের মুখেও হাসিটা ফুটবে। বাড়িটার সামনে যখন দাঁড়ালাম ঘড়িতে 5টা, সন্ধে নামতে আর কিছুক্ষণ। পাখিরা শূন্য আকাশের বুকে দল বেঁধে উড়ে চলেছে। পাখিদের বুকে সংঘাত নেই, চোখে শুধুই বাসায় ফিরবার উল্লাস। অনেকদিন বাদে আমি পাখিদের উড়তে দেখছি। কলকাতার খোলা আকাশ দেখিনি প্রায় 2 বছর ওই বাড়ি আর অফিস। সামনে জনকয়েক লোকজন একটু এদিকে এগিয়ে আসছে। আচ্ছা, মধুবন বাড়িটা কোথায় বলতে পারেন? তো ওদের মধ্যে একজন মধ্যবয়স্ক পুরুষ আমাকে বললেন,
1: এই তো সামনে গেলেই একটা ভাঙা মন্দির, তারপর মিনিট 5 হেঁটে লম্বা রাস্তা, তার ডান দিকে একটু সোজা হাঁটবেন, একটা টেপা কল দেখতে পাবেন, তার সামনে দিয়ে রাস্তার 2 বাড়ি ছেড়ে তারপর ওনার বাড়ি।
0: বাড়িটার সামনে দাঁড়িয়ে বন্ধ লোহার গেটের মাথায় হাত রেখে ডাকলাম, কেউ আছেন? অপরিচিত জায়গায় প্রথম পরিচয় করবার ওই টান টান মুহূর্ত হচ্ছে প্রথম 10 মিনিট। আমি এনাদের চিনি না, আচমকা আমার মতন অপরিচিত মুখের সামনে হাসতে হবে, কথা বলতে হবে ওনাদের। আমার মতন অস্বস্তি কিন্তু ওনাদের হবে। আর নিজেকে যাতে বোকা মনে না হয় তাই একটু মনে মনে রিহার্সাল দিয়ে নিচ্ছি। গেটের উল্টো দিকে একটা সরু সিমেন্টের রাস্তা, কিছুটা এগিয়ে একটা দোতলা বাড়ির বারান্দায় মিশেছে। সরু রাস্তার পাশে সবুজ ঘাসের বাগান, ভিতরে অনেক রকমের ফুলের গাছ, ফলের গাছ রয়েছে, ছোট ছোট বেশ কাগজি লেবুও ঝুলে আছে, গাঁদা ফুলে ভরে রয়েছে। এখনো দিনের আলো ফুরিয়ে যায়নি, মাথার উপর যতটুকু আকাশ আছে সেই শীতমাখা আলোয় বাড়িটা কিন্তু জল ছবির মতন হয়ে উঠেছে। ভিতর থেকে নীল রঙের সালোয়ার কামিজ পরে এক তরুণী আমার দিকে এগিয়ে আসছে। মেয়েটার বয়স তিথির সমবয়সী।
2: আপনি?
0: আমি কলকাতা থেকে আসছি।
2: আপনার পরিচয় জানতে পারি?
0: হ্যাঁ ম্যাডাম, অ্যান্ড্রোমিডার পরিচিত আমি। ওকে গিয়ে বলবেন যে পিনাকিদা এসেছে।
2: আমায় বলা যাবে কোত্থেকে এসেছেন?
0: অবশ্যই, আপনার বাড়িতে একজন অপরিচিত লোক এসে পরিচয় না দিলে অনেক গণ্ডগোলের ব্যাপার তো ঘটতেই পারে।
2: আসুন।
0: না না, আপনি আগে অ্যান্ড্রোমিডাকে ডাকুন, ওর সাথে আমার অনেকগুলো কথা আছে। আমি পিনাকি।
2: অ্যান্ড্রোমিডাকে মাধ্যমিকে পড়িয়েছিলেন, খুব ভালো পড়ান, অ্যান্ড্রোর প্রিয় মানুষের মধ্যে একজন।
0: সিরিয়াসলি? নিজের প্রশংসা নিজের কানে শুনতে নেই, মা এই কথাটা ছোটবেলা থেকেই বলে এসেছে। কিন্তু সত্যি বলতে বুকে হাত রেখে বলছি, আমার না ভীষণ ভালো লাগছে নিজের প্রশংসা শুনতে। শীতের ওই মসৃণ বিকেলের মতো সুন্দর একটা টোল পড়েছে মেয়েটার গালে। এমন মেয়ের প্রেমিক তো থাকবেই, বহুদিন তো তিথির মুখে নরম কথা শুনিনি। এই মুহূর্তে মন চাইছে একবার তিথিকে ফোন করি, কিন্তু আমায় যখন জিজ্ঞেস করবে যে কলকাতা ছেড়ে এই ধার ধারে গোবিন্দপুরে যাওয়ার কারণ কি, সেটা তো আবার আমি বলতে পারবো না। এর আসল কারণ একটা ভদ্রস্থ চাকরির সুযোগ। অ্যান্ড্রোমিডা যদি সত্যি আমার উপর করুণা করে দেশের বাইরে যায় তবেই এই চাকরি আমার জুটবে। প্রতিদিন খবরের কাগজ 2 হাত দিয়ে খুলে চোখ বুলিয়ে বুলিয়ে খবর পড়ি। জেন জি নিয়ে যত রকমের খবর ছাপা হয় সেখানে এই

0: প্রজন্মটাকে নিজেদের নিয়ে মত্ত একটা দিশাহীন সম্প্রদায় বলে মনে হয় ইন্টারনেটে বুঁদ হয়ে থাকা প্রজন্ম। অ্যান্ড্রোমিডাকে যখন 2 বছর আগে পড়িয়েছিলাম আমার কথা শুনত, কিন্তু ঘটনা হচ্ছে এখন তো বড় হয়েছে, আমার কথা নাও শুনতে পারে। ও বুঝবে না আসলে যে সত্যি চাকরিটা আমার জন্য কতটা জরুরি।
1: আমার পরিচয় দেওয়া হয়নি আপনাকে, আমি নিপনিধি সেন, আসুন ঘরে আসুন।
0: এতক্ষণ দাঁড়িয়েই গেটের বাইরে কথা হচ্ছিল, এখন গেট খুলে ভেতরে ঢুকলাম। ছোট্ট রাস্তা দিয়ে হেঁটে মেয়েটার পিছন পিছন এসে ঘরে ঢুকলাম। আমাকে সোফায় বসতে বলল মেয়েটি।
1: ও একটু বেরিয়েছে, আপনি বসুন না।
0: হ্যাঁ হ্যাঁ, ব্যস্ত হবে না ম্যাডাম।
1: আমি একটা বৃদ্ধাশ্রম চালাচ্ছি, এটা আমার বাড়ি, মালতী দিদুন আমার হোমেই রয়েছেন, সেই সূত্রেই অ্যান্ড্রোমিডার সাথে পরিচয় হয়েছিল।
0: মালতী দিদুন মানে অ্যান্ড্রোমিডার দিদা, বৌধির মা? উনি এখনো বেঁচে আছেন?
1: হ্যাঁ, আমার হোমেই আছেন। অ্যান্ড্রোমিডা ওর সাথে দেখা করতেই ছুটে এসেছে, লুকিয়ে আসেনি। যতদূর জানি বাড়ির লোক সব কিছু জানে।
0: আমি সোফায় বসে আছি, নিধি সামনের চেয়ারে বসেছে, মাঝে একটা টেবিল আছে, ঘরটা ছিমছাম সুন্দর সাজানো, খুব অল্প আসবাব রয়েছে। যেই ঘরে বসেছি সেখান থেকে বেরিয়ে পাশেই সিঁড়ি রয়েছে, ঢুকবার সময় দেখেছিলাম ওই সিঁড়ি দিয়েই 2 তলায় উঠতে হবে। তো নিধি বলল,
1: আজ তো ফিরে যেতে পারবেন না।
0: এখানে হোটেল আছে?
1: কলকাতার মতো যেখানে সেখানে হোটেল পাবেন না, মানুষের বাড়িতেই পরিচিতরা থেকে যায়, যদি হোটেল দরকার পড়ে স্টেশনের দিকে যেতে হবে।
0: ও আচ্ছা আচ্ছা আচ্ছা।
1: আমার বাড়িতে থাকতে অসুবিধা হবে?
0: মানে এখানে
1: না, আমার ওল্ড এজ হোমে, অ্যান্ড্রোমিডা মালতী দিদা ওখানেই আছে, আজ রাতটা আপনি আমাদের সাথে থেকে যাবেন।
0: না মানে আপনাদের অসুবিধা হবে না তো?
1: আপনার অসুবিধা হবে, এখন বিকেল 5:40, আমার স্কুটি আছে, অ্যান্ড্রোমিডাদের সাথে দেখা করবেন তো, আসুন বেশিক্ষণ লাগবে না।
0: শান্ত নিরিবিলি রাস্তার মধ্যে দিয়ে আমাকে নিয়ে ছুটে চলেছে নিধি, স্কুটির পিছনে আমাকে বসিয়ে মেয়েটা ছুটছে। ঘড়িতে তখন 6:10, শীতের সন্ধ্যায় চারপাশে একটা অদ্ভুত রকমের চুপচাপ। লাইট পোস্টের শান্ত আলোয় স্কুটির সামনের ওই সরু পিচ রাস্তা একেবারে যেন নদী হয়ে উঠেছে। পাশের ঝোপ থেকে সন্ধ্যার কুয়াশা ওই গাছেদের ডাল বেয়ে একেবারে রাস্তায় নেমে এসেছে। পথের দুই ধারে বেশ জঙ্গল, বড় বড় গাছ দাঁড়িয়ে আছে, আমাদের মাথায় হেলমেট নেই, আকাশ আছে তারা ভরা, আর সেখানে চাঁদ আছে, রূপালি চাঁদটা আকাশের মাঝখানে একেবারে আটকে আছে। ঠান্ডা অনেকটাই বেশি, ভাগ্যিস একটা কান ঢাকা টুপি পরেছিলাম, মানে সুড়সুড়িতে আর সরু ঠান্ডা টুপির মধ্যে দিয়ে ঢুকছে বটে। রাস্তায় লোকজন অল্পই, জ্যাকেটটা যথেষ্ট মোটা, না হলে নিধির মতো কাঁপতাম আমি। তাড়াহুড়ে বেচারি মোটা জ্যাকেটের বদলে নিশ্চয়ই একটা পাতলা জ্যাকেট নিয়ে এসেছে। আমরা এবার একটা সরু পথ দিয়ে ঢুকলাম। নিধি আমাকে বলল,
1: এই হচ্ছে আমার স্বপ্নের জায়গা, বৃদ্ধাশ্রম বলবেন না।
0: অ্যান্ড্রোমিডা আছে?
1: জানি না, দিদুন আছে।
0: তবে গিয়ে নিরাশ হতে হয়নি, পেয়েছিলাম অ্যান্ড্রোমিডাকে। অ্যান্ড্রোমিডা আমার দিকে তাকিয়ে বলল,
2: পিনাকিদা, তুমি যে এতদূর আমার সঙ্গে দেখা করতে আসবে আমি বিলিভ করতে পারছি না।
0: ঠিকানাটা আমাকে দেবকি বাবুই দিয়েছেন।
2: আই নো, বাট বাপি নিজে আসেনি, তোমায় পাঠিয়েছে, আর এখনো ভাবছে আমি আমার ডিসিশন চেঞ্জ করব।
0: না না মানে তা নয়, উনি আসবেন অবশ্যই, একটু কাজের চাপ আছে আর কি।
2: বাপির কথা বাদ দাও, অনেকদিন বাদে তোমাকে দেখলাম, সেদিন তো সিগন্যালে দেখেও আমাকে চিনতে পারোনি।
0: না না মানে তা নয়।
2: থাক, সব বুঝি, দরকার নেই, ভুলে যেতে অসুবিধা নেই, তাই তো?
0: আরে না না সেটা নয়।
2: তুমি আর যোগাযোগ রাখনি পিনাকিদা, মা মারা গিয়েছে জানো নিশ্চয়ই?
0: হ্যাঁ আমি সবই শুনলাম।
2: কোথায় শুনলে?
0: ওই তোমার বাবাই সব বলেছেন আর কি।
2: তোমাকে বলেছে অথচ আমায় কল করতে পারেনি।
0: অভিমানের ছায়া আমি দেখতে পাচ্ছি অ্যান্ড্রোমিডার চোখে জল।

0: হালকা চেহারার হাসি খুশি মেয়েটা আচমকাই অনেকটা বড় হয়ে গেল। মেয়েরা অবশ্য এমন করেই আচমকা বড় হয়ে যায়। ঘড়িতে এখন রাত 10টা, দুজনে পাশাপাশি বসেছি। এটুকু বুঝতে পারছি যে বাবা আর মেয়ের সম্পর্ক অনেকটাই প্যাঁচালো। দেবকীবাবু নিজেই স্বাভাবিক করতে চাইছেন না। দেবকীবাবু একবারের জন্যও চাইনি যে মেয়ের সাথে সম্পর্কটা ঠিক হোক। উনি আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন যে চাকরি পেতে হলে যেমন ভাবেই হোক বুঝিয়ে অ্যান্ড্রোমিডাকে দেশের বাইরে পাঠাতেই হবে। অ্যান্ড্রোমিডা, আমি মানছি যে তোমার বাবা হয়তো নিজের ইচ্ছাটা চাপিয়ে দিচ্ছেন, কিন্তু সব চাপিয়ে দেওয়া শর্ত তো ক্ষতিকারক হয় না।
1: আমি আমার মতন জীবন বেছে নিতে চাই পিনাকিদা। আই ওয়ান্ট টু লিভ মাই লাইফ অন মাই ওন টার্মস। সব ব্যাপারে এরকম ইন্টারফেরেন্স আমার ভালো লাগে না।
0: না, তুমি বাইরে গিয়ে পড়াশোনা করে তারপর তো নিজের জীবন শুরু করতেই পারো।
1: দেখো, আমার দিদুনের বয়স প্রায় 80 কাছাকাছি, অসুস্থ। যদি আমেরিকা থেকে ফিরে এসে আর দেখা না হয়?
0: দিদুনের জন্য ক্যারিয়ার নষ্ট করবে? এই কথাটা শুনে না অ্যান্ড্রোমিডা আমার দিকে কড়াভাবে তাকালো। এই প্রথমবার ওই দৃষ্টিটা আমার ভীষণ অচেনা মনে হচ্ছে। খুব সেন্সিটিভ একটা বিষয় হাত রেখেছি। নিজে থেকে এইসব ঝামেলার মধ্যে আমি ঢুকতে চাইছি না, কিন্তু মানে কলকাতায় এমন চাকরির অফার, সেটা বহু সুযোগের অপেক্ষায় এসেছে।
1: পিনাকিদা, আমি আমি জানি আমার মা আমায় ছেড়ে চলে গিয়েছে, দিদুনও বেশি দিন নেই।
0: না না, মানে আমি ওভাবে কিন্তু বলতে চাইনি, কিন্তু মানে তোমার কলকাতা থাকবার অন্য কোনো কারণ রয়েছে হয়তো, আমি সেটাই জানতে চাইছি। তো কিছুক্ষণ চুপ থেকে বলল,
1: দিদুনের সাথে বাপির ঝামেলা হয় প্রপার্টি নিয়ে। মায়ের নামে লিখে দেওয়ার কথা ছিল, কিন্তু দিদুন লিখে দেয়নি। দিদুন চাইছে দোকানটা রেনোভেট করে রানিং করতে। দিদুনের ইচ্ছে একটা বড় মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের স্টোর হবে। জানো, একসময় এই দোকানটা দাদু কিনেছিল, বড় কিছু করবার স্বপ্ন দেখেছিল। দাদু রিয়াংয়ে যে দাদু গান ভালোবাসতেন, তারপর ব্যবসায়ী ফ্যামিলির চাপে সেই স্বপ্ন নষ্ট হয়। দোকান কিনে শেষ দিন অবধি ট্রাই করে গিয়েছে, বাট দোকান আর ওপেন করা হয়নি।
0: তারপর
1: বাপি চাইছে সেই ফেলে রাখা দোকানকে বড় রেস্টুরেন্ট তৈরি করতে। মায়ের সঙ্গে বাপির এই প্ল্যানিং নিয়ে প্রায় ঝামেলা হতো, মা একদম সাপোর্ট করেনি। মায়ের ইচ্ছা ছিল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টেরই দোকান হোক।
0: তাহলে তো বৌদি একেবারে লড়ে গিয়েছেন।
1: এই নিয়ে প্রায় প্রত্যেক দিন বাপি আর মায়ের ঝামেলা হতে দেখেছি। মা কাঁদত, রোজ কাঁদত জানালার ধারে বসে। অনেক রাতে আচমকা ঘুম ভেঙে যেতে দেখি কেউ বিছানার উপর বসে আছে।
0: আমি ভাবছিলাম যে একটা নারী রাতে কাঁচের জানলার পাশে হাঁটুতে থুতনি রেখে কাঁদছেন, আর একজন কিশোরী তার সত্য ঘুম ভাঙা চোখে সেই দৃশ্য দেখেও পুনরায় পারবে ঘুমোতে? মেয়েটার হয়তো না অনেক কষ্ট লুকিয়ে আছে। ছাদে চাঁদের আলোয় অ্যান্ড্রোমিডার চোখ দুটো ছলছল করছে। মেয়েটা হাতের তালু দিয়ে নরম চোখ দুটো মুছে বলল,
1: পিনাকিদা, মায়ের ভালোবাসা আমি আরো বেশি পেতে পারতাম, তাই না?
0: হ্যাঁ, সে তো বটেই। বাবা মা যতদিন আমাদের সঙ্গে থাকে আমরা তাদের না থাকবার অভাবটাই বুঝতে পারি না। ছাদে বসে চারিদিকে তাকিয়ে দেখি যে দূরে গুটি কয়েক বাড়ির আলো এখনো নিভে যায়নি। লোকজন জেগে রয়েছে। ঘড়িতে রাত 11টা, কথা শুরু করেছিলাম কিন্তু 10টায়, একটা ঘন্টা কেটে গিয়েছে। আকাশে চাঁদের দিকে তাকিয়ে মনে হয় যে এরকম একটা গোল সাদা চাঁদের আলোর নিচে আমি আর তিথি পাশাপাশি বসে কথা বলতে পারলে মন্দ হতো।

0: আজ অব্দি হয়নি, আর সেই সুযোগ কলকাতার রাস্তাতেও নেই। মফস্বলে চাঁদ উঠে, গ্রামে চাঁদ মাঠে একেবারে গড়াগড়ি খায়, আর কলকাতার অলিতে গলিতে আমাদের সময় কেটে গিয়েছে ওই শপিং মলের আলোয় নতুন নতুন জিনিস দেখতে দেখতে। চাঁদ খুঁজেই পাই না আমরা। এই যে চাঁদের বুকের আলো, সূর্য থেকে ধার নেওয়া ফোটন কণার ম্যাজিক, আলোকহীন চাঁদের বুকেও দুঃখ আছে। কিন্তু সব সুন্দরের মধ্যেই একটা যন্ত্রণা লুকিয়ে থাকে। অ্যান্ড্রোমিডার চোখ দুটো জলে ভেজা, ঠোঁটের কোণে হাসি নেই, কান্না মুহূর্তের অনুভূতি। মেঘ জমে বৃষ্টি হয়। আমি ওর পিঠে হাত রেখে বললাম যে, মায়ের কথা মনে পড়ছে?
1: এভরিডে এভরিডে মায়ের মুখ মনে পড়ে পিনাকিদা, খুব কষ্ট হলে সাফোকেশন হয় জানো।
0: এখনো হচ্ছে? আমি ওর হাতে একটা হলুদ রঙের জলের বোতল ধরিয়ে দিলাম।
1: না, তোমার পাশে থেকে কথা বলতে ভালো লাগছে, কিন্তু দিদুনের মায়ের ইচ্ছে আমাকে ফুলফিল করতেই হবে। আই এলোন হ্যাভ টু টেক রেসপন্সিবিলিটি ফর ফুলফিলিং দেয়ার ড্রিমস। আমার সঙ্গে যদি কেউ না থাকে, আমি একাই এনাফ।
0: কিছুক্ষণ থেকে অ্যান্ড্রোমিডা আকাশের দিকে তাকিয়ে রইল। আমি এই সময় তোকে ডাকলাম না। দূরে আকাশের তারাদের দিকে তাকিয়ে মেয়েটা কিছু একটা ভাবছে, ভাবুক না। তিথি যখন আমাকে বলে না যে আমার দ্বারা কিছু হবে না, বাড়ি থেকে বেরিয়ে আসি ওই ফেল হওয়া ছাত্রের মতন মুখ নিয়ে। পাড়ার কিছু কিছু অন্ধকার জায়গা আছে, আমি সেখানে লুকিয়েই বসে থাকি। চাঁদের আলোতে একমাত্র নিজেকে একা দেখা যায়। অনেক রাত অব্দি এরকম একা একা কতদিন বসে কাটিয়েছি। মন শান্ত হলে তারপর বাড়ি ফিরে এসছে।
1: দোকানটা নতুন করে খোলার জন্য দিদুন আমায় টাকা দিয়েছে, আর ওই দোকানের মালিক এখন আমি।
0: তোমার বাবা কি বলছেন?
1: বাপি এই সিনে আমার কাছে খুব একটা রেলেভেন্ট নন।
0: অ্যান্ড্রু বলছি যে তুমি এত বড় একটা ডিসিশন একা নেবে?
1: পিনাকিটা আমার ড্রিমস, তাই আমাকেই তো রিস্ক নিতে হবে বলো। তাছাড়া তোমরা পাশে আছো, আমি জানি তোমাদের হেল্প আমি পাবই। ইচ্ছে আছে আমার দোকান কলকাতার সেরা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের দোকান হবে।
0: খুব ইচ্ছে করছে মেয়েটার পা দুটো জড়িয়ে ধরে বলি, প্লিজ তুমি আমেরিকা চলে যাও, প্লিজ দিদিকে আমার কাছে আসতে দাও, তুমি তো সাহস নেই, এতটুকু বয়সে অমন দাপুটে বাপের বিরুদ্ধে যাবে। অ্যান্ড্রু আমাকে বলল,
1: আমার বাবা চাইছে আমি আর ডিও আমেরিকা গিয়ে সেটেলড হয়ে যাই।
0: ডিও কে?
1: ওই যে বাপির বন্ধুর ছেলে, আমাদের যে অনেক রিচ ফ্যামিলির ছেলে, নিজের ব্যবসা এম্পায়ার তৈরি করতে গিয়ে আমার স্বপ্নগুলোকে কিল করবে, আমি এমনটা হতেই দেব না।
0: তুই ডিওকে তোমার কেমন লাগে?
1: কে ডিও? ওর সবকিছুই ঠিকই ছিল, বাট হি হ্যাজ নো পার্সোনালিটি, ঠিক করে কথাই বলতে শেখে নি।
0: কেন?
1: লাইফ নিয়ে একদম সিরিয়াস নয়। আমি যেমন প্ল্যান করছি স্টোরটাকে রানিং করানোর জন্য, বাট ডিও ইজ কমপ্লিটলি ইন লাভ, সব সময় আমাকে কল করবে, ইমোশনাল কথা বলবে।
0: হ্যাঁ তো ভালোই তো, এই বয়সে প্রেম প্রেম একটা ফিলিং, সেটা তো খুব স্বাভাবিক। দেখো জীবনটা তো শুধু লড়াই আর নয়, একটু তো মানে ভালোবাসতেও শিখতে হবে নাকি? কথাগুলো বলতে বলতে অ্যান্ড্রুর মুখে একটা অদ্ভুত অভিমান দেখতে পেলাম আমি। আমাকে বলল,
1: তুমি তোমার তিথিকে ভালোবাসা শেখাচ্ছ না? কবে বিয়ে করবে তোমরা? যদিও আমি এই ব্যাপারে খুবই লিবারেল, প্রেম আর বিয়ে দুটো সম্পূর্ণ আলাদা মিশন।
0: হ্যাঁ কিন্তু কথা হচ্ছে যে বিয়ের জন্য তো আমার একটা চাকরি দরকার, কিছুটা ভদ্র বেতনের চাকরি দরকার না? তোমার বাবার হাতেই কিন্তু এখন আমার আর তিথির ভবিষ্যৎ অ্যান্ড্রু।
1: মানে?
0: যাকে বাদ দাও আমার কথা, আমেরিকায় না গিয়ে নিজের ব্যবসাটা করো, আমি চাইছি তুমি অনেকটা বড় হও, বুঝলে? এটা বলে আমি উঠে পড়লাম আর মনে মনে বললাম যে ফালতু ফালতু এত দূর এসেছি। ফেরবার সময় নিজেকে বুঝিয়ে রেখেছি যে নতুন প্রজন্ম নিজেদের কথা সহজে বলতে পারে, আমি পারিনি, ওরা অ্যাটলিস্ট পারুক। আমি অ্যান্ড্রুকে বললাম, বলছি অনেকটা রাত হয়ে গেছে কিন্তু।
1: পিনাকিতা তিথি কেমন আছে গো?
0: তোমার তিথিকে মনে আছে?
1: ইয়েস, দেখো আমি কিন্তু ওকে দিদি দিদি বলতে পারবো না, ডোন্ট মাইন্ড।
0: কবি বা বলতে তুমি?
1: দুবছর খবর নাও নি আমার, আমি ভুলে যাইনি তোমাদের।
0: হ্যাঁ, কিন্তু সত্যি বলতে দোষ নেই যে আমি কিন্তু তোমাদের কথা সত্যি ভুলে গিয়েছিলাম।
1: হ্যাঁ, দুবছর আগে তুমি প্রেমে ভাসছিলে। না না সরি, তুমি তখন বোয়িং 737 এর মতো উঠছিলে।
0: হ্যাঁ, ওই তিনটে ব্রেকআপের পর তিথি এসেছে জীবনে, একটু বোকামুই করেছিলাম তখন।
1: তিথির ফোন এলেই তোমার চোখ মুখ পাল্টে যেত।
0: হ্যাঁ, একটু দেরি করেই তো তিথির সাথে সম্পর্কটা হয়। এই বছর ধরলে হয়তো 5 বছর হবে। তোমার মাধ্যমিকের সময় 2 বছর ছিল। সময় কত দ্রুত ফুরিয়ে যায় তাই না? এরই মধ্যে আমাদের জীবনে কত ঘটনা ঘটে গেছে বলো।
1: তোমার সঙ্গে যোগাযোগ নেই, মা মারা গেল, আমি একা, লিটারালি হেল্পলেস।
0: সিরিয়াসলি সরি, মানে আমার সত্যি যোগাযোগ রাখাটা উচিত ছিল।
1: আমার ফোন নাম্বার রাখোনি কেন? আমি ফোন করতাম তোমায়, প্রথম প্রথম রিসিভ করতে, তারপর একদিন একদিন আমার নাম্বারটাই ব্লক করে দিলে।
0: আরে মানে তিথি তো পছন্দ করতো না তো, মানে তোমাকে নিয়ে ওর সঙ্গে আমার প্রায় ঝামেলা হতো।
1: নিজের জীবনের ফ্রিডম অন্য কারোর হাতে ছেড়ে দিলে?
0: হয়তো মানে যদি সম্পর্কটা টিকিয়ে রাখা যায় তাই আরো অনেক ছোট ছোট বিষয় মেনে নিচ্ছি, বুঝলে।
1: এমন ভাবে মানতে মানতে তুমি যে তুমি সেটাই তো ভুলে যাবে একদিন, আর আমি এই কারণেই ডিওকে না বলেছি।
0: না রুমিটা, আমার ব্যাপারটা আলাদা।
1: কেন আলাদা?
0: মানে একটা মেয়েকে ঝুলিয়ে রাখাটা তো ঠিক নয় না? তখন একটা ভালো স্যালারির চাকরি খুঁজছিলাম আমি।
1: তিথি নিজে শিক্ষিত মেয়ে, দুজনে মিলে চাকরি করলে ইকোনমিক ক্রাইসিস কাটিয়ে ওঠা যায়। পিনাকিদা
0: মধ্যবিত্ত বাঙালি মেয়ে তিথি, বাড়ির লোক তো ওই মোটা স্যালারির পাত্রই পছন্দ না।
1: অন্যের পছন্দে জীবন কাটানো সম্ভব?
0: অ্যান্ড্রু, তোমার মতন সাহস থাকাটা সত্যি দরকার জানো তো।
1: গড়িয়ার হিন্দুস্থান পার্কে আমার দিদুনের দোকানটা আমার স্বপ্ন, বাপিকে বলে দিও।
0: আমার মুখটা এখন দেখবার মতো হয়ে উঠেছে। ছাদের মেঝে রেলিং কুয়াশা মাখা জ্যোৎস্নায় মাখামাখি হয়ে রয়েছে। চাঁদের আলোয় সবকিছু একেবারে রূপো রঙের রূপালি। মানুষের চোখের জল, মুখের ছবি, বুকের যন্ত্রণা, টবের মাটি, গাছেদের শরীর, সবকিছু একটা গোটা মুহূর্ত ফোটন কণায় রঙিন হয়ে উঠেছে। আলো না আসলে একটা ধারা নয়, ফোটন নামের ছোট্ট ছোট্ট শক্তিকণার গায়ে গায়ে আটকে থাকা উপাদান, আমাদের দুঃখ কষ্ট যন্ত্রণার অনুভূতিগুলোর মতন। আনন্দ দেয়, মন খারাপের SMS পাঠায়। এই যে আলো, আমি অ্যান্ড্রোমিডাকে কাঁদতে দেখছি, আর এই আলোয় চারপাশকে আবার খিলখিল করে হাসতেও দেখছি। আমার ভিতরে আবার এক বাক্স অন্ধকার। এখন
1: কি হলো তোমার, এত ভাবছো কেন?
0: তিথির ফোন আসতেই আচমকা হুঁশ ফিরল। আমি বললাম, এই আমি আসছি একটু। হ্যাঁ,
1: তোমার তিথি ফোন করেছে, কথা বলবে, যাও যাও যাও যাও, আমি আমি ঘুমোতে যাব, কাল কথা হবে পিনাকিদা। শোনো, প্লিজ গিভ মি আ হাগ।
0: অ্যান্ড্রোমিটা কথা বলেই আমার দিকে দুই হাত ছড়িয়ে মিষ্টি করে হাসছে। মেয়েটা খুব বিশ্রী রকমের মিষ্টি, খামখেয়ালি। ওকে দু হাত দিয়ে জড়িয়ে ধরলাম মনে মনে। মনে হচ্ছিল যে একটা গ্যালাক্সি দু হাত দিয়ে ধরে আছি। মাথার উপর আকাশ, মহাকর্ষ ছাড়িয়ে পৃথিবীর সীমানা পেরিয়ে শুরু হয় মহাশূন্য। আমাদের পৃথিবীর মতো সেখানে মহাকাশ, মহাবিশ্বের ঘর সংসার, অনেক অনেক তারা মিলে ছায়াপথ তৈরি হয়। তেমনি একটা গ্যালাক্সির মধ্যে আমাদের পৃথিবী রয়েছে। পৃথিবীর মধ্যে মানুষের ঘর সংসারেও অসংখ্য গ্যালাক্সি রয়েছে। এক একটা প্রজন্ম আসছে, মিশছে। আমি আর অ্যান্ড্রোমিডা আলাদা আলাদা গ্যালাক্সির বাসিন্দা। আমাদের প্রজন্ম আলাদা, মনের গতিবেগ আলোর চেয়েও বেশি। খানিক উষ্ণতা মেখে নিলাম। কিছুক্ষণ বাদে অ্যান্ড্রোমিডা ছাদের সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল।

0: অনেকটা বড় ছাদ। একটা কোণে গিয়ে তিথির ফোন রিসিভ করতেই ভেসে এলো তিথির বৌদির কণ্ঠ। রাতে শুয়ে আছে একা একটা ঘরে, বিছানার ওপর মোটা চাদর দিয়ে গায়ে শুয়ে আছে। অনেক কিছু ভাবছি যে তিথির বৌদি ফোনে জানিয়ে দিয়েছে তিথির জন্য ছেলে দেখা পর্ব প্রায় শেষ। ছেলে সরকারি স্কুলের টিচার, তবুও যদি একটা ভদ্রস্থ বেতনের চাকরি থাকে তিনি আমাদের হয়ে কথা বলবেন নয়। কাল খুব ভোরে এখান থেকে বেরিয়ে যাও। তিথি আমাকে না জানিয়ে ছেলের বাড়ির সামনে বিয়ের জন্য বসেছিল। এমনটা আমাদের মধ্যে কিন্তু কথা ছিল না। একজন ছেলে হয়ে এটা আমার খুব মনে লেগেছে, আমাকে একবারের জন্যও বলেনি। না মানে যদি অন্তত জানিয়ে বসত, নিজেকে বলতাম যে মেয়েটা 7 বছর প্রেম করেছে, তোমাকে ভালো না বাসলে অনেক আগেই সম্পর্ক থেকে বেরিয়ে আসত। আমি এখনো বিশ্বাস করি যে তিথি আমাকে ভালোবাসে, নির্ঘাত বাড়ির লোকের চাপে এমনটা করছে। এসব ভাবতে ভাবতে এই চোখ দুটো ঘুমে ভারী হয়ে আসছে। প্রায় 3 মাস বাদে রবিবারের এক বিকেলে হিন্দুস্থান পার্কের গোলের মুখে দাঁড়িয়ে আছে। অ্যান্ড্রোমিটা এখন দেশের থেকে অনেকটা দূরে, আমেরিকায় আছে। শেষব্দি রাজি হয়ে আমাকে বাঁচিয়ে দিয়ে গেছে। আমার কলকাতায় ফিরে আসবার ঠিক 10 দিন বাদে শনিবারের সকালে দেবকী বাবুর ফোনটা পেয়ে একেবারে ঘাবড়ে যাই আমি।
1: দারুণ পিনাকি, ইউ আর সিলেক্টেড। কবে থেকে অফিস আসতে চাইছো?
0: আগে কেন স্যার?
1: অ্যান্ড্রোমিডা নেক্সট মান্থে আমেরিকা যাচ্ছে, সঙ্গে ডিও।
0: ও আপনাকে জানিয়েছে?
1: পিনাকি, সকালবেলা আমি তোমায় এমনি এমনি বলবো? হ্যাঁ
0: না স্যার, মানে তাও আর কি, ওই
1: চাইলে এ মাসে আমার অফিসে আসতে পারো, না থাক সামনের মাস থেকে এসো, চিন্তা নেই, জব থাকবে। শুধু তোমার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলটা পাঠাতে পারবে?
0: হ্যাঁ স্যার।
1: এই মাসের সবেতন ছুটি তোমার প্রাপ্য।
0: খুব বেশিক্ষণ কথা হয়নি, দেবকীবাবু খুব তাড়াহুড়ো ছিলেন। এখন ঘড়িতে ঠিক বিকেল 5টা। আমি হিন্দুস্থান পার্কে রাস্তার ধারে দাঁড়িয়ে আছি। উল্টো দিক থেকে নিধি সেন হেঁটে আসছে। আমি এখন ওকে তুমি বলি সম্বোধন করি। শহরে গলতে থাকা আইসক্রিমের মতোই বসন্ত বিকেলটা ফুরিয়ে যাচ্ছে। শহরটা আরো বেশি সুন্দর হয়ে উঠছে। আর সবচেয়ে বড় ঘটনা হচ্ছে যে তিথিকে ছাড়াও আমি বেঁচে রয়েছি। তিথিকে প্রতিদিন ফোন না করেও আমি দিন শুরু করছি, রাত্রে ঘুমোতে যাচ্ছি। তিথির আবার বিয়েও হয়ে গিয়েছে, ওকে ভুলিনি। অ্যান্ড্রোমিটা আমাকে শিখিয়েছে যে ভুলে গিয়ে পালিয়ে জীবনে বেঁচে থাকা যায় না। নিজের স্বপ্নের জন্য লড়তে মেয়েটা দিদুনকে ছেড়ে আমেরিকা উড়ে গেল, আর আমি কলকাতায় নিজের পুরনো হেরে যাওয়া স্মৃতি নিয়েও ঠিক জিতে যাব। আমাকে জিততেই হবে। নিধি আমাকে বলল,
2: কার কথা ভাবছিলে?
0: যদি বলি তোমার কথা?
2: বিশ্বাস করব না, নির্ঘাত তিথির কথা।
0: আমিও তো বিশ্বাস করতে পারছি না।
2: কাকে?
0: এই যে দেবকীবাবুর দেওয়া মোটা বেতনের চাকরিটা আমি ছেড়ে দিলাম। অ্যান্ড্রোমিডার দিদুনের মিউজিক দোকানের দায়িত্ব এখন আমার কাঁধে, আর তোমাকে পেলাম। মানে এইসব লন্ডভন্ড হওয়া ঘটনাগুলো তো আমিও ঠিক বুঝে উঠতে পারছি না।
2: আর তিথি নিধিরা?
0: আমার জীবনে তিথি খুব সামান্য, কিন্তু নিধি এখন অনেকটা অংশ জুড়ে রয়েছে।
2: তিথির বিয়ে হয়ে গিয়েছে? আরে এখনো কষ্ট আছে?
0: নিধির খুনসুটি বিকেলের ময়দানে বিক্রি হওয়া অনেকটা কাঠ বাদামের মতন, খোসা ছাড়িয়ে উপভোগ করতে হয়। নিধি, তোমরা কেউই অপশন নও, জানো তো, নেসেসারি।
2: আর কিছু?
0: দেখো, আর কিছু মানে দেবকীবাবুর অফারটা যদি নিতাম, আর একজন গুরুচরণকে কাঁধে চাপাতাম, আর তুমি যদি আমার হাতটা না ধরতে, তাহলে ছোটবেলায় পড়া সেই বিজ্ঞানটা ভুল প্রমাণিত হতো।
2: কোন বিজ্ঞান?
0: ওই যে মহাবিশ্বে কোনো স্থান খালি থাকে না।
2: আমাদের এই দোকানটা অনেক বড় করতে হবে, আমি এনজিওর সামলে হয়তো সময় দিতে পারবো না।
0: আমি তো ফুল টাইম দোকানের দায়িত্ব নিয়েছি, তুমি শুধু আমার দায়িত্বটা নিও। চলো আমরা দুজন মিলে অ্যান্ড্রোমিডার দিদুনের স্বপ্নটা পূরণ করি।

0: নিধির চোখ দুটো খুব সুন্দর জানেন তো। মানুষের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা মানুষকে আরো সুন্দর করে তোলে। মনে পড়ে যাচ্ছে আমার ওই মধুসূদনপুরে যে রাতে অ্যান্ড্রোমিডার সঙ্গে ছাদের সময়টুকু কাটিয়েছিলাম, সেই দিনের ঠিক পরের দিন মালতী তিদুন দুপুরবেলা নিজের ঘরে আমাকে ডাকে, বলেন,
1: এই ছড়া, জীবনে খালি বলে কিছুই নেই, এখানে কেউ হারিয়ে গেলে কেউ না কেউ ঠিক জুটে যাবে। অ্যান্ড্রোমিডার প্রথম ভালোবাসা তুই ছিলিস।
0: আমি?
1: মন ভেঙেছিস মেয়েটার। কিশোরীবেলায় সব মেয়েরই প্রথম প্রেম ভাঙে।
0: কিশোরবেলায় তো অনেক ছেলেও প্রেমে ব্যর্থ হয়।
1: সারা জীবন পাওয়া আর না পাওয়া চলে। ও কিন্তু লড়ে গিয়েছে। নিধিও খুব ভালো মেয়ে, এই বুড়ির কথা মেনে চলিস। নিধি তোর নেসেসারি।
0: নিধি বলল,
2: কি ভাবছ?
0: সব কথা না মুখে বলা যায় না, সব কথা সামনের মানুষটা নাও বুঝতে পারে। আমি চুপ থেকে নিজের মনে মনেই বললাম, অ্যান্ড্রোমিডা। আমাদের পৃথিবী যে গ্যালাক্সিতে ভাসছে তার নাম মিল্কি ওয়ে। অনেক নক্ষত্রের সংসার সেখানে, এমনই অসংখ্য ছায়াপথ মহাবিশ্বের ছায় ছায় ঘুরে ফেরে। অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি আমাদের সবচেয়ে কাছের। একটা রাতে সেই ছাদে খোঁচা দেওয়া ঠান্ডায় হাত পা যখন জমে যাচ্ছিল, বুক ঠুকপুক করছিল, মনের ভিতরে স্বপ্ন ভেঙে যাওয়ার একটা অদ্ভুত ভয় ছিল, এমনই একটা মুহূর্তে অ্যান্ড্রোমিডাকে আমি ছুঁয়েছিলাম।

107 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনলেন পিনাকী চক্রবর্তীর লেখা অ্যান্ড্রোমিডা। গল্পের কথক ও পিনাকীর ভূমিকায় অরিজিৎ, গুরুচরণ সুদীপ্ত, অ্যান্ড্রোমিডা বিহু, ডি কে বোস অর্পণ, সুখদেব কল্পলাল, টোটো চালক সৌরদীপ, মধ্যবয়সী লোক বিশ্বজিৎ, নিপা দেবারতী, তিথি মহুয়া ও দিদুন ইন্দ্রাণী। গল্পের সূত্রধার সৌমি। সমগ্র পরিকল্পনা ও পরিচালনা শুভদা। সহকারী পরিচালক পায়েল চ্যাটার্জি। শুনলেন গল্প স্বল্প, শুধু রেডিওতে নয়, গল্প স্বল্প শুনুন ইউটিউবেও। প্রতি রবিবার রাত 9টায় শুনুন নতুন গল্প আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আকাশবাণী কলকাতায়।

0: শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শুনছেন গল্প স্বল্প 107 FM Rainbow তে। গল্প স্বল্প, গল্প স্বল্প।
1: এই গভীর রাতে এখানে 107 FM রেনবোয়ে গল্প স্বল্প শুনতে শুনতে যদি জানালা দিয়ে আকাশের দিকে তাকান তাহলে কি মনে হচ্ছে? অ্যান্ড্রোমিডা নক্ষত্রকুলকে, মানে সেই ছায়াপথকে ছুঁয়ে আসবেন কি না? সত্যি আকাশের দিকে তাকালে যখন তারাগুলো দেখি আমাদের মনটা কীরকম যেন উদাস হয়ে যায়। মনে হয় মন উড়ে কোথায় চলে গেল, কত দূরের, কত আলোক বর্ষ দূরের এই নক্ষত্রগুলো, কিন্তু কি সুন্দরভাবে আমাদের কাছে আসে টিমটিম করে জ্বলা আলোয়। এদের শক্তি বোঝা যায় না, কিন্তু এই নরম আলোর মধ্যে একটা আশ্চর্য ভালোবাসা মাখা থাকে। তো গল্পটা শুনেও সেটাই মনে হলো। আপনার কি মনে হলো, আমার কথা নয়, আপনার কি মনে হলো পাঠিয়ে দিন 9903659992 এই নম্বরে, 9903659992 এই নম্বরে পাঠিয়ে দিন এই কাহিনীর একটা গঠনমূলক সমালোচনা, যার সমালোচনা আমাদের চোখে, আমাদের কাছে, আমাদের কানে সব থেকে ভালো বলে মনে হবে। তাকে আমরা মঙ্গলবারের কুইজওয়ালা অনুষ্ঠানের সেমিফাইনাল রাউন্ডে নিয়ে যাব, ঠিক আছে? আর এখন বাজে রাত 1:11 হয়ে 17 সেকেন্ড। আপনি আচ্ছা, রাত দুটো 12 মিনিট পর্যন্ত আমি সময় আরও 1 মিনিট এক্সট্রা সময় দিলাম, আপনার বক্তব্য জানিয়ে দিতে পারেন 9903659992। আরেকবার বলি 9903659992 এই নম্বরে SMS অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার গঠনমূলক সমালোচনা জানিয়ে দেবেন। আর অবশ্যই অবশ্যই নিজের নাম, লোকেশন আর ফোন নাম্বারটা জানাতে ভুলবেন না বন্ধু। তাহলে আজকের মতন গল্প স্বল্প অনুষ্ঠান এখানেই শেষ হলো। শুরু করছি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনী। সুররঞ্জনী অনুষ্ঠানে আজ প্রথমে শ্যাম কল্যাণ রাগে খেয়াল শুনব, শিল্পী শাশ্বতী বাগচির পরিবেশনায়।

এতক্ষণ শুনলেন শ্যাম কল্যাণ রাগে খেয়াল শিল্পী শাশ্বতী বাগচির পরিবেশনায়। এখন শুনবেন তবলায় একতাল এবং রূপক তাল বাদন পণ্ডিত অনিন্দু চট্টোপাধ্যায়ের পরিবেশনায়।

0: এতক্ষণ শুনলেন তবলা বাদন একতাল এবং রূপক তালে। শিল্পী পণ্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায়ের পরিবেশনায়। আর এর সঙ্গেই শেষ হল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনী। আপনি টিউন করেছেন 107 FM রেইনবো।
1: 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন।

অনেক রাতে আপনার সাথে গান শোনাতে আমি সোহম। স্টুডিওর ঘড়ি বলছে এখন সময় রাত 2:10 হয়ে 34 সেকেন্ড। রবিবারে রাত পেরিয়ে সোমবার, সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। না সবাই না, বেশিরভাগ মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন। আর আপনি, আমি, আমার, আপনার মতন মানুষেরা এমন রাতে কান পেতেছে নতুন কিছু শোনার জন্য আর পুরনো স্মৃতিগুলোকে সতেজ করার জন্য। যদি মনে পড়ে আপনার আমার জীবনের কোনো অনেক দিন আগের বন্ধ করা অধ্যায়, চলুন না ফিরে দেখি আমাদের শৈশব কৈশোর যৌবনের সেই সময়গুলো। আর ফিরতে গেলে উপায় তো একটাই, গানে সুরে ভর করে উড়ে যেতে হবে সেই 8-9 দশকে। হ্যাঁ, যে সময় ফেলে এসেছি সে সময় কি একেবারেই হারিয়ে গেছে? না না, আমার তো মনে হয় সে সময়টা এখনো আছে, আমার মনে, আপনার মনে, আপনাদের মনে, আমাদের সকলের মনে বেঁচে আছে সে সময়টা। সে সময়ের স্মৃতিগুলো টুকরো টুকরো করে মনের মধ্যে একটা চালচিত্রের মতন সাজানো আছে। যদি সুযোগ হয় জানলা দিয়ে দেখুন না, অনেক দূরের কোনো নক্ষত্র টিমটিম করে জ্বলছে, মনে হয় যেন সে আমার দিকে তাকিয়ে আছে, আমিও তার দিকে তাকিয়ে আছি। এমন গভীর রাতে কত অনুভূতির খেলা, কত বর্ণময় অনুভূতির খেলা আপনার আমার মনে বয়ে যাবে।

তবু চোখ বন্ধ করলে গান শুনতে শুনতে কত চেনা মুখ, ভুলে যাওয়া নাম আপনার মনে বাসা বাঁধবে। হ্যাঁ, সেই মানুষগুলো যাদের সঙ্গে জীবনের দারুণ সব মুহূর্ত কাটিয়েছেন, দারুণ সব কথাবার্তা বলেছেন, বন্ধুত্ব ছিল, কিন্তু কেন জানি না সময়ের স্রোত মানুষকে বয়ে নিয়ে গেছে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে। মানুষের জীবন বিভিন্ন খাতে বয়ে যায়, আর তাই তো তারা এক জায়গায় স্থির থাকে না। চলুন, 90-এর দশকের বিখ্যাত ছবি দিল কা ক্যা কসুর ছবি থেকে 1992 সালে মুক্তি পাওয়া গানটা শুনে নেব কুমার শানুর কণ্ঠে, এবং পরের গানটি কুমার শানু এবং আলকা ইয়াগনিকের কণ্ঠে সাজন চলে সসুরাল ছবি থেকে। আর গানগুলো শুনতে শুনতে মনকে একটু স্মৃতি মেদুর করে তুলি।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: গভীর রাতে আপনাদের সাথে রয়েছি আমি আর জে সোহম, আর শুনছেন হিন্দি ছায়াছবির

গানের অনুষ্ঠান আপকে লিয়ে, যে অনুষ্ঠান একান্তই আপনার ভালো লাগার গান, ভালোবাসার গান দিয়ে সাজানো। যে কথা বলছিলাম মনে পড়া, হ্যাঁ, হঠাৎ হঠাৎ অনেক মানুষের কথা মনে পড়ে, অনেক মুখের কথা মনে পড়ে, অনেক মুহূর্তের কথা মনে পড়ে, অনেক সুন্দর সুন্দর মুহূর্তের কথা মনে পড়ে। কিন্তু কি হয় জানেন তো, দীর্ঘ সময় যত কেটে যায়, বয়স যত বেড়ে যায়, মানুষের কাজের মধ্যে মানুষ যখন নিজেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলে, তার জীবনের প্রয়োজনগুলোই হয়ে যায় গুরুত্বপূর্ণ, তখন অনেক মানুষের কথা মনে থাকলেও অনেকের নাম আর মনে পড়ে না। হ্যাঁ, সত্যি কথা, এটা আমার জীবনের ভীষণ বড় সত্য। অনেকের সাথে খুব ভালো বন্ধুত্ব ছিল, অনেকের সঙ্গে ভালো গল্প করেছি, দীর্ঘ সময় কাটিয়েছি, আনন্দ করেছি, কিন্তু সময় বয়ে গেছে অনেকটা, স্মৃতির উপর শ্যাওলার মতন পলেস্তারা পড়েছে, আর আস্তে আস্তে ঢেকে গেছে নামগুলো। তখনই মনে হয় বিশ্ববিখ্যাত নাট্যকারের সেই কথা, উইলিয়াম শেক্সপিয়ারের নামে কি আসে যায়, গোলাপকে যে নামেই ডাকো সুগন্ধ সে ছড়াবেই। তাই তো, মানুষের নামগুলো মনে থাকলে তাদেরকে হয়তো খুঁজে পেতে সুবিধা হতো, কিন্তু নাম জানা না থাকলেও সে মানুষগুলো আমার মনের স্মৃতির বাগানে সুন্দর গোলাপ হয়েই থেকে যাবেন। আমার আপনার, আমাদের আপনাদের এই ধরনের অভিজ্ঞতা তো হয়ই, তাই না? চলুন না, তাদের কথা ভাবতে ভাবতে দুটো গান শুনে নি। কুমার শানু আর অলকা ইয়াগনিকের ডুয়েটে, গানটি স্বপ্নে সাজেনকে ছবি থেকে, এবং তার পরের গানটি এইটিজের একটি সুপারহিট মুভি লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের কণ্ঠে সমুন্দর ছবি থেকে। পরপর দুটি গান রইল একান্তই আপনাদের জন্য।

গভীর অন্ধকারে আকাশে যখন তারাগুলো দেখেন, মনে হয় না অন্ধকারটাই সত্য নয়, এ তারাগুলো কেমন যেন একটা রোম্যান্টিক রোম্যান্টিক মুহূর্ত আপনাকে উপহার দিচ্ছে। তেমনই মনে হয় এ তারাগুলো সেই সময়ও ছিল যখন আপনার শৈশব, যৌবন, কৈশোর, জীবনের সুন্দর মুহূর্তগুলো, শ্রেষ্ঠ মুহূর্তগুলো কাটিয়ে এসেছেন, আর এই তারাগুলো এখনও আছে, আবার ভবিষ্যতেও থাকবে যখন আপনার জীবনটা আরও অনেক পরিবর্তনের মধ্যে দিয়ে যাবে। তাই না বন্ধু, জীবন এমনই এগিয়ে যায় নদীর মতন, আর সেখানে হঠাৎ আলোর ঝলকানির মতন কিছু কিছু মানুষ উপস্থিত হন, তাদের উপস্থিতি আমাদের মনকে প্রাণকে একেবারে তৃষ্ণামুক্ত করে দেয়। আবার সেই মানুষগুলো কোথায় যে হারিয়ে যায়। আজকাল সোশ্যাল মিডিয়া হওয়ায় মানুষ সহজেই প্রিয় মানুষকে, হারিয়ে যাওয়া মানুষকে খুঁজে বের করে ফেলছেন, কিন্তু সবাইকে কি খুঁজে বের করা সম্ভব হচ্ছে? আমার তো মনে হয় হচ্ছে না। এখনো আমার আপনার অনেক প্রিয় মানুষ, তারা আমাদের মনের মাঝেই আছেন, থাকুন না। কে বলতে পারে জীবনের কোনো মুহূর্তে কোনো বাঁকে হয়তো দেখা হয়ে গেল তাদের সঙ্গে। জীবন বড় অদ্ভুত, জীবন বড় বর্ণময়, আর এই জীবন বর্ণময় বলেই তো অতীত স্মৃতির বর্ণময় সেই গানগুলো শুনতে হবে। এবারের গানটি শুনে নেব 1990 সালে মুক্তি পাওয়া সেলাব ছবি থেকে অমিত কুমার এবং কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে, এবং তারপরের গানটি সুরেশ ওয়াদেকার এবং আশা ভোসলের কণ্ঠে 1989 সালে মুক্তি পাওয়া পরিন্দা ছবি থেকে। চলুন পরপর দুটি গান গভীর রাতে আপনাদের স্মৃতির দরজায় একটু কড়া নাড়তে পাঠালাম।

স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে 1:13, কিন্তু না, সুতরাং আরও 1 ঘন্টা 3টে থেকে 4টে চলবে আপকে লিয়ে হিন্দি ছায়াছবির গান, বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিভিন্ন ছায়াছবির গান, তোমাদের সঙ্গে আরও 1 ঘন্টা আপকে লিয়ে।

শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। সাত সুরে সারাদিন, সারাদিন তো বটে, সারা রাতও বটে। সুতরাং একেবারে 24/7 মনোর 7 FM রেইনবো তোমাদের সঙ্গে, আর এই মুহূর্তে তোমরা রয়েছো আপকে লিয়ে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে। পরপর কয়েকটা গান শুনলে, পরদেশ, হাম পরিন্দা এবং তুম বিন্টু। প্রথম থেকেই বলেছি যে অনেকক্ষণ ধরে তোমাদের পছন্দের গান নিয়ে, তোমাদের পছন্দের মানুষেরাই সবসময় থাকে, তো সুতরাং সেই রকমই 107 FM রেইনবো প্রত্যেকটি মুহূর্তেই সকাল থেকে রাত, রাত থেকে সকাল, সারাক্ষণই তোমাদের সঙ্গে থাকে। তোমাদের পছন্দের গান, তোমাদের ভালো লাগার গান, তোমাদের ভালোবাসার গান, সেই সব নিয়ে এই মুহূর্তে ঠিক সেই রকমই কিছু গান শুনছ, যে গানগুলো তোমাদের পছন্দের। এবারে শুনবে স্বপ্নের সাউন্ড ট্র্যাক থেকে এই গানটি তোমাদের জন্য।

শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।

0: শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: 107 FM Rainbow প্রচার তরঙ্গে এই মুহূর্তে তোমরা শুনছো আপকে লিয়ে, কিন্তু ঘড়ির কাঁটা বলছে, কথা বলতে বলতে সময় কিন্তু একেবারেই শেষের দিকে, মানে এবারে তো থামতে হবে। অনেকক্ষণ তোমাদের সঙ্গে রয়েছি এবং থাকবার সাথে সাথেই যেটা হয়, ঘড়ির কাঁটা টিকটিক করতে করতে বলে যে সময় কিন্তু পেরিয়ে যায়। আসলে এই গভীর রাত্রিরে যখন এই রকম সুন্দর সুন্দর গান কিছু শোনা যায়, তখন সত্যিই মনটা কেমন যেন ভালো হয়ে যায়। সারা দিনের ক্লান্তি, ভোরের হালকা ঘুম ঘুম ভাব, সব কিছু মিলেমিশে কাছে দূরের বন্ধু যে যেখানেই থাকুক না কেন, কারুর কারুর ক্ষেত্রে হয়তো এটা ভোর নয়, কারুর কারুর ক্ষেত্রে দূরের কোনো বন্ধুদের কাছে হয়তো সময়টার কিছুটা হেরফের, সেই রকম কোনো মানুষজন, সেই রকম কিছু বন্ধুদের কাছে সময়টা একদমই অন্যরকম। কিন্তু কথা বলতে বলতে সময়, ঘড়ির কাঁটা বলছে সময় থামতে হবে, তাই আপাতত থামতেই হবে। আবারও কোনো একদিন এইরকম কোনো গানের ডালি নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে। ততক্ষণ ভালো থেকো, ভালো রেখো, আর টিউন করো 107 FM Rainbow।

0: শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: ঘড়ির কাঁটা বলছে এখন সময় 4:25 আর ভোর 4 মানে সময় এখন প্রভাতে, ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের আজ প্রথমে শুনবে বিলাসখানি টোড়ির আগে শরদ, শিল্পী আবির হোসেন।

107 FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে শুনছেন ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। সময় এখন ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের। আসলে ভোরবেলায় শাস্ত্রীয় সঙ্গীতের এই সুরের মূর্ছনা মনকে একদমই অন্যরকম করে দেয়। ঠিক সেই রকমই সুরের মূর্ছনায় মনকে একেবারে দুলিয়ে দিতে 107 FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে। এতক্ষণ শুনছিলেন বিলাসখনি টোড়ির আগে শরৎ, শিল্পী ছিলেন আবির হোসেন। প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এবারে শুনবেন আলাইয়া বিলাবল রাগে সেতার, শিল্পী পার্থ বোস।

0: 107 FM রেইনবো প্রচার তরঙ্গে প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ প্রথমে বিলেশখানি টোড়ির আগে শরদ শুনলেন, শিল্পী ছিলেন আবির হোসেন। 107 FM রেইনবো প্রচার তরঙ্গে দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় অর্ধে এতক্ষণ আলাইয়া বিলাওয়াল রাগে সেতার শুনছিলেন, শিল্পী ছিলেন পার্থ বোস। 107 FM রেইনবো প্রচার তরঙ্গে প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আজ এই পর্যন্তই।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন।

মুনসাফন এফএম রেইনবো প্রচার তরঙ্গে ঘড়ির কাঁটা বলছে ভোর 5:01 হয়ে 5 সেকেন্ড, আর ভোর 5টা মানেই সময় এখন আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানের।

হ্যাঁ, সুপ্রভাত বন্ধুরা। একেবারে ভোরবেলার ভোরের কথা, রবীন্দ্রনাথের কথা মানেই রবীন্দ্রনাথের গান আর রবীন্দ্রনাথের কথা সে একেবারেই অন্যরকম। আর এই যে এমনও দিনে, তারে কী কী বলা যায়? বলা যায় অনেক কিছু, তবে আপাতত ছোট্ট একটি কবিতাই বলি কবিতার তার কথায়। এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিষায়, এমনও মেঘ সরে বাদল ঝর ঝরে, তপনহীন ঘন তমসায়, সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে আনিবার, জগতে কেহ যেন নাহি আর, সমাজ সংসার মিছে সব, মিছে জীবনের কলরব, কেবল আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে, হৃদয় দিয়ে হৃদয় অনুভবে আধারে মিশে গেছে আর সব। বলিতে রাখিবে না নিজ কান, চমকি উঠিবে না নিজ প্রাণ, সে কথা আঁখি নিরে মিশিয়া যাবে ধীরে, বাদল বায়ে তার অবসান, সে কথা ছেয়ে দিবে দুটি প্রাণ, তাহাতে এ জগতে ক্ষতিকার, নামাতে পারি যদি মনোভার, শ্রাবণ বরিশনে একদা গৃহকোণে দু কথা বলি যদি কাছে তার, তাহাতে আসে যাবে কি বা কার, আছে তো তারপরে আরো বারো মাস, উঠিবে কত কথা কত হাস, আসিবে কত লোক কত না দুঃখ শোক, সে কথা কোনখানে পাবে নাশ, জগৎ চলে যাবে বারো মাস।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: স্বপ্নে আমার মনে হলো একটু অন্যরকম ভাবে যদি ভাবতে পারি, মানে সত্যি তো স্বপ্নে আমাদের কত কিছুই না মনে হয়, আমরা অনেক রকম ভাবে ভাবি, কিন্তু তার মতন করে কতটা ভাবতে পারি। আসলে এই যে আমাদের প্রকৃতি বর্ষা এলে আমরা দেখি একদম নতুন করে সেজে ওঠে। আমরা স্বপ্নে অনেক কিছু দেখি, অনেক কিছু ভাবি, কিন্তু এই যে নতুন করে সেজে ওঠার কাহিনী, নতুন করে সেজে ওঠার গল্প, নতুন করে সেজে ওঠার সেই যে গান, যেন কবির ঘরে নতুন বউয়ের প্রবেশ। আর সেই নতুন বউকে ঘিরে একের পর এক কবিতা লিখে যান কবি, যেখানে থাকে প্রেম, বিরহ, অভিমান, রোমাঞ্চ, একেবারে নিজের জীবনের কথা, যেখানে তিনি এমন একজন সম্পর্ক গড়ে তুলেছেন গানের কথায়, কবিতার কথায়, আমাদের মনের কথাগুলোকে যেন কোথা দিয়ে বের করে দিয়েছেন। অনেক দিন আগে সেই যে গানগুলো লিখেছেন, সেই যে কবিতাগুলো লিখেছেন, আজ এত বছর পরে আমরা যখন পড়ি তখন যেন কোথাও মনে হয় এ তো আমাদেরই কথা, আমাদের মনের কথা। আজ কত বছর আগে তিনি লিখে গেছেন তার সেই চোখ দিয়ে দেখে এই বাংলার বর্ষাকে, আর সেই বর্ষাই একদম পুরোপুরিভাবে আমাদের জীবনের সাথে মিশে গেছে। কিভাবে বর্ষার সেই সময় যখন শ্রাবণ হয়ে বারবার আমাদের কাছে ফিরে আসে, আর তখনই আমরা দেখি তার কত রকমের গান, কত রকমের কবিতা আমাদের এই জীবনের সাথে মিশে আছে। তিনি এই জীবনকে দেখেছেন একেবারে খুঁটিয়ে খুঁটিয়ে, প্রকৃতিকে দেখেছেন একেবারে হৃদয় দিয়ে, আর তার ফলেই বোধহয় সীমার মধ্যে এক অসীমের অদ্ভুত স্পন্দন তার লেখার মধ্যে, তার কথার মধ্যে, তার কবিতার মধ্যে ফুটে ওঠে, আমরা বারবার শুনি। আর সেই জন্যই বোধহয় এই এক ফোঁটা বৃষ্টির ছোঁয়ায় কিংবা মেঘের ছায়ায় এই যে গভীর একটা রোমাঞ্চ ভরা জীবন এই কবিতার মধ্যে ফুটে ওঠে, সেটা কোথাও যেন আমাদের জীবনকেও প্রভাবিত করে। রবীন্দ্রনাথ আমাদের মাঝেই এই বর্ষাকে প্রতিষ্ঠিত করেছেন একেবারে পরম ভালোবাসা দিয়ে, একেবারে নিজের মতন করে। আসলে এই বর্ষার যে রূপ, তার যে অন্তরের আকুতি, তার যে বৈচিত্র্য, তার যে ছন্দ, তার যে লয়, সেগুলো অদ্ভুতভাবে তাকে তো আপ্লুত করেইছে, কিন্তু আমরা যতই সেই গান শুনি, তার কথা শুনি, তার কবিতা পড়ি, ততই যেন আমাদের মনে আবারও কোথাও যেন এক নতুনের ছায়া, নতুন রকমের মনটা আপ্লুত হয়ে ওঠে। সেই জন্যই বোধহয় আমরা বারবার বলে উঠি, আমার মন আজ নাচে রে ময়ূরের মতো নাচে রে। এই যে ময়ূরের মতো আমাদের মন নেচে ওঠে, সেটা বোধহয় তিনিই প্রথম উপলব্ধি করেছিলেন আবার এই শ্রাবণের সময়।